কর মম বিকশিত কর অন্তর তর হে, নির্মল কর উজ্জ্বল কর সুন্দর কর হে, জাগ্রত কর উদ্যত কর নির্ভয় কর হে, মঙ্গল কর নিরলস নিঃসংশয় কর হে, অন্তর মম বিকশিত কর অন্তর তর হে, যুক্ত কর হে সবার সঙ্গে মুক্ত কর হে বন্ধ, সঞ্চার কর সকল কর্মে শান্ত তোমার ছন্দ, চরণ পন্থে মমচিত নিঃস্পন্দিত কর হে, নন্দিত কর নন্দিত কর নন্দিত কর হে, অন্তর মম বিকশিত কর অন্তর তর হে। বন্ধুরা, আজ কবিতা শুনছি গীতাঞ্জলি, যে কাব্যগ্রন্থ বিশ্ব সাহিত্যের অঙ্গনে ভারতকে এক বিশেষ স্থান গ্রহণ করতে সাহায্য করেছিল। হ্যাঁ, এসেছিল এদেশের প্রথম নোবেল পুরস্কার কবিগুরুর হাত ধরে। আজ তাঁরই গানগুলি শুনছি, আর এই কবিতার লাইনগুলি, গানের সুরগুলি আমাদের মনকে স্পর্শ করে দিচ্ছে আজকের ভোরে। আজ সারাদিন হয়তো অনেক পরিশ্রম যাবে আপনার, কিন্তু তারই মাঝখানে এই গানগুলি শুনতে শুনতে মনে হয় আমরা প্রত্যেকেই আমাদের জীবনের পরম পাওয়াকে স্পর্শ করছি। হ্যাঁ, এ আমাদেরই কথা, আমাদেরই অনুভূতির কথা। চলুন শুনে নিই আরও একটি রবীন্দ্রসঙ্গীত।

স্টুডিওর ঘড়ি বলছে এখন সময় ভোর 5:40 হয়ে 20 সেকেন্ড, আর সামান্য কিছুক্ষণ রয়েছি আপনাদের সঙ্গে। কিন্তু তারই মাঝখানে আজ তাঁর সৃষ্টি দিয়েই তাঁর অনুষ্ঠান করছি, এ যেন গঙ্গা জলে গঙ্গা পুজো। কিন্তু মনে হয় হ্যাঁ, তিনি আমাদের সকল অনুভূতির কথা আমাদের অনেক আগেই যেন জেনে ফেলেছিলেন। তাই তো বারে বারেই জীবনের কোনো বিপর্যয়ের দিনে, কোনো আনন্দের দিনে, কোনো উৎসবের দিনে, উৎসাহের দিনে কবিগুরুরই শরণাপন্ন হতে হয় আমাদের। চলুন আবারও গীতাঞ্জলি থেকে একটু পাঠ করি। প্রেমে প্রাণে গানে গন্ধে আলোকে পুলকে প্লাবিত করিয়া নিখিল দুলকে ভুলকে তোমার অমূল অমৃত পড়িছে ঝরিয়া দিকে দিকে আজি টুটিয়া সকল বন্ধ মূরতি ধরিয়া জাগিয়া উঠে আনন্দ জীবন উঠিয়া নিবিড় সুধায় ভরিয়া চেতনা আমার কল্যাণ রসরসে শতদোল সম ফুটিল পরম হরষে সব মধু তব তার চরণে তোমার ধরিয়া নীরব আলোকে জাগিল হৃদয় প্রান্তে উদার উষায় উদয় অরুণ কান্তি অলস আখির আবরণ গেল সরিয়া। আবারও একটি রবীন্দ্রসঙ্গীত শুনে নেব।

তুমি নবনব রূপে এসো প্রাণে, এসো গন্ধে বরণে, এসো গানে, এসো অঙ্গে পুলকময় পরশে, এসো চিত্তে অমৃতময় হরষে, এসো মুগ্ধ মুদিত দুনয়নে। তুমি নবনব রূপে এসো প্রাণে, এসো নির্মল উজ্জ্বল কান্ত, এসো সুন্দর স্নিগ্ধ প্রশান্ত, এসো হে বিচিত্র বিধানে, এসো দুঃখে সুখে এসো মর্মে, এসো নিত্য নিত্য সবকর্মে, এসো সকল কর্ম অবসানে, তুমি নবনব রূপে এসো প্রাণে। চলুন শুনি আরো একটি রবীন্দ্রসঙ্গীত।

আজ ধানের ক্ষেতে রৌদ্র ছায়, লুকোচুরি খেলা, নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ফেলা। আজ ভ্রমর হলে মধুর ক্ষেতে, মধু ক্ষেতে উড়ে বেড়ায় আলোয় মেতে, আজ কিসের তরে নদীর চরে চখাচখির মেলা। ওর যাব না আজ।

রে রে ভাই, যাব না আজ ঘরে, ওরে আকাশ ভেঙে বাহির গিয়ে আজ নেব রে লুট করে। যেন জোয়ার জলে ফেনার রাশি, বাতাসে আজ ছুটছে হাসি, আজ বিনা কাজে বাজিয়ে বাসি, কাটবে সকল বেলা। সত্যি গানটা শুনলেই মনে হয় যেন আমরা শৈশবে ফিরে গেছি। হ্যাঁ, গান না শুনে যদি কবিতার আকারেও শুনি তাহলেও মনে হয় শিশুপাঠ্য কোনো অংশ আবারও আমাদের মনের মাঝে ভেসে উঠেছে। চলুন শুনে নিই আবারও একটি রবীন্দ্রসঙ্গীত। শিল্পী দেবব্রত বিশ্বাস।

সোনেরি সাগর থেকে এসেছে আজ বান, দাঁড় ধরে আজ বসরে সবাই, টান রে সবাই টান। বোঝা যত বোঝাই করি, করব রে পার দুঃখের তরি, ঢেউয়ের পরে ধরব পারি, যায় যদি চাক প্রাণ। আনন্দের সাগর থেকে এসেছে আজ বান, কে ডাকে টে পিছন হতে, কে করে টে মানা, ভয়ের কথা কে বলে আজ, ভয় আছে সব জানা। কোন সাপে কোন গ্রহের দোষে, সুখের ডাঙায় থাকব বসে, পালের রশি ধরব কষি, চলব গেয়ে গান। আনন্দের সাগর থেকে এসেছে আজ বান। যদি প্রতিদিন এভাবেই মনে করতে পারি, যদি প্রতিদিন এভাবেই ভাবতে পারি যে আনন্দের সাগর থেকে বান এসেছে, আমাদের জীবনটাকে নতুন আনন্দে, নতুন চিন্তায়, নতুন চেতনায় ভাসিয়ে নিয়ে যেতে, তাহলে জীবনটা অনেক সুন্দর সুমধুর হয়ে ওঠে। কবিগুরুর রচনার বিভিন্ন অংশ পাঠ করি মাঝে মধ্যেই, কখনো ছোট গল্প, কখনো কবিতা, কখনো

কাব্যনাট্য। আর প্রতিটা অংশেই কোথাও কোথাও যেন মনে হয় এই অংশটি, আরে এ তো আমার জন্য লেখা হয়েছে। আর মনে হয় আপনাদের সকলেরই এই কথাটাই মনে হয় যে এটা আমার জন্য লেখা হয়েছে। কবিগুরু আমাদের সকলের মনের কথা বোধহয় আগেই জেনে ফেলেছিলেন, তাই তো তাঁর রচনা আমাদের কাছে এতটা আপন মনে হয়, এতটা কাছের মনে হয়, এতটা জীবনের সম্পৃক্ত মনে হয়। এ জীবনে আমরা অনেকগুলি দিন অতিবাহিত করি, আর প্রতিদিন প্রতি মুহূর্তে কোনো না কোনো অভিজ্ঞতা আমাদের সমৃদ্ধ করে। এই যেমন আজকের আনন্দধ্বনির অভিজ্ঞতা আমার কাছে খুব সুন্দর অভিজ্ঞতা, আমি এই সুন্দর অভিজ্ঞতাটুকু নিয়ে বাড়ি চলে যাব। এই যে আপনাদের গান শোনাতে পারলাম, আপনাদের কবিতা পাঠ করে শোনাতে পারলাম, এ আমার জীবনের এক পরম প্রাপ্তি। এই প্রাপ্তিটুকুর মাধুর্যকে হৃদয়ের অন্তঃস্থলে রেখে আজকে দিনের বাকি কাজগুলো সারব। আশা রাখব আপনার আপনাদের সকলের জীবনটাই একই রকমভাবে আনন্দে ভরে উঠবে। সকলের জীবন অনেক আনন্দে ভরে উঠুক, সকলের জীবন পূর্ণতা প্রাক, সকলের জীবনের দুঃখ মুছে যাক, সকলের জীবনেই বয়ে যাক আনন্দের প্লাবন। আর যদি দুঃখ আসে, আর যদি যন্ত্রণা আসে, আর যদি ব্যথা বেদনা আপনাকে ঘিরে ধরে, তাহলে সত্যি কথা বলছি রবীন্দ্র রচনাবলী খুলে একটু

শুরু হল আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। আজ 4 জুন বৃহস্পতিবার। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6:01 হয়ে 41 সেকেন্ড এবং বাংলাদেশ সময় সকাল 6:31 হয়ে 47 সেকেন্ড।

আকাশবাণী মৈত্রী, মৎস্যজীবীদের জন্য ঘোষণা। পশ্চিমবঙ্গের নদী ও সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলে যারা মাছ ধরতে যান, আগামী ২৪ ঘন্টায় আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাদের জন্য কোনো আগাম সতর্কবার্তা নেই। ঘোষণাটি শেষ হল। আকাশবাণী মৈত্রী।

যদি জিজ্ঞাসা করা যায় যে কোন অনুরাগ সম্পূর্ণরূপে নির্বিষ, তবে তাহার এক উত্তর এই যে ঈশ্বরা অনুরাগ। তা ভিন্ন আর আর সমস্ত অনুরাগী জগৎ সংসারকে দুই পক্ষে বিভক্ত করে, আত্মপক্ষ এবং পরপক্ষ। কারো কাছে আমিটি কেবল আপনার আর সকলেই পর, কারো কাছে আমিটি স্ত্রীটি পুত্রটি কন্যাটি ভাইটি ভগ্নিটি পর্যন্ত আপনার, তদ্ভিন্ন আর সকলেই পর, কারো কাছে আমিটি হইতে আপনার স্বজাতি পর্যন্ত আপনার, তাহার ওদিকে সকলেই পর, কারো কাছে আমিটি হইতে স্বদেশ পর্যন্ত আপনার, তাহার ওদিকে সকলেই পর। এই প্রণালীতে লোকে অনুরাগ সোপানের নিচের নিচের পৈঠা হইতে উপরের পৈঠায় পদার্পণ করিতে থাকিলে তাহার আত্মপক্ষ ক্রমশই বিস্তার লাভ করিতে থাকে, তাহাতে আর ভুল নাই। কিন্তু পক্ষী শাবক যতদিন না মুক্ত আকাশে উড়িতে শেখে, ততদিন তাহার পক্ষ বিস্তারের প্রকৃত সার্থকতা হয় না, ততদিন তাহার উত্থানের সঙ্গে পতন জোড়া লাগানো থাকে। লোকে যতদিন না ঈশ্বর অনুরাগের মুক্ত সমীরণে উত্থান করে, ততদিন তাহার আত্মপক্ষের সঙ্গে একটা না একটা পরপক্ষ জোড়া লাগানো থাকিতেই যায়। ততদিন হয় এ বাড়ির দ্বারের সম্মুখে ও বাড়ি, নয় এ জাতির দ্বারের সম্মুখে ও জাতি, নয় এ দেশের দ্বারের সম্মুখে ও দেশ, অষ্টপ্রহর চক্ষু রাঙাইয়া দাঁত মুখে চাইতে থাকে। কেবল ঈশ্বর অনুরাগের পয়টায় জগৎশুদ্ধ সকলেই আত্মপক্ষীয়, সেখানে পরপক্ষের মূলেই দাঁড়াইবার স্থান নাই। ইহার কারণ এই যে স্বদেশীয় রাজ্যের বাহিরে যেমন বিদেশীয় রাজ্য, ঈশ্বরের রাজ্যের বাহিরে তাহার সেরূপ কোনো প্রতিপক্ষের রাজ্য স্থান পাইতে পারে না। যেহেতু ঈশ্বর আত্মপর, সমস্ত ব্যাপিয়া সমস্তেরই মূলে এবং সমস্তেরই অভ্যন্তরে অবস্থিতি করিতেছেন। এই জন্য ঈশ্বর অনুরাগী ব্যক্তির একটি প্রধান পরিচয় লক্ষণ এই যে ত্রিজগতে কেহই তাহার পর নহে। জগৎ সংসারের মধ্য হইতে একটি কোনো ব্যক্তি অথবা একটা কোনো পরিবার বা জাতি বা দেশ বাছিয়া লইয়া তাহাতে বিশেষরূপে আসক্ত হওয়ার নামই লোকে জানে অনুরাগ বন্ধন। কিন্তু যে বিশ্বব্যাপী অনুরাগ কাহাকেও না বাছিয়া সকলেরই প্রতি সদ্ভাবের ক্রোর প্রাতিয়া দেয়, তাহাকে চক্ষের সমক্ষে বিরাজমান দেখিলেও খুব একজন পাকা জহরি ব্যতীত যে সে লোকে তাহাকে চিনিতে পারে না। তাহার মুখের পানে তাকাইয়া লোকে ভাবে যে এ আবার কিরূপ অনুরাগ, সকলকে ছাড়িয়া একজনকে ভালো।

ভালোবাসার নামই তো আমরা জানি ভালোবাসার পরাকাষ্ঠা। সকলকে ভালোবাসা আবার কিরূপ? সকলকে ভালোবাসা আর কাহাকেও ভালো না বাসা দুই সমান। এ তো অনুরাগ নহে, এ এক প্রকার বিরাগ। একে আমরা বৈরাগ্য বলিতে পারি, অনুরাগ কোনো মতেই বলিতে পারি না। বাস্তবিক এই কারণেই ঈশ্বর অনুরাগের নাম হইয়াছে বৈরাগ্য।

সুচিন্তন অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আজ শুনলেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে।

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন প্রথম আলো অনুষ্ঠানে সুবদ্ধ সঙ্গীত। আর আজ শুনবেন সুবদ্ধ সঙ্গীত অনুষ্ঠানে যোগিয়া কলিংড়া এবং ভৈরবী রাগে সরোদ, শিল্পী পণ্ডিত শ্যাম গাঙ্গুলী। এখন সরোদ।

এতক্ষণ শুনছিলেন সুবত্ত সঙ্গীত অনুষ্ঠানে শরৎ, যোগিয়া কালিংরা এবং ভৈরবী রাগে শরৎ, শিল্পী পণ্ডিত শ্যাম গাঙ্গুলী। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। একটু পরে শুনবেন বাংলায় সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজের সঙ্গে বৈঠক করবেন। পাঁচ দিনের সফরে গতকালই নতুন দিল্লিতে পৌঁছেছেন রড্রিগেজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংসদীয় ক্ষেত্র বারাণসীতে আজ এবং আগামীকাল ব্রিকস সাংস্কৃতিক কর্মী গোষ্ঠীর দ্বিতীয় বৈঠক হবে। চীন, ব্রাজিল, মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া সহ 11টি দেশের প্রতিনিধি এই বৈঠকে অংশ নেবেন। পশ্চিমবঙ্গে বিভিন্ন রেল প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগামী শনিবার কলকাতায় আসছেন। রেলমন্ত্রী নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করবেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা বিমানের জ্বালানির মূল্যবৃদ্ধিজনিত চাপ সামাল দিতে তেল বিপণন সংস্থাগুলিকে এককালীন 10,000 কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব অনুমোদন করেছে। এছাড়াও জাতীয় রাজধানী অঞ্চলে পুরনো ট্রাক এবং বাস বাতিল করে BS6 মানের যানবাহন চালু করার জন্য 9,585 কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের আহমেদাবাদে প্রথম বিশ্ব যোগাসন ক্রীড়া চ্যাম্পিয়নশিপ 2026 আজ ভার্চুয়ালি অংশ নেবেন। সাফ মহিলা ফুটবলে চ্যাম্পিয়নশিপে ভুটানকে 1-0 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজের সঙ্গে বৈঠক করবেন। ভারত ভেনেজুয়েলা সম্পর্কের বিভিন্ন দিক, জ্বালানি নিরাপত্তা, বাণিজ্য বিনিয়োগ, ফার্মাসিউটিক্যালস, স্বাস্থ্য পরিষেবা, পরিবহন, পুনর্নবীকরণযোগ্য শক্তি ইত্যাদি বিষয়ে তাঁদের কথা হবে। পাঁচ দিনের সফরে গতকালই নতুন দিল্লিতে পৌঁছেছেন রড্রিগেজ। তার সঙ্গে রয়েছেন বিদেশ, অর্থনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, যোগাযোগ, তথ্য ও পরিবহন দপ্তরের মন্ত্রীদের এক প্রতিনিধিদল। এই প্রতিনিধিদল এদেশে জ্বালানি, ফার্মাসিউটিক্যালস ইত্যাদি ক্ষেত্রের সঙ্গে যুক্ত বিভিন্ন স্থান ঘুরে দেখবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংসদীয় ক্ষেত্র বারাণসীতে আজ এবং আগামীকাল ব্রিকস সাংস্কৃতিক কর্মী গোষ্ঠীর দ্বিতীয় বৈঠক হবে। G20 বৈঠক সফলভাবে আয়োজনের পর আবারও এক ঐতিহাসিক আন্তর্জাতিক বৈঠকের সাক্ষী হতে চলেছে বারাণসী। চীন, ব্রাজিল, মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া সহ 11টি দেশের প্রতিনিধি বৈঠকে অংশ নেবেন। যোগ দেবেন বরিষ্ঠ কূটনীতিক, নীতি নির্ধারক এবং সাংস্কৃতিক ক্ষেত্রের বিশেষজ্ঞরাও। অনুষ্ঠানে কাশ্মীর বিশ্ববিখ্যাত GI ট্যাগযুক্ত এবং এক জেলা এক পণ্য উদ্যোগের আওতায় বিভিন্ন সামগ্রী নিয়ে একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হবে। 6 জন শিল্পী বারাণসীর সমৃদ্ধ কারুশিল্পের সঙ্গে যুক্ত 6টি পণ্য প্রদর্শন করবেন। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর গতকাল নতুন দিল্লিতে লাও পিপলস ডেমোক্রেটিক রিপাবলিকের উপপ্রধানমন্ত্রী এবং বিদেশমন্ত্রী থংসাভান ফোমবিহানের সঙ্গে 10ম ভারত লাও PDR যৌথ কমিশনের বৈঠকে সহসভাপতিত্ব করেন। বৈঠকে উভয় নেতা বাণিজ্য ও বিনিয়োগ, স্বাস্থ্য, জ্বালানি, ডিজিটাল যোগাযোগ, উন্নয়ন অংশীদারিত্ব, সক্ষমতা বৃদ্ধি এবং সংস্কৃতি সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা ভারত আসিয়ান সহযোগিতাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি এই অঞ্চলের উন্নয়ন নিয়েও কথা বলেছেন। ডঃ জয়শঙ্কর বলেন, ভারত এবং লাও PDR এর মধ্যে ঘনিষ্ঠ সভ্যতার সম্পর্ক রয়েছে যা বৌদ্ধ ধর্ম এবং রামায়ণের অভিন্ন ঐতিহ্যের মধ্যে প্রতিফলিত হয়। তিনি বলেন, গভীর সাংস্কৃতিক এবং মানুষে মানুষে যোগাযোগের উপর ভিত্তি করে এই সম্পর্ক গড়ে উঠেছে।
1: Our relations go back in history. It is based on deep cultural and people-to-people linkages. Our own Prime Minister visited Lao PDR in October 2024. On that occasion, a number of agreements and MOUs were signed. And today, we have an opportunity to review them, to explore a wide-ranging agenda.

0: পশ্চিমবঙ্গে বিভিন্ন রেল প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগামী শনিবার কলকাতায় আসছেন। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি আকাশবাণীকে জানিয়েছেন, রেলমন্ত্রী নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করবেন। পূর্ব, দক্ষিণ পূর্ব, উত্তর পূর্ব সীমান্ত রেল ও মেট্রো রেলের জেনারেল ম্যানেজাররাও বৈঠকে উপস্থিত থাকবেন। এরাজ্যে রেলের বিভিন্ন প্রকল্প নিয়ে সেখানে আলোচনা হবে। এর ফলে রেলের উন্নয়নে কেন্দ্র রাজ্য সম্পর্ক আরও দৃঢ় হবে বলে মনে করা হচ্ছে। শ্রী মাঝি জানান, ওইদিন বিকেলে রেল সম্পর্কিত সংসদীয় স্ট্যান্ডিং কমিটির সদস্যরাও কলকাতায় আসবেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা ইন্ডিয়ান এয়ারলাইন্সের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক উড়ান পরিষেবার ক্ষেত্রে বিমান জ্বালানির মূল্যবৃদ্ধিজনিত চাপ সামাল দিতে তেল বিপণন সংস্থাগুলিকে এককালীন 10,000 কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব অনুমোদন করেছে। পশ্চিম এশিয়ায় সামরিক সংকটজনিত কারণে জ্বালানির দামের যে ব্যতিক্রমী অনিশ্চয়তা দেখা দিয়েছে, তার মধ্যেও বিমান জ্বালানির দাম অপরিবর্তিত রাখতে তেল বিপণন সংস্থাগুলিকে এই আর্থিক সহায়তা দেওয়া হবে। গতকাল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত বিষয়ে সাংবাদিকদের জানিয়ে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এ কথা বলেন।
1: আজ মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জি কে অধ্যক্ষতা মে ক্যাবিনেট মে বহুত বড়ে মহত্বপূর্ণ ফেসলে লিয়ে গয়ে, জিসমে আজ কি যো ওয়েস্ট এশিয়া ক্রাইসিস কে কারণ ATF এভিয়েশন টারবাইন ফিউল উসকা যো প্রাইস বড়া হ্যায় অর উসকা যো ইম্প্যাক্ট আ রহা হ্যায় এভিয়েশন সেক্টর পে, উসকো মিটিগেট করনে কে লিয়ে 10,000 করোড় রুপিস কা এক ATF প্রাইস স্টেবিলাইজেশন ফান্ড ক্রিয়েট কিয়া গয়া।
0: তিনি বলেন, এর ফলে দেশের উড়ান পরিষেবা ক্ষেত্রে কর্মরত 77 লক্ষ মানুষের চাকরি সুরক্ষিত হবে। মন্ত্রী আরও জানান, কেন্দ্রীয় অসামরিক উড়ান মন্ত্রক, পেট্রোল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক এবং সরকারের ব্যয় বিভাগ বিমান জ্বালানির মূল্য স্থিতিশীল রাখার বিষয়ে গৃহীত এই সিদ্ধান্ত কার্যকর করা নিয়ে নজরদারি চালাবে। এছাড়াও কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে জাতীয় রাজধানী অঞ্চল পরিকল্পনা পর্ষদকে দিল্লি এবং জাতীয় রাজধানী অঞ্চলে পুরনো ট্রাক এবং বাস বাতিল করে নতুন যানবাহন চালুর জন্য 9,585 কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করা হয়েছে। স্পটলাইট অনুষ্ঠানে এবারের আলোচনা সুস্থায়ী উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ। বিশিষ্ট প্রাণী চিকিৎসক ও পরিবেশবিদ ডাক্তার শিবাজি ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির দ্বিতীয় তথা শেষ পর্ব শুনবেন আজ রাত 8:30 সঞ্চয়িতা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। নতুন দিল্লির মালব্যনগর এলাকায় গতকাল একটি গেস্ট হাউসে অগ্নিকাণ্ডে 21 জন প্রাণ হারিয়েছেন। দিল্লি পুলিশ জানিয়েছে নিহতদের মধ্যে 9 জন ভারতীয় নাগরিক এবং 12 জন বিদেশি নাগরিক রয়েছেন। পুলিশ জানিয়েছে 49 জনকে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে, আহতদের চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে, কিছু সংখ্যক এখনও চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ জানিয়েছে এই বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে। সূত্রের খবর, যে ভবনে আগুন লেগেছিল তার মালিক লবকেশ বাজাজকে আটক করা হয়েছে। এদিকে দিল্লির মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে গেস্ট হাউসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় যে ত্রুটি ঘটেছে তা অত্যন্ত গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে। এ ব্যাপারে একটি ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং সম্পত্তির মালিকের বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজ মাধ্যমের এক বার্তায় নিহতদের নিকট আত্মীয়দের এককালীন 2 লক্ষ টাকা করে সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছেন। আহতদের প্রত্যেকে 50,000 টাকা করে দেওয়া হবে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। ভারত ও দক্ষিণ আফ্রিকা ভবিষ্যৎ প্রযুক্তির ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে সম্মত হয়েছে। এই দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে পরবর্তী পর্যায়ের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল পরিকাঠামো এবং উন্নত উৎপাদন খাতকে অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ত্রিপুরায় 2 দিনের সফরে আজ সন্ধ্যায় আগরতলায় আসছেন। এই সফরে শ্রী শাহ পুষ্পবান্তা প্যালেস হোটেলের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেবেন, লঙ্কাপুরায় সীমান্ত নিরাপত্তা বাহিনীর সীমান্ত ফাঁড়ি পরিদর্শন করবেন এবং রাজ্য কেন্দ্রীয় নিরাপত্তা বিষয়ক কর্মকর্তাদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO জানিয়েছে কঙ্গোয় ইবোলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণের প্রচেষ্টা তুলনায় সেটা দ্রুত ছড়িয়ে পড়ছে। জেনেভায় এক সাংবাদিক সম্মেলনে WHO ডিরেক্টর জেনারেল টেড্রোস আধানম গেব্রেয়েসুস জানান, ভাইরাসটি অনেকটাই ছড়িয়ে পড়েছে যা সামাল দেওয়ার চেষ্টা চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, যোগ সারা বিশ্বে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন তিনি আজ ভার্চুয়াল মাধ্যমে প্রথম বিশ্ব যোগাসন ক্রীড়া চ্যাম্পিয়নশিপ 2026-এ যোগ দেবেন। এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে গুজরাটের আহমেদাবাদে। শ্রী মোদী বলেন, এই মঞ্চ সারা বিশ্বের যোগ অনুরাগীদের একত্রিত করেছে। প্রধানমন্ত্রী যোগাসনের জন্য বিশ্বব্যাপী ক্রীড়া পরিকল্পনার ক্ষেত্রে এটিকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বর্ণনা করেছেন। ফুটবলে সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে ভারত।

0: গোয়ার মারগাওয়ে গতকাল সেমিফাইনালে ভুটানকে 1-0 গোলে হারিয়ে দেয় ভারতের মেয়েরা। ম্যাচের 58 মিনিটে জয়সূচক গোলটি করেন সানফিদা নংরুম। তার একমাত্র গোলেই 6 বছর পর প্রথমবার সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছল ভারত। পাঁচবারের চ্যাম্পিয়ন ভারত শনিবার ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের মুখোমুখি হবে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজের সঙ্গে বৈঠক করবেন। 5 দিনের সফরে গতকালই নতুন দিল্লিতে পৌঁছেছেন রড্রিগেজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদীয় ক্ষেত্র বারাণসীতে আজ ও আগামীকাল ব্রিক্স সাংস্কৃতিক কর্মী গোষ্ঠীর তৃতীয় বৈঠক হবে। চীন, ব্রাজিল, মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া সহ 11টি দেশের প্রতিনিধি এই বৈঠকে অংশ নেবেন। পশ্চিমবঙ্গে বিভিন্ন রেল প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগামী শনিবার কলকাতায় আসছেন। খবর এখনকার মতো এখানেই শেষ হল। পরবর্তী সংবাদ শুনবেন 7:25।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। আকাশবাণী মৈত্রী এই মহাজীবন, আজ শুনবেন আশাপূর্ণা দেবীর জীবন কথা।
2: ১৯০৯ সালের 8ই জানুয়ারি পুরনো কলকাতার পটলডাঙায় মামার বাড়িতে জন্মেছিলেন আশাপূর্ণা। বাড়ি হুগলি জেলার বেগমপুর হলেও কর্মসূত্রে কলকাতার বৃন্দাবন বসু লেনে থাকতেন আশাপূর্ণার বাবা হরেন্দ্রনাথ গুপ্ত। সুদক্ষ ডিজাইনার হিসেবে কাজ করতেন সি লেজারাস কোম্পানিতে। মা সরলা সুন্দরী অত্যন্ত ব্যক্তিত্ব সম্পন্না ও সনাতনপন্থী ছিলেন। আশাপূর্ণার নামকরণ করেছিলেন আশাপূর্ণার ঠাকুমা। তখনকার বেশিরভাগ পরিবারই ছিল রক্ষণশীল। 14-15 বছর বয়সের মধ্যেই মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হতো। উচ্চশিক্ষার সুযোগ পাওয়া তো অনেক দূরের কথা। অধিকাংশ মেয়েরই শৈশব কৈশোর হারিয়ে যেত শ্বশুরবাড়ির গণ্ডিবদ্ধ জীবনের কঠোর অনুশাসনে। আশাপূর্ণার ঝোঁক ছিল পড়ালেখায়। 13 বছর বয়সে তাঁর প্রথম লেখা কবিতা ছাপা হয় শিশু সাথী পত্রিকায়। কবিতাটির নাম ছিল বাইরের ডাক। আরও ছোটখাটো কিছু লেখালেখির মধ্যেই 15 বছরের আশাপূর্ণাকে কৃষ্ণনগরের শ্বশুরঘরে ঢুকতে হল কালিদাস গুপ্তের স্ত্রী হয়ে। কলকাতায় ব্যাংকে চাকরি করতেন কালিদাস। সপ্তাহের শেষে ফিরতেন বাড়িতে। নতুন পরিবেশ, নতুন মানুষজন, কিন্তু আশাপূর্ণার নিভৃত সৃষ্টির উৎসমুখটিকে রুদ্ধ করতে পারেনি। ধীরে ধীরে তার প্রকাশ ঘটে সংসার ধর্ম পালন করেও। সৃষ্টি উল্লাসে মগ্ন থেকেও তিনি ঘরণী, সন্তানের মা। সামাজিক রীতি মানা, লোকলৌকিকতা রক্ষা করা, পুজো পাঠ নিষ্ঠার সঙ্গে পালন করায় কোনো ত্রুটি তাঁর ছিল না। নিরামিষ খেতেন। রান্না করতে করতে হলুদ মাখা হাত পরনের কাপড়ে মুছে অনায়াসে কথা বলতেন অভ্যাগতদের সঙ্গে। পুজো সংখ্যার ফরমাইশে লেখা লিখতে লিখতে অনায়াসে লিখে ফেলতেন ধোপার খাতা, দৈনন্দিন বাজার খরচের খুঁটিনাটি হিসেব। কোন ভাবধারায়, কোন দৃষ্টিকোণ থেকে তাঁর লেখা মানুষের মনকে স্পর্শ করে সে প্রসঙ্গে নবনীতার মা সাহিত্যিক নরেন্দ্র দেবের স্ত্রী রাধারানী দেবী লিখেছিলেন, এমন সহজ সরল নিরহংকার নিখাদ মানুষ আমি খুব বেশি দেখিনি। ওর কথাবার্তায়, লেখায়, চিন্তায় কোথাও এতটুকু ঈর্ষা বা বিদ্বেষ খুঁজে পায়নি। মহাশ্বেতা দেবী তাঁর কথায়, আশাপূর্ণা রাজনীতি নিয়ে না লিখলেও লেখেন তাঁর চেনাজানা মানুষ মধ্যবিত্ত জগৎ নিয়ে। কোনো না কোনোভাবে সমসময়ের প্রতিফলন তাতে ধরা পড়ে। এখানেই আমরা আশ্চর্য হই এই ভেবে যে অন্দরমহলের সীমাবদ্ধতার মধ্যে একজন মহিলা যার কোনো বিষয়ে বিশেষ পাণ্ডিত্য নেই, তিনি আবার কিভাবে উৎকৃষ্ট

0: পুরুষশাসিত সমাজে মধ্যবিত্ত বাঙালি মেয়েদের ব্যর্থতা, চাপা দীর্ঘশ্বাস, এমন করে আর কেই বা তুলে ধরেছেন? সহজ সরল নিরহংকার মন তাঁর অনুভূতিকে সজীব সুতীক্ষ্ণ করেছে। লীলা মজুমদার যথার্থ বলেছিলেন, আশাপূর্ণা সাহিত্যিক, সমাজ সংস্কারক তো আর নয়, বরং সমাজ সংস্কারকরা ওর কাছে বিধান নিলে ভালো বই মন্দ হবে না।
1: এই মহাজীবন অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন আশাপূর্ণা দেবীর জীবন কথা আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন বাংলাদেশ প্রেস রিভিউ। বলপূর্বক শ্রম নিয়ে উদ্বেগের কারণে বাংলাদেশ সহ 60টি দেশের পণ্যের উপর মার্কিন যুক্তরাষ্ট্র নতুন শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে। ডেইলি স্টার এই খবর জানিয়েছে। বলপূর্বক শ্রমের মাধ্যমে উৎপাদিত পণ্যের ব্যবসা বন্ধে আশানুরূপ পদক্ষেপ না নেওয়া এবং মার্কিন বাণিজ্যে বাধা সৃষ্টির দায়ে বাংলাদেশ সহ 60টি দেশ থেকে আমদানি করা পণ্যের উপর অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান বাণিজ্যিক অংশীদার দেশগুলিতে বলপূর্বক শ্রম সংক্রান্ত বিধিবিধান কার্যকর করার বিষয়টি খতিয়ে দেখতে চলতি বছরের শুরুর দিকে যে সেকশন 301 তদন্ত শুরু হয়েছিল তার সূত্র ধরেই মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর এই প্রস্তাবটির কথা ঘোষণা করে। জুন মাসে এলপিজির দাম 55 টাকা কমিয়েছে বাংলাদেশ। নিউ এজ এই খবর জানিয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি জুন মাসে বেসরকারিভাবে বাজারজাত করা তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম 55 টাকা কমিয়েছে। এর ফলে বাংলাদেশে 12 কেজি সিলিন্ডারের খুচরো মূল্য এখন 1,885 টাকা নির্ধারণ করা হয়েছে। এটি বুধবার সন্ধ্যা 6টা থেকে কার্যকর হয়েছে। সেদেশে বেসরকারি খাতের গ্যাস নেটওয়ার্কের মাধ্যমে সরবরাহ করা এলপিজির মূল্য প্রতি ঘনমিটার 340.7 টাকা নির্ধারণ করা হয়েছে। তবে রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলির সরবরাহ করা এলপিজির দামে কোনো পরিবর্তন আনা হয়নি। বাংলাদেশে বিদ্যুতের দাম 20% পর্যন্ত বাড়তে পারে। ডেইলি অবজারভার এই খবর জানিয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি বুধবার বিদ্যুতের নতুন মূল্য তালিকা ঘোষণা করতে চলেছে। এতে বিদ্যুতের খুচরো মূল্যে গড়ে 15-20% পর্যন্ত বাড়তে পারে। তবে নিম্ন আয়ের গ্রাহকদের জন্য বর্তমান লাইফলাইন সুবিধায় আপাতত কোনো পরিবর্তন আনা হচ্ছে না। সিপিজে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সংবাদ মাধ্যমে দমন পীড়নের চক্র ভাঙার আহ্বান জানিয়েছে। সাংবাদিক সুরক্ষা কমিটি সিপিজে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে বাংলাদেশে সংবাদ মাধ্যমকে দমনের ধারাবাহিকতা বন্ধ করে সেদেশে সংবাদপত্র ও মত প্রকাশের স্বাধীনতা সুনিশ্চিত করার আহ্বান জানিয়েছে। সংস্থাটি বলেছে, বাংলাদেশে প্রতিবার ক্ষমতার পরিবর্তনের সময় সাংবাদিকদের আটক, মামলা, নজরদারি, হামলা এবং অপপ্রচারের মুখে পড়তে হয়েছে। অনেক ক্ষেত্রেই তাদের বিরুদ্ধে আগের সরকারের প্রতি আনুগত্যর অভিযোগ আনা হয়। ইরানের হামলায় কুয়েত বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের লক্ষ্যবস্তু ছিল মার্কিন পঞ্চম নৌবহর। বিজনেস স্ট্যান্ডার্ড এই খবর জানিয়েছে। উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা আবারও বেড়েছে। বুধবার 3 জুন ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের 1 নম্বর টার্মিনাল ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কয়েকজন আহত হওয়ায় পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হামলার পর কুয়েতের অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সেদেশের সরকারি সংবাদ সংস্থার মাধ্যমে জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের বিমান চলাচল স্থগিত রাখা হয়েছে। কুয়েত বিমানবন্দরে আসা বিমানগুলিকে বিকল্প বিমানবন্দরে পাঠানো হচ্ছে। বাংলাদেশে খাদ্যশস্য আমদানি রেকর্ড উচ্চতার কাছাকাছি পৌঁছেছে বলে জানিয়েছে ফিনান্সিয়াল এক্সপ্রেস। চলতি অর্থবছর 2025-26 বাংলাদেশ সেদেশের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ খাদ্যশস্য আমদানির রেকর্ডের দিকে এগিয়ে চলেছে। মূলত বিশ্ববাজারে গমের দাম স্থিতিশীল থাকায় সরকারি ও বেসরকারি উভয় খাতের ব্যাপক ক্ষয়ের ফলেই এই বৃদ্ধি ঘটেছে। চাল ও গম সহ বাংলাদেশের সামগ্রিক খাদ্যশস্য আমদানির পরিমাণ এই অর্থবছরে সেদেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ হতে চলেছে। আকাশবাণী মৈত্রী শুনছিলেন বাংলাদেশ প্রেস রিভিউ।

আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, শিল্পী সুনীতা বিশ্বাসের কণ্ঠে। এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সুনীতা বিশ্বাস।

0: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এতক্ষণ শুনছিলেন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, শিল্পী সুনিতা বিশ্বাসের কণ্ঠে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে কৃষক বন্ধুদের জন্য।
1: গ্রামবাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন ফসলে মাকড়ের আক্রমণ ও তার প্রতিকার। এ বিষয়ে বলছেন প্রাক্তন রাজ্য কীটতত্ত্ববিদ ডক্টর কিঙ্কর সাহা।
2: বর্তমানে একটা বিরাট সমস্যায় দাঁড়িয়েছে কৃষক বন্ধুদের মধ্যে, যে মাকড় শব্দটা আমরা শুনেছি এইভাবেই যে পোকা মাকড়, কিন্তু পোকা এবং মাকড় দুটো সম্পূর্ণ আলাদা জিনিস, এবং মাকড়ের সঙ্গে পোকার অনেকটা ডিফারেন্স থাকে। পোকার যেমন 3 জোড়া পা থাকে, মাকড়ের কিন্তু 4 জোড়া পা থাকে। পোকা যেমন উঠতে পারে, ওদের উইং থাকে, মাকড়ের কিন্তু উইং থাকে না। পোকার দেহটা 3টে ভাগে ভাগ থাকে, মাথা, ধর এবং বুক, এই 3টে ভাগে ভাগ করা থাকে। মাকড়ের কিন্তু 2টো ভাগে ভাগ থাকে, এবং মাকড় হচ্ছে একটা সম্পূর্ণ প্রাণীজগতের স্বতন্ত্র সদস্য, এর সাথে কোনো রকমের মিল নেই, মাকড়ের সাথে পোকার কোনো ধরনের মিল নেই। আবার অনেকের ধারণা মাকড় এবং মাকড়সা বোধ একই জিনিস, সম্পূর্ণ ভুল। এবং বর্তমানে যেহেতু বিশ্ব উষ্ণায়ন, আমরা যেটাকে গ্লোবাল ওয়ার্মিং বলছি, এই বিশ্ব উষ্ণায়নের ফলে দিন রাতে তাপমাত্রা বিশাল একটা হেরফের থাকছে। আমরা আগেকার সময়ে কখনোই ফেব্রুয়ারি মাসে কিন্তু টেম্পারেচার 35-এর কাছাকাছি কিন্তু আমরা দেখিনি, কিন্তু বর্তমানে 35-এর কাছাকাছি ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে। তার ফলে একটা বিশ্ব উষ্ণায়ন শুরু হয়েছে, যার ফলে এই যে শোষক গোত্রীয় যে সমস্ত পোকা আছে, মাকড় আছে, এদের কিন্তু আক্রমণের তীব্রতা এখন অনেকটা বেড়ে গেছে। আজ থেকে 10-15 বছর আগে কিন্তু অতটা তীব্রতা ছিল না। কেন ছিল না? তার কারণ হচ্ছে রাসায়নিক সার যে পরিমাণে ব্যবহার করি, যে নাইট্রোজেন গঠিত সার, আগেকার সময় সমস্ত চাষটা হতো কিন্তু জৈব পদ্ধতিতে, বা সমস্ত চাষ হতো, হাল চাষ করতো কৃষকের পরিবারের, কিন্তু সবার মধ্যে কিন্তু 1 জোড়া 2 জোড়া করে হাল চাষের বলদ থাকতো। কিন্তু বর্তমানে হচ্ছে মেকানাইজেশন, যন্ত্রপাতির মাধ্যমে সমস্ত চাষ হচ্ছে, এবং বর্তমানে যে সমস্ত আমাদের যেহেতু অনেক সদস্য সংখ্যা বেড়েছে, লোক সংখ্যা বেড়েছে, যার ফলে আমাদের সবার জন্য খাওয়ারের যোগান দিতে হবে। একটা সময় ছিল দেশি জাত, পরবর্তী 60-এর দশকের পরে উচ্চ ফলনশীল জাত আসলো, যেগুলি সম্পূর্ণভাবে নির্ভর করে কিন্তু এই সমস্ত বস্তাবন্দি এই রাসায়নিক সারের উপরে তাদের উৎপাদন নির্ভর করে। তাহলে এই সারের পরিমাণ যদি বাড়ানো হয়, তাহলে এই আক্রমণ কিন্তু মাকড়ের আক্রমণ বা অন্যান্য পোকারও আক্রমণ অনেকটা বাড়বে, এইটা একটা কারণ। আর হচ্ছে যে আমাকে সব সময় কিন্তু জৈব পদ্ধতির মাধ্যমে, যে গোবর সার যেটা বলছিলাম, বা যেহেতু গরু নেই এখন, আমাকে ভার্মি কম্পোস্ট বা পোল্ট্রি সার বা আমাদের ধৈঞ্চা চাষ করে জমির উর্বরতা শক্তিটা কিন্তু বাড়াতে হবে, তাহলে কিন্তু এই সমস্ত রোগ পোকা বা মাকড়ের আক্রমণ অনেকটা কমবে। বর্তমানে আমরা দেখেছি যে শত্রু হিসাবে যে সমস্ত মাকড়ের আক্রমণ, তার মধ্যে 4 ধরনের মাকড় আছে। একটা হচ্ছে টেট্রাচিডি লাল জাতীয়, যারা এটাকে স্পাইডার মাইট বলে, খুব পরিচিত হচ্ছে সিঁদুরে পোকা হিসাবে ওরা চেনে, সিঁদুর একচুয়ালি পোকা না, মাকড়, এটা একটা। তারপরে হচ্ছে টেনিউপালপিডি বা যে গোয়াভা চাষ যারা করছে, বারুইপুরে বিস্তীর্ণ এলাকা আমাদের, এ পেয়ারা চাষ করছে, সেটা করছে, এবং সেই ফলের ক্ষেত্রে বা অন্যান্য লেবু জাতীয় ফলের মধ্যে এই স্কারলেট মাইটের কিন্তু আক্রমণটা হচ্ছে, এটা হচ্ছে টেনিউপালপিডি ক্ষেত্রে। এই 2 ধরনের আছে। তাছাড়া আমাদের কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে ভেলভেটে গ্রোথ হয়ে যাচ্ছে পাতার মধ্যে, বা যারা নারকেলের চাষ করছেন, ডাব দেখবেন বাজারে যখন কিনে খাবেন, তখন দেখবেন যে ডাবের উপর অংশটা অনেকটা লালচে কালার হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেটা একমাত্র সম্ভব হয়েছে এটা কিন্তু মাকড়ের আক্রমণের ফলে, এবং সেটা একটা এক ধরনের মাকড়, গল মাইট বলি, গল মাইট, যেহেতু গল, এবং কিছু কিছু ক্ষেত্রে যেমন আম বা অন্যান্য ক্ষেত্রে গল ফরমেশন করে পাতার মধ্যে, যার জন্য গল মাইট বলি। আরেকটা হচ্ছে আমাদের হলুদ মাইট, ইয়েলো মাইট বলি, যেটা লঙ্কা চাষ, লঙ্কা চাষে মার খাচ্ছে একটাই কারণে, যে এই মাকড়ের, ইয়েলো মাইটের জন্য হলুদ মাকড় হয় উপরের দিকের অংশে। তাছাড়া পশ্চিমবঙ্গের চা শিল্প যেখানে হচ্ছে উত্তরবঙ্গে, সেখানেও কিন্তু মাকড় আক্রমণ। এর জন্য সবটাই করতে হবে সিস্টেমেটিক্যালি চাষ করতে হবে, একদম সুন্দরভাবে জৈব চাষ, জৈব পদার্থ দিতে হবে, জৈব

0: জীবাণু একসঙ্গে দেওয়া যাবে, জৈব জীবাণু রাসায়নিক সার একসঙ্গে দেওয়া যায় না, তাহলে সেই ক্ষেত্রে একটা। সেকেন্ড হচ্ছে সহনশীল জাত নির্বাচন করতে হবে সব চাষের ক্ষেত্রে, সেটা একটা। থার্ড হচ্ছে যতটা পারবেন একটু স্পেসিংটা গাছ থেকে গাছের দূরত্ব, সারি থেকে সারির দূরত্ব যেন ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু অনেক অংশে আক্রমণ কম হবে এবং রাসায়নিক কীটনাশকের মাত্রা যেন ঠিক থাকে সেটা দেখবেন, তাহলে কিন্তু আপনিও সুখে থাকবেন, ভালো থাকবেন, আপনার উৎপাদন বৃদ্ধি পাবে, সব দিক থেকে ঠিক থাকবে।
1: এতক্ষণ শুনলেন ফসলে মাকড়ের আক্রমণ ও তার প্রতিকার, এ বিষয়ে বললেন প্রাক্তন রাজ্য কীটতত্ত্ববিদ ডক্টর কিঙ্কর সাহা।
2: কৃষক বন্ধুদের জন্য এখানে শেষ হল আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন আজ বৃহস্পতিবারে আকাশবাণী মৈত্রীর আজ সারাদিনের অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশন এখন চলছে, সকাল 7:05 শুনবেন লোকগীতি, সকাল 7:15 আসুন বেরিয়ে যান ভারতে অনুষ্ঠানে, শুনবেন স্থান উত্তরাখণ্ডের ছোটা অমরনাথ, উপস্থাপনায় থাকবেন গোপীনাথ পাল, সকাল 7:35 সকালের আড্ডা, উপস্থাপনায় থাকবেন গোপীনাথ পাল, 8:30 ঘুরে দাঁড়ানোর গল্প, রিম্পা সোমদত্তের সাক্ষাৎকার গ্রহণ করেছেন দেবর্ষী ঘোষ, শুনবেন অনুষ্ঠানটির প্রথম পর্ব। আজ সকালে 8:45 যুববাণীর অনুষ্ঠান যুব মনে গানে গানে, পর্ব 225 সম্পাদনায় ঋতব্রত দে, সকাল 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার, তীর্থঙ্কর বন্দ্যোপাধ্যায় রাগ আহির ভৈরব, তবলায় অভিষেক চট্টোপাধ্যায়, সকাল 9:30 মনের মতো গান, উপস্থাপনায় থাকবেন হৈমন্তী রায়, সকাল 10:30 রামধনু, এই রামধনু অনুষ্ঠানে শুনবেন ভজন প্রথম সৌরভ ঘোষালের কণ্ঠে, তারপর লোকগীতি আনন্দ দাসের কণ্ঠে, সকাল 11:00 মহানায়কের গল্প, উপস্থাপনায় থাকবেন হৈমন্তী রায়, 11:15 অতুল প্রসাদের গান, শিল্পী সৌমি ভট্টাচার্য, 11:30 শুনবেন রম্যগীতি, দুপুর 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় অস্মিতা রায়, 12:30 রবীন্দ্রসঙ্গীত, বেলা 1:00 নাটক দুই অরণ্য রচনা অনিল ঘোষ প্রযোজনা বিশ্বনাথ দাস, 1:40 আজ বাংলা ব্যান্ডের গান। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশন সমাপ্ত হবে ভারতীয় সময় দুপুর 2:30 এবং আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শুরু হবে ভারতীয় সময় দুপুর 3:30। দুপুর 3:35 আজ শুনবেন অনুরোধের আসর, বিকেল 4:05 মহিলাদের আসর, বিষয় দিগন্ত, উপস্থাপনায় দেবোপমা মিশ্র, বিকেল 4:35 ছায়াছবির গান, 4:50 ক্যাম্পাস আড্ডা, নিউ আলিপুর কলেজ থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন অর্পণ চিন্না, শুনবেন অনুষ্ঠানটির প্রথম পর্ব, বিকেল 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় থাকবেন রঞ্জনা মুখোপাধ্যায়, 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় থাকবেন সপ্তর্ষি রায় চৌধুরী, 6:20 আজ সন্ধেবেলা শুনবেন ক্ষেত খামারের কথা, বিষয় দেশীয় মাছের প্রজনন পদ্ধতি, ডক্টর দেবী প্রসাদ কাঁটালের সাক্ষাৎকার গ্রহণ করেছেন সুব্রত চক্রবর্তী, সন্ধ্যে 6:50 আপনার স্বাস্থ্য বিষয় অতিরিক্ত ঘাম বা হঠাৎ জ্বর, এ বিষয়ে বলবেন ডক্টর অর্পিতা সরকার, সন্ধ্যে 7:00 যুববাণী থেকে লোকগাথা, উপস্থাপনায় থাকবেন সুভাষেশ বন্দ্যোপাধ্যায়, রাত 8:15 বাংলা ব্যান্ডের গান, রাত 9:00 কথায় গানে অনুষ্ঠানে উপস্থাপনায় থাকবেন শ্রীরূপা মুখোপাধ্যায়, 9:15 বিশ্ব পরিক্রমা, রাত 9:45 ছায়াছবির গান, রাত 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, শিরিন সেনগুপ্ত, রাগ তিলক কামুদ এবং নায়িকী কানাড়া, তবলা কৌশিক বন্দ্যোপাধ্যায়, হারমোনিয়ামে দেবাশিস অধিকারী, 10:45 উপমহাদেশের খবর, রাত 11:00 শুনবেন হারানো দিনের গান, উপস্থাপনায় থাকবেন শ্রীরূপা মুখোপাধ্যায়, রাত 11:00 হারানো দিনের গানের বিষয়টি একবার আপনাদের বলে দিই, ঢাকায় আয়োজিত হয়েছে সাংস্কৃতিক সন্ধ্যা, ডাকঘর নাটক চলছে, 6 বছরের একটি ছোট্ট মেয়ে কচি গলায় গান ধরল, গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ। উপস্থিত সবাই মুগ্ধ হলেন ছোট্ট

মেয়েটির গানে। সেদিনের সেই মেয়েটি পরবর্তীকালে সেলুলয়েডে ঝলমনে ব্যক্তিত্ব হয়ে উঠলেন, সকলের প্রিয় অরুন্ধতী দেবীকে পেল বাংলার মানুষ। বই কেনার পয়সা ছিল না, স্কুলে ফ্রি শিপ ছিল, এই অবস্থায় গান শেখার ব্যবস্থা কি হবে ভাবতেই পারিনি, এক সাক্ষাৎকারে বলেছিলেন ধনঞ্জয় ভট্টাচার্য। 1938 সালে রেডিওতে প্রথম গান জোছনা রাতে কেন ডাকে বাঁশি যেন, ফিরে তাকাতে হয়নি আর, বাঙালির অন্তরে চিরস্থায়ী বন্দোবস্ত করে নিলেন। সুর তাল কথা গানের মাঝে জেগে ওঠে গল্পেরা, সেই গল্পের বুননে বাধা রইল আজকের হারানো দিনের গান। উপস্থাপনায় থাকবেন শ্রীরূপা মুখোপাধ্যায়। আজ রাতের 11টার হারানো দিনের গানের বিষয়টি আপনাদের বলে দিলাম। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন সমাপ্ত হবে ভারতীয় সময় রাত 12টায়। আকাশবাণী মৈত্রী।

শুনছিলেন লোকগীতির অনুষ্ঠান শিল্পী শরণ কুমার মজুমদারের কণ্ঠে। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন অনুষ্ঠান আসুন বেরিয়ে যান ভারতে। এই অনুষ্ঠানে আজ আপনাদের বলবো উত্তরাখণ্ডের ছোটা অমরনাথের কথা। সঙ্গে আছি আমি গোপীনাথ পাল। গারোয়াল হিমালয়ে জোশিমঠ থেকে মালারি হাইওয়ে চলে গেছে তিব্বত সীমান্তের দিকে নীতি ভ্যালি। সেখানেই তিম্মার সাইন গুহায় অমরনাথের আদলে বরফের শিবলিঙ্গ, লোকমুখে এটা কি বলা হয় ছোটা অমরনাথ। উত্তরাখণ্ডের তিব্বত সীমান্তের কাছে এক সুন্দর উপত্যকার শেষ প্রান্তে যেখানে আছে তিম্মার সাইন মহাদেবের গুহা, এই গুহায় বিশাল বরফের বিশাল শিবলিঙ্গ এবং এটাকে আপনি বলতে পারেন প্রকৃতির এক আশ্চর্য সৃষ্টি। একেই লোকে বলে ছোটা অমরনাথ। হরিদ্বার থেকে বাসে প্রায় 271 কিলোমিটার পাড়ি দিয়ে যখন জোশিমঠে এসে পৌঁছাবেন এবং তার পরদিন গাড়িতে গামশালি গ্রাম, এই জোশিমঠ থেকেই রাস্তা দুদিকে চলে গেছে, একদিকে বদ্রীনাথ অন্যদিকে মালারি হাইওয়ে। তপোবন, মালারি, বাম্পা, গামশালি হয়ে এই দ্বিতীয় রাস্তাটি গিয়েছে নীতি, অর্থাৎ নীতি গ্রাম। জোশিমঠ থেকে গামশালি প্রায় 80 কিলোমিটার, আর 5 কিলোমিটার এগুলোই হচ্ছে নীতি। মালারি হাইওয়ের সৌন্দর্য কিন্তু অতুলনীয়। দুপাশে পাইন আর ওক গাছ, পথের সঙ্গী ধৌলিগঙ্গা, সামনে সুবিশাল দ্রোণনাগিরি। এই পথের শেষ গ্রাম হচ্ছে নীতি গ্রাম, একেবারে তিব্বত সীমান্তের কাছে। একসময় এ রাস্তায় যেতে প্রশাসনিক অনুমতির প্রয়োজন হতো, এখন কিন্তু তার লাগে না। রেনি গ্রামে এসে ঋষিগঙ্গা নদীর দেখা পেতে পারেন এবং মা ভবতারিণীর মন্দিরের কাছে ঋষিগঙ্গা ধৌলিগঙ্গায় মিশেছে। এই পথের আরেকটি বড় গ্রাম হচ্ছে মালারি। জোশিমঠ থেকে দূরত্ব প্রায় 62 কিলোমিটার। দূর থেকে দেখে মনে হবে গ্রামটি যেন পাহাড়ের গা থেকে ঝুলে আছে এবং ধীরে ধীরে পাহাড়ের রূপ বদল ঘটবে। বড় বড় গাছ প্রায় চোখে পড়বে না, কালো পাথরের একটা ন্যাড়া পাহাড়, বরফের ছোঁয়া এখানে কিন্তু তবে এখানে যে গ্রামের বেশিরভাগ বাড়ি কিন্তু দেখবেন বন্ধ। 11,800 ফুট উচ্চতায় এইসব গ্রামে শীতকালে প্রচুর বরফ পড়ে, তখন বাসিন্দারা সবাই নেমে যায় নিচের দিকে, ফিরে আসে মে মাসের শেষে। চাষাবাদ, পূজা পার্বণ নিয়ে আবার সজীব হয়ে ওঠে এই নীতি ভ্যালি। এবং এই বাড়িগুলো কয়েকশো বছরের পুরনো সব বাড়ি, পাথরের দেওয়াল, কাঠের কারুকাজ করা দরজা জানালা এবং এই শান্তির পরিবেশে সুরম্য মন্দির, এগলি ওগলি ঘুরে সেসব দেখতে হঠাৎই গ্রামের সীমানা যেন ফুরিয়ে যাবে এবং এরপর পৌঁছে যাবেন এক অসাধারণ সুন্দর জায়গায়। চাষের ক্ষেত, বিশাল পাহাড়, নেমে আসা মেঘ আর আঁকা বাঁকা পথ। পাহাড় ও নদীর পাশ দিয়ে এই পথ ধরে গেলে আছে এক অপরূপ সবুজ বুগিয়াল, যেখান থেকে কিন্তু ফিরে আসতে মনই চাইবে না। শীতকালে তুষারপাতে রাস্তাঘাট প্রায় বন্ধই হয়ে যায় বলতে পারেন। এ সময় প্রায় 10 থেকে 12 ফুট উচ্চতার বরফের শিবলিঙ্গ তৈরি হয় তিম্মার সাইন গুহার মধ্যে। মহাদেবের রূপ অমরনাথে যেমন, যেন ঠিক তারই প্রতিলিপি ছোটা অমরনাথ নামের উদ্ভব কিন্তু এই মিল থেকেই। নীতি ভ্যালির প্রায় শেষ প্রান্তে এক গুহার মধ্যে তিম্মার সাইন মহাদেবের অধিষ্ঠান। নিরিবিলি রাস্তায় কনকনে ঠান্ডা, দুপাশে রুক্ষ পাহাড়, একধারে দুধগঙ্গা নদীর দুধসাদা জলস্রোত, কোথাও কোথাও বরফের আশ্রণের মধ্য থেকে বেরিয়ে আসছে ধারা। কিছু দূর গিয়ে বরফের বিরাট দেওয়ালের মধ্যে পথ খুঁজে পাবেন, রোমাঞ্চকর এবং আকর্ষণীয় সেই হাঁটা পথ। ব্রিজ পেরিয়ে এপার এ পাহাড় থেকে ও পাহাড় করে চলে আসা যাবে অনেকটা দূর। এখান থেকে গাড়ি রাস্তা চলে গেছে নীতি গ্রামের দিকে। পাহাড় নদীতে ঘেরাই

অঞ্চলের শেষ গ্রাম হচ্ছে নিটি গ্রাম। তিব্বত সীমান্ত প্রায় 29 কিলোমিটার দূরে। একসময় নিতি পাস পেরিয়ে ভারত ও তিব্বতের মধ্যে বাণিজ্য চলত। 1962 যুদ্ধের পর থেকে বন্ধ হয়ে গেছে সেই রাস্তা, এবং এই পথগুলি এতটাই সুন্দর যে পাহাড়ের গায়ে বরফের আচ্ছাদন, নদী আরো স্রোতস্বিনী, হিমশীতল বাতাস এসে পথের ক্লান্তি মুছিয়ে যায়। একটা সেতু পেরোতেই দেখতে পাবেন দূরে পাহাড়ের গুহার মধ্যে বরফের শিবলিঙ্গ, চারপাশে নিরবিচ্ছিন্ন শান্তি, এবং এই পাথরের সিঁড়িগুলো ভেঙে বরফের শ্বেত শুভ্র শিবলিঙ্গের পাদদেশে আপনি পৌঁছে যাবেন। পাহাড়ের গা দিয়ে ঝিরঝির করে জল পড়েই চলেছে এই শিবলিঙ্গে। সুবিশাল পাহাড় প্রহরীর মতো ঘিরে রেখেছে তিম্মাস্তায়ীর মহাদেবের গুহা। নিচে বয়ে চলেছে উচ্ছল দুধগঙ্গা। এবং একটা কথা আপনাদের বলতেই পারি, এইসব এই জায়গায় এলে আপনি মন্ত্রমুগ্ধের মতো বসে থাকবেন, মন চাইবে না ফিরে আসতে। এবার বলি, যদি মন চায় কিভাবে যাবেন? যদি বিমানে যেতে চান তাহলে বিমানে দিল্লি এসে সেখান থেকে ট্রেনে বা গাড়িতে হরিদ্বার চলে আসা যায়। ট্রেনে কিন্তু বেশ কিছু ট্রেন চলছে এই পথে, হরিদ্বার থেকে বাসে চলে আসা যায় যোশীমঠ, এবং হরিদ্বার থেকে যোশীমঠের বাস ছাড়ছে। দীর্ঘ বাস যাত্রার ধকল এড়াতে চাইলে গাড়ি ভাড়াও করতে পারেন। হরিদ্বার থেকে যোশীমঠ কম বেশি ওই 271 কিলোমিটার, যোশীমঠ থেকে গামশালি গ্রাম মোটামুটি 80 কিলোমিটার, এবং গামশালি থেকে নিতি গ্রাম কম বেশি 5 কিলোমিটার। আজ আসুন বেরিয়ে যান ভারতীয় অনুষ্ঠানে। আপনাদের বললাম উত্তরাখণ্ডের ছোটা অমরনাথের কিছু কথা, কিছু গল্প। সকলে খুব ভালো থাকবেন, সুন্দর থাকবেন। শুনছেন আকাশবাণী মৈত্রী, আর অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: জুন মাসের বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় আমাদের এই বসুন্ধরা। নীলগিরি পাহাড়ের পাদদেশে ছোট্ট সবুজ গ্রাম শান্তিপুর। গ্রামের একপাশে ঘন জঙ্গল, অন্য পাশে বয়ে গেছে কলকল শব্দে এক পাহাড়ি নদী। গত কয়েক বছরে গ্রামের রূপ বদলে যাচ্ছিল। শহরের ব্যবসায়ীরা এসে জঙ্গল কেটে রিসর্ট বানাচ্ছিল, আর পর্যটকদের ফেলে যাওয়া প্লাস্টিকের বোতল ও চিপসের প্যাকেটে নদীটার দম বন্ধ হয়ে আসছিল। গ্রামের বয়স্ক মোড়ল গ্রামবাসীদের সঙ্গে নিয়ে নদী পরিষ্কার করে ভূমি সংস্কারের মাধ্যমে গ্রামের রূপ পরিবর্তন করল। পৃথিবীর আর একদিকে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতাদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে এক দল কিশোর কিশোরী। সুস্থ পরিবেশ রক্ষা আমাদের আশু কর্তব্য। পৃথিবীর রক্ষণাবেক্ষণের ভাবনা নিয়ে লেখা গল্প, কবিতা বা সত্য ঘটনা দিয়ে সাজানো আপনাদের চিঠি আমাদের এই বসুন্ধরা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালে দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-এর মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রীকথা mitrwkathaj@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
2: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribandhu23@gmail.com maitrwebandhu23@gmail.com।

0: @gmail.com। বন্ধু, তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরো একবার বলি, মৈত্রীবন্ধু @gmail.com, MAITREBANDHU, মৈত্রীবন্ধু 23@gmail.com।
1: এখন সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজের সঙ্গে বৈঠক করবেন। পাঁচ দিনের সফরে গতকালই নতুন দিল্লিতে পৌঁছেছেন রড্রিগেজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংসদীয় ক্ষেত্র বারাণসীতে আজ এবং আগামীকাল ব্রিকস সাংস্কৃতিক কর্মী গোষ্ঠীর দ্বিতীয় বৈঠক হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ মেঘালয়ের শিলংয়ে উত্তর পূর্ব পরিষদের 73তম পূর্ণাঙ্গ অধিবেশনে সভাপতিত্ব করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের আহমেদাবাদে প্রথম বিশ্ব যোগাসন ক্রীড়া চ্যাম্পিয়নশিপ 2026-এ আজ ভার্চুয়ালি অংশ নেবেন। মঙ্গোলিয়ার উলানবাটারে আজ থেকে শুরু হচ্ছে উলানবাটার ওপেন র্যাঙ্কিং সিরিজ কুস্তি প্রতিযোগিতা। অংশ নেবেন এশিয়ান গেমসের যোগ্যতা অর্জনকারী 6 ভারতীয় কুস্তিগির। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজের সঙ্গে বৈঠক করবেন। ভারত ভেনেজুয়েলা সম্পর্কের বিভিন্ন দিক, জ্বালানি নিরাপত্তা, বাণিজ্য বিনিয়োগ, ফার্মাসিউটিক্যালস, স্বাস্থ্য পরিষেবা, পরিবহন, পুনর্নবীকরণযোগ্য শক্তি ইত্যাদি বিষয়ে তাঁদের কথা হবে। পাঁচ দিনের সফরে গতকালই নতুন দিল্লিতে পৌঁছেছেন রড্রিগেজ। তাঁর সঙ্গে রয়েছেন বিদেশ, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি, যোগাযোগ ও তথ্য এবং পরিবহন দপ্তরের মন্ত্রীদের এক প্রতিনিধি দল। এই প্রতিনিধি দল এদেশে জ্বালানি, ফার্মাসিউটিক্যালস ইত্যাদি ক্ষেত্রের সঙ্গে যুক্ত বিভিন্ন স্থান ঘুরে দেখবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংসদীয় ক্ষেত্র বারাণসীতে আজ এবং আগামীকাল ব্রিকস সাংস্কৃতিক কর্মী গোষ্ঠীর দ্বিতীয় বৈঠক হবে। G20 বৈঠক সফলভাবে আয়োজনের পর আবারও এক ঐতিহাসিক আন্তর্জাতিক বৈঠকের সাক্ষী হতে চলেছে বারাণসী। চীন, ব্রাজিল, মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া সহ 11টি দেশের প্রতিনিধি এই বৈঠকে অংশ নেবেন। যোগ দেবেন বরিষ্ঠ কূটনীতিক, নীতি নির্ধারক এবং সাংস্কৃতিক ক্ষেত্রের বিশেষজ্ঞরাও। অনুষ্ঠানে কাশ্মীর বিশ্ববিখ্যাত জিআই ট্যাগযুক্ত এবং এক জেলা এক পণ্য উদ্যোগের আওতায় বিভিন্ন সামগ্রী নিয়ে একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হবে। 6 শিল্পী বারাণসীর সমৃদ্ধ কারুশিল্পের সঙ্গে যুক্ত 6 পণ্য প্রদর্শন করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ মেঘালয়ের শিলংয়ে উত্তর পূর্ব পরিষদের 73তম পূর্ণাঙ্গ অধিবেশনে সভাপতিত্ব করবেন। উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন মন্ত্রক জানিয়েছে, বৈঠকে উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হবে। মুখ্যমন্ত্রীদের নেতৃত্বে গঠিত বিভিন্ন টাস্কফোর্সের কাজও পর্যালোচনা করা হবে। এছাড়া পর্যটন, কৃষি ও উদ্যান পালন, বিনিয়োগ বৃদ্ধি, দুধ, ডিম, মাছ ও মাংস উৎপাদনে স্বনির্ভরতা, খেলাধুলার উন্নয়ন, পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থা এবং তাঁত ও হস্তশিল্পের উন্নয়ন নিয়ে আলোচনা হবে। বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, উত্তর পূর্বের 8 রাজ্যের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীরা এবং কেন্দ্র ও রাজ্য সরকারের শীর্ষ আধিকারিকরা উপস্থিত থাকবেন। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর গতকাল নতুন দিল্লিতে লাও পিপলস ডেমোক্রেটিক রিপাবলিকের উপপ্রধানমন্ত্রী এবং বিদেশমন্ত্রী থংসাভান ফোমবিয়ানের সঙ্গে 10ম ভারত লাও পিডিআর যৌথ কমিশনের বৈঠকে সহসভাপতিত্ব করেন। বৈঠকে উভয় নেতা বাণিজ্য ও বিনিয়োগ, স্বাস্থ্য, জ্বালানি, ডিজিটাল যোগাযোগ, উন্নয়ন, অংশীদারিত্ব, সক্ষমতা বৃদ্ধি এবং সংস্কৃতি সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা ভারত আসিয়ান সহযোগিতাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি এই অঞ্চলের উন্নয়ন নিয়েও কথা বলেছেন। ডক্টর জয়শঙ্কর বলেন, ভারত এবং লাওপিডিয়ারের মধ্যে ঘনিষ্ঠ সভ্যতার সম্পর্ক রয়েছে যা বৌদ্ধধর্ম এবং রামায়ণের অভিন্ন ঐতিহ্যের মধ্যে প্রতিফলিত হয়। তিনি বলেন, গভীর সংস্কৃতি এবং মানুষে মানুষের যোগাযোগের উপর ভিত্তি করে এই সম্পর্ক গড়ে উঠেছে।
1: Our relations go back in history. It is based on deep cultural and people-to-people linkages. Our own Prime Minister visited Lao PDR in October 2024. On that occasion, a number of agreements and MOUs were signed. And today, we have an opportunity to review them, to explore a wide-ranging agenda.
0: কেন্দ্রীয় মন্ত্রিসভা ইন্ডিয়ান এয়ারলাইন্সের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক উড়ান পরিষেবার ক্ষেত্রে বিমান জ্বালানির মূল্যবৃদ্ধিজনিত চাপ সামাল দিতে তেল বিপণন সংস্থাগুলিকে এককালীন 10,000 কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব অনুমোদন করেছে। পশ্চিম এশিয়ায় সামরিক সংকটজনিত কারণে জ্বালানির দামের যে ব্যতিক্রমী অনিশ্চয়তা দেখা দিয়েছে

তার মধ্যেও বিমান জ্বালানির দাম অপরিবর্তিত রাখতে তেল বিপণন সংস্থাগুলিকে এই আর্থিক সহায়তা দেওয়া হবে। গতকাল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত বিষয়ে সাংবাদিকদের জানিয়ে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একথা বলেন। তিনি বলেন, এর ফলে দেশের উড়ান পরিষেবা ক্ষেত্রে কর্মরত 77 লক্ষ মানুষের চাকরি সুরক্ষিত হবে। মন্ত্রী আরও জানান, কেন্দ্রীয় অসামরিক উড়ান মন্ত্রক, পেট্রোল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক এবং সরকারের ব্যয় বিভাগ বিমান জ্বালানির মূল্য স্থিতিশীল রাখার বিষয়ে গৃহীত এই সিদ্ধান্ত কার্যকর করা নিয়ে নজরদারি চালাবে। আগামী 36 মাস এই সুবিধা কার্যকর থাকবে বলে তিনি জানান। এছাড়াও কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে জাতীয় রাজধানী অঞ্চল পরিকল্পনা পর্ষদকে দিল্লি এবং জাতীয় রাজধানী অঞ্চলে পুরনো ট্রাক এবং বাস বাতিল করে নতুন যানবাহন চালু করার জন্য 9,585 কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে বাস এবং ট্রাকের মালিকদের BS6 মানের যানবাহন ও বিদ্যুৎ চালিত যানবাহন কেনায় উৎসাহ দেওয়া হবে। নতুন দিল্লির মালব্যনগর এলাকায় গতকাল একটি গেস্ট হাউসে অগ্নিকাণ্ডে 21 জন প্রাণ হারিয়েছেন। দিল্লি পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে 9 জন ভারতীয় নাগরিক এবং 12 জন বিদেশি নাগরিক রয়েছেন। পুলিশ জানিয়েছে, 49 জনকে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে, বাকিরা এখনও চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ জানিয়েছে, এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্তও চলছে। সূত্রের খবর, যে ভবনে আগুন লেগেছিল তার মালিক লবকেশ বাজাজকে আটক করা হয়েছে। এদিকে দিল্লির মুখ্যমন্ত্রীর তরফ থেকে জানানো হয়েছে, গেস্ট হাউসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় যে ত্রুটি ঘটেছে তা গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে। এ ব্যাপারে একটি ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং সম্পত্তির মালিকের বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজ মাধ্যমের এক বার্তায় নিহতদের নিকট আত্মীয়দের এককালীন 2 লক্ষ টাকা করে সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছেন। আহতদের প্রত্যেকে 50,000 টাকা দেওয়া হবে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। স্পটলাইট অনুষ্ঠানে এবারে আলোচনা সুস্থায়ী উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ। বিশিষ্ট প্রাণী চিকিৎসক ও পরিবেশবিদ ডাক্তার শিবাজি ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির দ্বিতীয় তথা শেষ পর্ব শুনবেন আজ রাত 8:30 সঞ্চয়িতা এবং আকাশবাণীর সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, যুক্তরাষ্ট্র ও ভারতের দীর্ঘ প্রতীক্ষিত বাণিজ্য চুক্তি সম্পাদন আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। গতকাল রাতে হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটিতে শুনানিতে তার সাম্প্রতিক ভারত সফর সম্পর্কে প্রশ্নের জবাবে রুবিও বলেন, ওয়াশিংটন ও নতুন দিল্লির চুক্তি শেষ হওয়ার পথে। রুবিও ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারতকে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হিসেবে তুলে ধরেন। রুবিও আরও বলেন, কোয়াডের 4টি দেশ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল জুড়ে বর্ধিত সামুদ্রিক সহযোগিতাকে সন্তোষজনকভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। ভারত ও দক্ষিণ আফ্রিকা ভবিষ্যৎ প্রযুক্তির ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে সম্মত হয়েছে। এই দ্বিপাক্ষিক সম্পর্কের পরবর্তী পর্যায়ের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল পরিকাঠামো এবং উন্নত উৎপাদন খাতকে অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করা হয়েছে। নতুন দিল্লিতে গতকাল দক্ষিণ আফ্রিকার বিজ্ঞান প্রযুক্তি ও উদ্ভাবন বিষয়ক উপমন্ত্রী ডক্টর নোমা লুঙ্গেলো জিনার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেন, ভারত দক্ষিণ আফ্রিকা সম্পর্কের পরবর্তী পর্যায়টি অবশ্যই উদীয়মান প্রযুক্তি উদ্ভাবন সহায়ক পরিবেশ, স্টার্ট আপ অংশীদারিত্ব এবং শিল্প সংযুক্ত গবেষণার দ্বারা পরিচালিত হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ত্রিপুরায় 2 দিনের সফরে আজ সন্ধ্যায় আগরতলায় আসছেন। এই সফরে শ্রী শাহ পুষ্পবন্তা প্যালেস হোটেলের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেবেন। লঙ্কামুড়াই সীমান্ত নিরাপত্তা বাহিনীর সীমান্ত ফাঁড়ি পরিদর্শন করবেন এবং রাজ্য ও কেন্দ্রীয় নিরাপত্তা বিষয়ক কর্মকর্তাদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন। মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংবা জানিয়েছেন, মেঘালয় রাজ্য সরকার নতুন করে সোয়াইন ফ্লু সংক্রমণ দেখা দেওয়ায় সবদিক বিচার বিবেচনা করে যথাযথ রোগ নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করেছে। রাজ্যের পানি সম্পদ বিকাশ দপ্তর সম্ভাব্য রোগ ছড়িয়ে পড়া রুখতে সবরকম সাবধানতা অবলম্বন করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, যোগ সারা বিশ্বে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন, তিনি আজ ভার্চুয়াল মাধ্যমে প্রথম বিশ্ব যোগাসন ক্রীড়া চ্যাম্পিয়নশিপ 2026-এ যোগ দেবেন। এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে গুজরাটের আহমেদাবাদে। শ্রী মোদী বলেন, এই মঞ্চ সারা বিশ্বের যোগ অনুরাগীদের একত্রিত করেছে। প্রধানমন্ত্রী যোগাসনের জন্য বিশ্বব্যাপী ক্রীড়া পরিকল্পনার ক্ষেত্রে এটিকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে তুলে ধরেন।
মঙ্গোলিয়ার উলানবাটারে আজ থেকে শুরু হচ্ছে উলানবাটার ওপেন র্যাঙ্কিং সিরিজ কুস্তি প্রতিযোগিতা। চারদিনব্যাপী এই টুর্নামেন্টে ভারতীয় কুস্তিগিরা পুরস্তের ফ্রিস্টাইল, মহিলাদের কুস্তি এবং গ্রেকো রোমান তিন বিভাগেই অংশ নিচ্ছেন। এশিয়ান গেমসের যোগ্যতা অর্জনকারী ছয়জন ভারতীয়

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী সকালের একটা অনুষ্ঠান নিয়ে হাজির হয়ে গেছি আমি গোপীনাথ পাল। সকলেই জানেন সকালের আড্ডা ঠিক কখন শুরু হয়, তবু একবার বলি, ভারতীয় সময় ঠিক সকাল 7:35 এবং বাংলাদেশ সময় সকাল 8:05 সকালের আড্ডা অনুষ্ঠান নিয়ে হাজির হয়ে যাই আমরা। চলুন শুরু করা যাক আজকের অনুষ্ঠান। প্রথমেই বলবো সকালের আড্ডা অনুষ্ঠানে আজ আপনারা কি কি শুনতে পাবেন, অর্থাৎ গোটা অনুষ্ঠানটি, এই যে এক ঘন্টা অনুষ্ঠানটি চলবে সেই গোটা অনুষ্ঠানটির এক ঝলক প্রথমেই আপনাদের একটু শুনিয়ে দিই। সকালে একটা অনুষ্ঠানের প্রথমেই বলবো রাঁচির 7 বছরের ইশাঙ্কের কথা, যে কিনা সদ্য বিশ্ব রেকর্ড গড়ল সাঁতারে। হ্যাঁ, সর্বকনিষ্ঠ সাঁতারু অর্জন করল পাল্ক প্রণালী প্রেরণ বিশ্বের সর্বকনিষ্ঠ সাঁতারুর মর্যাদা। গোটাটাই বলবো সকালে একটা অনুষ্ঠানে, বলবো কৈলাস মানস সরোবরের যাত্রা শুরু করার শুরুর কথা, অর্থাৎ এই জুন থেকে শুরু 2026 সালের কৈলাস মানস সরোবর যাত্রা চলবে আগস্ট মাস পর্যন্ত। চালু হয়ে গেল জম্মু ও শ্রীনগরের মধ্যে বন্দে ভারত এক্সপ্রেসের পরিষেবা। শুনবেন আকাশবাণী মৈত্রী সংবাদ বিভাগের প্রযোজনায় দৃষ্টিকোণ। আজকের দৃষ্টিকোণ শুনবেন রুমা গুহ ঠাকুরতার প্রাণ দিবসে মৈত্রী নিউজের পক্ষ থেকে একটি প্রতিবেদন। বলবো সামার ফেস্টিভ্যাল অর্থাৎ গ্রীষ্মকালীন উৎসবের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে রাজস্থানের হিল স্টেশন মাউন্ট আবুতে। শুনবেন অনুষ্ঠান জানা অজানা, এছাড়াও দারুণ দারুণ গান তো আপনাদের জন্য থাকছেই। শুরু করছি সকালের আড্ডা, আর সঙ্গে আছি আমি গোপীনাথ পাল। প্রথম গানটি আপনাদের জন্য

শুনছেন সকালের একটা অনুষ্ঠান, গানটি শুনছিলেন রূপঙ্কর বাগচির কণ্ঠে বাস্তু সাপ ছবি থেকে। সকালের একটা অনুষ্ঠানে এবার আপনাদের বলবো পূর্ব ঘোষণা অনুযায়ী 7 বছরের ঈশাঙ্কের কথা। হ্যাঁ, 7 বছরের ঈশাঙ্ক যে কিনা বিশ্ব রেকর্ড করল। রাঁচির এই 7 বছরের ঈশাঙ্ক ভারত ও শ্রীলঙ্কার মাঝে অবস্থিত 29 কিলোমিটার লম্বা পাল্ক প্রণালী 9 ঘন্টা 50 মিনিটে পেরিয়ে বিশ্ব রেকর্ড করল রাঁচির 7 বছরের ঈশাঙ্ক সিং। এই মুহূর্তে সে পাল্ক প্রণালী পেরোনো বিশ্বের সর্বকনিষ্ঠ সাঁতারু। ঈশাঙ্কের আগে 2019 সালে 10 বছর বয়সে এই রেকর্ড গড়েছিল তামিলনাড়ুর জয় জসবন্ত। ঈশাঙ্কের এই কৃতিত্ব ইউনিভার্সাল রেকর্ডস ফোরাম দ্বারা আনুষ্ঠানিকভাবে স্বীকৃত হয়েছে। রেকর্ড গড়ার জন্য অনেকদিন ধরে প্রস্তুত হচ্ছিল রাঁচির জহর বিদ্যা মন্দিরের তৃতীয় শ্রেণীর ছাত্র ঈশাঙ্ক। ধুরবা ড্যামের জলে সে রোজ 4 থেকে 5 ঘন্টা সাঁতার কাটত। এছাড়া কোচেদের প্রচেষ্টা এবং পারিবারিক সাপোর্ট সব মিলে এবং সেই সঙ্গে দীর্ঘদিন ধরে ঠান্ডা জলের সঙ্গে শরীরকে মানিয়ে নিয়ে একটানা ঘন্টার পর ঘন্টা সাঁতরাতে শেখা, সবকিছু মিলে ঈশাঙ্কের সফলতা এবং বিশ্ব রেকর্ড করল রাঁচির 7 বছরের ঈশাঙ্ক। এবারে যে গানটি শুনবেন

জমের রাজা দিল বর ছবি থেকে অনুপম রায়ের কণ্ঠে গানটি শুনছিলেন। শুনছেন সকালের আড্ডার, সঙ্গে আছি আমি গোপীনাথ পাল। বন্ধুরা, এবার আপনাদের বলবো কৈলাস মানস সরোবর যাত্রাই জুন থেকে। হ্যাঁ, এই জুন মাস থেকে শুরু 2026 সালের কৈলাস মানস সরোবর যাত্রা, চলবে আগস্ট পর্যন্ত। এই যাত্রার জন্য উত্তরাখণ্ডের লিপু লেক পাস এবং সিকিমের নাথুলা পাস, এই দুটি রুট ব্যবহার করা হবে। এপ্রিলের 30 তারিখ থেকে শুরু হয়েছে অনলাইনে আবেদন, এবং এই বছর কম্পিউটার চালিত র্যান্ডম ড্র পদ্ধতির সাহায্যে লটারির মাধ্যমে পুণ্যার্থীদের বাছাই।

তৈরি করা হবে। মোট 20টি ব্যাচ হবে, প্রতি ব্যাচে 50 জন করে যাত্রী থাকবেন, অর্থাৎ মোট 1000 জন পুণ্যার্থী এই যাত্রার সুযোগ পাবেন। কৈলাস মানস সরোবর যাত্রা

নিকাশী ব্যবস্থা আটকে গেলে সহজে প্লাবিত হয় এলাকা, ভারী বর্ষণের দাপটে নাজেহাল হয় জনজীবন। প্লাস্টিক থেকে শুরু করে বালিশ তোষকও এখন খুঁজে পাওয়া যায় অবরুদ্ধ নালায়। আমরা কি তাহলে নিজের পায়ে কুড়ুল মারার সিদ্ধান্তে অটল? নাগরিক সুস্থতার জন্য আবশ্যিক উপযুক্ত জল নিকাশি ব্যবস্থা, নিকাশের পথে যাতে বাধা না তৈরি হয় তার জন্য আমাদের প্রত্যেকের উদ্যোগী হওয়া প্রয়োজন। খেয়াল রাখুন, আপনার বাড়ির লাগোয়া নিকাশি ব্যবস্থা বুঝে যায়নি তো? বর্জ্য পদার্থ ইচ্ছেমতো নালা নর্দমায় ছুঁড়ে ফেললে আটকে যায় জল বেরোনোর পথ। নিকাশের সুবিধে না থাকলে আটকে পড়া জল ভাসিয়ে দেয় বাড়িঘর রাস্তাঘাট, থমকে যায় জীবন, বাড়তে থাকে অসুখ বিসুখ। নিজেদের স্বার্থেই যেন সতর্ক হই আমরা, অন্য সব কিছুর মতোই প্রয়োজন জল নিকাশের ব্যবস্থা। এর রক্ষণাবেক্ষণ আমাদের সবার দায়িত্ব।

0: গাড়ি চালানোর সময় সেলফোনে কথা বলা বিপজ্জনক। নজর থাকুক পথে, নিরাপত্তা থাক সাথে। গাড়ির গতি যেন প্রাণঘাতী না হয়ে ওঠে, আপনার ও পথচারীদের নিরাপত্তা আপনার হাতে। সিট বেল্ট ব্যবহার করুন, অজুহাত নয়, নিরাপত্তার ভাবনা থাকুক শীর্ষে।
1: একটা না অনেক দিন একই পাসওয়ার্ড ব্যবহার করবেন না, মাঝে মাঝে বদলে ফেলুন। আজকের যুগ ডিজিটাল যুগ, তাই ডিজিটাল সুঅভ্যাস গড়ে তোলা একান্ত প্রয়োজন।
2: শুনছেন সকালের আড্ডা অনুষ্ঠান। সকালের আড্ডা অনুষ্ঠানে এখন আপনাদের একটু জানিয়ে দিই, আজ রাতের হারানো দিনের গানের বিষয়টি কি। আজ রাত ঠিক 11টায় হারানো দিনের গানের বিষয়টি একবার আপনাদের বলে দিই। ঢাকায় আয়োজিত হয়েছে সাংস্কৃতিক সন্ধ্যা, ডাকঘর নাটক চলছে। 6 বছরের একটি ছোট্ট মেয়ে কুচি গলায় গান ধরল, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ। উপস্থিত সবাই মুগ্ধ হলেন ছোট্ট মেয়েটির গানে। সেদিনে সেই মেয়েটি পরবর্তীকালে সেলুলয়েডের ঝলমলে ব্যক্তিত্ব হয়ে উঠলেন। সকলের প্রিয় অরুন্ধতী দেবীকে পেল বাংলার মানুষ। বই কেনার পয়সা ছিল না, স্কুলে ফ্রি শিপ ছিল, এই অবস্থায় গান শেখার ব্যবস্থা হবে ভাবতেই পারিনি। এক সাক্ষাৎকারে বলেছিলেন ধনঞ্জয় ভট্টাচার্য, 1938 সালে রেডিওতে প্রথম গান জোছনা রাতে কেন ডাকে বাঁশি যেন, ফিরে তাকাতে হয়নি আর, বাঙালির অন্তরে চিরস্থায়ী বন্দোবস্ত করে নিলেন। সুর তাল কথা গানের মাঝে জেগে ওঠে গল্পেরা, সেই গল্পের বুননে বাঁধা রইল আজকের হারানো দিনের গান। উপস্থাপনায় থাকবেন শ্রীরূপা মুখোপাধ্যায়। ঠিক আজ রাত 11টায় শুনলেন হারানো দিনের গানের বিষয়টি, একবার বলে দিলাম। ফিরে আসছি সকালের একটা অনুষ্ঠানে।
0: অরণ্য আমাদের সবুজ স্বর্ণখনি, অরণ্য রক্ষা করুন পৃথিবীকে সুস্থ রাখতে। একটি গাছ কাটলে একটি প্রাণের বিনাশ হয়, একটি গাছ বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়, বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়। গাছের যত্ন নিন, তারা আপনার যত্ন নেবে।

দৃষ্টিকোণ মৈত্রী সংবাদ বিভাগের প্রযোজনায় আজকের দৃষ্টিকোণ রুমা গুহ ঠাকুরতার প্রয়াণ দিবসে মৈত্রী নিউজের পক্ষ থেকে একটি বিশেষ প্রতিবেদন।

প্রাণপদ্মতার ভাসল কোন অনন্তের তরঙ্গে, শিল্প সংস্কৃতির নক্ষত্ররাজির আরও এক তারকা রুমা গুহঠাকুরতা।

বহুমুখী প্রতিভা। তারই মধ্যে তার অন্যতম প্রধান পরিচিতি ক্যালকাটা ইউথ কোয়ারের প্রতিষ্ঠাতা হিসেবে। মানুষের গান, মানবতার গান, সমাজ চেতনার গান, গণসঙ্গীতের এই নব কলেবরদানে তার ভাবনার সঙ্গী ছিলেন সলিল চৌধুরী আর সত্যজিৎ রায়। সেই সময়ও যুদ্ধবাজদের রুখতে আওয়াজ তুলেছিল তার ইউথ কোয়ারের গান।

0: ছবিতে আমরা পাই আর এক রুমা গুহ ঠাকুরতাকে। তার উপস্থিতি নজর কাড়ে গঙ্গা, গণশত্রু, পলাতক, নির্জন সৈকতে, আরোগ্য নিকেতন, ক্ষণিকের অতিথি সহ বহু ছবিতে।
1: ওটাকে আমার হাসপাতালে দান করে দাও। কোথায় যাবে কিছু ঠিক করেছ?
2: দেখি, তবে তুমি বাবুকে ভালো করে দিয়েছ, এখন আর আমার কোনো ভাবনা নেই। এখন কোথাও চাকরি করে বা দরকার হলে কারোর বাড়িতে রান্না করে যেমন করে হোক ওকে আমি মানুষ করে দেবো। তুমি দেখো,
0: কমেডি সিনেমায়ও সমান সাবলীল তিনি। এ ধরনের ছবির মধ্যে রয়েছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, আশিতে আসিও না।

প্লেব্যাক সিঙ্গার রূপেও রুমা গুহঠাকুরতা ছিলেন এক সফল শিল্পী। সঙ্গীতের আভিজাত্যের মধ্যে যেসব শিল্পীর বাস, তারই মধ্যে চিরকালীন আসন রুমা গুহঠাকুরতারও।

এতক্ষণ শুনছিলেন দৃষ্টিকোণ। সকালের একটা অনুষ্ঠানে এবার বলবো, চালু হয়ে গেল জম্মু ও শ্রীনগরের মধ্যে বন্দে ভারত এক্সপ্রেসের পরিষেবা। রেলমন্ত্রী জম্মু স্টেশন থেকে 30 এপ্রিল এই পরিষেবার উদ্বোধন করলেন। এর আগে 2025-এর 6 জুন কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত ট্রেন পরিষেবা চালু হয়। এতদিন কাটরা ও শ্রীনগরের মধ্যে দুটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চলত, এবার ওই দুটি ট্রেনের পরিষেবা জম্মু পর্যন্ত বাড়ানো হল। শুধু পথ নয়, বাড়ানো হল ট্রেনের কামরাও। শ্রীনগর ও কাটরার মধ্যে যে বন্দে ভারত এক্সপ্রেস চলত তা ছিল 8 কামরার, এখন জম্মু ও শ্রীনগর রুটে হল 20 কামরার বন্দে ভারত এক্সপ্রেস। এবং এই রুটের নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু জোরদার করা হয়েছে। 3 জুলাই থেকে অমরনাথ যাত্রা শুরু হতে চলেছে। আশা করা হচ্ছে জম্মু ও শ্রীনগর রুটে বন্দে ভারত এক্সপ্রেস চালু হওয়ায় সেই সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে যাত্রীরা প্রথমে জম্মুতে পৌঁছে সেখান থেকে ট্রেনে শ্রীনগরে যেতে পারবেন। সকালের একটা অনুষ্ঠানে এখন সময় গানের।

সকালে একটা অনুষ্ঠানে এবার বলবো মাউন্ট আবুতে সামার ফেস্টিভ্যালের কথা। সামার ফেস্টিভ্যাল বা গ্রীষ্মকালীন উৎসবের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে রাজস্থানের হিল স্টেশন মাউন্ট আবুতে। এবছর এই গ্রীষ্মকালীন উৎসব শুরু হয়ে গেছে মে মাস থেকে এবং এখানে নাক্কি লেককে কেন্দ্র করে এই উৎসব জমজমাট হয়ে উঠেছে। প্রতি বছর বর্ণময় শোভাযাত্রা, লোকনৃত্য, লোকসঙ্গীত, পুতুল নাচ এবং নৌকো চালানোর প্রতিযোগিতা নিয়ে গ্রীষ্মকালীন এই উৎসব জমে ওঠে। পাশাপাশি থাকে আতশবাজির রোশনাই। শুধু ভারত নয়, বিশ্বের নানা প্রান্ত থেকে বিভিন্ন ফটোগ্রাফার, পর্যটকেরা চলে আসেন এই মাউন্ট আবুর এই বর্ণময় উৎসবে সামিল হতে।

0: सबस्क्राइब करून।
1: গান্ধী শুনছিলেন আশা ভোসলের কণ্ঠে, শুনছিলেন সকালে একটা অনুষ্ঠান। এখন অন্তরা চৌধুরী ও সলিল চৌধুরীর কণ্ঠে এই গানটি।

অন্তরা চৌধুরীর কণ্ঠে গানটি শুনছিলেন সকালের আড্ডা অনুষ্ঠানে। সকালের আড্ডা অনুষ্ঠানে এখন সময় অনুষ্ঠান

জানা অজানায় আজ থেকে শুনবেন তিন পর্বের ধারাবাহিক কথিকা গ্রহ নিরাপত্তার সীমানা। লিখেছেন প্রদীপ কুমার সেনগুপ্ত। আজ প্রথম পর্ব। ১৯১৬ সালে রবীন্দ্রনাথ বলাকা কাব্যগ্রন্থ লেখেন। এই গ্রন্থে বেশ কিছু কবিতার জন্ম হয়েছে প্রথম বিশ্বযুদ্ধের হানাহানির বিরুদ্ধে কবির প্রতিক্রিয়া থেকে। কবি মনে করেছেন, মানুষের যা কর্তব্য তার বাইরে গিয়ে এমন কাজ করছে মানুষ যা বিশ্বের পক্ষে ক্ষতিকর। মানুষের ত্যাগ যন্ত্রণার প্রসঙ্গ এনেছেন কবি, চেয়েছেন মানবের উত্তরণ। ৩৭ নম্বর কবিতার শেষ লাইনে কবি লিখেছেন, নিদারুণ দুঃখ রাতে মৃত্যুঘাতে মানুষ চূর্ণিল যবে নিজ মর্ত্যসীমা। আমাদের ভাবায় মর্ত্যসীমা। একটা প্রশ্ন জাগে, পরিবেশে যে বিপুল ক্ষয় তার আলোচনাতেও কি আমরা ব্যবহার করতে পারি এই শব্দ? পারি কি অন্যতর ব্যঞ্জনায় তুলে ধরতে? প্রায় ১০০ বছর পরে বিজ্ঞানীরা এমনই একটি ধারণা নিয়ে নতুনভাবে আলোচনা শুরু করলেন। ইংরেজিতে এর নাম প্ল্যানেটারি বাউন্ডারি, বাংলায় আমরা একে বলতে পারি মর্ত্যসীমা। অর্থাৎ পৃথিবীর সেই নিরাপদ সীমা যার মধ্যে থাকলে মানুষ ও প্রকৃতি একসঙ্গে টিকে থাকতে পারে। ২০০৭ সালে পরিবেশ বিজ্ঞানী রকস্ট্রম প্ল্যানেটারি বাউন্ডারির ধারণাটি নতুন করে বিজ্ঞানী মহলে পেশ করেন। তার আগে পর্যন্ত পরিবেশের উপর মানুষের প্রভাব মাপার জন্য যেসব সংজ্ঞা তৈরি হয়েছিল সেগুলি ছিল বিভিন্ন পদচিহ্ন বা ফুটপ্রিন্ট, যেমন কার্বন ফুটপ্রিন্ট, ইকোলজিক্যাল ফুটপ্রিন্ট, ওয়াটার ফুটপ্রিন্ট ইত্যাদি। এগুলো শুধুমাত্র পরিবেশের উপর প্রভাব বা ক্ষতির পরিমাণ মাপার পদ্ধতি। কিন্তু মানুষের কাজের ফলে পরিবেশের যে ক্ষতি হচ্ছে এবং কোথায় গিয়ে থামা উচিত তা বা তার লক্ষণ রেখাটি ঠিক কোন জায়গায়, তার একটা মাপ থাকা উচিত। মানুষের কাজের ফলে পরিবেশের যেসব বিপর্যয় ঘটেছে সেগুলোকে এমনভাবে দেখা হয় যেন সবগুলোই আলাদা, যেমন জলবায়ু পরিবর্তন,

0: বৈচিত্র্যের ক্ষতি বা দূষণ। প্রকৃতপক্ষে একের সঙ্গে অপরটি জুড়ে আছে নিবিড়ভাবে। একটির ক্ষতি অপর সিস্টেমগুলির উপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। এই বিভ্রান্তির ফলে আমরা সামগ্রিকভাবে পৃথিবীর উপর সমষ্টিগত প্রভাবগুলিকে উপেক্ষা করে থাকি। গত প্রায় 300 কোটি বছর ধরে পৃথিবী তার নিজের নিয়মেই চলেছে। আগ্নেয়গিরির উদ্গীরণ, টেকটোনিক প্লেটের চলন, সূর্যের আলো আর সামুদ্রিক বাস্তুতন্ত্রের মিথস্ক্রিয়ায় প্রবালদ্বীপের মতো কত শত বিস্ময়ের জন্ম হয়েছে। কিন্তু আজ মানুষের লাগাম ছাড়া ভোগ আর আধুনিক জীবনযাত্রা প্রকৃতির এই চাকাটিকে জোর করে ঘুরিয়ে দিচ্ছে। বিজ্ঞানীরা বলছেন, প্রাকৃতিক মণ্ডলের ওপর এখন মানুষের বা নৃমণ্ডলের বা অ্যান্থ্রোপোস্ফিয়ারের চাপ এতটাই বেড়ে গেছে যে তা পৃথিবীর মূল চরিত্রকেই বদলে দিচ্ছে। ভবিষ্যতের পৃথিবী মানুষ বা জীবজগতের পক্ষে কতটা বাসযোগ্য থাকবে তা অনুমান করতে হলে জীবমণ্ডল, নৃমণ্ডল এবং ভূমণ্ডলীয় নানা প্রক্রিয়া কিভাবে একে অপরের উপর নির্ভরশীল তা বোঝা দরকার। এইসব মণ্ডলের মধ্যে আন্তঃক্রিয়ার সম্পূর্ণ নকশা জানা গিয়েছে কেবল আংশিকভাবে। কিন্তু উপযুক্ত মডেলিং করলে এটুকু বোঝা যায় যে প্রকৃতি ও পরিবেশের বিশৃঙ্খলার অনেক ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ স্থান দখল করে রয়েছে মানুষের কার্যকলাপ। মানুষের ভোগের ও কাজের প্রভাব পরিবেশের কোন কোন জায়গায় পরিবর্তন ঘটাচ্ছে বা সম্পদের অবনমন ঘটাচ্ছে তার একটা সীমা নির্ধারণ করা দরকার রয়েছে বলে মনে হয়েছে বিজ্ঞানীদের। একই সঙ্গে পৃথিবীর ভূতাত্ত্বিক প্রক্রিয়াগুলিকে কতটা পর্যন্ত প্রভাবিত করতে পারি আমরা সেটা নির্ধারণ করার জন্য প্ল্যানেটারি বাউন্ডারি বা মর্ত্যসীমা ধারণার জন্ম। এর উদ্দেশ্য পরিবেশের উপর নৃতাত্ত্বিক কার্যকলাপের প্রভাবকে একটা কাঠামোর মধ্যে নিয়ে আসা। এ ব্যাপারে অগ্রণী সুইডিশ বিজ্ঞানী জোহান রকস্ট্রম, তিনি 9টি আর্থ সিস্টেম চিহ্নিত করেছিলেন যা মানুষের কার্যকলাপে প্রভাবিত হচ্ছে। জানা যাক রকস্ট্রমের চিহ্নিত সিস্টেমগুলো। জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য হ্রাস, জৈব রাসায়নিক প্রক্রিয়া, সমুদ্রের অম্লীভবন, ভূমি ব্যবহার, স্বাদু জলের ব্যবহার, ওজন স্তরের হ্রাস, বায়ুমণ্ডলীয় অ্যারোসল এবং অভিনব বস্তু বা সত্তা। গ্রহ নিরাপত্তার সীমানা, ধারাবাহিক কথিকার প্রথম পর্ব শুনলেন। লিখেছেন প্রদীপ কুমার সেনগুপ্ত। জানা অজানা আজ এই পর্যন্তই।
1: এতক্ষণ শুনছিলেন অনুষ্ঠান জানা অজানা। সকালের আড্ডা শুনছেন। সকালের আড্ডা অনুষ্ঠানে ঘড়ির কাঁটা কিন্তু জানান দিচ্ছে সকালের আড্ডা অনুষ্ঠান থেকে বিদায় নিতে হবে। এতক্ষণ আপনাদের সঙ্গে গল্পে গানে সকালের আড্ডা অনুষ্ঠান নিয়ে আমি ছিলাম গোপীনাথ পাল। সকলে খুব ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। কথা দিয়ে নয়, গান শুনতে শুনতে বিদায় নেব সকালের আড্ডা অনুষ্ঠান থেকে। হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি আপনাদের জন্য।

0: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন অনুষ্ঠান ঘুরে দাঁড়ানোর গল্প।
1: আকাশবাণী মৈত্রী শুরু করছি ঘুরে দাঁড়ানোর গল্প।

0: আপনারা জানেন, ঘুরে দাঁড়ানোর গল্প অনুষ্ঠানে আমরা এমন কিছু মানুষের কথা তুলে ধরি যারা জীবনে একটা অন্ধকার সময় দেখেছেন এবং সেই সময় পেরিয়ে উত্তরণের পথ খুঁজে পেয়েছেন। তেমনই একজনের সঙ্গে আজ কথা বলবো, রিম্পা সোমদত্ত। এক রাতের একটা দুর্ঘটনা তার জীবনকে আমূল পাল্টে দিয়েছিল। শুনবো সে কথা এবং সেই দুর্ঘটনার থেকে উত্তরণের কাহিনী আমরা শুনব। রিম্পা, আপনাকে স্বাগত জানাই।
1: নমস্কার।
0: কোথায় থাকা হয়, বাড়ি কোথায় আপনার?
1: আমার বাড়ি বর্ধমানে, আর আমার শ্বশুরবাড়ি হচ্ছে চন্দননগর, এখন সেখান থেকেই আসছি।
0: আচ্ছা, কে কে আছেন বাড়িতে?
1: আমার বাড়িতে বাবা মা, আমার দিদির বিয়ে হয়ে গেছে, আর আমার শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই, ননদ, হাজবেন্ড, আমি।
0: আচ্ছা, এখন পেশাগতভাবে আপনি কি করেন?
1: বাই প্রফেশন আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার, একটি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে আমি পড়াই।
0: যে দুর্ঘটনার কথা বললাম আমরা শুরুতে, যে একটা আগুন লাগার ঘটনা, এবং সেটা সম্ভবত ছিল দীপাবলির সময়ের, কি ঘটেছিল সেই সময়টা?
1: আমি একটা মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করি, তো তখন খুবই ছোট ছিলাম, 9 বছর মতো বয়স ছিল। আমি, আমার দিদি আর আমার জেঠুর মেয়ে কালী পুজোর পরের দিনে ছাদে মোমবাতি দিচ্ছিলাম। এবার চারপাশে সবাই যেমন ফটকা ফোটাচ্ছিল সেরকম হচ্ছিল, মজা হই হুল্লোড়। আমরা তিনতলার ছাদে ছিলাম, সালটা ছিল 2006-এর অক্টোবর। তো সেই সময় একটা কালী ফটকা দিদির গায়ে লেগে যায়, তো আমি আর পাঁচটা বাচ্চার মতোই একটা মানে ফুলঝুরি ফাটাচ্ছিলাম। আমি এমনিও ছোট থেকে এই বাজি ফটকা এগুলোতে ভয় পেতাম, ওই ফুলঝুরিটুকুই ফাটাতে পারতাম ওটাই ফাটাতাম। তো সেই সময় দিদির গায়ে লেগে গেছিল, তো সেটা আমি দেখে ভয় পেয়ে গেছিলাম। ভয় পেয়ে আমি তাড়াতাড়ি ওর দিকে ছুটে গেছি, ওকে দেখতে গেছি। আমার বাঁ হাতে যে ফুলঝুরিটা ছিল সেটা আমি তখন খেয়াল করিনি, আমি স্কার্ফ জড়িয়েছিলাম, সেই স্কার্ফটাতে বাঁ হাতের ফুলঝুরিটা কোনোভাবে লেগে যায়। কার্টন স্কার্ফ ছিল, তো কার্টন স্কার্ফে মানে সঙ্গে সঙ্গে টাইম দেয়নি, দাও দাও করে জ্বলে গেছিল। আর আমার দিদির গায়ের আগুনটা ফরচুনেটলি নিভে গেছিল, তো আমারটা যখন লেগে গেছে তখন টাইম দেয়নি, দাও দাও করে জ্বলে উঠেছে মানে একদম পুরোটা। আমি তখন ছোট ছিলাম খুবই, তো আমার উপরে আরো প্রায় 2-2.5 ফুটের আগুনের শিখা উঠে গেছে, মানে বাবা মা নিচে ছিলেন, সবাই চারদিক থেকে ছুটে এসছে, চেঁচামেচি হই হট্টগোলে। বাবা দৌড়ে ছাদে এসে দেখছে প্রায় 7-8 ফুট আগুন। সেই মুহূর্তে আনফরচুনেটলি ছাদের ট্যাঙ্কির জল ফুরিয়ে গেছিল, কল থেকে জল পড়ছিল না। তো বাবা সেই মুহূর্তে আর কিছু ভেবে না পেয়ে আমাকে জড়িয়ে ধরে ছাদে গড়াগড়ি খেয়ে নিভিয়েছে। মানে আমি আজও ভাবি যে হয়তো বাবা মা বলেই এইভাবে একটা জ্বলন্ত শিখাকে জড়িয়ে ধরে
0: নিজের প্রাণের ঝুঁকি
1: নিয়ে সেইভাবে মানে বাঁচিয়ে নিয়ে বাবার হাত দুটো ইঞ্জিওর্ড হয়েছিল। তো যেহেতু অনেকক্ষণ জ্বলেছে, আমার 3rd degree burn হয়েছিল। 3rd degree burn হলে সচরাচর কেউ বাঁচে না। প্রথমে ইনিশিয়ালি বর্ধমানে হসপিটালাইজ হয়েছি, তারপরে আমাকে কলকাতা শিফট করতে হয় সেই রাত্রেই। সেই রাত থেকেই সেন্সলেস, অলমোস্ট কোমায় চলে গেছিলাম।
0: আচ্ছা,
1: মানে অনেক দিন ছিলাম সেন্সলেস। ডাক্তাররা বলেই দিয়েছিলেন যে আর কোনো আশা নেই, মানে অ্যাকচুয়ালি মাল্টি অর্গান ফেলিয়ার হয়ে গেছিল।
0: আচ্ছা,
1: তো ব্রেন ডেথ হয়নি, বাট মাল্টি অর্গান ফেলিয়ার হওয়ায় লাংসে অনেক স্মোক ইনহেল হয়ে গেছিল। তো স্বাভাবিকভাবে 3rd degree burn হলে কি হয়, মানে আমাদের স্কিনের যে 7টা লেয়ার একদম তলা অব্দি পুরো আমাদের টিস্যু বোনস গুলো ইফেক্টেড হয়ে যায়, তখন আর কিছু করার থাকে না। সেক্ষেত্রে মানে ডাক্তাররা বলেই দিয়েছিলেন আর কিছু করার নেই, ওনারা মেডিকেল বোর্ড বসিয়েছিলেন, ওনারাও চেষ্টা করেছিলেন, তখন কিচ্ছু করার ছিল না। তো ডাক্তার বলেইছিলেন যদি কোনো মিরাকেল ঘটে, তো ফরচুনেটলি একটা মিরাকেল ঘটেছিল, সেটাও অনেকদিন পর।
0: কতদিন কোমাতে ছিলেন?
1: ওইভাবে আমি বলতে পারবো না, মানে অ্যাক্সিডেন্টের বেশ কয়েকদিন পর্যন্ত আমি সেন্সলেস ছিলাম। তারপরেও যে মানে ডেঞ্জার জোনের বাইরে গেছিলাম তা নয়, সেন্স আসছিল, আস্তে আস্তে এসছে, কিন্তু তার

0: আমার বাবার ফিনান্সিয়ালি বেড়ে উঠছিলেন না, কারণ এত কস্টলি বার্নের ট্রিটমেন্ট, একটু কস্টলি প্লাস লেন্দি। তো দিল্লিতে সাফদারজং হসপিটাল, সেটা মানে এশিয়ার মধ্যে বেস্ট প্লাস্টিক সার্জারিতে, ওখানে তখন আমার ট্রিটমেন্ট স্টার্ট হয়। 2007 থেকে 2010 অব্দি আমার দিল্লিতেই ট্রিটমেন্ট হয়, তার সাথে সাথে পড়াশুনো চালাই। এবার 2010-এ আমার পজ করতে হয় কারণ পড়াশুনোর জন্যই, কারণ তারপরেই আমার মাধ্যমিক ছিল, তারপরে আমার দিদির বিয়ে ছিল, তারপরে এই আমাদের ইঞ্জিনিয়ারিং এর সেমিস্টারে ঢুকে গেলে কি হয়, মানে সেমিস্টার তো 6 মাসে থাকে। এবার এমন নয় যে আমি 1 বছর লস করলে আমার পুরো ট্রিটমেন্টটা কমপ্লিট হয়ে যাবে, এরকম নাই। ট্রিটমেন্টটা স্টেপ বাই স্টেপ, খুবই স্লো প্রসিডিওর। তো সেই কারণে আর আমি ইয়ার লস করতে চাইনি, কারণ আমার 2006 যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল তখনও আমার ইয়ার লস হয়নি। মানে আমার যিনি হেডমিস্ট্রেস ছিলেন তৎকালীন আমার স্কুলের, মিসেস স্বপ্না সিনহা, মানে ওনার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞই, একটা কারণেই, মানে তখন তো অ্যানুয়াল সিস্টেম, হাফইয়ারলি সিস্টেম থাকতো আমাদের টাইমে, তো হাফইয়ারলির মার্কস ছিল 90% অ্যাবাভ। অ্যানুয়াল এর এক্সামে তো আমি তখন ICU-তে, তো তখন উনি আমাকে প্রমোট করে দিয়েছিলেন ক্লাস 5 থেকে। তো সেইটার জন্য আমার ইয়ার লস হয়নি, এবং ক্লাস 6 থেকে আমি পরীক্ষাগুলো সবই দিতাম, সিক বেডে দিতাম, সারা বছরই হসপিটালে থাকতো, স্কুল বেশি করতে পারতাম না, ইভেন স্কুলের ক্লাসরুমেও পরীক্ষা দিতে পারতাম না, স্কুলের একটা সিক রুম ছিল, সেই সিক রুমে কষ্টের সাথেই পরীক্ষা,
1: সহযোগিতাটা ছিল,
0: স্কুলের সহযোগিতা খুবই ছিল, টিচার থেকে শুরু করে প্রত্যেকে যথেষ্ট আমাকে হেল্প করেছে। ইনফ্যাক্ট এরকমও হয়েছে, একবার আমাদের মনে আছে অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস, স্কুলের যে প্রেয়ার লাইন হয়, তো প্রেয়ার লাইনে আমার ক্লাস 6-এই, মানে তখন তো ওই ইউনিট টেস্ট এরকম অনেক মিডিল টার্ম হচ্ছিল, তো ওরকমই একটা টেস্টে আমার হায়েস্ট মার্কস এসেছিল, কিন্তু যখন আমার রেজাল্ট বেরিয়েছে তখন আমার সিচুয়েশন আবার ডিটোরিয়েট করেছে, আমি আবার হসপিটালাইজ। তখন খুবই মানে একটা আনপ্রেডিক্টেবল সিচুয়েশন যাচ্ছিল, মানে কখনো আমি ঠিক আছি একটু, তো কখনো আবার। সেই সময়ে দাঁড়িয়ে অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস আমার খাতাটা নিয়ে প্রত্যেককে দেখিয়েছিলেন, আমার দিদি ছিলেন সেটার সাক্ষী, ও তো মানে কেঁদেই ফেলেছিল ইমোশনাল হয়ে। অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস উনি সবাইকে আমার খাতাটা দেখিয়েছেন যে এই মুহূর্তে ও আবার হসপিটালাইজ কিন্তু পরীক্ষা দিয়েছে। এইরকম ছোট ছোট অনেক স্মৃতি সত্যি আছে স্কুলের সাথেও।
1: সেই সময়টায় যদি ফিরে যাই, ফিরে যাওয়াটা কষ্টকর, সেই সময় যে শারীরিক যন্ত্রণা আপনি যখন হসপিটালে আছেন বা চিকিৎসাধীন আছেন সেইটা হয়তো আমরা অনুভব করতে পারবো না। আস্তে আস্তে যখন আপনার অনুভূতি বা বোধটা ফিরছে, আপনি বুঝতে পারছেন যে হসপিটালে আছেন বা, তখন মনের মধ্যে কি চলছিল? সেটা কি ভয় বা হতাশা নাকি অনুভূতি শূন্য একটা ব্যাপার, কি ছিল তখন?
0: অনুভূতি শূন্য নয়, মানে অ্যাকচুয়ালি এমন একটা সিচুয়েশন, মানে আমার যতটুকু মনে আছে যখন প্রথম আস্তে আস্তে সেন্স ফেরে তখন আমি তো চারদিকে সেই বিভিন্ন মেশিনারিজ এর মাঝখানে শুয়ে আছি, একটা অদ্ভুত সিনারিও। তো সেখান থেকে যখন রিয়েলাইজ করছি, অলরেডি আমি সেই রাত্রেই রিয়েলাইজ করে গেছি যে কি ঘটে গেছে আমার সাথে, কিন্তু তার পরবর্তীতে যখন রিয়েলাইজ করছি তখন ভেতরে একটা মিক্সড ফিলিং কাজ করছিল। এক হচ্ছে যন্ত্রণার তো একটা রয়েছেই, তার সাথে সাথে এটা মনে হচ্ছিল যে এইরকম একটা হসপিটালে, মানে আমাদের যে ইকোনমিক্যাল কন্ডিশন সেখান থেকে বাবার পক্ষে কতটা চাপ হচ্ছে,
1: সেটা ওই বয়সেই আপনার মনে হচ্ছিল?
0: মানে আমার তখন, হ্যাঁ তখন বুঝতে পারছিলাম যে এতদিন ICU-তে, একটা মানে মাল্টি স্পেশালিটি হসপিটালের ICU থেকে চিকিৎসা চালিয়ে যাওয়া মাসের পর মাস একটা মধ্যবিত্ত পরিবারের পক্ষে খুবই চাপের। তো সেটা একটা যেমন কাজ করছে, আবার মনে হচ্ছে যে বাবা মা দিনের পর দিন, মাসের পর মাস কলকাতায় থাকা, মানে আমাদের কলকাতায় সেইভাবে কোনো জায়গা ছিল না, মানে হোটেলে বা যেভাবেই হোক থেকেছেন, বিভিন্ন মানুষ এই সময় পাশে দাঁড়িয়েছেন এটাও ঠিক। তো সেই জায়গাটা থেকে একটা যেমন কাজ করছে, আবার সেই মুহূর্তে সাইকিয়াট্রিক পেশেন্ট হয়ে গেছিলাম, তার পরবর্তীতেও অনেকদিন এটা চলেছে, একটা ডিপ্রেশন কাজ করছিল। মানে আমার বাড়িতে, মানে আমার জয়েন্ট ফ্যামিলি থেকে বিলং করি, সেখানে প্রচুর আমার ভাই বোনেরা রয়েছে, কাজিন সিস্টাররা রয়েছে, সবার মধ্যে আমি দেখতে সুন্দর ছিলাম। তারপর আমি নাচ শিখতাম, আমি ওড়িশি ড্যান্সার ছিলাম
1: অতটা ছোটবেলা থেকেই।
0: হ্যাঁ, আমি ছোট থেকে নাচ শিখতাম। তো নাচটা চলে যাওয়ায় আরো ডিপ্রেশন সৃষ্টি করলো, নাচ জীবন থেকে চলে গেল। বর্ধমানে আমাকে কয়েক মাস পর নিয়ে আসা হয়, মনে আছে বাড়ির সমস্ত আয়না সিল করে দিয়েছিল, মানে আমি যাতে নিজেকে না দেখতে পারি। আমি চেষ্টা করতাম কোনো না কোনো ভাবে দেখার, বাট আমাকে দেখতে দিত না, আমি অ্যাকসেপ্ট করতে পারতাম না নিজেকে। তো এইরকম অনেক কটা মিক্সড ফিলিং একসাথে।

0: কাজ করতো, এক তো শারীরিক কষ্ট, মানসিক একটা ডিলেমার মধ্যে ছিলাম, একটা ডিপ্রেশন কাজ করতো, আবার মনে হতো ফিনান্সিয়ালি বাবার উপর প্রচন্ড চাপ পড়ছে, লোন করেছেন বিভিন্ন জায়গা থেকে, বহু বন্ধু বান্ধব অনেকে হেল্প করেছেন, কিন্তু সবটাই তো বাবাকে পে করতে হবে, সেই একটা বিশাল চাপ। তো এত কিছু একটা টাইমে,
1: হ্যাঁ সেটাতেই আসতে চাইছিলাম যে প্রাথমিক দুর্ঘটনার অভিঘাত একটা থাকে, তারপর সেটা আস্তে আস্তে যখন থিতিয়ে যায়, ধরুন শারীরিক যে যন্ত্রণা বা সেইটাও কিছুটা একটা তখন দীর্ঘস্থায়ী চিকিৎসার মধ্যে এলো, কিন্তু যে মানসিক ক্ষতটা সেটা অনেক সময়,
0: সেটা সত্যি কথা বলতে এখনো যে পুরোপুরি গেছে তা নয়। হ্যাঁ সময়ের সাথে সাথে আমি নিজেকে সেইভাবে বদলেছি, কাজের মাধ্যমে পড়াশোনার মাধ্যমে এগিয়েছি, এইগুলো আমাদের হবেই, প্রত্যেকেরই একটা জীবন সংগ্রাম তো থাকেই, কিন্তু সেই মুহূর্তে আবার মানসিক যন্ত্রণা যেমন ছিল, শারীরিক যন্ত্রণাটা ট্রিমেন্ডাস ছিল, মানে প্রত্যেকটা মুহূর্তই কেটেছে কোনো না কোনো একটা ফেজের মধ্যে দিয়ে, যন্ত্রণার মধ্যে দিয়ে, কখনো এটা হচ্ছে তো কখনো অন্য একটা কিছু প্রবলেম হচ্ছে, মানে ট্রিমেন্ডাস একটা খারাপ সিচুয়েশন।
1: আরো একটা দিকও বোধ হয় থাকে, সামাজিক দিক, এই যে আপনি বললেন যে আপনি দেখতে সুন্দর ছিলেন ভাই বোনদের মধ্যে, বাহ্যিক রূপ তার একটা মোহ তো আমাদের আছে, সেটাকে সাধারণ মানুষ সমাজে যে এত গুরুত্ব দেয়, তেমন অভিজ্ঞতা কি হয়েছে যে চেনা মানুষ, পরিচিত মানুষ, আত্মীয় স্বজন, তাদের দৃষ্টি পাল্টে গেছে?
0: দৃষ্টি পাল্টে গেছে বলতে আমার ফ্যামিলি সবাইকার থেকে আমি খুব সাপোর্ট পেয়েছি, বাট এমন অনেক মানুষ হয়তো বলেছে, মানে আমার বাবার কোনো বন্ধুর সাথে হয়তো সে কথা বলছে যে ওনার ছোট মেয়েটা বেঁচে গিয়েও ওনাকে মেরে দিল পুরোপুরি, মানে ফিনান্সিয়ালি বাবার অবস্থা মানে একদমই খারাপ হয়ে গেছিল, বাবাকে অনেকেই এরকমও বলেছে যে আর একে নিয়ে এখন না ভেবে বড় মেয়ের দিকে ধ্যান দাও, কারণ না হলে তুমি পেরে উঠবে না, অনেকে লস্ট কেস হিসেবে ধরেই নিয়েছিল, মানে আর কিছু হয়তো হবে না, আর কিছু করারও নেই, কারণ সত্যি কথা অনেক ডেভেলপ করেছি, অনেকটা এগিয়ে গেছি, আজকের দিনে নারী সমাজ অনেক এগিয়েছে, কিন্তু তারপরেও আমাদের সোসাইটিতে কিছু টিপিক্যাল ট্যাবু গুলো থেকেই যায়, একটা কোনো সার্টেন জায়গাতে সেই লিমিটেশন গুলো আমরা এখনো পার করতে পারিনি, যে ও দেখতে ভালো নেই ওর তাহলে আর বিয়ে দেয়া যাবে না, এখনো অনেক মানুষের মনে এটাই থেকে গেছে যে বিয়েটাই সর্বোচ্চ, আদার্স কিছু যে ভাবা যেতে পারে সেই জায়গাগুলো হয়তো,
1: আমাদের পাশাপাশি বিজ্ঞাপন দেখলেও বোধহয় এটা বোঝা যায় যে চাহিদা বা মানসিকতা,
0: হ্যাঁ অনেক কিছু ইনফ্যাক্ট, মানে সত্যি কথা বলতে আমার হাজবেন্ড ডক্টর অশেষ দত্ত, ও যখন মানে আমার সাথে বিয়ের সিদ্ধান্ত নেয় তখন অনেক মানুষ খুব অবাক হয়েছেন, এবং অনেক মানুষের অনেক মন্তব্য পেয়েছি, ওকেও পেতে হয়েছে, এবং সেটা আড়ালে হোক বা সামনাসামনি হোক, বা আমাকেও পেতে হয়েছে, অনেকজনের অনেক মানে ফ্যামিলির কাছে অনেক কোয়ারিজ এসেছে যে কি করে কেন। হ্যাঁ আস্তে আস্তে এভাবেই হয়তো সমাজটা বদলাবে, এভাবেই সবার মানসিকতাও বদলাবে।
1: এই প্রসঙ্গে হয়তো আমরা ফিরে আসবো আবারও, কিন্তু সেই সময়টা যখন ধরুন আপনার বয়সটাও তেমন নয়, আস্তে আস্তে কৈশোর, তারপর সেই তখন যে একটা হতাশা, সেইটা কতটা গ্রাস করত?
0: সেই হতাশাটা মানে প্রবল ভাবে গ্রাস করেছিল, কারণ ন বছর বয়স, ক্লাস ফাইভ সিক্স এর মেয়ে, মানে তখন একটা তার স্কুল জীবন থাকবে, বন্ধু বান্ধব থাকবে, খেলাধুলো, তার সাথে তার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যা, যেমন আমার নাচ ছিল, কারোর গান থাকে, এইভাবে বিভিন্ন অ্যাক্টিভিটিস এর সঙ্গে সে থাকবে, সেখানে আমার জীবনটা একটা রাতে জাস্ট বদলে গেল। তো সেই বদলে যাওয়াটা মানে কি, আমার বাড়িতে বন্দি জীবন হয়ে গেল, হসপিটাল আর বাড়ি এটাই জাস্ট ঠিকানা ছিল, পড়াশোনা করতাম ওর মাঝে মাঝেই, সেই যন্ত্রণা সবকিছুর মধ্যে দিয়ে পড়াশোনাটা চালিয়ে যেতাম, আর সেই মুহূর্তে দাঁড়িয়ে মানে বন্ধু বান্ধব, স্কুলের খেলাধুলা আবহাওয়াটা যে পাচ্ছিলাম না, ওটা তো একটা মনের মধ্যে ইয়ে করতোই, বা যখন স্কুলে পরীক্ষা দিতে যেতাম মানে আমি কারোর দিকে আই কন্ট্যাক্ট করতে পারতাম না, ইন্টারাকশন করতে পারতাম না, সে আমায় দেখছে কি ভাবছে আমাকে, মানে এই যে মানে মানসিক ইয়েগুলো কাজ করতো, একটা ডিলেমা হতো মনের মধ্যে, এই ডিপ্রেশনটা প্রচন্ড ভাবে কাজ করেছে। ছোটবেলার বন্ধু মৌলি বলে, মানে ও আমার খুব ছোট থেকে বন্ধু, সে আমাকে খুব ভালোবাসত, আমার এই ডিপ্রেশনটা কাটানোর জন্য ও স্কুল থেকে ফেরার পথে সমস্ত বন্ধু বান্ধবদের নিয়ে আমার বাড়িতে আসতো, কিন্তু আমি তখনও ওদের সাথে ইন্টারাক্ট করতে পারতাম না, সে আমি হয়তো মুখ গুজে অন্যদিকে এক কোণে পড়ে থাকতাম, তো সেই ইন্টারাকশনটা বাইরের কেউ এলেও মানে আমি চট করে করতে পারি না, সে এখনই দেখে কোনো মন্তব্য করবে না তো, বা কোনো কিছু বলবে না তো, কিছু ভাববে না তো, এই জিনিসটা।
1: এই একটা যে মানসিক বাধা এবং হতাশা, তা কাটানোর জন্য কি কোনো মেডিকেল হেল্প?
0: হ্যাঁ মানে দিল্লিতে যখন আমার ট্রিটমেন্ট স্টার্ট হয় 2007 এ,

0: তখন ওখানে প্লাস্টিক সার্জন যখন আমি কনসাল্ট করি, উনি আমাকে ফার্স্ট দেখেই বলেছিলেন যে ওনাকে বাঁচাতে হলে আপনারা আগে সাইকিয়াট্রিস্ট কনসাল্ট করুন, প্লাস্টিক সার্জারি ট্রিটমেন্ট তো তারপরেও হবে, কিন্তু ওনাকে আপনি বাঁচাতে পারবেন না নাহলে। কারণ আমি সেই মুহূর্তে অলওয়েজ কাঁদছি, মানে চোখ দিয়ে জল পড়ছে, ইনফ্যাক্ট আই এফেক্টও হয়েছিল কিছুটা ইয়ের জন্য, তো চোখ দিয়ে কন্টিনিউস জল পড়ানোর জন্য চোখের জলটা শুকিয়ে যাচ্ছিল, চোখে আলসার ধরে যাচ্ছিল। তো এখানে ডক্টররা বলে দিয়েছিলেন যে উনি ব্লাইন্ড হয়ে যাবেন। তো বাবা সেই মুহূর্তে আরো একটা বিশাল টেনশনে পড়ে গেছিলেন। তো দিল্লিতে আমার ওই ট্রিটমেন্ট যেটা স্টার্ট হয়, ফার্স্ট হচ্ছে সাইকিয়াট্রিক কনসালটেশন অ্যান্ড দেন আই ট্রিটমেন্টটা। দিল্লি এমস এ আমার আই ট্রিটমেন্ট হয়, ওখানে একটু একটু করে ওরা এক্সপেরিমেন্ট করে দেখেন প্রথমে কয়েকদিন, একটা ড্রপ দিয়ে দিয়ে 15 মিনিট অন্তর অন্তর, এইভাবে যখন একটু ডেভেলপ করছিল সেটাকে কন্টিনিউ করে ওইভাবে আমার ট্রিটমেন্ট স্টার্ট হয়। তো সাইকিয়াট্রিক কনসালটেশনটা চলেছে, কারণ সাইকিয়াট্রিস্ট হয়তো গেলে আমাকে এটা করতে বারণ করবে, কিন্তু আমি আমার মধ্যে সেই নিজের মধ্যে ইমপ্লিমেন্টটা করতে পারছিলাম। আমি হয়তো জানি যে সাইকিয়াট্রিস্ট আমাকে এই জিনিসটা করতে বলবেন বা এটা করতে বারণ করবেন।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন অনুষ্ঠান যুব মনে।

এখন শুনবেন যুববাণীর অনুষ্ঠান যুব মনে গানে গানে। প্রথমেই শিল্পী অহনা চক্রবর্তীর কণ্ঠে শুনবেন রবীন্দ্রসঙ্গীত।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোওয়াটসে। আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আর আজ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন আহির ভৈরব রাগে সেতার, শিল্পী তীর্থঙ্কর বন্দ্যোপাধ্যায়। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন অভিষেক চট্টোপাধ্যায়। এখন আহির ভৈরব রাগে সেতার, শিল্পী তীর্থঙ্কর বন্দ্যোপাধ্যায়।

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এতক্ষণ শুনছিলেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আজ শুনলেন আহির ভৈরব রাগে সেতার, শিল্পী তীর্থঙ্কর বন্দ্যোপাধ্যায়, শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন অভিষেক চট্টোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন অনুষ্ঠান মনের মতো গান। উপস্থাপনায় থাকবেন হৈমন্তী রায়। এখন মনের মতো গান।

জানাই অনেক অনেক ভালোবাসা। আপনাদের সকলের খুব পছন্দের অনুষ্ঠান মনের মতো গান নিয়ে হাজির আপনাদের বন্ধু হৈমন্তী রায়। আজ ঠিক করেছি এমন কিছু গান শোনাব যে গানের সেইভাবে কোনো বিষয়ে তাকে বাঁধা যাবে না, বরং বলা যেতে পারে নানা রঙের গান, নানা অনুভবের গান, নানা অনুভূতির গান। আসলে গান শুনতে আমরা সকলে এত এত ভালোবাসি এবং এত রকমের গান রয়েছে আমাদের ভাণ্ডারে, বিশেষ করে আমাদের বাংলা গানের ভাণ্ডারে। তাই কোনো একটি বিষয়ে আজকে যদি পথ না চলি, বরং অনেকগুলি ধরনের গান যদি আমরা শুনি, এবং প্রধানত আধুনিক গানের ওপরেই অনুষ্ঠানকে সাজিয়েছি আজকে, দেখা যাক বন্ধুদের এই সব গান কতটা ভালো লাগে। এবং অনুষ্ঠানের পরে, অনুষ্ঠানের শেষে যদি বন্ধুদের থেকে মতামত পাওয়া যায় যে কেমন লাগছে মনের মতো গানের অনুষ্ঠান, তাহলে কিন্তু আমরা বড় বড় আনন্দ পাই। তাহলে আজকের মনের মতো গানের প্রথম গানটি রইল বন্ধুদের জন্য। বন্ধুরা শুনে অবশ্যই জানাবেন কেমন লাগছে মনের মতো গানের অনুষ্ঠান।

আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতিস। কি সুন্দর কথা, তাই না? এই যে গানের কথায় এমন প্রেমের সুর, এমন গান ভালো না লেগে কি পারা যায়? এমন গানকে ভালো না বেসে কি পারা যায়? রয়েছি মনের মতো গান অনুষ্ঠানে, আর যেমনটা বলেছি নানান ধরনের গান আজ কিন্তু রয়েছে আমার ঝুলিতে। তাহলে পরের গানে চলে যাই। পরের গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। এতক্ষণ শুনছিলেন অটোগ্রাফ ছায়াছবির গান শ্রেয়া ঘোষালের কণ্ঠে, এবারে হেমন্ত মুখোপাধ্যায়।

রয়েছি মৈত্রী প্রচার তরঙ্গে, শুনছেন মনের মতো গান। আজ মনের মতো গান নানান ধরনের গান নিয়ে। এতক্ষণ শুনলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠের গান, এবারের গান অমর সঙ্গী ছা ছবি থেকে বন্ধুদের জন্য। কোন গানটি বলুন তো? সেই যে বিখ্যাত।

কিছু কিছু গান ইতিহাস হয়ে যায় বোধহয়। অমর সঙ্গী ছায়াছবির এই যে গান চিরদিনই তুমি যে আমার, আজও জনপ্রিয়তার শীর্ষে, তাই না? এই গান শুনলেই যেমন অমর সঙ্গীর বিভিন্ন সিন, সিনেমার দৃশ্য আমাদের চোখের সামনে ভেসে ওঠে, তেমন আমরা যখন কিশোর কুমারের গান, জনপ্রিয় গান খুঁজতে যাই, অনেক সময়ই অমর সঙ্গীর এই গানটি আমাদের বারবার মনে পড়ে। রয়েছি মনের মতো গান অনুষ্ঠানে, শোনাচ্ছি নানান ধরনের সুন্দর সুন্দর গান আপনাদের জন্য। রইল পরের গান আশা ভোঁসলের কণ্ঠে।

0: আশা ভোঁসলের পরে মনের মতো গান অনুষ্ঠানে রইল আবার কিশোর কুমার। তবে এবারে যে ছায়াছবির গানটি শোনাব সেই গানটিতে কিশোর কুমার শুধুই কিন্তু গান গেয়েছিলেন তাই নয়, তিনি অভিনয়ও করেছিলেন। আচ্ছা, কোন সেই সিনেমা বলুন তো? নিশ্চয়ই অনেকের মনে অনেক সিনেমার কথা আসছে। দেখা যাক, আমি যে গানটি শোনাচ্ছি তার সঙ্গে আপনাদের ভাবনা মিলে যায় কিনা আরেকটু হিন্ট দেব। আচ্ছা, রেডিও শুনতে শুনতে এক কাপ চা কেমন লাগে বলুন তো? হ্যাঁ, ব্যাস, এইবারে তো নিশ্চয়ই বোঝা হয়ে গেছে কোন গানের কথা বলছি এবং কোন সিনেমা। একদম ঠিক ধরেছেন, লুকোচুরি ছায়াছবির গান কিশোর কুমারের কণ্ঠে আপনাদের জন্য।
1: এক পলকের একটু দেখা আরো একটু বেশি হলে ক্ষতি কি?
2: এক

কেমন লাগছে? মনের মতো গান জানান আমাদের। আমরা কিন্তু আপনাদের মতামতের অপেক্ষায় সব সময় থাকি। কিভাবে জানাবেন কেমন লাগছে আপনাদের এই অনুষ্ঠান? খুব সহজ, তিনটি উপায় রয়েছে। চিঠির মাধ্যমে জানাতে পারেন, কিংবা আমাদের ইমেল করতে পারেন, অথবা আমাদের যে ফেসবুক পেজের ঠিকানা সেখানেও কমেন্ট করতে পারেন। কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনাদের মতামত। চিঠি পাঠানোর ঠিকানা মনের মতো গান, আকাশবাণী মৈত্রী, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আর যদি আমাদের ইমেল করতে চান, তাহলে আমাদের ইমেল আইডি maitribondhu23@gmail.com, maitribondhu23, maitribondhu23@gmail.com। আর আমাদের ফেসবুক পেজের ঠিকানা হলো আকাশবাণী মৈত্রী। হ্যাঁ, বাণী, এখানে বাণী বানানে ভি নয়, রয়েছে বি। তাহলে আর কি, আপনাদের কেমন লাগছে মৈত্রীর অনুষ্ঠান সেসব আমাদের জানান, এবং আমরাও আপনাদের মতো করে, আপনাদের মনের মতো করে মনের মতো গান অনুষ্ঠানটি সাজানোর চেষ্টা করব। রয়েছি মনের মতো গানে, এবারে শোনাব। আচ্ছা, কোন গান সেটি বলছি না, আগে শুনে দেখুন, তারপর বলছি।

শুনলেন মান্নাদের কণ্ঠে এই গানটি। সত্যি তো, প্রেম মানে তো শুধুই আনন্দ নয়, প্রেম মানে বিরহ বটে। এবং প্রেমের বিরহে এই যে অপেক্ষার একটা দিক থাকে, একটা অনিশ্চিত অপেক্ষা, কতদিন পরে বন্ধুর সঙ্গে দেখা হবে সেটি জানা নেই, কিন্তু প্রেমের মধ্যে, অপেক্ষার মধ্যে এই যে হৃদয়ের যে যন্ত্রণা, যে কষ্ট, এটি না হলে তো ভালোবাসা হয় না, তাই না? রয়েছি মনের মতো গান অনুষ্ঠানে, না বেশ বিরহের পর একটু যদি জমাটি গান শোনা যায় কেমন হয়। আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি থাকুক বন্ধুদের জন্য।

0: tricks. Army is Calcutta 1976.
1: Acha. এই গানটা শুনতে শুনতে একটা কথা মনে হলো, বন্ধুদের বলেই ফেলি, এই যে ভালোবাসা, এই ভালোবাসার জন্ম কিন্তু অনেক সময় এমন খুনসুটি, রাগ, মান অভিমান, ভুল বোঝাবুঝি এসব থেকে হয়ে যায়, তাই না? এই যে এখন শুনলাম যে গানটি, বসন্ত বিলাপ ছায়াছবির গান, এই সিনেমাতে এমন কত কত ঘটনা আমরা দেখলাম, তাই না? কি দারুণ হাসির আর কি দারুণ মজার এই সিনেমা, আর তেমন সুন্দর সুন্দর গানও রয়েছে বটে। রয়েছি মনের মতো গান অনুষ্ঠানে। আচ্ছা, দেখা যাক এবারে কোন গানটি অপেক্ষা করছে বন্ধুদের জন্য।

শুনলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গান। পরের গানে চলে যাব, পরের গান আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে বন্ধুদের জন্য।

না, যে গানটি শোনানোর চেষ্টা করলাম সেই গানটি যে কোনো কারণেই হোক বাজলো না, কোনো অসুবিধা নেই। মনের মতো গান অনুষ্ঠানে তো কত কত গানই রয়েছে, তাই না? তাহলে এই গানটি শুনলে কেমন হয় দেখা যাক, এই গানটি বন্ধুদের কেমন লাগে।

মনের মতো গান অনুষ্ঠানে শুনলেন প্রাক্তন ছায়াছবির গান অনুপম রায় ও শ্রেয়া ঘোষালের দ্বৈত কণ্ঠে। পরের গানে চলে যাই।

ওই যে বলছিলাম না, প্রেমের নানান দিক রয়েছে, কত রকমের যে গান রয়েছে এই বিষয়টিকে নিয়ে। এতক্ষণ শুনলেন মান্নাদের কণ্ঠে সালাম মেম সাহেব ছায়াছবির গান। পরের গানে চলে যাব, পরের গান হারানো সুর থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

রয়েছি মনের মতো গান অনুষ্ঠানে। এবারে যে গানটি শোনাব সেই গান, আচ্ছা দেখাই যাক, গানটি আগে শোনাই তারপর বলছি গানের কথা।

শুনলেন হেমলক সোসাইটি থেকে এই গান, শ্রেয়া ঘোষাল ও অনুপম রায়ের কণ্ঠে। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে যে না, মনের মতো গান কিন্তু এবার শেষ করার পালা। আজকের মতো মনের মতো গান অনুষ্ঠান থেকে বিদায় নিতে হবে, তবে আবারও চলে আসব প্রত্যেক দিন সকালবেলায়। ভারতীয় সময় সকাল 9:30 থেকে 10:30 থাকে মনের মতো গান অনুষ্ঠানটি আপনাদের জন্য। এই অনুষ্ঠানে নানান ধরনের গান আপনারা শুনতে পান। আমাদেরকে জানান অনুষ্ঠান কেমন লাগছে চিঠির মাধ্যমে অথবা ফেসবুক পেজে জানান, কিংবা অবশ্যই আমাদের ইমেল করতে পারেন। চিঠি পাঠাবেন এই ঠিকানায় মনের মতো গান আকাশবাণী।

মৈত্রী আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001 এই ঠিকানায় আমাদের ইমেল করতে পারেন। আমাদের ইমেল আইডি maitribondhu23@gmail.com, maitribanduhu maitribondhu23@gmail.com। তাছাড়া ফেসবুক পেজ রয়েছে আকাশবাণী মৈত্রী, বাণী এখানে যে স্পেলিং রয়েছে ভি নয়, রয়েছে বি। তাহলে এই পর্যন্তই বিদায় নিচ্ছি, সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু হৈমন্তী। অনুষ্ঠান শুনুন, শুনতে থাকুন মৈত্রীর অনুষ্ঠান।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন রামধনু। রামধনু অনুষ্ঠানে প্রথমেই শুনবেন সৌরভ ঘোষালের কণ্ঠে ভজন।

মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন রামধনু অনুষ্ঠানটি, শুনছেন সৌরভ ঘোষালের কণ্ঠে ভজন।

মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন রামধনু। এতক্ষণ শুনলেন সৌরভ ঘোষালের কণ্ঠে ভজন, এখন শুনবেন আনন্দ দাসের কণ্ঠে লোকগান।

রামধনু অনুষ্ঠান এই পর্যন্তই। আজ শুনলেন সৌরভ ঘোষালের কণ্ঠে ভজন, ও তারপরে আনন্দ দাসের কণ্ঠে লোকগান। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী এখন শুনবেন মহানায়কের গল্প। উপস্থাপনায় থাকব হৈমন্তী রায়।

দুই বাংলার সকল শ্রোতা বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। কেমন আছেন? এই গরমে কেমন আছেন? আসলে আপনি, আমি, আমরা সকলেই আজকাল একটা বিষয় কিন্তু লক্ষ্য করছি, আমাদের চেনা আবহাওয়া দিন দিন বদলে যাচ্ছে, গরম ক্রমশই বাড়ছে, তাই না? এই যে পরিবেশের বদল, তার জন্য আমরাও তো অনেকাংশেই দায়ী, তাই নয় কি? তবে একদিকে যেমন বহু মানুষ পরিবেশের ভারসাম্য রক্ষা করছেন, আবার বহু মানুষ পরিবেশের ভারসাম্য নষ্টও করে চলেছেন নিয়ত। একটু বিস্তারিত বলি, এই যে পরিবেশের ভারসাম্য রক্ষা করার ক্ষেত্রে যে কাজগুলো কিছু মানুষ করছেন, বহু মানুষ করছেন, যেমন ধরুন প্লাস্টিকের ব্যবহার তারা করছেন না, তারা বৃক্ষ রোপণ করছেন, গাছ লাগাচ্ছেন, তারা এমন অনেক কাজ করছেন পরিবেশে যেখানে সেখানে যত্রতত্র ময়লা ফেলছেন না, নদী নালায় নোংরা ফেলছেন না, এমন অনেক কাজ করছেন, তো তেমন বহু মানুষ ঠিক উল্টোটাই করে চলেছেন এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। তারা নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য গাছ

কেটে ফেলছেন। বন অরণ্য ধ্বংস হচ্ছে, নদী নালা দূষিত হচ্ছে, এবং ওই যে বললাম নানা রকম প্লাস্টিক এইসবের ব্যবহার, সেই সব বর্জ্য, সে যে পরিবেশের কি চরম ক্ষতি করছে সে তো আমরা জানি। এরকম অনেক অনেক কাজ তো হচ্ছে, কোথাও ভারসাম্য নষ্ট হচ্ছে তো কোথাও সেটি রক্ষা করার কাজ হচ্ছে। তো আজকের মহানায়কের গল্প এমন একজনকে নিয়ে যিনি ওই পরিবেশ রক্ষার কাজটি, ভারসাম্য কী করে বজায় থাকে সেই কাজটি নিয়ে অনেক অনেক কাজ করেছেন। কেন বলছি এমন একজনের কথা আজকের দিনে, বলছি তার কারণ হচ্ছে আগামীকাল অর্থাৎ 5ই জুন আমরা সকলেই জানি বিশ্ব পরিবেশ দিবস। পৃথিবীর প্রতিটি মানুষের জীবনেই পরিবেশের সঙ্গে তো ওতপ্রোতভাবে জড়িত। আমরা যে বাতাসে শ্বাস নিই, যে জল আমরা পান করি, যে মাটিতে খাদ্য উৎপন্ন হয়, সবই তো প্রকৃতির দান, তাই না? অথচ উন্নয়নের নামে বহু সময় প্রকৃতি এবং প্রকৃতি নির্ভর মানুষের জীবন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। তাই আজ মহানায়কের গল্প এমন এক ব্যক্তিকে নিয়ে যিনি এই প্রশ্নটিকেই তার জীবনের কেন্দ্রে নিয়ে এসেছেন। তিনি শুধু পরিবেশকর্মী নন, তিনি সমাজকর্মী, আন্দোলনের মুখ, সাধারণ মানুষের কণ্ঠস্বর, তিনি মেধা পাটিকার। তার কথা আজকের মহানায়কের গল্পে অবশ্যই বলব। মেধা পাটিকার এই নাম মানেই যেন এক নদীর গল্প, এক মানুষের লড়াই আমাদের মনে পড়ে যখনই আমরা এই নাম শুনি। 1954 সালের 1 ডিসেম্বর মুম্বাই শহরে তাঁর জন্ম। বাবা বসন্ত খানলকার ছিলেন স্বাধীনতা সংগ্রামী এবং নানান সমাজ কল্যাণমূলক কাজের, নানান আন্দোলনের মুখ ছিলেন তিনি। এবং মা ইন্দু খানলকার, তিনিও ছিলেন সমাজসেবায় নিবেদিত প্রাণ। সেই কারণেই হয়তো ছোটবেলা থেকেই মেধা পাটিকার সমাজের জন্য কাজ করার যে মানসিকতা সেটিকে খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছিলেন তার বাবা মায়ের মধ্যে।

বাড়ির পরিবেশ তাকে শিখিয়েছিল নিজের সাফল্যের চেয়েও বড় হল সমাজের কল্যাণ। পড়াশোনা চলছিল, তারপর সোশ্যাল ওয়ার্ক নিয়ে তিনি মাস্টার্স করেন এবং তারপর কিছুদিন গবেষণার কাজও করেছিলেন। কিন্তু খুব তাড়াতাড়ি তিনি বুঝতে পারেন যে শুধু ল্যাবরেটরির ঘরে বসে নয়, ল্যাবে বসে নয়, মানুষের পাশে দাঁড়িয়েও কাজ করতে হবে, সেটির বিশেষ প্রয়োজন। এবং তারপর আর কি, তিনি নানান কাজের মধ্যে দিয়ে মানুষের পাশে থেকেছেন। যে কাজটির কথা সবচেয়ে বেশি উল্লেখযোগ্য, ওই যে বললাম একটি নদীর নাম মনে পড়ে, হ্যাঁ অবশ্যই একটি নদী ও তার উপর নির্ভরশীল জীবজগতের অস্তিত্বের বিষয়টি জড়িত। মানুষের জীবন অসংখ্য গ্রাম, বনভূমি ও জীববৈচিত্র্যেরও যে ব্যাপক ক্ষতির সম্ভাবনা হতে পারে, তার হাত থেকে বাঁচাতে তিনি নর্মদা বাঁচাও আন্দোলনের ডাক দিয়েছিলেন। সময়টা ওই 1985, তখন শুরু হয় নর্মদা বাঁচাও আন্দোলন।

তো সকলেই জানি আমাদের জীবনে নদীর ভূমিকা কি অপরিসীম। এও জানি নানান কারণে বহু নদী কলুষিত হচ্ছে, বিষাক্ত হচ্ছে, কিংবা জল শুকিয়ে যাচ্ছে, বা কোথাও নদীর নাব্যতা কমছে। আর এটিও অস্বীকার করার জায়গা নেই যে এর ফলে সমগ্র জীবজগৎ কিন্তু বিপন্ন হচ্ছে। মানুষ হিসেবে আমাদের দায়িত্ব অনেক অনেক বেশি, কারণ অন্যান্য জীবজগতের যেসব জীবজন্তু রয়েছে তাদের তুলনায় আমাদের মস্তিষ্ক, আমাদের সভ্যতা, আমাদের শিক্ষা সব কিছুই আমাদেরকে অনেকটা এগিয়ে রাখে। তো তবে এ কথাও অস্বীকার করার নেই যে এই সব ক্ষেত্রে, এই পরিবেশের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে যখন একদিকে উন্নয়নের কথা ভাবতে হয় এবং আরেকদিকে এই ভারসাম্যটি কী করে রক্ষা করতে হয় এদিকটি যখন দেখতে হয়, তখন শুধুমাত্র রাষ্ট্রের নয় সমগ্র দেশবাসীরও এই বিষয়ে কিন্তু দায়বদ্ধতা রয়েছে। মেধা পাটেকারের এই আন্দোলন, এই যে নর্মদা বাঁচাও আন্দোলন, এটি আন্তর্জাতিক মহলেও তখন দৃষ্টি আকর্ষণ করেছিল। মেধা পাটেকার গ্রামে গ্রামে গিয়েছেন, সভা করেছেন, পদযাত্রা করেছেন, এমনকি অনশনও করেছেন। তিনি যেদিকে দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিলেন মানুষের, তথা সকলের, গোটা পৃথিবীর, সেদিকটা কিন্তু নজর কাড়ার মতো। এবং তার এই নানান পদক্ষেপ, তার ফলে কিন্তু পুনর্বাসনের দিকটা অনেক বেশি গুরুত্ব পেয়েছিল। একদিকে যেমন সভ্যতার উন্নয়ন প্রয়োজন সেদিকটাও দেখতে হবে, সেদিকে তো আটকানোর কোনো কথাই নেই, কিন্তু ওই যে বললাম ভারসাম্য রক্ষা করতে গেলে যা যা পদক্ষেপ নেওয়ার দরকার সেদিকে তিনি দৃষ্টি আকর্ষণ করাতে পেরেছিলেন, এটি সাফল্য নিয়ে আসে। বন্ধুরা, পরিবেশ রক্ষার কথা বললেই আমরা প্রায়শই গাছ লাগানো বা দূষণ কি করে কমাবো সেসবের কথা ভাবি, কিন্তু মেধা পাটেকারের কাজ আমাদেরকে আরও একটা বড় চিত্র তুলে ধরে আমাদের চোখের সামনে। সেটি হচ্ছে একটি নদী কেবল তো জলধারা নয়, কেবল জলের উৎস নয়, তার সঙ্গে জড়িয়ে থাকে মানুষের জীবন, কৃষি, সংস্কৃতি, লোকসঙ্গীত, উৎসব, ইতিহাস। ঠিক তেমনই বলা যেতেই পারে একটি বন, একটি অরণ্য কেবল তো কিছু গাছের সমষ্টি নয়, সেটি বহু মানুষের জীবিকা, বহু প্রাণীর আশ্রয় এবং প্রকৃতির ভারসাম্যের অন্যতম স্তম্ভ। আজ পৃথিবী, এই যে জলবায়ু যে পরিবর্তন হচ্ছে, জলবায়ু পরিবর্তনের যে কঠিন সময় এসেছে তার মধ্যে দিয়ে যাচ্ছে, অতিরিক্ত গরম, অনিয়মিত বৃষ্টি, খরা, বন্যা, আবার সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, এসব এখন আর শুধু যে বইয়ের বিষয় তা কিন্তু নয়, আমরা প্রত্যেকেই তার প্রভাব অনুভব করছি। এই প্রেক্ষাপটে মেধা পাটেকারের বার্তা নতুন অর্থ পায়।

মেধা পাটিকার। তিনি আমাদের শেখান প্রকৃতির সঙ্গে সংঘাত নয়, সহাবস্থানই উন্নয়নের চাবিকাঠি। বিশ্ব পরিবেশ দিবসের এই প্রাক্কালে আমরা যদি তাঁর জীবন থেকে একটি শিক্ষা গ্রহণ করতে পারি এবং চাই শিক্ষা গ্রহণ করতে, তবে সেটি অবশ্যই হবে প্রকৃতি এবং মানুষের স্বার্থকে আলাদা করে দেখা যায় না। নদীকে রক্ষা করা মানে আসলে মানুষকেই রক্ষা করা, তথা সমগ্র জীবকুল, সমগ্র জীবজগৎকে রক্ষা করা। ঠিক একইভাবে অরণ্যকে রক্ষা করা মানে আমাদের ভবিষ্যৎকে রক্ষা।

পরিবেশকে রক্ষা করা মানে পৃথিবীর প্রতি নিজের দায়িত্ব পালন করা। কারণ আমরা তো এই পৃথিবীতেই বাস করি, এই পৃথিবীতেই বাঁচি, পৃথিবীর রসদ নিয়েই আমাদের জীবন চলে।

মেধাপাটিকারীর জীবন আমাদের শিখায় একজন মানুষও পরিবর্তনের সূচনা করতে পারে। সাহস, নিষ্ঠা ও মানুষের প্রতি ভালোবাসা থাকলে সমাজে ইতিবাচক প্রভাব ফেলা সম্ভব। তিনি আমাদের মনে করিয়ে দেন যে প্রকৃতি শুধুই সম্পদ নয়, প্রকৃতি আমাদের অস্তিত্বের ভিত্তি। নদী বাঁচলে মানুষ বাঁচবে, বন বাঁচলে পৃথিবী বাঁচবে, আর পৃথিবী বাঁচলে তবেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর আগামী গড়ে তোলা সম্ভব হবে। এ বিষয়ে একটি উদাহরণ, এই যে গঙ্গা দূষণ নিয়ন্ত্রণে আনার জন্য নানান পদক্ষেপ নেওয়া হচ্ছে, তাই না? আজকের মহানায়কের গল্পে আমরা জানলাম এমন এক নারীর কথা, যিনি প্রশ্ন করতে শিখিয়েছিলেন, প্রতিবাদ করতে শিখিয়েছেন এবং প্রকৃতি ও মানুষের সম্পর্ককে নতুনভাবে ভাবতে শিখিয়েছেন। সমালোচনা এসেছে, বিরোধিতা এসেছে, এমনকি ব্যক্তিগত আক্রমণও সহ্য করতে হয়েছে, কিন্তু তিনি নিজের অবস্থান থেকে কখনো সরে আসেননি। বিশ্ব পরিবেশ দিবসের প্রাক্কালে পরিবেশ ও মানবাধিকারের এই নিরলস যোদ্ধাকে জানাই শ্রদ্ধা, আর আমরা নিজেরাও সচেতন হই, আমাদের প্রতিটি ছোট পদক্ষেপ কিন্তু এই পৃথিবীকে আরও অনেক বেশি বাসযোগ্য করে তুলবে। কবির কথায় যেতে যেতে বলি, জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের, চলে যাব, তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল, এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। সময় আর হাতে নেই, মহানায়কের গল্প আজ এই পর্যন্তই। সকলে সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সুন্দর পরিবেশ গড়ে তুলুন।

এতক্ষণ শুনলেন মহানায়কের গল্প। উপস্থাপনায় ছিলাম হৈমন্তী রায়। আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন অতুল প্রসাদের গান, শিল্পী সৌমি ভট্টাচার্য।

এতক্ষণ শুনলেন সৌমী ভট্টাচার্যর কণ্ঠে অতুল প্রসাদের গান। আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে আকাশবাণী স্টুডিও রেকর্ডে গৃহীত অনুষ্ঠান রম্যগীতি।

রমগীতিতে প্রথম গান শিল্পী রাজশ্রী ভট্টাচার্য, গানের সুর দিয়েছেন উদয় কুমার দাস, কথা সৌমিত্র মজুমদার।

পরের গানটিও রাজশ্রী ভট্টাচার্যের কণ্ঠেই। এই গানের সুর দিয়েছেন উদয় কুমার দাস, কথা প্রশান্ত সাহা।

0: পরের গান মানসী ঘোষ দস্তিদারের কণ্ঠে, গানের সুর অচিন্ত বন্দ্যোপাধ্যায়ের, কথা জিয়াউর রহমানের।
1: রং তুলিতে মেঘলা কা

মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন রম্যগীতি। এবারের শিল্পী মানসী ঘোষ দস্তিদার, গানের সুর অচিন্ত বন্দ্যোপাধ্যায়ের, কথা জিয়াউর রহমান।

মৈত্রীপ্র চট্টরঙ্গে শুনছেন রম্যগীতি। এবারের শিল্পী শুভ্রকান্তি চট্টোপাধ্যায়, গানের কথা মনীন্দ্র ঘোষ।

আজকে রম্যগীতির শেষ গান মলয় ঘোষের কণ্ঠে গানের কথা বিজ্ঞানেশ্বর ভট্টাচার্যর, সুর দিয়েছেন অশোক রায়।

রম্য গীতি এই পর্যন্তই। শুনলেন আকাশবাণী স্টুডিও রেকর্ডে গৃহীত অনুষ্ঠান রম্যগীতি। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন যুববাণী থেকে অল্প অল্প গল্পকথা। উপস্থাপনায় থাকবেন অস্মিতা রায়।

ভারতীয় সময় এখন বেলা ১২টা বেজে দু মিনিট। যুববাণীর অল্প অল্প গল্পকথার আসরে সঙ্গে রয়েছি তোমার যুববাণীর বন্ধু, আমি অস্মিতা। জানো, আজ তোমাদের সঙ্গে গল্প করতে করতে মানে গল্প করতে আসার সময় দেখছিলাম আমার বাড়ির সামনের যে রাস্তাটা, সেই রাস্তায় কত কাঠগোলাপ হয়েছে জানো। এই কাঠগোলাপ নিয়েই আমার জীবনে কত স্মৃতি। ছোটবেলায় স্নান সেরে ঠাকুরকে কাঠগোলাপ দেওয়া, ঠাকুমার সঙ্গে কাঠগোলাপের মালা বানানো, আমার জীবনের কত কিছু সাক্ষী।

এই কাজটা। কত মানুষ আসে, আবার কত মানুষ চলে যায়। আমরা হয়তো সামনের দিকেই এগিয়ে যাই, কিন্তু যা কিছু পড়ে থাকে। আচ্ছা বন্ধুরা, তোমার কি মনে হয়, নতুন কিছু শুরু মানেই কি পুরনো সব কিছুকে ভুলে যাওয়া? অবশ্যই আমাদের জীবনে ঘটে যাওয়া বেশ কিছু খারাপ অভিজ্ঞতা আমরা চাই ভুলে যেতে, ওই এখনকার ভাষায় যেটাকে আমরা মুভ অন বলি। কিন্তু সব কিছুই কি আমরা পারি ভুলে যেতে, নাকি ভুলে যাওয়া এতটাই সহজ? দেখো, আমরা যখন ছোট থেকে ধীরে ধীরে বড় হই, ছোটবেলার সেই মিষ্টি স্মৃতিগুলো আমাদের জীবন থেকে ঝাপসা হয়ে যায়। পুরনো গন্ধ, পুরনো ভালো লাগা, পুরনো প্রিয় গান, বাড়ির পুরনো প্রিয় জানলাটা, কিংবা পুরনো সেই টেলিফোন, যার জন্য প্রত্যেক রবিবার বিকেলবেলা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকতে, মনে পড়ে? অনেক সময় মনে পড়লেও আধুনিক যন্ত্র সভ্যতার যুগে মনে হয় আর ফিরে দেখব না, এগিয়েই যাই সামনের দিকে। আচ্ছা, আজ না হয় আমরা দৌড়লাম না, এগোলামও না, আর শান্ত হয়ে বসলাম, চোখটা বন্ধ করলাম, আর ফিরে গেলাম সেই হারিয়ে যাওয়া নস্টালজিয়ায়। আজকে যুববাণীর অল্প অল্প গল্পকথায় তোমায় বলবো হারিয়ে যাওয়া সেই জিনিসগুলো, এবং সেই জিনিসের সঙ্গে জড়িয়ে থাকা আমাদের আবেগ, অনুভূতি, স্মৃতি সব কিছু নিয়েই আজকে গল্প হবে। তবে গল্প তো হবেই, কিন্তু আড্ডা তো কোনোভাবেই গান ছাড়া চলে না, তাই না? তোমার সঙ্গে যেখানে আড্ডায় আমি রয়েছি সেখানে গান তো হবেই। তবে গান শোনানোর আগে একটা কথা তোমাদের বলে রাখি, সেটা হচ্ছে যে তোমার নস্টালজিয়া বলতে কী জিনিসের কথা মনে পড়ে, বা কোন কোন জিনিসগুলোর কথা মনে পড়ে, বা কোন কোন স্মৃতির কথা মনে পড়ে, তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাতে পারো। কিভাবে জানাবে? যুববাণী কলকাতার অফিসিয়াল যে ফেসবুক পেজ, সেই ফেসবুক পেজে দেখবে আজকের অনুষ্ঠানে খুব সুন্দর একটা পোস্টার রয়েছে যেখানে লেখা রয়েছে ফিরিয়ে দেখা। সেই পোস্টারের তলায় কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে পারো তোমার সঙ্গে নস্টালজিয়া মানে কিভাবে জড়িয়ে রয়েছে, নস্টালজিয়া বলতেই তোমার কি মনে পড়ে, কি কি অনুভূতি রয়েছে, কি কি স্মৃতি রয়েছে, কোন কোন জিনিসের সঙ্গে নস্টালজিয়া জড়িয়ে রয়েছে, তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাতে পারো কমেন্ট করে। তবে আপাতত আমার মনে হয় এই যখন দেখবে এই হঠাৎ এই যন্ত্র সভ্যতার যুগে চলতে চলতে হাঁটতে হাঁটতে ক্লান্ত হতে হতে পুরনো কোনো একটা জিনিস, পুরনো কোনো রাস্তা হতে পারে, গন্ধ হতে পারে, এগুলো যখন আমরা অনুভব করি তখন মনে হয় নিষ্পলক দৃষ্টিতেই তাকিয়ে থাকি, তাই না? তবে নিষ্পলক তো অনেক রকম হতে পারে, ছুঁয়ে থাকা, লেগে থাকা, বেঁচে থাকা। আপাতত অরিজিৎ সিং এবং অন্বেষার কণ্ঠে নিষ্পলক রাখলাম তোমার জন্য, ফিরছি গানের পর।

হ্যাঁ, নিষ্পলক ভাবে সত্যিই আমরা নস্টালজিয়ায় ফিরে যেতেই পারি, চোখ বন্ধ করে, একদম চোখ বন্ধ করে অনুভব করতে পারি আমাদের সেই ভালো লাগা, পুরনো স্মৃতি, পুরনো গন্ধ, সব কিছু। তবে এই যে দেখো, আজকে নস্টালজিয়া নিয়ে কথা বলছি, নস্টালজিয়ার প্রথম, যদি একদম প্রথম তোমাকে উদাহরণ দিই, তাহলে প্রথমেই বলবো সেটা হচ্ছে যে, আন্দাজ করতে পারছো, একেবারেই তাই, তোমরা যার মাধ্যমে এখন আমাকে শুনছো, রেডিও, তাই না? একটা সময় ছিল যখন বিনোদনের কোনো জায়গা ছিল না, শিক্ষার আলো সব স্তরে পৌঁছয়নি, অনেক মানুষ ছিলেন যারা লেখা পড়তে পারতেন না, তখন রেডিওই সেই সমস্ত মানুষের হাতে এনে দিত একটা গোটা পৃথিবীর খবর। ঊনবিংশ শতাব্দীর শেষ প্রান্তে এসে অনেক দেশের বিজ্ঞানী প্রায় একই সময় বেতার আবিষ্কার করলেও গুলিয়েলমো মার্কনিকে বেতারের আবিষ্কারক হিসেবে ধরা হয়। 1894 থেকে 1895 সালের মধ্যে ইতালীয় উদ্ভাবক গুলিয়েলমো মার্কনি সর্বপ্রথম ব্যবহার উপযোগী রেডিও ট্রান্সমিটার এবং রিসিভার আবিষ্কার করলেন। এর জন্য তিনি 1909 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কারেও ভূষিত হয়েছিলেন। বাণিজ্যিকভাবে রেডিওর মাধ্যমে যোগাযোগ ব্যবস্থাও কিন্তু শুরু হয় ওই 1900 সালের দিকে। রেডিওর খবর, রেডিওর গান, সেই সময়কার রেডিওতে প্রিয় শিল্পীর কণ্ঠ শোনার জন্য মুখিয়ে থাকত কত মানুষ। আর যেহেতু আমি এখন বেতারের কথা বলছি, তাই বেতারের সঙ্গে গানের তো একটা সম্পর্ক রয়েছেই, তাই না? যদিও এখন গান শোনার জন্য আমাদের সকলের হাতেই অনেক ধরনের মাধ্যম রয়েছে, নানা ধরনের অ্যাপ রয়েছে, তবে গান শোনার অন্যতম একটা মাধ্যম তখন কি ছিল জানো? গ্রামোফোন। গ্রামোফোন আবিষ্কার করেছিলেন এমিল বার্লিনার। 1887 সালে তিনি গ্রামোফোন আবিষ্কার করলেন। তবে দেখো, গান শোনার মাধ্যম হিসেবে গ্রামোফোন তো ছিলই, তবে পাশাপাশি গানের কিন্তু আলাদা করে ক্যাসেটও পাওয়া যেত। ক্যাসেটের জন্য ছিল আলাদা টেপ রেকর্ডার। কত মানুষ নিজের পছন্দসই ক্যাসেট কেনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকতেন। প্রিয় শিল্পের গানের ক্যাসেট সংগ্রহে থাকত আলাদা করে। আসলে এই গানের ক্যাসেটও কিন্তু ছিল নিজের পছন্দের মানুষকে উপহার হিসেবে দেওয়ার অন্যতম একটা মাধ্যম, তাই না? নিজের পছন্দের গানের একটা সংগ্রহ তৈরি করা, এটাও কিন্তু অনেক মানুষের নেশা ছিল। গানের ক্যাসেটগুলোর একটা অদ্ভুত গন্ধ ছিল। যারা আমার প্রজন্ম বা আমাদের আগের প্রজন্মে, তারা ছোটবেলায় নিশ্চয়ই ক্যাসেট দেখেছো বা গান শুনেওছো। আর এই ক্যাসেট বলতেই ছোটবেলার একটা অদ্ভুত স্মৃতি মনে পড়ে, সেটা হচ্ছে যে ওই পেন্সিল বা যে কোনো ধরনের সরু লাঠি জাতীয় জিনিস দিয়ে ওই ক্যাসেটের যে রিফিলগুলো, ওই যে ফিতেগুলো বার করা এবং সেটার জন্য সেটা আবার গোল গোল করে ঘোরাতে ঘোরাতে ঢুকিয়ে দেওয়া। তোমরা যারা যারা ক্যাসেট দেখেছো বা ব্যবহার করেছো, তারা কিন্তু অবশ্যই বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। বা অবশ্যই এই কাজগুলো করার পরে বাড়িতে বড়দের কাছে বকুনি খাওয়া, এটা তো ছিলই, ঠিক আছে? এরপরে আসলো সিডি, এবং এখন সেই সিডিরও চল নেই বললেই চলে। সিডি এলো, তারপর ডিভিডি এলো। নিজের পছন্দের মানুষকে প্রেম নিবেদন করার অন্যতম একটা উপহারও ছিল এই গানের ক্যাসেট, এবং পরবর্তীকালে যেহেতু সিডি এলো, এবং সেই সিডিতে নিজের পছন্দের মানুষের কোন কোন গান আমি তাকে উপহার হিসেবে দিচ্ছি, সেটাও একটা বড় ব্যাপার ছিল, তাই না? ক্যাসেট এগুলো নিয়ে প্রেম নিবেদন হতো, পাশাপাশি আরেকটা জিনিস কিন্তু হতো,

বলতো, যার কথা ভাবলেই আমাদের মনে হয় যে ও বাবা, এটাও তো একটা বড় নস্টালজিয়া। সেটা হচ্ছে চিঠি লেখা। এবার দেখো, চিঠি লেখার প্রসঙ্গে তো আসবোই, তবে চিঠিটা লিখব কি দিয়ে? প্রথমে ওই দোয়াত কলম, তারপর এলো ফাউন্টেন পেন, এবং ধীরে ধীরে সেখান থেকে ডট পেন। এখন অবশ্য অনেক মানুষই শখের জন্য ওই ফাউন্টেন পেন ব্যবহার করেন, কিন্তু বেশিরভাগ মানুষই ডট পেনের মধ্যে, মানে ডট পেনই ব্যবহার করেন। তবে দেখো, এই যে পেনের বা কলমেরও এই যে বিবর্তনটা, সেক্ষেত্রে এই দোয়াত কলমের কথাই বলো বা ফাউন্টেন পেনের কথাই বলো, এগুলোর কথা ভাবলেও কিন্তু আমাদের অদ্ভুত নস্টালজিক ফিল হয়, তাই না? আচ্ছা, ছোটবেলার নস্টালজিয়া বলতে প্রথম তোমার কি মাথায় আসে? তোমার নিজের বাড়ি তো, একেবারেই তাই। তোমার মনে আছে পুরনো দিনের বাড়িতে কুড়ি বর্গার কথা, তারপর সেই খড়খড়ি দেওয়া জানলার কথা? একটা সময় মেয়েদের জীবনে ওই খড়খড়ি দেওয়া জানলাই ছিল জীবনের সবচেয়ে বড় বিনোদন। মানুষ দেখতে পেত উন্মুক্ত আকাশ, চীনা মানুষ, আরও কত কি, বাইরের দুনিয়া, গোটা দুনিয়া। আসলে আমরা যখন ছোট থাকি, আমাদের জীবনের শুরুটা কিন্তু ওই বাড়ির অন্দরমহল থেকেই হয়। তাই আমাদের জীবনের শুরুটা সবসময় আমাদের বাড়ি, ঘর, পরিবার, পরিজন, আমাদের কাছের মানুষদের ঘিরেই থাকে। আচ্ছা, তোমার মনে আছে রান্নাঘরে ওই শিলনোড়াটার কথা, গ্রীষ্মের দুপুরে ছাদে রাখা বড়িগুলো টপকে আচার চুরির কথা? পুরনো দিনের আমলে একটা বিশেষ ধরনের চশমা স্টাইল হতো, মনে আছে কি? প্রথম দিকে চশমাগুলোর কাঁচ বা স্পটিক দিয়ে তৈরি করা হতো, এবং সেগুলোতে একটা হাতল বা অনেক চশমাতে সেই সাইড দিয়ে একটা ফিতেও লাগানো থাকতো। সত্যি আজকে সব কিছুই স্মৃতির পাতা। কিন্তু হ্যাঁ, মানে অতিরিক্ত আধুনিকতার জন্য হয়তো সেই চশমার ফ্রেমগুলো আবারও ফিরে আসছে, সেইটা এখন হয়তো আবার আমরা দেখতে পাচ্ছি, কিন্তু ওই যে সেই নস্টালজিক কালো রঙের মোটা ফ্রেমের চশমা, সেগুলো এখন কোথায়, তাই না? শুধুমাত্র কি সেই জিনিসগুলো, সেই জিনিসগুলোর সঙ্গে জড়িয়ে থাকা আমাদের কাছের মানুষগুলো, আমাদের আগের প্রজন্মের পর প্রজন্মের মানুষগুলোর ভালোবাসা, আবেগ, সব কিছুই তো জড়িয়ে রয়েছে, তাই না? দেখো, কথা তো হচ্ছেই, কথা তো হবেই, তবে ওই আর কি, এই যে স্মৃতি, এই স্মৃতিগুলো তো ধীরে ধীরে থাকে, ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকে। সত্যি আমাদের, আমরা যত সময়ের পথে এগিয়ে যাই, সেই স্মৃতিগুলো হয়তো ঝাপসা হতে থাকে, কিন্তু সত্যিই কি ঝাপসা হয়ে যায়? আমাদের মনের মণিকোঠায় সত্যি হয়তো রয়ে যায় সেই স্মৃতি। সেই স্মৃতির কথাই আপাতত শুনবো গানে গানে, নচিকেতা চক্রবর্তীর কণ্ঠে। ফিরছি গানের পর।

হ্যাঁ, সত্যি ফেলে রেখে কি এগিয়ে যাওয়া যায়? স্মৃতির মনিকোঠায়, মনের মনিকোঠায় সবটা তো জমা হতে থাকে, তাই না? আচ্ছা, এই যে ছোটবেলাকার নস্টালজিয়া নিয়ে এই মুহূর্তে কথা বলছিলাম, সেই প্রসঙ্গে তোমাদেরকে আরও একটা বিষয় বলি। সেটা হচ্ছে যে, মনে আছে 50 পয়সা, 25 পয়সা, 75 পয়সার কথা? সত্যি এখন দাঁড়িয়ে সেই সব কিছুই হয়তো স্মৃতির পাতায়, তাই না? অনেকে হয়তো একটা একটা দুটো করে জমিয়েও রেখে দিয়েছ নিজের কাছে স্মৃতি হিসেবে, তাই তো? সেই সব এখন আর নেই। আর মা ঠাকুমার সেই পানের ডাবুরের কথা মনে আছে? আর তোমার পছন্দের ট্রাঙ্কে জমে থাকা কত না বলা কথা আর অপ্রকাশিত চিঠির না পাওয়া উত্তর, সবই এখন স্মৃতির পাতায়, তাই না? দেখো, এই যে বাড়ির অন্দরমহলের নস্টালজিয়ার কথা বলছি, সেখানে বাড়ি থেকে ঠিক এক পা বাড়িয়ে আরও একটা নস্টালজিয়ার কথা তোমাদের না বললেই পারছি না। সেটা হচ্ছে পাড়ায় পাড়ায় রকের আড্ডা। তখন তো সত্যিই সোশ্যাল মিডিয়া ছিল না, মানুষের বিনোদনের তেমন উপায়ও ছিল না, তাই না? ওই সারাদিনের কর্মব্যস্ততার পর সমস্ত মানুষ জড় হতেন পাড়ার সেই রকে। যতই যাই কাজের চাপ থাকুক না কেন, হয়তো বাড়িতে বড়দের কাছ থেকে একটু একটু একটু বকাবকির পরেও মানুষ জড়ো হতো পাড়ার রকে আড্ডার জন্য। সে যা কিছুই হতে পারে, নিজের প্রিয় মানুষকে লাল শাড়িতে দেখা, কিংবা একসঙ্গে দেখা ক্রিকেট ম্যাচ, কিংবা ঝড়ের দিনে একসঙ্গে বেঁধে বেঁধে থাকা। সত্যি সব কিছুই হয়তো হারিয়ে গেছে। আচ্ছা, সব কিছুই কি এইভাবেই হারিয়ে যায়? হয়তো যায়, শুধু পড়ে থাকে কতগুলো না বলা কথা আর ফেলে আসা সেই দিনগুলো, যে দিনগুলো কথা ভাবলে সত্যিই নস্টালজিক লাগছে। পাড়ার রকের আড্ডা সত্যি একটা নস্টালজিয়া। একসঙ্গে বসে চপমুড়ি খাওয়া থেকে শুরু করে কারুর বিপদে হাতটা বাড়িয়ে দেওয়া। আচ্ছা, যেহেতু রোজ নামচায় নস্টালজিয়ার কথা আজকে বলছি, তাই আরও একটা জিনিসের কথা তোমাদের শুরুতেই বলছিলাম, সেটা হচ্ছে চিঠি। প্রিয়জনের উদ্দেশ্যে রাতের পর রাত জেগে চিঠি লেখা, এবং লেখার পর চিঠির উত্তর কবে আসবে তার অপেক্ষা করা। আচ্ছা, চিঠির কথা যেখানে বললাম, এখানে টেলিগ্রামের কথা তো বলতেই হয়। পুরনো দিনে টেলিগ্রাম ছিল মূলত টাইপ করা বা বার্তা পাঠানোর অন্যতম একটা মাধ্যম, বৈদ্যুতিক টেলিগ্রাফের মাধ্যমে পাঠানো দ্রুত যোগাযোগ ব্যবস্থা। এটা ছিল দীর্ঘ দূরত্বে বার্তা আদান প্রদানের অন্যতম একটা মাধ্যম। তবে টেলিগ্রাম মূলত বিশেষ অনুষ্ঠানের ক্ষেত্রেই বেশি ব্যবহার করা হতো। আচ্ছা, তোমাদের VHS ভিডিও রেকর্ডারের কথা মনে আছে? এটা

একদম পুরনো ভিডিওটেপ ফরম্যাট। এটা সাধারণত ভিডিও ক্যামেরা বা ভিসিআর এর সঙ্গে ব্যবহার করা হতো। এই ফরম্যাট এখন আর ব্যবহার করা হয় না, এখন এর বদলে আমাদের হাতে হাতে চলে এসেছে মোবাইল ফোন। তাই তো, দেখো আমাদের টেকনোলজি যত উন্নত হয়েছে, তবুও পুরনো দিনে কোথাও পিকনিকে বা পারিবারিক অনুষ্ঠানে ওই ক্যামেরায় কখন একটা গ্রুপ ফটো উঠবে তার জন্য কিন্তু প্রত্যেকটা মানুষ অপেক্ষা করে থাকত। তবে অনেক কিছুর জন্যই তো মানুষ উদগ্রীব হয়ে থাকত। এই যেমন ধরো টেলিফোন, হ্যাঁ পুরনো দিনের টেলিফোন। পুরনো দিনের টেলিফোনকে রোটারি ডায়াল ফোন বলা হতো। এখানে নম্বর চয়ন করার জন্য একটা ঘুরন্ত ডায়াল ব্যবহার করা হতো। মনে আছে এখনো যে সমস্ত আমরা বাংলা সিনেমা হোক বা যে কোনো ধরনের সিনেমা দেখি, তখন কিন্তু ওই ফোনের ব্যবহার, মানে যখন ওই সময়টাকে তুলে ধরা হয় তখন এই ধরনের ফোনের ব্যবহার কিন্তু আমরা দেখতে পাই। তোমরা এখনকার ফ্লিপ ফোন বা স্মার্টফোন কোনোটার সঙ্গেই কিন্তু এই ফোনের মিল খুঁজে পাবে না।

দেখো, এতক্ষণ তো কথা বলছিলাম বাড়ির অন্দরমহল নিয়ে। তবে নস্টালজিয়া কি শুধুই বাড়ির অন্দরমহলকে ঘিরে? এই যে কলকাতার রাস্তাঘাটে ট্রাম, মেট্রো, আর মেট্রোকে পুরনো দিনে কিন্তু সবাই বলতো পাতাল রেল। আর এই পাতাল রেলের টিকিটের কথা মনে আছে কি? ঠিক যেন স্বর্ণ মুদ্রা। সেখান থেকে তো ধীরে ধীরে রঙিন প্লাস্টিকের, বিভিন্ন রকমের রঙিন প্লাস্টিকের টিকিট পাওয়া গেল। এখন তো কিউআর স্ক্যান করেই আমরা মেট্রোতে যাতায়াত করতে পারছি, অনলাইন টিকিট চলে এসেছে। দেখো, এই যে কারেন্ট চলে যাওয়ার কথা আমরা অনেক সময় বলি, এখন হয়তো আমাদের যন্ত্রপাতি আরও উন্নত হয়েছে, কারেন্ট চলে গেলে অতটা হয়তো যায় আসে না, কিন্তু সেই সময় ওই হাতে লণ্ঠন হাতে সবাই মিলে ছাদে চলে যাওয়া, সেখানে গিয়ে হই হুল্লোড়, গল্প শোনা, আড্ডা দেওয়া, সবই এখন স্মৃতির পাতায়। দেখো, এই যে কারেন্ট চলে যাওয়া, হুট করেই তো কারেন্ট চলে যায়, আমাদের জীবনটাও ঠিক সেই রকম। কখন জীবনে অন্ধকার নেমে আসবে আমরা হয়তো সত্যিই আগে থেকে আন্দাজ করতে পারি না, কিন্তু আন্দাজ করতে না পারলেও আমাদের জীবনে এগিয়ে যাওয়াটাই তো সব থেকে বড় লক্ষ্য। কিন্তু হ্যাঁ, কখনো কখনো সত্যিই মনে হয় যে এগিয়ে গেলেও পুরনো সব কিছুর যে স্বাদ, গন্ধ, আমাদের পূর্ব প্রজন্মের যে সমস্ত আবেগ, ভালোবাসা, সবটা নিয়ে যদি আমরা এগিয়ে যাই তাহলে বোধহয় জীবনটা অনেকটা সুন্দর হয়। আজকের অনুষ্ঠানে একেবারেই টাইম মেশিনে করে চলে গিয়েছিলাম নস্টালজিয়ায়। তবে আপাতত ঘড়ির দিকে চোখ পড়তেই মনে হলো, ওরে বাবা রে, ঘড়ির কাঁটা তো চোখ রাঙিয়ে দিয়েইছে। তবে হ্যাঁ, নস্টালজিয়ায় ফিরে গেলেও ওই যে আবার প্রথমেই যেটা বললাম যে শান্ত হয়ে বসবো, ফিরে যাবো নস্টালজিয়ায়। কিন্তু হ্যাঁ, বাস্তবে তো অতক্ষণ পিছনে পড়ে থাকলে হবে না, এবার তো এগিয়ে যেতে হবে, কারণ ঘড়ির কাঁটা চোখ রাঙিয়ে দিয়েছে। তাই আপাতত তোমাদেরকে তো টাটা বাই বাই বলতে হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, তোমার শরীর এবং মনকে যত্নে রেখো। তোমার সঙ্গে এতক্ষণ আড্ডায় ছিলাম আমি, তোমার যুববাণীর বন্ধু অস্মিতা। আর আমার তো গল্প বলাই কাজ, তাই না? আমার কথাটা এখানেই ফুরলো, নোটে গাছটা মুড়লো। রূপঙ্কর বাগচির কণ্ঠে রাখলাম একটা সুন্দর গান, আজকের মতো টাটা।

যুববাণী থেকে অল্প অল্প গল্প কথা এই পর্যন্তই। সঙ্গে ছিলেন অস্মিতা রায়। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে প্রথমেই কণিকা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি।

মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। এতক্ষণ শুনলেন সুচিত্রা মিত্রের কণ্ঠে গান দারুণ অগ্নিবাণেরে, পরের গান আগুনের পরশমণি।

শুনলেন দেবব্রত বিশ্বাস ও গীতা দত্তের দ্বৈত কণ্ঠে এই রবীন্দ্রসঙ্গীতটি। রবীন্দ্রসঙ্গীতের আসরে আবারও দেবব্রত বিশ্বাস।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribondhu23@gmail.com maitribanduhu maitribondhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরো একবার বলি, maitribondhu23@gmail.com maitribanduhu maitribondhu23@gmail.com।

আজকের নাটক দুই অরণ্য, রচনা অনিল ঘোষ, প্রযোজনা বিশ্বনাথ দাস।

0: উফ, আর হাঁটতে পাচ্ছি না। আর কত দূর রনল?
1: এই তো এসে গেছি। কৌশিক, একটু দেখে এসো, দেখে আস্তে আস্তে।
2: বেছে বেছে একটা জায়গা বার করেছো বটে, জান একেবারে বেরিয়ে যাওয়ার জোগাড়।
1: জান এত সহজে বেরোয় নাকি কৌশিক? হ্যাঁ, কথায় রয়েছে না, কষ্ট না করলে কেষ্ট মেলে না।
0: দেখো দেখো কৌশিক, ওই ওই ওই দেখো কি সুন্দর একটা পাখি, ওই যে ওই ডালে বসলো, ওই ওই দেখো কি পাখি ওটা।
2: আমার হাঁটু ভেঙে যাচ্ছে, আর এখন তোমার পাখি দেখার শখ হলো।
0: পাখিটা দেখলে না কি পাখি ওটাকে জানি। এই অনল,
1: আমি পক্ষী বিশারদ নই মোহনা।
2: আচ্ছা অনল,
1: কি
2: সত্যি করে বলতো, এই বন বাদার ভেঙে আমরা কোথায় যাচ্ছি?
1: জাহান্নামে, আপত্তি আছে?
0: যা কি যে বাজে বকনা।
1: কৌশিকের এত সন্দেহ কেন? ওনা বিপ্লবী, বিপ্লবীর কি সংশয়ী হওয়া সাজে? আমি নিশ্চয়ই তোমাদের জাহান্নামে নিয়ে যাচ্ছি না।
2: কিন্তু কোথায় যাচ্ছি সেটা তো জানা দরকার।
1: সে তো জানি,
2: কিন্তু বলেছো কি একবারও? সেই কলকাতা থেকে টেনে এনেছো আশ্চর্য একটা জায়গা দেখাবে বলে, আর সেই সঙ্গে শোনাবে আশ্চর্য এক গল্প। তো যতবার জিজ্ঞাসা করেছি হেসেছ। এসো, হেয়ালির অর্থ কি?
1: ধীরে বৎস, ধীরে। সাসপেন্স তৈরি না করলে কি তুমি আসতে?
0: যাই বলো কৌশিক, জায়গাটা কিন্তু খুব সুন্দর, কি শান্ত নির্জন। আহা, এখানে যদি থাকতে পারতাম।
1: পারতে না
0: কেন?
1: দেখো, নির্জনতা ব্যাপারটা দূরেই ভালো, কাছে অসহ্য।

0: আর ওই তো ওই তো এসে গেছি কৌশিক মোহনা, দেখো দেখো দেখো ওই এটাই এটাই সেই জায়গা। হ্যাঁ এটাই সেই জায়গা, বুঝলে এইখানেই।
1: বাহ খুব সুন্দর তো, জঙ্গলের মাঝখানে এমন একটা ফাঁকা জায়গা থাকতে পারে ভাবাই যায় না। চারদিকে বিশাল বিশাল শাল গাছ, মাঝখানে সবুজ মাঠ। দেখো কৌশিক কেমন ছোট্ট শান্ত নদী, কাঁচের মতো টলটল করছে জল। ওখানে ওখানে একটা বেদি দেখছি, কিসের বেদি ওটা
2: কি জানি।
1: দূরে
2: মোহনা, তুমি কি একবারও ভেবে দেখেছো অনল আমাদের এখানে আনলো কেন?
1: সত্যি তোমাকে নিয়ে আর পারি না বাবা, শুনলেই তো ও আমাদের একটা আশ্চর্য জায়গা দেখাবে বলেছিল, এটা তেমনই কোনো জায়গা। সত্যি জায়গাটা খুব সুন্দর।
2: অনলকে প্রকৃতি প্রেমিক বলে কখনো তো মনে হয়নি আমার। অবশ্য তুমি ওর স্ত্রী, তুমি ওকে ভালো বুঝবে। আমি কিন্তু একটুও বুঝতে পারছি না, তুমি লক্ষ্য করেছো কলকাতা ছাড়ার পর অনল কেমন পাল্টে গেছে? আজ ডাক বাংলো থেকে বেরোবার পর আমি লক্ষ্য করছি অনল অদ্ভুত অদ্ভুত কথা বলছে, অকারণে হাসছে, যা ও কখনো করে না।
1: নিজস্ব জগৎ থেকে বেরিয়ে পড়লে সবাই পাল্টে যায়, একটা মানুষের মধ্যে আরেকটা মানুষ থাকে কৌশিক।
2: তোমরা স্বামী স্ত্রী এলে তো কথা ছিল না, কিন্তু অনল খামোখা আমাকে টেনে আনলো কেন?
1: ভালো জিনিস দুজনে উপভোগ করা যেত না, তাই তোমাকে আনা। তুমি তো আমাদের বন্ধু।
2: আমি তোমাদের নই, শুধু তোমার বন্ধু।
0: কৌশিক বেশি দূরে যেও না, সাপ টাপ থাকতে পারে। এখানে এসো, এখানে এখানে এসো, এসো এসো এসো মনে এসো এসো। হ্যাঁ হ্যাঁ, আমার হাত ধরো, হাত ধরো। এই তো কি দেখলে তো, বেশ সুন্দর না?
1: খুব সুন্দর, অনেকদিন পর এমন একটা জায়গা আসতে পেরে ভীষণ ভালো লাগছে আমার। উফ, কলকাতায় থাকতে থাকতে না হাঁপিয়ে উঠেছিলাম, বিয়ের পর থেকে সেই কলকাতা আর কলকাতা। কতদিন মনে মনে স্বপ্ন দেখেছি এইরকম কোনো নির্জন জায়গায় থাকবো, বাচ্চাদের স্কুলে পড়াবো, সারাদিন পর ঘরে ফিরব, নদীর পাড়ে সবুজ ঘাসের উপর সাদা রঙের বাড়ি থাকবে আমার, বাড়ির চারপাশে থাকবে অজস্র শিউলি গাছ, ঘাসের উপর টুপটাপ ঝরে পড়বে ফুল।
0: ভালো লাগছে তোমার না কৌশিক? তোমার কেমন লাগছে?
2: আসলে নির্জনতা বোধ ব্যাপারটা সহজাত স্বপ্নের মতো, সকলের মধ্যেই লুকিয়ে থাকে। সেই যে একটা গল্প আছে না, প্রত্যেক মানুষের মধ্যেই আছে একটা দ্বিতীয় সত্তা, সেটা কখন কিভাবে যে বেরিয়ে পড়ে টের পাওয়া যায় না। কিন্তু অনল তুমি আমাদের একটা আশ্চর্য গল্প শোনাবে বলেছিলে।
0: হ্যাঁ, সেই কারণেই তো তোমাদের এখানে নিয়ে আসা। এই জায়গায় না এলে তোমরা সেটা ঠিক উপলব্ধি করতে পারতে না। তবে এটা গল্প নয়, সত্যি।
2: তাহলে বলো শুনি।
0: এই যে বেদি দেখছো, এটা এক দেবীর বেদি, যিনি এখানকার আদিবাসী সমাজের বিয়ের দেবী।
1: বিয়ের দেবী? অনেক দেবীর কথা শুনেছি বাবা, কিন্তু এমন অদ্ভুত দেবীর কথা কখনো শুনিনি।
2: মোহনা বাধা দিও না। হ্যাঁ বলো অনল।
0: এই উন্মুক্ত মাঠে ফাল্গুন পূর্ণিমার রাত্রে আদিবাসী যুবক যুবতীরা দল বেঁধে আসে, পুরোহিত মোড়ল আর বয়স্করা বসেন বেদি ঘিরে।
2: গণবিবাহ নাকি?
0: ঠিক তাই। ওই যে নদী দেখছো, ওই নদী এদের ভাষায় পবিত্র নদী, ওখানে সবাই স্নান করে, মেয়েরা পরে হলুদ শাড়ি, গলায় পলাশ ফুলের মালা, মাথার চুলে সোঁদাল ফুল, হাতে থাকে শালপাতার মালা, ওই মালা মনোনীত পাত্রের গলায় পরিয়ে দেবে।
1: হে তো দেখছি স্বয়ংবর সভা।
0: তা হবে। তারপর বেদির চারপাশে মশাল জ্বলে ওঠে, দ্রিম দ্রিম শব্দে মাদল বাজে, ছেলেরা মেয়েরা দুই দিকে সারিবদ্ধ হয়ে দাঁড়ায়, পুরোহিত বেদির সামনে দাঁড় করিয়ে যুবকদের জিজ্ঞেস করেন, তোমাদের মধ্যে

0: কে একে পেতে ইচ্ছুক? একজন এলে তো মিটেই গেল, যদি দু তিনজন আসে তবে পুরোহিত হুকুম দেন লড়াই করে একে জিতে নাও, তোমাদের মধ্যে যে জিতবে এমএ তার।
1: দিবেন নাকি?
0: অনেকটা সেই রকমই।
2: তারপর?
0: তারপর তারপর কাড়া না কাড়ার তালে শুরু হতো লড়াই।
1: ইন্টারেস্টিং।
0: সারা রাত এরকম লড়াই চলতো, যারা জিতত তারা পেত শালপাতার বড় মাল্য, তারা কোণের হাত ধরে বেদি প্রদক্ষিণ সেরে চলে যেত গভীর বনে মধুচন্দ্রিমা যাপনের উদ্দেশ্যে।
2: আর যারা হারত?
0: অনেকেই মারা পড়ত, নইলে রক্তাক্ত ক্ষত বিক্ষত শরীরে ফিরে যেত ঘরে। অনেকে অনেকে পরাজয়ের জ্বালা সইতে না পেরে সুইসাইডও করত।
1: সাংঘাতিক।
0: ভয় পেলে? খুশি? ভয় পেলে লড়বে নাকি?
2: অমল, কি বাজে বকছো!
0: দূর,
2: আমি ভাবছি কি নিষ্ঠুর প্রথা।
0: কিন্তু এই আপাত নিষ্ঠুরতার মধ্যে রয়েছে সত্যিকারের সাহসের পরিচয়। আর যাই হোক, এতে এতে বিশ্বাস ভঙ্গের কোনো সুযোগ নেই।
2: বিশ্বাস অবিশ্বাস কি কোনো প্রথার উপর নির্ভর করে নাকি? মন বলে তো একটা কথা আছে।
0: মন? ওটা তো একটা শিক্ষিত ধারণা।
1: অনল, এদের সমাজে কি বিশ্বাস ভঙ্গ হতো না?
0: হ্যাঁ হতো।
1: তার শাস্তি কি ছিল?
0: মৃত্যু।
2: তুমি এসব কথা জানলে কি করে? আমাকে তো কোনোদিন বলনি।
0: আরে বাবা, হিসেব কষি বলে কি এসব কথা জানতেও পারি না? দেখো, জায়গাটা কথা প্রথম শুনি দিভাংশুর কাছে। দিভাংশুকে জানো তো? ও সে যে প্রফেসর, ফোক স্টাডি করে, আদিবাসী সমাজের উপর রিসার্চ করছে, ওর কাছেই সব শোনা।
1: এখনো হয় নাকি?
0: বাংলো চৌকিদারের কাছে শুনলাম এখন অনেক কমে গেছে।
1: কিন্তু আমাদের এখানে নিয়ে এলে কেন তুমি?
0: আনলাম বিশ্বাসের চেহারাটা দেখাতে। সভ্য জগৎ থেকে বিচ্ছিন্ন একটা সমাজ, যাদের আমরা এই ভদ্র সভ্য পোশাক পরা মানুষরা অসভ্য বর্বর বলতে দ্বিধা করি না, তারা কিন্তু নিজের স্ত্রীর অধিকার নিতে মৃত্যুকেও ভয় পেত না, যেহেতু রক্তাক্ত জয়ের বিনিময়ে পাওয়া যেত একটা বিশ্বাস।
2: বিশ্বাস?
0: হ্যাঁ হ্যাঁ, বিশ্বাস, বিশ্বাস। বিয়ে মানে তো শুধু শরীরের সঙ্গে শরীরের মিলন নয়, একটা বিশ্বাসেরও মিলন, না হলে সেটা লিগাল রেপ।
2: কিন্তু কিন্তু এটা তো ভীতি প্রদর্শন। একটা মেয়ের নিজস্ব কিছু চাওয়া থাকতে পারে, তাকে এভাবে বলে দিতে হবে? আমি ভাবতেও পারি না।
0: মেয়েটার ইচ্ছের বিরুদ্ধে ভাবছো কেন? সে যখন জানবে যে যার হাতে শালপাতার বড় মাল্য তুলে দিচ্ছে, সে আর যাই হোক, আর যাই হোক ভীত নয়, কাপুরুষ নয়, তাকে তাকে সে অর্জন করেছে, জয়ী মানুষের হাতে সে নিজেকে সঁপে দিতে দ্বিধা করবে কেন?
2: সে তুমি বুঝবে না, এসব প্রথা রীতিনীতি সবই তো পুরুষের জন্য, মেয়েদের কথা কে ভাবে? আশ্চর্য, এই যে মাংসর টুকরো নিয়ে কুকুরের লড়াই, আমি ভাবতেও পারি না।
0: তোমার ভাবনায় কিচ্ছু যায় আসে না। দেখো, অগ্নি সাক্ষী করে বিয়ে হয় আমাদের, আগুন কিসের প্রতীক, শরীরের নাকি বিশ্বাসের? তুই কি বলো কৌশিক?
1: আমি কি বলবো, আমার কি বিয়ে হয়েছে?
0: ও হো, তাই তো, তাই তো। তবু ভাবো, ভেবে দেখো ব্যাপারটা, এই যে আমি আর মোহনা, আমরা কি বিয়ে করেছি নাকি বিয়ে হয়েছে আমাদের? আসলে সমাজের কিছু রীতিনীতি চাপানো হয়েছে আমাদের উপর, আর আমরা নির্বিবাদে সেগুলো মেনে নিয়েছি। এতে আমাদের কারো কোনো যোগ্যতা বা জয়ের প্রশ্ন ছিল না, তাই বিশ্বাস আসবে কোথেকে?
2: তুমি কি আমায় বলছো?
0: তুমিও বাদ নাও।
2: তুমি আমার বিশ্বাস ভঙ্গ হতে কোথায় দেখলে?
0: বলছি বলছি বলছি বলছি। তার আগে দাঁড়াও ওই বেদির সামনে।
2: হ্যাঁ,
0: ওই বেদির সামনে দাঁড়াও, যাও দাঁড়াও।
2: কেন?
0: প্রশ্ন করো না, এমনি দাঁড়াও না, যাও দাঁড়াও। দাঁড়িয়েছো, এবার ভাবো, ভাবো মোহনা, ভাবো সেই ফাল্গুন পূর্ণিমার রাত্রি, জঙ্গল থেকে উঠে আসছে মশালের আলো, মাদলের শব্দ, তোমার চারপাশে পুরোহিত মোড়ল বয়স্করা বসে আছেন, ভাবো।
2: হ্যাঁ ভাবো।

0: আছে।
1: এবার এবার সত্যি করে বলো তো, কৌশিককে তুমি ভালোবাসো কিনা?
2: অনল,
0: অনল
1: মোনা, ওই বেদির সামনে দাঁড়িয়ে কেউ কখনো মিথ্যা কথা বলে না, সত্যি কথা বলে। এই অরণ্যে তোমার সত্য ধ্বনিত হোক, ওই বেদি শুনুক। এখানে সত্যি কথা না বললে আকাশ থেকে নেমে আসবে বজ্র, নদীতে উঠবে তুফান। বলো বলো মোহনা, বলো বলো বলো, আজ তোমার সত্যি বলার দিন। বলো মোহনা, বলো বলো বলো।
2: অনল, অনল, তুমি তুমি কি বলতে চাইছো জানো?
1: জানি, আমি জানি কৌশিক, আমি একটা প্রশ্নের উত্তর খুঁজতে চাইছি। অনেকদিন ধরে এই প্রশ্নটাই আমাকে খুঁচিয়েছে, তাড়িয়েছে, তবু আমি নির্বিকার থেকেছি। অথচ যার সঙ্গে আমার বিয়ে হয়েছে, যাকে আমার সমস্ত বিশ্বাসের প্রতীক ভেবেছি, সেই আমার অস্তিত্বে, উপলব্ধিতে ডেকে এনেছে শুধু অবিশ্বাস, অবিশ্বাস আর অবিশ্বাস। প্রতি মুহূর্তে আমি হেরে গেছি, হেরে গেছি। আমার আমার এই যন্ত্রণা তোমরা বুঝবে না।
0: আমি ভাবতেও পারি না তুমি এতটা নীচ।
2: অনল, অনল, এ তোমার মনোবিকার, সম্পূর্ণ ভুল ধারণা।
1: ভুল ধারণা?
2: হ্যাঁ হ্যাঁ, সম্পর্ক এত সহজে সস্তা হয়ে যায় না।
1: যখন যখন আমার ঘরে, আমার এই চোখের আড়ালে তোমরা দিনের পর দিন, দিনের পর দিন লুকোচুরি খেলেছ, আমার বিশ্বাস ভালোবাসাকে ছেঁড়া কাগজের মতো কুচি কুচি করে উড়িয়ে দিতে, তাতে কি, তাতে কি ধারণা, কি ধারণা করা সম্ভব কৌশিক?
2: মোহনা, মোহনা এত সস্তা নয় অনল। তুমি ওকে বিশ্বাস করো না তাই এমন কথা বলছো। আমরা একসঙ্গে সময় কাটালেও আমাদের মন শরীর ছাড়িয়ে উঠে গেছে।
1: তোমাদের এই অদ্ভুত সম্পর্ক আমি সভ্যতার মুখোশ এঁটে সহ্য করব, এটাই বা ভাবলে কি করে? আমার আমার সহ্যের সীমা পার হয়ে গেছে।
2: কি করতে চাও তুমি?
1: চাই, চাই পরাজয়ের হাত থেকে বাঁচতে। আমি ভীরু নই, আমি কাপুরুষ নই, দেখছই তো এই অরণ্যে সভ্যতার মুখোশ আমি টেনে ছেড়ে ফেলেছি। প্লিজ কৌশিক, প্লিজ আমাকে আমাকে আমাকে না পরাজয়ের হাত থেকে বাঁচাও, প্লিজ। এলাম এলাম এলাম
2: কি কি এটা
1: ভাল ভাল এসো এসো, ডুয়েল লড়ো আমার সাথে, যে জিতবে মোহনা তার।
0: অনল, অনল তুমি কি পাগল?
1: তুমি বেদির সামনে থেকে নড়বে না মোহনা। আজ তুমি সেই পুরোহিত, আমাদের জয় পরাজয় নির্ধারণ করবে।
0: প্লিজ অনল, তোমার এই পাগলামি বন্ধ করো।
1: পাগলামি?
0: অনল,
1: মোহনা যখন আমার বিশ্বাসের সুযোগ নিত তোমরা, আর আমি নির্বিকার থাকতাম, সেটাই কি সুস্থতা ছিল?
2: অনল, অনল আমি ভাবতেও পারি না।
1: এখন এটাই ভেবে নেওয়ার সময়, এখন এটাই ভেবে নেওয়ার সময় যে মোহনার জীবনে কে থাকবে, তুমি না আমি।
2: অনল, ঠাট্টারও একটা সীমা থাকা উচিত।
1: ঠাট্টা?
2: হ্যাঁ,
1: ঠাট্টা। আমি যখন ভাবতাম, যখন তোমরা তোমাদের ওই অদ্ভুত সম্পর্কের মধ্যে ডুবে থাকতে, হ্যাঁ, আর ভাবতে অনল কি মহান স্বামী, কি উদার পুরুষ, ওটাই ছিল ঠাট্টা।
0: বাহ বাহ বাহ, তোমার নাটক যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছে।
1: নাটক আমিও কম দেখিনি মোহনা।
0: ওটা তোমার দেখার চোখের বিকৃতি।
1: আমাকে দোষারোপ করে নিজেকে আড়াল করতে পারবে না মোহনা।
0: অনল,
1: আমি ভেবেছিলাম তুমি চলে যাবে। হ্যাঁ, আমি তোমাকে সে সুযোগও দিয়েছিলাম, অথচ পতিব্রতা নারীর মুখোশ এঁটে থাকলে, তাই তোমাদের এখানে এনেছি একটা ফয়সালার উদ্দেশ্যে।
2: অনল, অনল প্লিজ প্লিজ
1: বাধা দিও না। ভাবো ভাবো, আজ তেমনি কোনো দিন দুই প্রতিদ্বন্দ্বী মুখোমুখি দাঁড়িয়েছে বেদির সামনে, তাদের আকাঙ্ক্ষিত নারী, তাদের জয়ের পুরস্কার। ওই শোনো শোনো, ভীষণ শব্দে কাড়া নাকাড়া বাজছে, পুরোহিত মন্ত্র উচ্চারণ করছেন, সারা মাঠ জুড়ে মশালের আলো। এসো প্রতিদ্বন্দ্বী, যুদ্ধ করো, যুদ্ধের মাঠে কেউ থমকে থাকে না।
2: অনল, আমার একটা কথা শোনো।
1: আমি কোনো কথা শুনতে চাই না, শুধু চাই একটা ফলাফল। আর দেরি নয়, বেদির ওপাশে দাঁড়াও।

0: পাখিরা ফিরে যাচ্ছে বাসায়, আর একটু পরেই চাঁদ উঠবে। তোমার তোমার কোনো ভয় নেই কৌশিক, আমি যদি মরে যাই তার জন্য তোমরা কেউ দায়ী হবে না, এমনই ব্যবস্থা আমি করে রেখেছি।
1: তবু আমার একটা কথা শোনো।
0: ভয় কেন কৌশিক, ভয় পাচ্ছ? তুমি না বিপ্লবী, অস্ত্র ধরতে তোমার তো ভয় পাওয়ার কথা নয়। মনে করো তোমার একজন শত্রু খতম হয়ে গেল। মোহনা, তুমি দেখো,
2: তুমি একটা জঘন্য চরিত্রের মানুষ, বড় বড় পশু,
0: তবু মুখোশ আটা মানুষ নই।
1: তবে তুমি এখানে নিয়ে এলে কেন? কলকাতায় বললেই তো মিটে যেত, আমি আর আসতাম না তোমাদের সঙ্গে।
0: তাতে তো তোমার মহানুভবতা বাড়ত, আর আমি সারা জীবনের মতো হেরে যেতাম, আর মোহনার চোখে তুমি হয়ে থাকতে মহান।
1: অনল, তুমি আমাদের সম্পর্ককে কি ভাবো?
2: না কৌশিক, তুমি কিচ্ছু বলবে না, বললে ওর মাথায়ও ঢুকবে না।
0: আত্মপক্ষ সমর্থন
2: প্রয়োজন মনে করি না।
1: অনল, প্লিজ, এইভাবে তুমি ভুল বুঝো না মোহনাকে, আমার কথাটা শোনো। হ্যাঁ, এই কথা ঠিক, মোহনার সঙ্গে আমার একটা সম্পর্ক ছিল, হয়তো আমাদের বিয়েও হতো, কিন্তু হলো না, কারণ এসব নিয়ে ভাববার মতো পরিস্থিতি ছিল না। বিপ্লবের মন্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলাম, আর সেই থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে পড়লাম। মোহনা জানতো যে আমি বেঁচে নেই, আর জেল থেকে ছাড়া পাবার পর আমার মন ভেঙে গিয়েছিল, আমার বিশ্বাস টলে গিয়েছিল, আমার দাঁড়াবার ক্ষমতা ছিল না। বারবার মনে হচ্ছিল যা করেছি, করতে চেয়েছি সবই কি ভুল। হয়তো আমি শেষ হয়ে যেতাম যদি না সে সময় মোহনার সঙ্গে দেখা হতো, আর মোহনাই আমার বিশ্বাস ফিরিয়ে আনে। আজ অনল, আমাদের সম্পর্ক প্রেম নয়, প্রেম তো খুব ছোট্ট একটা শব্দ, আমাদের সম্পর্কে এসবের ঊর্ধ্বে যদি কিছু থাকে তবে তাই। হ্যাঁ অনল, মোহনা আজ আমার আশ্রয়, আমার বিশ্বাস, আমার ভালোবাসা। তুমি তুমি যে অর্থে বোঝো সে অর্থে নয়।
2: এইসব কথা কাকে বলছো কৌশিক? অনল ভালোবাসার একটাই অর্থ বুঝে।
1: বোঝার বাইরেও তো একটা জগৎ আছে।
2: আমাদের সম্পর্ক কেউ কোনোদিন বোঝেনি, বুঝবেও না। সম্পর্ক নিয়ে বিজ্ঞাপন করার কোনো ইচ্ছে নেই আমার।
1: পৃথিবীতে কোনো সম্পর্ক ভালোবাসাহীন হয় না অনল।
0: স্প্লেন্ডেড, ওয়াহ ওয়াহ ওয়াহ, বেশ সুন্দর একটা দৃশ্যের অভিনয় হয়ে গেল। তবে আর কি, এবার শেষ দৃশ্যের অভিনয় হয়ে যাক।
1: অনল, তুমি কি
0: নিষ্ঠুর? আমি তোমাদের ওইসব কফি হাউস মার্কা কথা বুঝি না, বুঝতে চাইও না,
1: এ সমস্ত তোমার কমপ্লেক্স।
0: তবে তার থেকে মুক্তি দিচ্ছ না কেন?
2: ছি ছি ছি ছি ছি, আমি কি একটা মাংসের টুকরো নাকি, যার জন্য তোমরা দুজনে কুকুরের মতো কামড়াকামড়ি করবে?
1: অনল, তুমি এভাবে মোহনাকে অপমান করতে পারো না।
0: অপমান, দিনের পর দিন আমি কম অপমানিত হয়েছি। আমার সবসময় মনে হয়েছে যে মোহনার ঠোঁটে আমি নই, কৌশিক ঠোঁট রাখে। মোহনার হাত যে ধরে, যে হাসে, যে কথা বলে, সে আমি নই, কৌশিক। আমার মধ্যে কৌশিককেও খুঁজে বেড়ায়, কৌশিকের অভ্যেসগুলো আমার মধ্যে পেতে চায়, আর আমি মুখোশ হেঁটে ভদ্রতার ভান করি, ভদ্রতার ভান।
2: স্ট্রেঞ্জ,
0: কেন কেন আমাকে প্রতি মুহূর্তে কৌশিক হয়ে থেকে যেতে হবে? আমি কি অনল হয়ে ভালোবাসতে পারি না? প্রতি মুহূর্তে কৌশিক হওয়ার হাত থেকে আমি বাঁচতে চাই।
3: আমি চাই অনল হতে।
1: বেশ, আমি চলে যাচ্ছি, আমি কথা দিচ্ছি আর কখনো আসবো না তোমাদের জীবনে।
3: যেখানে এসে পৌঁছেছে কৌশিক, সেখান থেকে ফেরার পথ একটাই,
1: কিন্তু অনল
3: কথা নয়, দাঁড়া, নইলে কিন্তু আমি গুলি চালাতে বাধ্য হব।
2: অনল, আমি কি এতই সস্তা? তোমাদের মধ্যে কেউ একজন জিতবে, অমনি আমি তার হয়ে যাব?
3: তাতে কিছু যায় আসে না।
0: আমি চাই ভালোবাসার

0: প্রতিদ্বন্দ্বিতায় শুধু একজন থাকবে, হয় কৌশিক নয় আমি। কৌশিক রেডি? কি হলো? রিভলভার তোলো।
1: মনে ওকে থামাও। অনল, অনল সত্যি কেমন হয়ে যাচ্ছে,
2: কি করব? ওকে খুনের নেশায় পেয়েছে, দেখছো না ওর চোখ কেমন লাল হয়ে গেছে, কেমন কেমন অদ্ভুত ভাবে হাসছে। এই তুমি, তুমি যত নষ্টের মূল।
1: আমি?
2: হ্যাঁ হ্যাঁ তুমি। কেন আবার এলে আমার কাছে? বেশ তো ছিলাম, ভুলেই ছিলাম, তুমি এসেই আমার সব গোলমাল করে দিলে।
1: এসব কি বলছো মহামায়া?
2: বুঝতে পারছো না, তুমি এসেই আমার সব উলট পালট হয়ে গেল।
1: প্লিজ চুপ করো।
2: কেন চুপ করবো? আমি কি তোমাদের খেলার পুতুল নাকি যে তোমরা যেমন ইচ্ছে নাচাবে আর আমি তেমনই নাচবো? আমার কি কোনো চাওয়া থাকতে পারে না?
1: নিশ্চয়ই পারে,
2: কিন্তু তাকে আমল দাওনি কখনো।
0: কৌশিক, কৌশিক দেরি হয়ে যাচ্ছে, নাও স্টার্ট। ওকে, তোর হাত কাঁপছে কেন? ভয়? ভয় পেলে ভয়? হ্যাঁ, যখন মানুষ খুন করতে তখন ভয় করতো না?
1: অপ্রয়োজনে মানুষ খুন করাকে আমি ঘৃণা করি।
0: তুমি খুন তো, জীবন যখন দিতে পারো না তা কেড়ে নেবার তুমি কে?
1: অনল,
0: ভয় কিসের? বিপ্লবের জন্য রক্ত ঝরাতে ভয় পাওনি, তবে মোহনাকে মুক্ত করতে এত দ্বিধা কেন? দাঁড়াও, দাঁড়াও, জীবন অথবা মৃত্যুর সামনে ভেবে দেখো, তোমার একদিকে মোহনা, অন্যদিকে মৃত্যু।
1: অনল প্লিজ শোনো।
0: না, আর কোনো কথা নাই, যাও যাও, দশ পা পেছো, দশ গোনার সঙ্গে সঙ্গে দুজনে একসঙ্গে গুলি চালাবো।
1: না না, আমি আমি পারবো না।
0: করতেই হবে, করতেই হবে।
1: না,
0: না হলে ভাববো তুমি ভীরু, তুমি কাপুরুষ, তোমার সব কিছু ফন্ডামি, ফাঁপা কথা। কৌশিক, রিভলভার তোলো, চালাও গুলি, চালাও।
1: না,
0: কি না?
1: আমি আমি অস্ত্র হাতে তুলে নেব না, তুমি খুশি করতে পারো।
0: মরতে চাও, মরতে চাও, হিরো হতে চাও, হিরো
1: যা খুশি ভাবতে পারো, কিন্তু আমি অস্ত্র হাতে নেব না। অনল, অনল তুমি গুলি চালাও, আমি প্রস্তুত।
2: না কৌশিক।
1: মোনা, মোনা বাধা দিও না, আমি না মরলে তুমি মরবে, তোমার বেঁচে থাকাটা ভীষণ জরুরি।
2: কৌশিক, এভাবে তুমি নিজেকে বিলিয়ে দিতে পারো না। তোমরা কেন বুঝতে পারছো না আমি তোমাদের দুজনকে, আমি তোমাদের দুজনের মধ্যেই বাঁচতে চাই। তোমাদের একজন চলে গেলে আমি যে অর্থহীন হয়ে যাব, অর্থহীন।
0: কৌশিক, কৌশিক চলে যাও।
1: অনল, তোমার ডুয়েল।
0: চলে যাও, চলে যাও, এখান থেকে চলে যাও, তোমার ছায়াও যেন কোনোদিন না দেখি। যাও, যাও, যাও।
1: বেশ, তবে তাই হোক।
2: কৌশিক, কৌশিক,
3: তোমার কৌশিক না চলে গেছে মোহনা, আর কখনো আসবে না। ওকে ভুলে যাও, হ্যাঁ ভুলে যাও।
2: তুমি ওকে আমার চোখ থেকে মুছে দিতে পারো, কিন্তু মন থেকে মুছবে কি করে? সে ক্ষমতা তোমার আছে?
0: ক্ষমতা নেই।
2: রিভলভার দেখাচ্ছ, তুমি আমায় মারতেই পারবে না, কারণ আমি যে তোমার বাজি জেতা খেলনা, তাই না? বলো, বলো এবার কি করতে হবে। মধুচন্দ্রিমা না, চলো হাত ধরাধরি করে এইবার, এইবার।
0: তুমি রিভলভারটা কাড়লে কেন?
2: দেখছি,
0: পাগলামি করো না, পাগলামি করো না।
2: এতক্ষণ তোমার পাগলামি দেখলাম,
0: ওতে গুলি ভরা আছে,
2: এবার আমারটা দেখো।
0: মোহনা, ওতে গুলি ভরা আছে, তুমি কি, তুমি কি, তুমি কি, তুমি কি আমাকে মেরে দাও?
2: না না, তোমার মতো নোংরা কীটকে মেরে কি লাভ বলো?
0: ওকে, তুমি কোথায় যাচ্ছ? মোহনা, ওদিকে নদী, ওদিকে যাও না, ফিরে এসো।
2: যেখানে এসে পৌঁছেছি সেখান থেকে আর ফেরা যায় না, আর ফেরা যায় না। অনু, সব পথ বন্ধ হয়ে গেছে।
0: মোহনা, মোহনা শোনো,
2: তুমি আমার মানুষের মতো বেঁচে থাকার অধিকার কেড়ে নিতে চাও, আমি আর, আমি আর। এই নাও, এই নাও আমার প্রতিবাদ, আমার ঘৃণা, আমার কান্না, আমার যন্ত্রণা।
0: মোহনা,
3: মোহনা, মোহনা, তুমি

0: করলে মোহনা, নিজেকে নিজেকে নিজে গুলি করলে মোহনা, তুমি তুমি নিজেকে নিজে গুলি করলে।
1: দুই অরণ্য নাটকটি শেষ হল। রচনা অনিল ঘোষ, অভিনয় করেছেন মোহনা, নন্দিনী মালিয়া, কৌশিক, শঙ্কর ঘোষ ও অনলের ভূমিকায় গৌতম চক্রবর্তী, সম্পাদনা রফিউদ্দিন, প্রযোজনা বিশ্বনাথ দাস।

0: আকাশবাণী, খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল গুজরাট এবং দমন সফরে যাবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ শিলংয়ে উত্তর পূর্বাঞ্চলীয় পরিষদের 73তম পূর্ণাঙ্গ অধিবেশনে সভাপতিত্ব করবেন। বাংলাদেশে হাম সংক্রমণে মৃতের সংখ্যা 600 ছাড়িয়েছে। গুজরাটের আমেদাবাদে আজ বিশ্ব যোগাসন ক্রীড়া চ্যাম্পিয়নশিপ শুরু হতে চলেছে, প্রধানমন্ত্রী ভার্চুয়ালি এতে যোগ দেবেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ভেনেজুয়েলার কার্যকরী রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন। এই বৈঠকে ভারত ভেনেজুয়েলা সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এছাড়া শক্তি নিরাপত্তা, বাণিজ্য বিনিয়োগ, ফার্মাসিউটিক্যালস, স্বাস্থ্য পরিষেবা, পরিবহন এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানোর লক্ষ্যে উভয় দেশ মত বিনিময় করবে। আগেই জানানো হয়েছে, ভেনেজুয়েলার কার্যকরী রাষ্ট্রপতি গতকাল 5 দিনের সফরে নতুন দিল্লি এসে পৌঁছন। তাঁর সঙ্গে সেদেশের বিদেশমন্ত্রী, অর্থমন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি এবং পরিবহন মন্ত্রীও প্রতিনিধি দলে রয়েছেন। বিদেশমন্ত্রক সূত্রে জানানো হয়েছে, ভেনেজুয়েলার প্রতিনিধি দলটি শিল্প এবং প্রযুক্তি ক্ষেত্রে দুদেশের মধ্যে সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করতে ভারতের শক্তি, ওষুধ এবং পরিবহন শিল্প ক্ষেত্রের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করবেন। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আজ দিল্লিতে ভারত সফররত ভেনেজুয়েলার অস্থায়ী রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজের সঙ্গে সাক্ষাৎ করেছেন। পরে এক সোশ্যাল মিডিয়া পোস্টে ড জয়শঙ্কর বলেন, ভারত ও ভেনেজুয়েলার মধ্যে সম্পর্ককে দীর্ঘমেয়াদী ভিত্তিতে মূল্যায়ন করা হয়ে থাকে। তিনি আশা প্রকাশ করেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার বৈঠক দুদেশের মধ্যে সহযোগিতাকে আরও শক্তিশালী করে তুলবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, লাও জনগণতান্ত্রিক প্রজাতন্ত্র ও ভারতের মধ্যে বৌদ্ধ ধর্ম এবং রামায়ণ কেন্দ্রিক সভ্যতাভিত্তিক সম্পর্ক রয়েছে। গতকাল নতুন দিল্লিতে সেদেশের ভারত সফররত উপ প্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী থংসাভন ফোমভিয়ানের সঙ্গে রাষ্ট্রপতি ভবনে তিনি এক বৈঠকে মিলিত হন। পরে শ্রীমতী মুর্মু বলেন, ভারত এবং লাও জনগণতান্ত্রিক প্রজাতন্ত্রের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি পেয়েছে, তবে দুদেশের বাণিজ্য এবং লগ্নির এক বিরাট সম্ভাবনা রয়েছে। এদিকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর গতকাল 10ম ভারত লাও জনগণতান্ত্রিক প্রজাতন্ত্রের যৌথ কমিশনের বৈঠকে সহ সভাপতিত্ব করেন। এই বৈঠকে উভয় দেশ ভারত আসিয়ান সহযোগিতাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়। শ্রী জয়শঙ্কর দুদেশের মধ্যেকার সভ্যতা কেন্দ্রিক সম্পর্কের কথা বলেন।
1: Our two countries have close civilizational ties reflected in the common heritage of Buddhism and Ramayana. Our relations go back in history based on deep cultural and people-to-people linkages. I fondly remember my own visit to your beautiful country during our ASEAN chairship in 2024.
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংসদীয় ক্ষেত্র বারাণসীতে আজ এবং আগামীকাল ব্রিক্স সাংস্কৃতিক কর্মীগোষ্ঠীর দ্বিতীয় বৈঠক হবে। G20 বৈঠক সফলভাবে আয়োজনের পর আবারও এক ঐতিহাসিক আন্তর্জাতিক বৈঠকের সাক্ষী হতে চলেছে বারাণসী। চীন, ব্রাজিল, মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া সহ 11টি দেশের প্রতিনিধি এই বৈঠকে অংশ নেবেন। যোগ দেবেন বরিষ্ঠ কূটনীতিক, নীতি নির্ধারক এবং সাংস্কৃতিক ক্ষেত্রের বিশেষজ্ঞরাও। অনুষ্ঠানে কাশীর বিশ্ববিখ্যাত GI ট্যাগযুক্ত এবং এক জেলা এক পণ্য উদ্যোগের আওতায় বিভিন্ন সামগ্রী নিয়ে একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হবে। 6 জন শিল্পী বারাণসীর সমৃদ্ধ কারুশিল্পের সঙ্গে যুক্ত 6টি পণ্য প্রদর্শন করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল গুজরাট এবং দমন সফরে যাবেন। তিনি সুরাটে 18,800 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন এবং কিছু প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এছাড়াও শ্রী মোদী সুরাটে একটি 200 শয্যার অত্যাধুনিক ESI হাসপাতালের উদ্বোধন করবেন। অন্যদিকে গুজরাট সরকারের কয়েকটি উন্নয়নমূলক উদ্যোগেরও উদ্বোধন করবেন তিনি। এগুলির মধ্যে রয়েছে শক্তি সরবরাহ ব্যবস্থার উন্নয়ন, বর্জ্য ও নিকাশি ব্যবস্থার উন্নয়ন এবং দহেজে পেট্রোলিয়াম শোধন পরিকাঠামো। সন্ধ্যায় প্রধানমন্ত্রী দমন পৌঁছবেন এবং সেখানে 2,970 কোটি টাকা মূল্যের উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। এছাড়াও প্রধানমন্ত্রী 1,340 কোটি টাকা ব্যয়ে নির্মিত নমো বিমানবন্দর এবং হাসপাতালেরও উদ্বোধন করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ মেঘালয়ের শিলংয়ে উত্তর পূর্বাঞ্চলীয় পরিষদের 73তম পূর্ণাঙ্গ অধিবেশনে সভাপতিত্ব করবেন। উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রক জানিয়েছে, বৈঠকে উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হবে। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে গঠিত উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্সগুলির কাজও পর্যালোচনা করা হবে বৈঠকে। বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, উত্তর পূর্বাঞ্চলের 8টি রাজ্যের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী এবং কেন্দ্র ও রাজ্য সরকারের শীর্ষ আধিকারিকরা উপস্থিত থাকবেন। স্পটলাইট অনুষ্ঠানে এবারের আলোচনা, সুস্থায়ী উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ। বিশিষ্ট প্রাণী চিকিৎসক ও পরিবেশবিদ ডাক্তার শিবাজী ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির দ্বিতীয় তথা শেষ পর্ব শুনবেন আজ রাত 8:30 সঞ্চয়িতা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বাংলাদেশে হামের প্রাদুর্ভাব বেড়ে চলেছে। গতকাল পর্যন্ত 24 ঘণ্টায় এই রোগে আরও 7টি শিশুর মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে 601 হয়েছে। সেদেশের স্বাস্থ্য পরিষেবার মহানির্দেশক দপ্তর সূত্রে জানানো হয়েছে, এখনও পর্যন্ত হামের সন্দেহজনক সংক্রমণে 511 জনের মৃত্যু হয়েছে। এছাড়াও 90টি শিশু এই রোগে মারা গেছে। সারা দেশে নতুন করে 1210টি সংক্রমণের খবর পাওয়া গেছে। এবছরের মার্চে শুরু হওয়া সন্দেহজনক হাম সংক্রমণে 74,572 জন অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে 60,000 জনকে হাসপাতালে ভর্তি করা হয় এবং 55,942 জনকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি আজ মায়ানমার সীমান্তে মিজোরামের চাম্পাই শহরে 9টি স্থানে তল্লাশি অভিযান চালিয়েছে। সীমান্তের ওপার থেকে বেআইনিভাবে বার্মি সুপারি চোরাচালান প্রতিরোধে এই অভিযান চলছে। স্থানীয় অধিবাসীদের বাড়ি এবং বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে এই অভিযান চালিয়ে মায়ানমার থেকে বেআইনিভাবে সুপারি চোরাচালান রুখতে সরকার কঠোর ব্যবস্থা নিয়েছে। তারই অঙ্গ হিসেবে এই অভিযান চালানো হচ্ছে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা আজ মালব্যনগর অগ্নিকাণ্ডের আহতদের দেখতে সাকেতে একটি হাসপাতালে যান। তিনি আহত ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এই ঘটনায় নিহতদের নিকট আত্মীয়দের জন্য এককালীন 10 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। আহতদের জন্য 5 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুদিনের ত্রিপুরা সফরে আজ সন্ধ্যায় আগরতলায় যাবেন। এই সফরে শ্রী শাহ পুষ্পবান্তা প্যালেস হোটেলের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেবেন। লঙ্কামুড়ায় সীমান্ত নিরাপত্তা বাহিনীর সীমান্ত ফাঁড়ি পরিদর্শন করবেন এবং রাজ্য ও কেন্দ্রের নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন। জাতীয় ই বিধান অ্যাপ্লিকেশন প্রকল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে পশ্চিমবঙ্গের সব সরকারি

করেছেন। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি আকাশবাণীকে জানিয়েছেন, রেলমন্ত্রী নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করবেন। পূর্ব, দক্ষিণ পূর্ব, উত্তর পূর্ব সীমান্ত রেল ও মেট্রো রেলের জেনারেল ম্যানেজাররাও বৈঠকে উপস্থিত থাকবেন। বিশ্ব যোগাসন ক্রীড়া চ্যাম্পিয়নশিপ আজ গুজরাটের আমেদাবাদে শুরু হতে চলেছে। বিশ্ব ক্রীড়া জগতে এটি একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে চিহ্নিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় ভার্চুয়াল মাধ্যমে এই অনুষ্ঠানে যোগ দেবেন। বিশ্বজুড়ে যোগপ্রেমী এবং ক্রীড়াবিদরা এই প্রতিযোগিতায় অংশ নেবেন। পাঁচ দিনের এই প্রতিযোগিতায় মার্কিন যুক্তরাষ্ট্রসহ ৭টি দেশ থেকে ৪০০রও বেশি প্রতিযোগী এতে অংশ নেবেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন। শ্রী মোদী আগামীকাল গুজরাট এবং দমন সফরে যাবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ শিলংয়ে উত্তর পূর্বাঞ্চলীয় পরিষদের ৭৩তম পূর্ণাঙ্গ অধিবেশনে সভাপতিত্ব করবেন। খবর শেষ হলো, এখন শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন বাংলা ব্যান্ডের গান। বাংলা ব্যান্ডের গান অনুষ্ঠানে প্রথমেই রইল ক্রস উইন্ডস ব্যান্ডের গান।

বাংলা ব্যান্ডের গানের যে ধারা তার অনেকটা বদলে গিয়েছিল একদল কলেজ পড়ুয়ার হাত ধরে। উপল, চন্দ্রিল, অনিন্দরা এক নতুন ধরনের বাংলা ব্যান্ডের গান সৃষ্টি করেছিলেন। সেই চন্দ্রবিন্দু ব্যান্ড থেকে রইল এই গানটি আজকের বাংলা ব্যান্ডের গান অনুষ্ঠানে।

এবারে বলি ভূমির কথা। ভূমি একটি কলকাতার গানের দল। 2006 জুলাইতে তারা জাতিসংঘে প্রথম ভারতীয় ব্যান্ড হিসেবে সঙ্গীত পরিবেশন করে এবং এই দলটি 1999 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এদের মূল লক্ষ্য ছিল বাঙালি লোকগীতিকে শহুরে রূপে সর্বস্তরের জনগণের মাঝে জনপ্রিয় করে তোলা। শুরুতে দুজন প্রতিষ্ঠাতা সদস্য, আমরা তো জানি, সুরজিৎ চট্টোপাধ্যায় ও সৌমিত্র রায়। এদের উদ্যোগে বিশাল প্রচলিত এবং লোকগীতি তাকে পাশ্চাত্য সঙ্গীতের আদলে একটা পরীক্ষা করার উদ্দেশ্য নিয়েই তারা তৈরি করেন ভূমি। এবং ওই যে বললাম 1999, তখন যখন ভূমির জন্ম হল, অর্থাৎ ভূমির আবির্ভাব ঘটল বাংলা সঙ্গীত জগতে, তখন গোটা বাংলাকে দুলিয়েছিল তাদের এই ব্যান্ডের যে লোকসুর, এবং তাতে আমরা সকলে মেতে উঠি।

আজকের বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠানের এই প্রথম অধিবেশনের যে বাংলা ব্যান্ডের গান, সেই অনুষ্ঠানের শেষ গানটি থাক ভূমি থেকে।

আকাশবাণী মৈত্রী শুরু হলো আজকের দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় বিকেল 3:30 হয়ে 11 সেকেন্ড, বাংলাদেশ সময় 4:14। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে সাধারণত মেঘাচ্ছন্ন আকাশ, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। আজকে সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস ও 29 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আজকে সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.2 ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা 29.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি। বাতাসের আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 86%, সর্বনিম্ন 49%। গত 24 ঘন্টায় বৃষ্টিপাত হয়নি।

এখন শুনবেন আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। 3:35 অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসর, বিষয় দিগন্ত, উপস্থাপনায় দেবপমা মিশ্র। 4:35 ছায়াছবির গান, 4:50 ক্যাম্পাস আড্ডা। নিউ আলিপুর কলেজ থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন অর্পণ চিন্না, শুনবেন প্রথম পর্ব। 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় রঞ্জনা মুখোপাধ্যায়, 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় সপ্তর্ষি রায়চৌধুরী। 6:20 ক্ষেত খামারের কথায়, বিষয় দেশীয় মাছের প্রজনন পদ্ধতি, ডক্টর দেবীপ্রসাদ কাঁটালের সাক্ষাৎকার গ্রহণ করেছেন সুব্রত চক্রবর্তী। আপনার স্বাস্থ্য, বিষয় অতিরিক্ত ঘাম বা হঠাৎ জ্বর, বলবেন ডক্টর অর্পিতা সরকার। 7:00 যুববাণী থেকে লোকগাথা, উপস্থাপনায় শুভাশিস বন্দ্যোপাধ্যায়। রাত 8:15 বাংলা ব্যান্ডের গান। 9:00 কথায় গানে, উপস্থাপনায় শ্রীরূপা মুখোপাধ্যায়। 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 ছায়াছবির গান। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, শিল্পী শিরিন সেনগুপ্ত, রাগ তিলক কামদ ও নায়কী কানাড়া। তবলায় সহযোগিতা করবেন কৌশিক বন্দ্যোপাধ্যায়, হারমোনিয়ামে দেবাশিস অধিকারী। 10:45 উপমহাদেশের খবর, 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় শ্রীরূপা মুখোপাধ্যায়। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি হচ্ছে ঠিক রাত 12:00।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন মৈত্রীর অনুরোধের আসর। মৈত্রীর অনুরোধের আসরে সকলকে স্বাগত জানাই। সঙ্গে রয়েছি মৈত্রীবন্ধু রঞ্জনা মুখোপাধ্যায়। আজ প্রথমেই যে গানটি শোনাব, এই গানটির অনুরোধ এসেছে কামার পুকুর হুগলি থেকে। সৌমিলি, সৌমদী, প্রমা ও শ্যামাপ্রসাদ সরকার অনুরোধ পাঠিয়েছেন মান্নাদের কণ্ঠে এই গানটি।

পরবর্তী গানটি শোনাব হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। এই গানটির অনুরোধ পাঠিয়েছেন বিদ্যুৎ কুমার চক্রবর্তী, দুলালী চক্রবর্তী, তন্ময় চক্রবর্তী, শুভ্রা চক্রবর্তী, অহনা চক্রবর্তী, উলকুন্ডা, বীরভূম থেকে।

মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন অনুরোধের আসর। পরবর্তী গানটি অনুরোধ এসেছে নর্থ উলুবেরিয়া হাওড়া থেকে। অনুরোধকারী শ্রোতা ভূমিকা খটিয়াল, রেমিকা খটিয়াল ও বাদল খটিয়াল। শুনবেন মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি।

অনুরোধের আসরের পরবর্তী গানটি শুনবেন হৈমন্তী শুক্লার কণ্ঠে। এ গানটির অনুরোধ পাঠিয়েছেন বৈদ্যবাটী হুগলি থেকে কবরী নেয়।

মৈত্রীর অনুরোধের আসরে পরবর্তী গানটি শুনবেন লতা মঙ্গেশকরের কণ্ঠে প্রক্সি ছায়াছবি থেকে। আর এই গানটির অনুরোধ পাঠিয়েছেন আদিত্য মুখোপাধ্যায় ও রেখা মুখোপাধ্যায় মুর্শিদাবাদ থেকে।

মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন অনুরোধের আসর। পরবর্তী গানে যাব কুষ্টিয়া বাংলাদেশ থেকে। প্রবীর কুমার অনুরোধ করেছেন সচিন দেব বর্মনের কণ্ঠে এই গানটি।

পরবর্তী গানটি শুনবেন জীবন মরণ ছায়াছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে। গানটির অনুরোধ পাঠিয়েছেন শোভন কর্মকার, বাঁকুড়া থেকে।

আজকের অনুরোধের আসরের শেষ গানটি শোনাবো আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে, এবং এই গানটির অনুরোধ পাঠিয়েছেন সুদীপ্ত, সুমিত ও নন্দকুমার সরকার। সুরসোনা কলকাতা 61 থেকে।

0: জানে কেউ।
1: আজকের অনুরোধের আসর এই পর্যন্তই। সঙ্গে ছিলাম মৈত্রী বন্ধু রঞ্জনা মুখোপাধ্যায়, আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন অনুষ্ঠান মহিলাদের আসর, উপস্থাপনায় দেবপমা মিশ্র।

আরও একটা দুপুরবেলা আরও একবার গল্প করতে চলে এসেছি আমি দেবোপমা মিশ্র। আর আজকের মহিলাদের আসরের আড্ডাটা অন্যান্য অন্যদিনের মতোই বেশ জমজমাটি, কি সেটা না হয় একটু পরে বলি। আচ্ছা, আজকের মতো কি খাওয়া দাওয়ার পার্ট হয়ে গেছে? নিশ্চয়ই আজকে নিশ্চয়ই অনেক কাজ ছিল বাড়িতে, আর এখন এই আম কাঁঠালের সময়ে ওই আমগুলোকে, কাঁচা আমগুলোকে কেটে কুটে রোদে দিয়ে আচার তৈরির যে কৌশল সেটা নিশ্চয়ই চলছে। আরও মনে মনে ভাবা নিশ্চয়ই চলছে যে কী ধরনের আচার করা যায়, তাই না? আরও মনে মনে ঈশ্বরকে এটাও ডাকা চলছে যে ঠাকুর, আমার মেয়েটা একটা ভালো জায়গায় দাঁড়াক, নিজের পায়ে দাঁড়াক, একটা যোগ্য জবাব দেওয়ার মতো চাকরি করুক, যে কাজে সাহসিকতা থাকবে, যে কাজে ঝুঁকি নেওয়ার ব্যাপার থাকবে, যে কাজে সৃজনশীলতা থাকবে। সেরকম কোনো কাজের কথা শুনবেন নাকি? বলবো, তবে আজকে শুরুর আগে অন্যান্য দিনের মতোই থাকুক কানে গান, আর সঙ্গে আছি আমি দেবোপমা মিশ্র।

0: কাজলা মেয়ে হোক কিংবা ফর্সা মেয়ে, দু চোখে তার স্বপ্ন বড় হয়ে কিছু একটা করবে। আর সেই করার সন্ধান দিতেই আমাদের আজকের অনুষ্ঠান দিগন্ত। আচ্ছা, আমরা ছবি তুলতে খুব ভালোবাসি। ছোটবেলা থেকেই বিভিন্ন মুহূর্তকে, আমাদের সে ছোটবেলার মুহূর্তই হোক কিংবা বাবা মার সাথে আমাদের স্মৃতি, আমাদের ছোট ভাই বোনদের সাথে স্মৃতি, দাদা দিদিদের সাথে স্মৃতি, সব বিষয়কে কিন্তু ধরে রাখতে বেশ পছন্দ করি। আমরা যখন ছোট ছিলাম আমাদের কিন্তু অত মোবাইল ফোন ছিল না, আমাদের হাতের কাছে থাকতো সেই ক্লিক ক্যামেরা, রিল ঘুরিয়ে ঘুরিয়ে যেটাই ছবি তুলতে হতো। তারপরে এখন যে মোবাইলের যুগ এসেছে, ছটপট করে কিন্তু ছবি তুলে নেওয়া যায়। আর এই ফটোগ্রাফি যদি পেশা হয় তেমন কেমন হয় তাহলে? আর সেইখানেই আমরা তুলতে পারি প্রকৃতির ছবি, স্ট্রিট ফটোগ্রাফি, আর্কিটেকচার ফটোগ্রাফি, ফ্যাশন ফটোগ্রাফি ইত্যাদি সমেত আরও নানা জায়গায় কিন্তু আমরা পৌঁছে যেতে পারি আন্তর্জাতিক দরবারে। আর এই আন্তর্জাতিক দরবারে খ্যাতনামা আজকে আমাদের বিশেষ অতিথি, তার কথা শুনে নি, ফিরে আসছি ওনার কথার পর।
1: আজ দিগন্তের অনুষ্ঠানে আমাদের মধ্যে যে কাজের খোঁজার ব্যাপার, সেই কাজ খোঁজার ব্যাপারে আমাদের সঙ্গে আছেন একজন বিশিষ্ট অতিথি। আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট ফটোগ্রাফার তিতাস মণ্ডল। নমস্কার দিদি।
2: নমস্কার, কেমন আছো তুমি?
1: ভালো আছি। ভালো আছেন তো?
2: একদম একদম, আমিও বেশ ভালো আছি।
1: আচ্ছা, মহিলা ফটোগ্রাফার হিসেবে দেশে বিদেশে আপনার যাতায়াত, একদম সারা বিশ্বে নিরীক্ষে বলছি, মহিলা ফটোগ্রাফারদের কতটা মানে সাধারণ মানুষ গ্রহণ করতে পারে?
2: প্রথম কথা, এটা একটা টাফ বিষয়টা, কারণ হচ্ছে সবাই আমরা বরাবরই ছোট থেকে ফটোগ্রাফার হিসেবে একজন পুরুষকে দেখে অভ্যস্ত, রাইট? তো প্রথমে একটুখানি সবাই ডাউটফুল থাকেই, যখনই আমরা মানে আমার মতো যারা বাকিরা আছে, যে কিরকম কি তুলবে না তুলবে। এট দ্য সেম টাইম কিন্তু এনারা এখনকার সময় মানুষরা কিন্তু আবার ভীষণ এক্সাইটেডও হয়ে যায় যে একজন মহিলা ফটোগ্রাফার আসছে। তো ইট ওয়ার্কস অ্যাকচুয়ালি আই থিঙ্ক ভাইস ভার্সা, যে প্রথমে একটুখানি ডাউটফুল হলেও আবার ঠিক পর মুহূর্তেও কিন্তু পাবলিক হচ্ছে ভীষণই এক্সাইটেড হয়ে যায় যে আমাদের আর্ট ওয়ার্কটা দেখার জন্য, যে এনারা কি করতে পারেন বা কি হতে চলেছে।
1: একদম একদম। আচ্ছা, আপনার শুরুটা মানে কিভাবে সেটা যদি বলি?
2: দেখো, শুরুটা একটু মানে আমার ফটোগ্রাফি লাইনে আসা অনেক পরে, এটার আগে আমি একজন মডেল, তো আমি নিজে মডেলিং করতাম বহু মানে অনেক আগে থেকে আমি শুরু করেছি। তারপরে ইনফ্যাক্ট ইন দ্য বিগিনিং অফ মাই ক্যারিয়ার আমি অ্যাজ আ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করতাম অনেক আগে থেকে। তো সেখান থেকে শেখা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ফটোগ্রাফার ছিলাম। ইনফ্যাক্ট এখনো প্রায় ধরো যদি কোনো বড় প্রজেক্ট থাকে বা কিছু, আমি কিন্তু একজন অ্যাসিস্ট্যান্ট হয়ে যাই। অ্যাসিস্ট্যান্ট হওয়া কিন্তু ছোট কাজ নয়, ওখানেও অনেক কিছু শেখার আছে, জানার আছে। আর অ্যাসিস্ট্যান্ট প্লে আ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন every aspect. অ্যাসিস্ট্যান্টের উপরে যে চাপটা থাকে সেটা হয়তো আর বাকি লোকগুলোর উপরে থাকে না। তো এনিওয়ে, তো আমার শুরুটা হচ্ছে সেখান থেকে, আমি নিজে মডেলিং করতাম মানে দ্য বিগিনিং অফ মাই ক্যারিয়ার। আই ইউজ টু অ্যাক্ট অ্যাজ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট ফটোগ্রাফার, সেখান থেকে করতে করতে। বাট দেখুন, মডেলিং লাইফ আমাদের একটা লিমিটেড লাইফ, আমরা তো সারা লাইফ কন্টিনিউ করতে পারি না, একটা টাইমের পরে নতুন মুখ এসে যায়, কমার্শিয়াল লাইন চেঞ্জ হয়ে যায়,

0: কাজের প্যাটার্ন চেঞ্জ হয়ে যায়। তো দেন আই থট কি, কারণ এতটাই আমি এটার ভেতরে ইনভলভ ছিলাম, ফটোগ্রাফি, আর্ট, ডিরেকশন, ক্রিয়েশন এগুলো নিয়ে আমি এতটা ইনভলভ ছিলাম। তো আমি ইন্ডিয়া থেকে যখন বিদেশে যাই, দুবাইতে যাই, তো আমি তখন ভাবলাম, একাই গেছিলাম, তো ভাবলাম যে একা একা যাবো, একা একা থাকবো, কি করবো। তো আমি একটা ক্যামেরা কিনি, ক্যামেরা কিনে আর আমি ওখানে যাই। অ্যান্ড দেন মাই স্টার্ট ওয়াজ, দেখো তখন সিচুয়েশনটা ছিল যে আমি ছবি তুলতে জানি, আমি ছবি ক্রিয়েট করতে পারি, সেটা আমি জানতাম একা। আমি কাউকে বলতে পারছিলাম না যে আমিও ছবি তুলতে জানি, কারণ ওই যে মহিলা ফটোগ্রাফার দেখে কেউ সিরিয়াসলি আমাকে নিচ্ছিল না। কারেক্ট। এইবারে কি হয়, তো আমার জিমের বাইরে, আমি যেখানে রোজ সকালে আমি জিম করতে যাই, সেখানে বাইরে হচ্ছে তোমার একটা ড্রাইভিং স্কুল আছে, ঠিক আছে? তো সেই ড্রাইভিং স্কুলে বিভিন্ন অনেক রকমের প্রজাতি, মানে অনেক রকমের স্কিন একসাথে ওরা ওখানে এমপ্লয়েড। আমি যখনই জিম সেরে আমি বাইরে বেরোতাম, প্রত্যেকটা ড্রাইভার বাইরে একটা চা দোকানে চা খেতে আসতো, ইনফ্যাক্ট স্টিল এখনো আসে। তো আমি ভাবতাম যে ভীষণ ভীষণ ইন্টারেস্টিং সব, তোমার হচ্ছে বলতে পারো আফ্রিকানস আছে, নেপালি আছে, উজবেকিস্তানি, সমস্ত এই ধরনের মানুষজন আছেন ওখানে, এবং বাংলাদেশি প্রচুর লোক আছে, পাকিস্তানি প্রচুর লোকজন ছিলেন ওখানে। অ্যান্ড দে হ্যাভ আ ভেরি সফট ফিচার্স। তো আমি কি করতাম, রোজ সকালবেলা ক্যামেরাটা ব্যাগের মতো করে নিয়ে জিমে যেতাম, জিমতে সেরে আমি যখন ফিরতাম, ওই রকম ব্যাগটা, ক্যামেরাটাকে ব্যাগের মতো করে ঝুলিয়ে ঝুলিয়ে কি করে সামনে দিয়ে আমি ফিরতাম। তো এবারে দেখুন, এবারে যখন মহিলা আমি, প্রত্যেকেরই একটা টেন্ডেন্সি থাকবে যাতে একটু অ্যাটেনশন দেওয়ার। তো আমি সেই সুযোগটাকে কাজে লাগাই। অ্যান্ড ওরা খুবই খেলার চলে বা ফানি রেটে আমাকে বলতো যে ম্যাডাম আমাদেরও একটা ছবি তুলে দিন আপনার ওই ক্যামেরাটা দিয়ে, ঠিক আছে? তো আমার ইন্টেনশন তো ওটাই ছিল যে যাতে ওরা আমাকে বলুক ওকে, কারণ পাবলিকলি আমি ওরকম গিয়ে দুবাইতে কি হয়, UAE-তে আমি জাস্ট গিয়ে ওরকম ভাবে তুলতে পারবো না, কেউ যদি কমপ্লেন করে দেয় তখন ওটা সমস্যা হয়ে যায়। তো ওরা আমাকে বলে যে ম্যাডাম আমাদেরও একটা ছবি তুলে দিন মজা করে। তো আমি ভাবিস কেন তুলবো না, দেন আই স্টার্টেড ক্লিকিং দেন। টুকটাক, বেশি টাইম থাকতো না কিন্তু, ওই এক দু মিনিট কোন রকমই একটু মজার ছলে দু তিনটে পোর্ট্রেট আমি সবার বের করে দিতাম, এক একজন করে আসতো। এবার বের করতে করতে আমি একটা সুন্দর, মানে ওদেরকে আমি হয়তো কানেক্ট করে নর্মাল ছবিগুলো আমি দিয়ে দিচ্ছি। ইনফ্যাক্ট সাধারণ মানুষের কাছে যদি আমি আসল ছবিগুলো দেখাই, দেখতে খুবই নর্মাল একটা পাসপোর্ট সাইজ ছবি দেখতে লাগবে, কিন্তু পরে বাড়িতে এসে ওই পাসপোর্ট, ওই পোর্ট্রেট গুলোকেও আমি বাদ দিয়ে এমন ভাবে ছবিগুলোকে আমি একটু আর্টিস্টিক্যালি সাজাতাম যেটা আমার কাজে লেগে যেত, ঠিক আছে? সেইভাবে আমি একটা পোর্টফোলিও তৈরি করি, ড্রাইভারদের ছবি তুলে, প্লাস হচ্ছে ধরো কোনো ক্যাফে গেলে সেখানকার যে ক্লিনার থাকে বা ওয়েটার্স যা থাকে তাদের ছবি তুলতাম, তুলে তুলে আমি একটা নিজের একটা প্রপার পোর্টফোলিও বানাই। দেন তারপরে আমি হচ্ছে আমার যত মডেল ফ্রেন্ড এজেন্সির সাথে আমি কন্ট্যাক্ট করার চেষ্টা করি, কন্ট্যাক্ট করে তাদেরকে আমি অ্যাপ্রোচ করি, ওখানকার যত মডেলস আছে তাদেরকে আমি অ্যাপ্রোচ করি। অ্যান্ড দেন অ্যাপ্রোচ করতে করতে দেখলাম ওরাও ব্যাপারটা নিচ্ছে, ওরা আমাকে অ্যাপ্রিসিয়েট করা শুরু করছে অ্যাজ আ লেডি ফটোগ্রাফার। দেন ওইভাবেই করতাম, সকালবেলা 9টা থেকে 11টা অবধি আমি ফটোশুট করতাম, ফটোশুট করতাম, আবার 12টা থেকে আবার অফিস জয়েন করতাম। এইভাবে আমার স্টার্টিং অ্যান্ড দেন নাও ইটস গোয়িং।
1: আপনি কর্পোরেট শোনানোর উদ্দেশ্যটাই হলো মানুষের ভীষণ না, মানে ছবি তুলবো ছবি তুলবো ব্যাপারটা তো রয়েছে, ভীষণ একটা সেফনেস রয়েছে, মানে প্রচন্ড রকম লজ্জা, আমি বলবো আমি ছবি তুলবো বাইরের কারোর, এটাকে তারা আমাকে ভালোভাবে নেবে কি নেবে না, এটা তো একটা কাটাতেই হবে। আচ্ছা, এই ফটোগ্রাফি যদি কেউ প্রফেশন হিসেবে আসতে চায় তাহলে সেই ব্যাপারে যদি একটুখানি গাইড করে দেয়।
0: এখন মার্কেটে এতটাই বেশি কম্পিটিটিভ হয়ে উঠেছে, তো এখানে এসে একটা প্রপার পজিশন হোল্ড করাটাও কিন্তু একটা ভীষণ চ্যালেঞ্জিং ব্যাপার, ঠিক আছে? কিন্তু তার ইউ হ্যাভ টু বি আউট অফ দ্য ওয়ান, মানে ওয়ান আউট অফ টেন, ওকে? তো সেই ক্ষেত্রে আমার ধারণা বা আমার সাজেশন যে তুমি এমন কিছু করো যেটা আর পাঁচজন করছে না, ঠিক আছে? এমন কিছু করো, কারণ being an Indian.

0: ইভেন আমাদের প্রত্যেকের কিন্তু পার্সপেক্টিভ আলাদা, চিন্তাধারা আলাদা, কথাবার্তার ধরন আলাদা, রাইট? তাহলে আমাদের একটা ছবি কেন আলাদা হতে পারবে না? ওনার ধরনটাও আলাদা হওয়া উচিত। তো সেই ক্ষেত্রে প্রথম কথা, একটা নিজের স্পেশালিটি ক্রিয়েট করতে হবে। স্পেশালিটিটা ক্রিয়েট করার পরে হচ্ছে আমি কোন সাবজেক্টে যেতে চাইছি সেটা ম্যাটার করে,
1: মানে সেক্ষেত্রে জনার কোনটা সেটা বেছে নিতে হবে।
0: জনার কোনটা আমি বেছে নিতে হবে। দেন আফটার আ ভেরি গুড পোর্টফোলিও আমার রেডি থাকলে সবকিছু হয়ে যায়। আমি যদি মনে করি আমি ফ্যাশন ফটোগ্রাফার হতে চাই, তাহলে আমার উচিত আমার প্রপার পোর্টফোলিও তৈরি হয়ে যাওয়ার পর সমস্ত মডেলিং এজেন্সি, সমস্ত ফটোগ্রাফি এজেন্সি, সমস্ত বড় বড় ব্র্যান্ড যেখানে আমি কাজ করতে চাই, আমার তাদেরকে অ্যাপ্রোচ করা উচিত। ইফ আই কিপ ডুইং ইট, ওয়ান অর দি আদার আমার কিন্তু তোমাকে ওরা অ্যাসাইন করে নেবে, অ্যান্ড দেন আই ক্যান আর্ন অ্যাকর্ডিংলি। ঠিক আছে, এবার ধরো যদি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার হতে চায় কেউ, তো তাকে নিজের পোর্টফোলিও তো নিজেকেই তৈরি করতে হবে, সেটা তো কেউ হেল্প করতে পারবে না ওই রকম ভাবে।
1: অন্য দ্বিতীয় ফটোগ্রাফির কথা আমরা বলছি, সেখানে তো মানে ছবি তোলার ক্ষেত্রে তাকে কি পার্সোনালি রিস্ক নিয়ে সে সমস্ত জায়গায় সে যেতে পারবে, নাকি মানে গৃহপালিত পশু সে তার পোর্টফোলিওটা বানাবে, এটা যদি গাইড করে দেন।
0: না, গৃহপালিত পোর্টফোলিও তুমি তো একটা টাইপের উপরে বানাতে হবে, কিন্তু তোমার পোর্টফোলিওটাকে তোমার মোর এঙ্গেজিং করার জন্য হাত টু টেক আ বিগ স্টেপ। এনভায়রনমেন্টে কাজগুলো হয়, বাট ওয়াইল্ড লাইফ ইটস এ কমপ্লিট গেম অফ পেশেন্স।
1: আচ্ছা আচ্ছা,
0: মানে ধরুন আমি যদি বাঘের ছবি তুলি, আমি আজকে গেলাম একদিনের প্রথম দিন গিয়েও আমি পেয়ে যেতে পারি, আমি টানা হচ্ছে পাঁচ দিন ধরে ঘুরছি তারপরে আমি বাঘ নাও দেখতে পারি। তো এই পেশেন্স তো যার থাকবে, পাওয়ার অফ দ্য পেশেন্স দিয়ে যদি সে কিছু একটা বের করে নিয়ে আসতে পারে, ইটস এ গেম, কমপ্লিট গেম।
1: আচ্ছা আচ্ছা, আমাদের রিসেন্টলি উচ্চ মাধ্যমিক এবং সিবিএসসি আইপিএসসি এগুলো রেজাল্ট বেরিয়েছে, তো এই যে ছেলে মেয়েরা তারা যদি, বিশেষ করে মেয়েরা ফটোগ্রাফি নিয়ে বা ভবিষ্যতে এগোতে চায়, তারা মোটামুটি কিছু কোর্স করতে পারে
0: ফটোগ্রাফি নিয়ে এগোতে চায়? এটা ভীষণই একটা ভালো বিষয়, কারণ এখন আমাদের সমস্ত কিছু এই গ্ল্যামার ওয়ার্ল্ড এর দিকেই বেরোচ্ছে, এগোচ্ছে। ঠিক আছে, তো তারা কি বিষয় করতে পারে? সব থেকে বেস্ট হয় এখন যখন ওয়েডিং ফটোগ্রাফিটা ভীষণই নিয়ে চলছে, মানে আর্নিং ওয়াইজ সবাইকে অনেকটা বেশি হেল্প করে, অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে আপনার প্রোডাক্ট ফটোগ্রাফি শিখতে পারে, প্রোডাক্ট ফটোগ্রাফির উপর কাজ করতে পারে। এটার বাইরেও যেটা হয়, সেটা নিয়ে পড়াশোনা করতে পারে, সেটা হচ্ছে ফিল্ম ডিরেক্টিং। ঠিক আছে, যদি কারো সিনেমাতে ইন্টারেস্ট থাকে, কারণ ফটোগ্রাফি থেকেই তো সবাই ডিরেকশনে যায় বা ফিল্মে আসে, তো সেখান থেকে ডিরেকশন অ্যান্ড ফিল্ম মেকিং ও পড়াশোনা করতে পারে।
1: আমাদের এই সরকারি তরফে কোথায় কোথায় পড়তে পারবে বলে আপনি মনে করেন? মাস কমিউনিকেশন পড়লে কি একদিকে এগোনো সম্ভব?
0: মাস কমিউনিকেশন তো আছে, আর একটা হচ্ছে যেটা আপনার ফিল্ম ডিরেক্টিং, এটা পার্টিকুলার একটা সাবজেক্ট ফিল্ম মেকিং।
1: মানে যাদবপুর ইউনিভার্সিটি বা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ইত্যাদি অনেক ইউনিভার্সিটি বলে বিষয়টা রয়েছে। এবং আর আগ্রহতে বোধ হয় মাস কমিউনিকেশন আর ভিডিওগ্রাফি রয়েছে, তাই তো?
0: হ্যাঁ,
1: করেক্ট। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তো
0: সেগুলো ইজ ভেরি গুড অপশন, কারণ আমেরিকাতে যাওয়াটা এতটা তো সবসময় ইজি হয়ে ওঠে না, কারণ ভিসা এন্ড এভরিথিং রিকোয়ার্ড। তো দেশের বাইরে যদি আমেরিকা বাদ দিয়ে আমি বলি, তাহলে অফকোর্স UAE ইজ আ ভেরি গুড অপরচুনিটি, কারণ UAE হচ্ছে এমনই একটা জায়গা যেখান থেকে প্রচুর প্রচুর মানে আলাদা আলাদা দেশ থেকে মানুষজন এসে ওখানে থাকেন। ঠিক আছে, এবারে কেউ যদি মনে করে আমি কোর্স করব না, একটা টানা একটা লং প্রসেস কোর্স করব না, তারা কিন্তু অনেক প্রচুর প্রচুর ওয়ার্কশপ হয় আমাদের ইন্ডিয়াতেও হচ্ছে, আমাদের বাইরেও হচ্ছে, কলকাতাতে তো হয়ই, প্রচুর ধরনের ওয়ার্কশপ হয়, ফাইন আর্ট ফটোগ্রাফি, প্রোডাক্ট ফটোগ্রাফি, এডিটোরিয়াল ফটোগ্রাফি অ্যান্ড হোয়াট এভার অ্যান্ড হোয়াট নট। তো সেই ওয়ার্কশপ গুলোতেও কিন্তু তারা জয়েন করে কাজ শিখতে পারে।

0: কেউ মনে করলো যে না আমার কমার্সটা আমি অন্য ফিল্ডে নেব, কিন্তু অ্যাজ এ সাইড বা বিজনেস বা প্যাশন ফটোগ্রাফিটাও আমি শিখবো, সেটাও করতে পারে।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তো না হয় শিখলাম, আমি ছবিও তুলতে আরম্ভ করলাম, কিন্তু এখান থেকে যে প্রফেশনাল হিসেবে বিষয়টাকে নেওয়া, মানে আর্নিং এর ব্যাপারটা ওয়েডিং ফটোগ্রাফি ছাড়া আর কিভাবে সম্ভব?
0: ওয়েডিং ফটোগ্রাফি ছাড়া আমি প্রথমেই বললাম যে এনিথিং ইউ ডু, এনিথিং, উই নিড টু হ্যাভ আ প্রপার পোর্টফোলিও।
1: আচ্ছা,
0: সেটা আমি কর্পোরেট লাইফও হতে পারে, আমার ফটোগ্রাফি, ডান্সিং, মডেলিং, হোয়াট এভার, আইটি সেক্টর বলুন, যেটা সিভি বলি আমরা, পার্টি, হ্যাঁ যেটা আমাদের ওটা বলা হয় সিভি বলি। তো এই ক্ষেত্রে মিডিয়া ওয়ার্ল্ডে সিভিটাকে আমরা পোর্টফোলিও বলছি, ঠিক আছে? তো পোর্টফোলিও আমার যত স্ট্রং হবে, আমি যত কাজ করতে পারবো, যত কোলাবরেশনে আমার যারা যারা ফটোগ্রাফি হতে চাই বা যাদের এই ন্যাকটা আছে, আমরা প্রত্যেকেই বুঝি কোলাবরেশনের মানেতে কি বা কিভাবে কাজটা হয় কোলাবরেশন। তো যতটা এটা স্ট্রং হবে ততটাই ইজি হবে কাজটা পাওয়া। তাহলে এটা স্ট্রং হলে আমি কিনা পারবো, আমি যে সমস্ত ব্র্যান্ড আছে আমি প্রত্যেককে পিচ করতে পারবো, যে অ্যাজ এ ফটোগ্রাফার প্রত্যেকটা ব্র্যান্ডকে।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা,
0: তো এবারে একবার কি হচ্ছে, আমি যদি ব্র্যান্ড কে পিচ করি অ্যান্ড সামহাউ অর দি আদার আই গেট সিলেক্টেড, তো ডেফিনেটলি ইটস আ উইন উইন সিচুয়েশন। অ্যান্ড আমি বলছি এটা যারা ওয়েডিং ফটোগ্রাফার, আই এম নট ডিসক্রিমিনেটিং বা আমি কাউকে ডিমোটিভেট করছি না। আচ্ছা, ওয়েডিং ফটোগ্রাফারের যেটা অ্যানুয়াল আর্নিং হয় তার থেকেও বেশি আর্নিং হচ্ছে যদি একটা প্রপার ব্র্যান্ড থেকে আমি কাজ পেয়ে যাই, বা তুমি যদি প্রপার একটা না পেলে আমি পাঁচটাও পাই, সেটা বেশি দাঁড়িয়ে যায়।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, আর মানে সত্যি সত্যি এরকম প্রত্যেকটা ক্ষেত্রে এই যে ফটোগ্রাফি লাইফ প্রচন্ড একটা ধাতব থাকে, কিন্তু প্রথম যখন একজন স্টুডেন্ট শিখতে আরম্ভ করে তার ক্যামেরাটা ঠিক কিনবে সেটা হয়তো বুঝতে পারে না, তো সেখানে যদি একটু গাইড করে যে ফার্স্ট একদম অ্যামেচার পিরিয়ড যেটা, সেখানে সে কি ধরনের ক্যামেরা ইউজ করতে পারে?
0: এক্স্যাক্টলি, নাও আই কাম, এইটা ভীষণ একটা ইন্টারেস্টিং প্রশ্ন দিদি তুমি আমাকে করলে। নাও ক্যামেরা যদি আমরা দেখি, অনেকে আছে যারা হয়তো ক্যামেরা কিনতেও পারছে না কিন্তু দে নো কি করা উচিত, অনেকে আছে তাদের কাছে প্রচুর দামি দামি ক্যামেরা কিন্তু তারা জানে না কি করতে হবে। তো ক্যামেরা ইজ নট ইম্পর্টেন্ট, ক্যামেরা আমি এখনো দাঁড়িয়ে বলবো, আমাকে হয়তো সব অনেকে বলবে ভুল, কিন্তু আমি এখনো বলবো ক্যামেরা ইজ নট দ্যাট ইম্পর্টেন্ট দ্যান ইওর ভিশন, ঠিক আছে? বিং অ্যান আর্টিস্ট, তুমি ফটোগ্রাফারও কিন্তু আর্টিস্ট হয়, ফটোগ্রাফার তো অন্য কিছু না, ইটস অলসো অ্যান আর্টিস্ট, কামস আন্ডার আর্টিস্ট। বিং অ্যান আর্টিস্ট আমি কি চাইছি, হোয়াট ইজ মাই ভিশন, দ্যাট ইজ নিড টু বি দ্য ফার্স্ট থিং। সেকেন্ড কামস ক্যামেরা, ক্যামেরা কিন্তু শুধুই মাত্র আমাদের কাছে একটি ব্রিজ, ক্যামেরা ইজ নট দ্য হোল সাবজেক্ট। অফকোর্স ইট ইজ ফটোগ্রাফি রিলেটেড, ক্যামেরা দিয়েই ফটোগ্রাফি হয়, বাট স্টিল ক্যামেরা ইজ সেকেন্ডারি। আমি কি তৈরি করতে চাই আমার সাবজেক্ট কি, আমি কি ভিশন ক্রিয়েট করতে চাইছি, সেটা কামস ফার্স্ট। তো আগে আমার ওই জিনিসটা মেন্টালি, ওটার জন্য কিন্তু আমাদের পড়াশোনা করতে হবে, ওটা আমাদের আগে বেশি দরকার দ্যান দা ক্যামেরা।
1: আচ্ছা আচ্ছা, আরো এই পড়াশোনার ক্ষেত্রে একটা জিনিস মনে হলো যে ফটোগ্রাফারের কাজ ফটো তোলা, কিন্তু ফটোগ্রাফিতেও কিন্তু নানা রকমের থিওরি পার্ট রয়েছে, কতটা ইম্পর্টেন্ট?
0: অবশ্যই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে দেখুন এই যে আমরা ক্যামেরার কথা বলছি, ক্যামেরা ফটো তুলতে আমি দিস ক্যান বি আ ভেরি গুড টিপ, ঠিক আছে? তো ক্যামেরা লাভস ট্রায়াঙ্গেল, ঠিক আছে? ক্যামেরা লাভস ট্রায়াঙ্গেল, এটা এবারে ডিপেন্ড করছে কিন্তু দুটোর ক্ষেত্রে, লাইটের ক্ষেত্রেও অ্যান্ড হচ্ছে মডেলের ক্ষেত্রেও। আমার লাইট যদি অ্যাঙ্গুলার ওয়েতে পড়ে ইটস আ ভেরি গুড থিং, সেটা যে কোনো অ্যাঙ্গেল হতে পারে, বাট ইট হ্যাজ টু বি ভেরি অ্যাঙ্গুলার, ওকে? সেকেন্ড কামস মডেল, মডেলকেও যখন আমি পোস্ট করাচ্ছি বা হোয়াট এভার অ্যান্ড হোয়াট নট, কিন্তু আমার প্রোডাক্টও হতে পারে, সে জিনিসটা ভীষণই অ্যাঙ্গুলার হতে হবে, ট্রায়াঙ্গেল টাইপস হতে হবে, তবে গেলে একটা পিকচার ভীষণই একটা পারফেক্ট হয়ে যায়। তো আর এর বাইরে পড়াশোনা বলতে গেলে তো পুরোটাই কিন্তু পড়াশোনা।

0: পড়াশোনাটা শুধু পুঁথিগত দিয়ে হয় না, লাইফ লেসন দিয়েও হয়। অনেক কিছু বিষয় আমাদের জানতে হলে মানে প্র্যাকটিক্যালটা বেশি দরকার, ফ্লোরে কাজ করতে করতে করতে করতে শিখতে পারবে।
1: আবারও প্রথম প্রশ্নে রেশ ধরে আমি একেবারে শেষ প্রশ্নে চলে আসবো, সেটা হচ্ছে ওই যে লজ্জা বোধ, আমি ছবি তুলব কিভাবে, এই প্রশ্নটা এটা থেকে বেরিয়ে আসবে কি করে?
0: এটা আমারও প্রথম প্রথম খুব হয়েছে যে আমি কি করে প্রেজেন্ট করব নিজেকে। কিন্তু আগে ওই যে বললাম যে আগে বিইং অ্যান ইন্ডিভিজুয়াল আমি কি চাইছি সেই দিকটা ক্লিয়ার হতে হবে। সেটা যে কোনো লাইন, যে কোনো ফিল্ডে যেটিও হতে পারে, যে বিইং অ্যান ইন্ডিভিজুয়াল হোয়াট ইজ রিজন, হোয়াট আই এম থিঙ্কিং অ্যান্ড হু অ্যাম আই, এটা যদি আমি ক্লিয়ার করে নিজেকে উত্তর দিতে পারি, আমি আরো চার পাঁচ জনের সামনে গিয়ে দাঁড়াতেও পারবো।
1: একদম একদম, অনেক ধন্যবাদ আপনি এতটা সময় আমাদের দিলেন, এবং সবচেয়ে বড় কথা আপনি অত্যন্ত ব্যস্ত মানুষ এবং কলকাতায় যে দু একদিনের জন্য এসছেন তার মধ্যে থেকে আমাদের যে এই এত সুন্দর সুপরামর্শ গুলো দিলেন তার জন্য অনেক অনেক আপনাকে ধন্যবাদ।
0: থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ।
2: এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট ফটোগ্রাফার তিতাস মণ্ডল। সুতরাং পড়াশোনা, কাজ, প্যাশন, প্রফেশন যাই বলুন না কেন, সেগুলোই নেশা হিসেবে থাকুক। নেশাজাত দ্রব্য হিসেবে যেগুলো বাজারে চলছে, যেমন তামাকজাত দ্রব্য কিংবা ধূমপান করা, পান মশলা জাতীয় খাবার দাবার, এগুলো একটু বন্ধ হোক না, একটু দূরে থাকুন না এগুলোর থেকে। একটা নেশামুক্ত ভারতবর্ষ গড়ে তুলতে নেশা হোক গান, নেশা হোক ফটোগ্রাফি, নেশা হোক আঁকার জিনিস, তুলিতে ভরিয়ে দিন, লিখুন কবিতা, লিখুন গল্প। আসুন এ এক অন্য নেশা তৈরি করি আমরা, সৃজনশীলতার নেশা। যেগুলো আমাদের ক্ষতি করে সেগুলোর থেকে একটু আমরা দূরে থাকি, একটু নিজেদেরকে উন্নত করে তুলি, এইটুকুনি থাক আমাদের নাগরিক সচেতনতা। ঘড়ির কাঁটা বলছে আজকে অনেকটাই সময় আমরা পেরিয়ে এসেছি, তাই বিদায় নেবার আগে আজকের আমার কলম এবং এক কলমে দুই নারীর বিষয়টা চটপট জানিয়ে দিই। আমার কলমের এ মাসের বিষয় ঝড় বৃষ্টির রাত্রি, এবং এক কলমে দুই নারীর বিষয় লীলা মজুমদারের লেখা মাকু উপন্যাস, এবং তাতে সোনা ও টিয়া নামের দুই বোনের এক অদ্ভুত কলের পুতুল রোবট মাকুকে উদ্ধারের দুঃসাহসিক অভিযান নিয়ে এই মানবিক কল্প পাঠকের অনুভবে এই দুই চরিত্রের বৈপরীত্য এবং তাদের অন্তরের উপলব্ধি লিখে পাঠান। দুটি লেখাই লিখে পাঠান 150 শব্দের মধ্যে, দুটি লেখাই পাঠানোর শেষ তারিখ 23 জুন 2026, এবং চিঠি বা মেল পাঠানোর ঠিকানাটা জানিয়ে দিই। আমাদের মেল আইডি mohilamahol.aiar@gmail.com, এবং আমাদের চিঠি পাঠানোর ঠিকানা মহিলামহল প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, এডেন গার্ডেন্স কলকাতা 700001। দুটি লেখার আগে বিষয়টা উল্লেখ করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিতেই হবে, এতক্ষণ সঙ্গে ছিলাম আমি দীপুপমা মিশ্র, খুব ভালো থাকবেন।

505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন ছায়াছবির গান। এ অনুষ্ঠানে প্রথমেই শুনবেন আশা ভোসলের কণ্ঠে রাজকুমারী ছায়াছবি থেকে এই গানটি।

শুনছেন ছায়াছবির গান। পরবর্তী গানটি শুনবেন অর্চনা ছায়াছবি থেকে, বনশ্রী সেনগুপ্তের কণ্ঠে।

ছায়াছবির গানের অনুষ্ঠানের শেষ গানটি শোনাচ্ছি মান্নাদের কণ্ঠে। এই গানটি আলো আমার আলো ছায়াছবি থেকে।

0: ছায়াছবির গানের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন অনুষ্ঠান ক্যাম্পাস আড্ডা।
1: অনুষ্ঠান শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গে, এখন শুনবেন ক্যাম্পাস আড্ডা প্রথম পর্ব। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অর্পণ চিন্না। ক্যাম্পাস শুধু একটা শব্দ নয়, এর পেছনে লুকিয়ে রয়েছে একটা ম্যাজিক। কত না বলা কথা, কত বন্ধুত্ব আর কত প্রতিশ্রুতি যে এর পেছনে লুকিয়ে রয়েছে তার কিন্তু কোনো মাপজোক নেই। সত্যি কথা বলতে কলেজ ক্যাম্পাস যে শুধুমাত্র

0: আমাদের পড়াশোনা শিখিয়েছে তা কিন্তু নয়, সেই সঙ্গে আমাদের জীবনের পাঠ শিখিয়েছে এই কলেজ ক্যাম্পাস। জীবনের সব থেকে কম চিন্তা আর সব থেকে বেশি হাসি ছিল এই সময়টায়। আর আজকে এখন রেডিওর এপার থেকে রয়েছি আমি অর্পণ, আর রেডিওর ওপার থেকে তুমি রয়েছো আমার সঙ্গে। ক্যাম্পাস আড্ডা এমন একটি অনুষ্ঠান যে অনুষ্ঠানের মাধ্যমে কলেজের ছাত্রছাত্রীদের সঙ্গে সরাসরি দেখা করে গল্প আড্ডা গানে মেতে উঠি আমরা। তেমনই বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে এবার আমি চলে গিয়েছিলাম নিউ আলিপুর কলেজে। ঠিকানা এল ব্লক, নিউ আলিপুর, কলকাতা 753। তবে আজকের ক্যাম্পাস আড্ডার একেবারে শুরুতেই প্রিন্সিপাল স্যার ডক্টর শ্রী জয়দীপ সরঙ্গীর থেকে শুনে নেব এই কলেজের ইতিহাস এবং পঠন পাঠনের বিষয়ে কিছু কথা।
1: নমস্কার, নিউ আলিপুর কলেজে স্বাগত। আমাদের নিউ আলিপুর কলেজ একটা গ্রিন ক্যাম্পাস আপনারা দেখবেন, যেটা দক্ষিণ কলকাতা বা কলকাতার অনেক আরবান স্পেসের মধ্যে একটা গ্রিন, প্লাস্টিক ফ্রি, পোস্টার ফ্রি একটা ক্যাম্পাস। গত 10 বছরে এই কলেজের কোনো জায়গায় দেওয়ালে বা কলেজের ক্যাম্পাসের ভিতরে কোথাও কোনো পোস্টার হয়নি, যা আমার মনে হয় কলেজ এবং বিশ্ববিদ্যালয় চত্বরের ক্ষেত্রে ব্যতিক্রম। আমরা এটার পরম্পরাতে বিশ্বাস করি এবং দক্ষিণ কলকাতার এই অংশে যেখানে অনেক ঘনবসতি আছে তার মধ্যে একটা সবুজ ল্যান্ডস্কেপ আমরা মেনটেন করতে পেরেছি। সেখানে বার্ড ফিডিং জোনও আছে। যদি আপনারা সন্ধ্যাবেলা আসেন, এমন একটা জায়গা আছে যেখানে বিভিন্ন ধরনের বার্ডরা আসে এবং আমরা তাদেরকে ফিড করাবারও একটা জায়গা রেখেছি। আমাদের কলেজের কয়েকটা বিশেষত্ব দিক হলে এই কলেজের যে মোটো, ইনক্লুড, ইগনাইট, ইনোভেট, আমরা সবার জন্য, সবার জন্য সম মানসিকতার, যেটা ইনক্লুড, উই ইনক্লুড অল। ইগনাইট, আমরা হচ্ছে ছাত্রছাত্রীদেরকে সমাজ চেতনা, সাইন্টিফিক মানসিকতা, সাহিত্য এবং ক্রিয়েটিভিটির জন্য ইগনাইট করি। আর ইনোভেট, শিক্ষান্তে সে কিছু নিজস্ব কিছু করবে সেই ভাবনাতে আমরা দীক্ষিত। তাদেরকে আমরা যা ট্রেনিং দেব, টিচাররা যা ট্রেনিং দেবে বা তারা সোশ্যাল কম্পিটেন্স যেটা তৈরি করবে, সেটা তারা কিছু উদ্ভাবনী শক্তি ব্যবহার করবে। তার জন্য আমরা প্রতি বছর একটা খুব বড় ফেস্ট করি যেখানে সমস্ত ডিপার্টমেন্ট তাদের মডেল এক্সিবিশন করে এবং সেটা খুবই বিখ্যাত এবং অনেকে হাইলি প্রেজ করে গেছেন। আমাদের আর একটা এখনকার দিনের সঙ্গে তাল মিলিয়ে ফ্রি ইন্টার্নশিপের ব্যবস্থা করেছে কলেজ। কলেজ, এই কলেজে স্টুডেন্ট ভর্তি হলেই তাকে দুটো ফ্রি ইন্টার্নশিপ করার জন্য তাকে অফার করবে। তার জন্য কোনো এক্সট্রা টাকা নেওয়া হয় না। প্রতি বছরই অন্তত একটা করে জব ফেয়ার অ্যারেঞ্জ করি। গত বছরের জব ফেয়ারে যে সমস্ত কোম্পানি এসেছিল তার মধ্যে 122 জন ছাত্রছাত্রী ক্যাম্পাস থেকেই সিলেক্টেড হয়। তারা 10,000 থেকে 32,000 টাকা পর্যন্ত চাকরি পেয়েছে। আমাদের কলেজে আর একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে আপনারা ভর্তি হওয়ার পর ছাত্রছাত্রীরা, তাদের কাছ থেকে আমরা কোনো টাকা নিই না এবং আমরা বিভিন্ন ধরনের কোর্স করাই। মনে করুন যে এখন জেনারেল ম্যাথমেটিক্স এবং জেনারেল ইংলিশটা না শিখলে সে তো কম্পিটিটিভ পরীক্ষা পাবে না। এগুলো কিন্তু কলেজ থেকে ফ্রি সার্টিফিকেট, ফ্রি অ্যাড অন কোর্সের ব্যবস্থা আছে। আমরা কম্পিটিটিভ পরীক্ষাটাকে মাথায় রেখে আমাদের অনলাইন একটা পোর্টাল আছে যেখানে 60,000 কোয়েশ্চেন করা আছে, জেনারেল নলেজ, লজিক্যাল এবিলিটি টেস্ট, জেনারেল ম্যাথমেটিক্স। তারা স্টুডেন্টরা তার রেজিস্ট্রেশন নাম্বার, কলেজ রোল নাম্বার নিয়ে ঢুকে সেই প্রশ্নগুলোর উত্তর করতে পারবে এবং পরীক্ষা দিতে পারবে। এটা অনলাইন ব্যবস্থা। আমাদের কলেজের NSS এবং NCC দুটো খুব স্মার্ট উইং আছে। বিশেষ করে NCC-র মাধ্যমে আমরা অনেক ছেলেমেয়েদেরকে শিক্ষান্তে তাদেরকে চাকরির ব্যবস্থা করতে পেরেছি। আমাদের NCC যিনি দেখেন তিনি কিন্তু মেজর র্যাঙ্কের, এবং মেজর র্যাঙ্কের NCC অফিসার কিন্তু খুব কম কলেজ বা বিশ্ববিদ্যালয়ে এখন পশ্চিমবঙ্গে আছেন। অনেক সময় দেখা যায় আমাদের কলেজে কিছু স্টুডেন্ট থাকে খুব অ্যাডভান্স স্টুডেন্ট। অ্যাডভান্স স্টুডেন্টদেরকে আমরা ন্যাশনাল লাইব্রেরি এবং আমাদের সঙ্গে যে মৌ আছে, প্রায় 40টা জায়গায়, 40টা কলেজে যে মৌ আছে, সেই 40টা কলেজের মৌ অ্যাক্টিভিটিসে আমরা ইন্টার কলেজ প্রতিযোগিতাতে অ্যাডভান্স স্টুডেন্টদেরকে পাঠাই। আবার যারা পিছিয়ে পড়া স্টুডেন্ট তাদের জন্য এক্সট্রা ক্লাসের ব্যবস্থা করা হয়, লাইব্রেরিতেও তাদের একটা ফেসিলিটি দেওয়া হয়, এবং লাইব্রেরিটা আমাদের কিন্তু একটা ইন্টেন্সিভ উচিত। আমাদের লাইব্রেরি খুব, মানে সবাই বলে

0: একটা বিশেষ জায়গা, কারণ বেশিরভাগ জিনিসই কিন্তু ডিজিটালি অ্যাভেলেবল। রেয়ার বুকসকেও আমরা ডিজিটালি অ্যাভেলেবল করেছি এবং আমাদের লাইব্রেরিতে কলকাতা, দলিত স্টাডিজ এবং রবীন্দ্রনাথ এই তিনটের উপর স্পেশাল মানে একটা কালেকশন আছে, যার জন্য অনেকেই যারা কলকাতা নিয়ে রিসার্চ করে আমাদের কলেজের লাইব্রেরিতে আসেন। আরেকটা জিনিস না বললেই নয়, যেটা কলকাতা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যারা টপার হয়েছিলেন গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন এবং কলেজ সার্ভিস কমিশনের যারা টপার, তারা কিন্তু লিস্টে এক নম্বর, তারা কিন্তু অনেক সময় নিউ আলিপুর কলেজকে শিক্ষকতার জন্য বেছে নিয়েছেন। তার মানে আমাদের বেস্ট অফ দ্য রিসোর্স আছে এই স্টুডেন্টদেরকে পড়ানোর জন্য। আমাদের একটা খুব দুর্লভ জিনিস আছে, আমাদের ছেলেমেয়েরা আমরা একটা সার্ভে করে দেখেছিলাম, যারা এখানে পড়ে এবং আমাদের টিচাররা সব মিলে 15টা ভাষায়, ভারতীয় ভাষায় কথা বলে। এইটা মাথায় রেখে আমরা একটা সেল আজ থেকে 3.5 বছর আগে শুরু করি, যেটা হচ্ছে ভাষা সঙ্গম সেল। আমার মনে হয় ভারতবর্ষকে জানার একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ভার্নাকুলার্স, ভাষাগুলো। এই 15টা ভাষাকে মাথায় রেখে ভাষা সঙ্গম সেল তারা প্রতিনিয়ত ম্যাগাজিন বের করে এবং বিভিন্ন ধরনের ভাষার লোকজনকে এনে আমাদের ছেলেমেয়েদেরকে সেন্সিটাইজ করে এবং টিচারদেরকেও সেন্সিটাইজ করে, যা সত্যি খুব দুর্লভ একটা ব্যাপার। আপনি যদি দেখেন বা যেই কলেজে আসেন তারা দেখতে পাবেন, এই কলেজের ক্যান্টিন থেকে শুরু করে সব জায়গায় পশ্চিমবঙ্গের হেরিটেজ গুলো উঠে আসছে। এখানে নর্থ বেঙ্গলের জন্য আলাদা একটা কর্নার আছে, পুরুলিয়ার কর্নার আছে, নর্থ ইস্ট ইন্ডিয়ার কর্নার আছে। মানে আপনি এই কলেজে ভর্তি হলে আপনাকে ভারতবর্ষটাকে চেনানো, দেখানো, প্রতিনিয়ত মনে হবে আই এম এ পার্ট অফ মাল্টিটিউডস। ওভারঅল নিউ আলিপুর কলেজ হচ্ছে একটা সম্প্রীতির বাড়ি, এখানে ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গের সংস্কৃতির ধারার সঙ্গে পরিচয় করানো হয়, সেই সঙ্গে সাইন্টিফিক টেম্পারটাকেও তার ভেতরে ইনকালকেট করা হয়। নিউ আলিপুর কলেজ আরও সমৃদ্ধশালী হবে এবং হয়তো আগামী দিনে আমরাও অটোনোমাস কলেজে যেতে পারি। স্বপ্ন অনেক, আশা করব অনেক স্বপ্নকে আমরা সত্যি বানাতে পারব। ধন্যবাদ সবাইকে।
1: আর এরপর আমি গুটি গুটি পায়ে পৌঁছে গিয়েছিলাম কলেজের ক্লাসরুমে, আর সেখানে আমি পেয়ে গিয়েছিলাম কিছু বন্ধুদের, আর এই বন্ধুদেরকে আমি একটা বিতর্কের বিষয় দিয়েছিলাম। বিষয়টি হলো সিনেমা ভার্সেস ওয়েব সিরিজ।
2: আমি সুজান আফরোজ, ওয়েব সিরিজের ফরে বলছি।
3: কৌশানী মৌলিক, ওয়েব সিরিজের ফরে বলছি।
4: আমি সৌম্য চক্রবর্তী, আমি ওয়েব সিরিজের ফরে।
5: আমি কৃতিকা মুখার্জি, এন্ড আইল বি স্পিকিং ফর দ্য ফিল্ম।
6: কৃষ্ণাংশ ভট্টাচার্য, ফিল্মের ফরে।
7: আয়ুষ রায়, ফিল্মের ফরে।
8: ফার্স্ট অফ অল কিছু সিনেমা হয় তো সেইগুলো অ্যাকচুয়ালিতে যদি থিয়েটারে গিয়ে পয়সা ইনভেস্ট করে যদি সেই সিনেমাগুলো দেখিস বা দেখেন, তাহলে সেইগুলো মজাটা আরও দেয়। মানে যেমন একটা হিরো যেমন একটা ডায়লগ দিক, তারপরে একটা হিরো যে কাজ যে সেটা অতগুলো একটা কালেকটিভ অডিয়েন্স মিলে সেই হিরোর ইমোশনটাকে ফিল করতে পারছে, এমন কিছু বা অ্যাকশন সিনস বা যাই হোক না কেন সেটা হলে যতটা ভালো লাগে সেটা মোবাইলে অতটা মানে সেই এক্সপিরিয়েন্সটা দিতে পারে না। ফর আ বিগ বাজেট ফিল্মস লাইক
4: সেটা তো বাড়িতে হোম থিয়েটারও করতে পারে লোকে। হোম থিয়েটার করলে তো সে তো ভালো ভালো হবে।
8: হ্যাঁ, বাট হোম থিয়েটার করতে পারে, বাট সি হ্যাঁ সি স্মার্ট টিভি, হোম থিয়েটার এগুলো আছে। মানে সিনেমা হলে গিয়ে যখন দেখছিস এতগুলো লোকের সাথে যাদেরকে তুই হয়তো চিনিসও না,
4: অনেক মানুষ একসাথে তো ঘরে বসেই দেখছে
8: সেটা, কিন্তু সেটা
4: ফ্যামিলি। এবার অনেক সময় লোকে ফ্যামিলিকে প্রায়োরিটি দেয়, যেটা ফ্যামিলির সাথে বসে আমরা সিনেমা দেখবো। তার মধ্যে সিনেমা হলে যেমন কি থাকে, সিটের সেগমেন্ট ভাগ করা থাকে যে আমি এই সিটে এরকম টিকিট পাবো, ওই সিটে ওরকম টিকিটের প্রাইস, সেটা বাড়িতে বসে সেটা যদি দেখা হয় তাহলে সেটা সেরকম থাকে না।
9: সেটা তো বলছি, তার যদি ওই কস্ট এফিশিয়েন্ট না থাকে যে আই গো টু আ মুভি থিয়েটার এন্ড আই উইল ওয়াচ দ্য মুভি, দেন আই গেস দ্যাট পারসন উইল নট বি এবল টু, স্পেশালি মিডল ক্লাস ফ্যামিলিতে সাবস্ক্রিপশন নেওয়া ইজ এ বিগ থিং। অ্যান্ড মোর ওভার ফিল্ম সাকসেস নিডস টু হ্যাভ আ লট অফ স্টেপস। ফর এক্সাম্পল, আমি যদি অ্যাড না করি আমি সিরিয়ালে চান্স পাবো না। সবার আগে পোর্টফোলিও, না করলে অ্যাডে চান্স পাবো না, অ্যাড না করলে সিরিয়ালে চান্স পাবো না, সিরিয়াল না করলে ওয়েব সিরিজে চান্স পাবো না, অ্যান্ড ফাইনালি মুভিজ। সো তুই যে বলছিস যে মুভিতে ডিফারেন্ট কাস্ট দেওয়া হয় না, অফকোর্স ওয়েব সিরিজে নেওয়া হয়, অফকোর্স বিকজ ওয়েব সিরিজের স্টেপ ইজ আ বিট লোয়ার দ্যান দ্যাট অফ দ্য ফিল্ম।
3: তার জন্য ওয়েব সিরিজ এত বেরোয় আর হাই বাজেট মুভিজ এত বেরোতে পারে না।
9: এক্স্যাক্টলি মাই পয়েন্ট, এই জন্য যে ওয়েব সিরিজ এত হাই বাজেটে করতে পারে না, বিকজ ওয়েব সিরিজ ইজ আ স্টেপ অ্যান্ড ফিল্ম ইজ নট।
1: সিনেমা এবং ওয়েব সিরিজ কোন মাধ্যম কার মনে ঠিক কতটা জায়গা করে নেবে সেই বিষয়ে বিতর্ক তো চলতেই থাকবে। তবে এবার আমি চলে গিয়েছি।

গেলাম এই কলেজের কমন রুমে। আর কলেজের এই কমন রুমকে এক কথায় ম্যাজিক ঘর বলা যেতে পারে। প্রতি বছর সেশন পরিবর্তন হয়, আর সেই সঙ্গে পরিবর্তন হয় কলেজে পড়াশোনা করা ছাত্রছাত্রীর মুখ। কিন্তু প্রতিটা ব্যাচেরই গল্প, আড্ডা আর মন ভালো করার রসদ যে ডেস্টিনেশনে আটকে থাকে তার কিন্তু খুব একটা পরিবর্তন হয় না। কলেজের কমন রুমের দেওয়ালগুলো একরাশ বন্ধুত্বের সাক্ষী। আর এই কমন রুমে পৌঁছে আমি পেয়ে গিয়েছিলাম রূপাঞ্চনা চক্রবর্তী, প্রাপ্তি বন্দ্যোপাধ্যায়, আকাশ অধিকারী, আয়ুষ রায় এবং সেই সঙ্গে কৃষ্ণাংশু ভট্টাচার্যকে। আর তাদের যৌথ উপস্থাপনাকে সঙ্গী করে আজকের মতো এখানেই সাইন অফ করার সময় চলে এসেছে। তবে এখনো কিন্তু অনেক গল্প বাকি আছে, তাদেরকে সঙ্গী করে ফিরে আসবো আবার ঠিক পরের বৃহস্পতিবার। ততক্ষণের জন্য তোমাকে এটাই বলবো, খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর কানে রেখো রেডিও।

0: এতক্ষণ শুনছিলেন ক্যাম্পাস আড্ডা প্রথম পর্ব। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অর্পণ চিন্না। অনুষ্ঠান শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন অনুষ্ঠান আজ সন্ধ্যায়।

সকল শ্রোতা বন্ধুদের আজ সন্ধ্যায় স্বাগত জানাই। সঙ্গে রয়েছি মৈত্রী বন্ধু রঞ্জনা মুখোপাধ্যায়। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। প্রচুর গরম পড়েছে, বেশি করে জল খান এবং শরবত খাওয়ার চেষ্টা করুন, তার সাথে সাথে টাটকা সবজি, অর্থাৎ নিজেকে সুস্থ রাখার জন্য যা যা করতে হয় সবটাই আমাদের করতে হবে এই প্রচণ্ড গরমে। আর তার পাশাপাশি আমরা করব বৃষ্টির অপেক্ষা। আপাতত আজকের অনুষ্ঠানে থাকছে নানান বিষয়, নানান অনুপ্রেরণার গল্প, নানান খবর, তবে তার সাথে থাকছে মন ভালো করা গান। কারণ গ্রীষ্ম হোক, বর্ষা হোক, শীত হোক, যেমনই ঋতু হোক, আমাদের চারপাশে যাই ঘটে যাক না কেন, মনকে ভালো রাখতে সবথেকে বড় ওষুধ হলো ভালো গান শোনা। তাই প্রথমেই শুরু করি অনুষ্ঠান গান দিয়ে।

মা কি আসলেই আমাদের শরীরের ভিতরে বেঁচে থাকেন? বিজ্ঞান কি বলে? আমরা সবসময় বলি যে মা আমাদের হৃদয়ে আছেন, কিন্তু আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে যে মা কেবল আমাদের আবেগ নন, বরং আমাদের শরীরের রক্তে আর কোষ গঠনেও সরাসরি মিশে আছেন। এই অবিশ্বাস্য বিষয়টিকে বিজ্ঞানের ভাষায় বলা হয় ফিটাল ম্যাটারনাল মাইক্রোকিমেরিজ। এবং মায়ের যে সন্তানের যে সাদৃশ্য, মানে একটা অদৃশ্য সংযোগ, সেইটি কিন্তু মায়ের গর্ভে থাকতেই শুরু হয়, সেটা তো আমরা সকলেই জানি। এবং শিশুকে খাবার বা অক্সিজেন শুধুমাত্র যে মা যোগান দেন এমনটা কিন্তু নয়, মা এবং সন্তানের মধ্যে কোষের আদান প্রদানও ঘটে। মায়ের শরীর থেকে কিছু জীবন্ত কোষ প্লাসেন্টারের মাধ্যমে সন্তানের শরীরে প্রবেশ করে। আশ্চর্যের বিষয় হল এই কোষগুলো সন্তান জন্ম নেওয়ার পর হারিয়ে যায় না, এগুলো সন্তানের হার্ট, ফুসফুস, লিভার এমনকি মস্তিষ্কেও স্থায়ীভাবে বাসা বাঁধে। সত্যি অবাক করার মতো তথ্যই বটে। বিপদে মায়ের কোষই সবার আগে এগিয়ে আসে। গবেষণায় দেখা যাচ্ছে যে সন্তান যখন অসুস্থ হয় বা শরীরের কোথাও চোট পায়, তখন এই মায়ের কোষগুলো সক্রিয় হয়ে ওঠে। তারা শরীরের ক্ষতিগ্রস্ত অংশে গিয়ে কোষ মেরামতে সাহায্য করে। অর্থাৎ আপনি বড় হয়ে যাওয়ার পরও আপনার শরীরের ভেতর থাকা মায়ের কোষগুলো আপনাকে সুস্থ রাখতে প্রাণ চেষ্টা চালিয়ে যায়। সত্যি মায়ের ভূমিকা আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা মুহূর্তে রয়ে গিয়েছে। এই অভাবনীয় সত্যটি প্রতিটি মানুষকে নতুন করে ভাবতে সাহায্য করে। রোগ প্রতিরোধের ক্ষেত্রে মায়ের ভূমিকা গুরুত্বপূর্ণ। আমাদের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা গঠনেও এই কোষগুলির একটি ভূমিকা রয়েছে। এমনকি কিছু গবেষণায় দেখা যাচ্ছে এগুলো অ্যালজাইমার বা ক্যান্সারের মতো কঠিন রোগের বিরুদ্ধেও লড়াই করতে সাহায্য করতে পারে। মা শারীরিকভাবে দূরে থাকলেও তার শরীরের অংশটি আপনার ভেতরে, আপনার গার্ডিয়ান হয়ে কিন্তু কাজ করছে। নিজের যত্ন নেওয়া মানেই মায়ের যত্ন নেওয়া। এই সত্যটি জানার পর আমাদের নিজেদের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে যাওয়া উচিত। আপনি যখন নিজের যত্ন নেন, তবে মানে খাবার খান বা হাসি খুশি থাকেন, সঠিক খাবার গ্রহণ করেন এবং নিজেকে ভালো রাখেন, তখন আসলে আপনি আপনার ভিতরে থাকা মায়ের সেই অংশটিরই কিন্তু যত্ন করছেন। আপনার বেঁচে থাকা, আপনার বেড়ে ওঠা সব কিছুর মধ্যেই মায়ের দেওয়া সেই নীরব শক্তি মিলেমিশে একাকার হয়ে আছে। মায়ের ভালোবাসা কেবল মায়া ও মমতায় কিন্তু সীমাবদ্ধ নয়, এটি আমাদের অস্তিত্বের গভীরে ডিএনএতে খোদাই করা। মা পাশে দাঁড়িয়ে হাত বুলিয়ে না দিলেও আপনার প্রতিটি হৃৎস্পন্দনে তিনি আছেন। তাই নিজের অস্তিত্ব নিয়ে গর্ব করুন এবং নিজের শরীরের যত্ন নিন, কারণ আপনার ভিতরে আজও আপনার মা বেঁচে আছেন।

গাছের যত্ন নিন, তারা আপনার যত্ন নেবে। একটি গাছ লাগান, পাখিদের সাহায্য করুন নীড় বাঁধতে। অরণ্য বাঁচান, বদলে দিন জলবায়ুর বিপজ্জনক পরিবর্তন।

0: রোদে দাঁড় করিয়ে রাখা গাড়ির মধ্যে শিশুদের রাখবেন না, এতে তাদের শরীরে সমস্যা দেখা দিতে পারে। কিছু সময় অন্তর অন্তর শিশুদের জল পান করাতে ভুলবেন না।
1: আপনি কি জানেন, এমন একজন মহিলা ছিলেন যিনি ভারতীয় বায়ুসেনায় যোগ দেওয়ার সময় তার পরার মতো কোনো ইউনিফর্মই ছিল না, তবুও তিনি থামেননি, বরং নিজেই সেই ইউনিফর্ম ডিজাইন করে ইতিহাস লিখে ফেললেন। উইং কমান্ডার ডক্টর বিজয়লক্ষ্মী রামানন, ভারতীয় বায়ুসেনার প্রথম মহিলা অফিসার। 1924 সালে 27 ফেব্রুয়ারি মাদ্রাজে জন্মগ্রহণ করেন। আজ বিজয়লক্ষ্মী রামানানের কথাই জানাই, কারণ এমন কিছু মানুষের জীবনে আমাদের সবসময় অনুপ্রেরণা যোগায়। ছোটবেলা থেকেই তার চারপাশে ছিল শৃঙ্খলা, শিক্ষা আর দেশ সেবার পরিবেশ। তার বাবা টিভি নারায়ণ আয়ার ছিলেন প্রথম বিশ্বযুদ্ধের একজন সৈনিক এবং পাশাপাশি চেন্নাইয়ের একজন সরকারি স্বাস্থ্য কর্মকর্তা। বাবার এই দুই পরিচয়, একদিকে দেশের জন্য লড়া সৈনিক, অন্যদিকে মানুষের সেবায় নিয়োজিত স্বাস্থ্যকর্মী, এই দুটি গুণই যেন ছোট্ট বিজয়লক্ষ্মীর মনে গভীরভাবে গেঁথে গিয়েছিল। বাবাকে দেখেই তিনি শিখেছিলেন, দেশের সেবা মানে শুধু বন্দুক হাতে লড়াই নয়, চিকিৎসা দিয়েও দেশকে ভালোবাসা যায়। সঙ্গীতে অসাধারণ প্রতিভা ছিল তার। পড়াশোনার পাশাপাশি তিনি কর্ণাটক শাস্ত্রীয় সঙ্গীতেও গভীর আগ্রহ দেখান। মাত্র 15 বছর বয়সেই তিনি অল ইন্ডিয়া রেডিওর এ গ্রেড শিল্পীর মর্যাদা পান। সেই সময়ে স্বীকৃতি পাওয়া মানে সত্যিকারেই অসাধারণ।

প্রতিভার প্রমাণ ছিল। বিখ্যাত গুরুদেবের কাছে সঙ্গীতের তালিম নেন এবং বহু সভায় পরিবেশনাও করেন। কিন্তু সঙ্গীতের পথ ছেড়ে তিনি বেছে নিলেন আরো বড় একটি পথ, চিকিৎসা সেবার। 1943 সালে তিনি মাদ্রাজ মেডিকেল কলেজ থেকে পড়াশোনা সম্পন্ন করেন এবং প্রসূতিবিদ্যা ও স্ত্রীরোগ বিশেষজ্ঞতায় এমডি ডিগ্রি অর্জন করেন। সেই যুগে একজন মহিলার মেডিকেল কলেজে পড়া এবং বিশেষজ্ঞ ডাক্তার হওয়া ছিল একটা বিরাট সাহসিকতার কাজ। সমাজের সব বাধা পেরিয়ে তিনি এই অর্জন করেছিলেন। বিবাহ ও সেনাবাহিনীতে যোগ দেওয়ার পরবর্তী সময়ে তিনি বিবাহ করেন এবং তারপরে তিনি সেনাবাহিনীতে যোগদান করেন। তার হাজবেন্ড মানে তার স্বামী এবং তিনি দুজনেই ভারতীয় বায়ুসেনায় একসাথে কর্মরত প্রথম স্বামী স্ত্রীর জুটি ছিলেন। স্বামীর সমর্থন ও বিশ্বাস তার জীবন বদলে দিয়েছিল। স্বামী না থাকলে হয়তো ইতিহাস অন্যভাবে লেখা হতো। ইতিহাস রচনার সেই মুহূর্ত তৈরি হয় 1955 সালে 22শে আগস্ট। 1955 সালের 22শে আগস্ট তিনি ইন্ডিয়ান আর্মি মেডিকেল কর্পসে শর্ট সার্ভিস কমিশনে কমিশন পান এবং সাথে সাথে ভারতীয় বায়ুসেনা সেকেন্ড করা হয়। এর মধ্যে দিয়ে তিনি আইএএফ ইতিহাসের প্রথম মহিলা অফিসার হয়ে যান। সেদিন শুধু একটি নাম নয়, একটি দরজা খুলে গিয়েছিল, ভারতীয় নারীদের জন্য সামরিক সেবার দরজা। বায়ুসেনায় ঢোকার পর তিনি এমন একটি সমস্যার মুখে পড়লেন যা হয়তো কেউ আগে ভাবেইনি। মহিলাদের জন্য কোনো ইউনিফর্ম ছিল না আইএএফে। তখন তিনি নিজেই সেই দায়িত্ব নিলেন এবং এয়ারফোর্স ব্লুজ কাপড় দিয়ে একটি শাড়ি এবং ট্যান রঙের ব্লাউজ তৈরি করলেন। এই শাড়ির ইউনিফর্ম পরে তিনি মানে নিজে পরিধান করেই তিনি ডিউটি করতেন এবং অপারেশনের সময় শাড়ি পরে কাজ করতে অসুবিধা হতো বলে তিনি বিভিন্ন উপায়ে সেটা মানিয়ে নিতেন। পরে এই ডিজাইনটি সরকারিভাবে আইএএফ এর মহিলা অফিসারদের জন্য আনুষ্ঠানিক ইউনিফর্ম হিসেবে স্বীকৃতি পায়। আজও সেই ঐতিহ্য বহমান। 1962 সালের ভারত চীন যুদ্ধ, 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধ এবং 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধ, এই তিনটি বড় সংঘাতের সময় তিনি সেবা প্রদান করেছিলেন বায়ুসেনার পক্ষ থেকে। তিনি ছিলেন সেই মেডিকেল টিমের অংশ যারা যুদ্ধ হত সৈনিকদের চিকিৎসা করতেন। রাতের অন্ধকারে হঠাৎ ফোন আসলেও তিনি কখনো পিছিয়ে যাননি। তিনি নিজেই বলেছিলেন, আমাকে সবসময় জরুরি অবস্থার জন্য প্রস্তুত থাকতে হতো। রাত যতই গভীর হোক, ফোন এলে আমি অ্যাম্বুলেন্সের অপেক্ষা করতাম এবং সাথে সাথে চলে যেতাম। এটা শুধু চাকরি ছিল না, এটা ছিল প্রতিদিনকার আত্মনিবেদন। 1971 সালে তার স্বামী মারা যান আর তখন তার হাতে ছিল দুটি, তার সঙ্গে ছিল দুই সন্তান এবং স্বামী হারানোর যে গভীর শোক তার সামরিক দায়িত্ব থেকে এক মুহূর্তের জন্য কিন্তু তাকে সরায়নি। শ্বশুরবাড়ির সমর্থন নিয়ে তিনি সংসার ও সেবা দুটোই সামলেছেন। তিনি জলহন্নি, কানপুর, সেকেন্দ্রাবাদ এবং বেঙ্গালুরুর আইএএফ হাসপাতালে কাজ করেছেন। শুধু রোগী দেখেননি, মেডিকেল বোর্ডেও কাজ করেছেন এবং নার্সিং অফিসারদের প্রসূতিবিদ্যা ও স্ত্রীরোগ বিষয়ে ক্লাস নিয়েছেন। 1977 সালে তাকে বিশিষ্ট সেবা পদক দেওয়া হয় এবং 1979 সালে উইং কমান্ডার পদ থেকে অবসর নেন তিনি। মোট 24 বছরের দীর্ঘ গৌরবময় সামরিক জীবন তার। কিন্তু অবসরেও তিনি কিন্তু থেমে থাকেননি। অবসর নেওয়ার পরেও তিনি বেঙ্গালুরুতে দরিদ্র মানুষেরকে বিনামূল্যে চিকিৎসা করেছেন। যে মানুষ তিনটি যুদ্ধে সৈনিকদের বাঁচিয়েছিলেন, অবসরে তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। সেবা তার পেশা ছিল, সেটাই ছিল তার প্রকৃতি। 2020 সালে 18ই ডিসেম্বর 96 বছর বয়সে বেঙ্গালুরুতে শান্তিপূর্ণভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং মৃত্যুর মাত্র কয়েকদিন আগেও তিনি তার ডাক্তারের
হাতে লেখা চিঠি দিয়েছিলেন যে শেষ মুহূর্ত

পর্যন্ত তিনি সজাগ, সচেতন ও সক্রিয় ছিলেন। আজ ভারতীয় বায়ুসেনায় হাজারেরও বেশি মহিলা অফিসার সেবা দিচ্ছেন। 2022 সালের মার্চ মাস পর্যন্ত আইএফএ 1640 জন মহিলা অফিসার কর্মরত ছিলেন। এই যাত্রা শুরু হয়েছিল একজন মানুষকে দিয়ে, বিজয়লক্ষ্মী রামানন, যার কথা বললাম এতক্ষণ, যিনি নিজের ইউনিফর্ম নিজে বানিয়েছিলেন এবং সেই ইউনিফর্মের ধারা আজও চলছে। তিনি শুধু প্রথম নন, তিনি সেই ভিত্তিপ্রস্তর যার উপর দাঁড়িয়ে আছে ভারতীয় সামরিক নারী শক্তির পুরো ইমারত। এমন মানুষকে স্যালিউট, এবং এরাই পরবর্তী প্রজন্মের প্রকৃত অনুপ্রেরণা।

দার্জিলিংয়ের বিশিষ্ট উদ্ভিদ বিজ্ঞানী, শিক্ষাবিদ ও পরিবেশবিদ অধ্যাপক গম্ভীর সিং ইয়ঞ্জনকে শিক্ষা, পরিবেশ সংরক্ষণ ও প্রতিষ্ঠান নির্মাণে তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হল। আজীবন নিবেদিত প্রাণ হিসেবে সুপরিচিত তিনি। ইনটাকের পক্ষ থেকে তাকে দার্জিলিংয়ের জীবন্ত সম্পদ হিসেবে ঘোষণা করা হয়েছিল। তিনি হলেন উদ্ভিদ বিজ্ঞানে এমএসসি এবং পিএইচডি ডিগ্রি অর্জনকারী প্রথম ভারতীয় নেপালি গোর্খা সম্প্রদায়ের প্রতিনিধি। স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন স্তরে তিনি অসংখ্য সম্মানে ভূষিত হয়েছেন। আসছি আরও নানান বিষয়ে থাকবে

0: তা আটকাতে বাড়ির জানলায় পর্দা ব্যবহার করুন। বড় গাছের ছায়ায় থাকলে ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে, তাই বড় গাছ কাটবেন না। সম্ভব হলে গাছ লাগান নিজের সুস্থতার জন্য।
1: উচ্চ রক্তচাপ, ঘুমোতে না পারা, শরীরে অস্থিরতা, লাউডস্পিকার বা সাউন্ড বক্সের প্রচণ্ড শব্দে এগুলো স্বাভাবিক পরিণতি।
2: নিজের আনন্দের জন্য অন্যকে অসুস্থ করবেন না, নষ্ট করবেন না উৎসবকে।
1: চড়া শব্দ থেকে মুক্তি পাওয়া নাগরিকের স্বাভাবিক অধিকার।
2: স্পিকারের প্রচণ্ড শব্দে অতিষ্ঠ মানুষ চাইতে পারেন প্রশাসনিক সহায়তা, রুখে দাঁড়ান শব্দ দূষণের বিরুদ্ধে।
3: গর্বিত চট্টগ্রাম, অভিনন্দন চট্টগ্রামের সন্তান ডক্টর শুভ রায়কে। কিডনি ফেইলিওরের বিশ্বের লাখো মানুষের জন্য যিনি আশার আলো হয়ে এসেছেন, সেই কৃত্রিম কিডনির উদ্ভাবক একজন বাংলাদেশি বিশ্বখ্যাত বায়োমেডিকেল ইঞ্জিনিয়ার ডক্টর শুভ রায়। তিনি বায়ো এমইএমএস প্রযুক্তির সাহায্যে বিশ্বের প্রথম কৃত্রিম কিডনি তৈরি করে চিকিৎসা বিজ্ঞানে এক অভাবনীয় মাইল ফলক স্থাপন করেছেন। 1969

সালে ঢাকায় জন্মগ্রহণ করেন ডক্টর শুভ রায়। এবং পরবর্তী সময় বাবার পেশাগত কারণে ছোটবেলায় উগান্ডায় চলে যান এবং সেখানেই তার স্কুল জীবন কাটে। এরপর যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়ে তিনি মাউন্ট ইউনিয়ন কলেজ থেকে কম্পিউটার বিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও গণিতে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। পরবর্তীতে কেস ওয়েস্টার্ন রিজার্ভ ইউনিভার্সিটি থেকে তড়িৎ প্রকৌশল ও ফলিত পদার্থবিজ্ঞানে মাস্টার্স এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেন। 1998 সালে ক্লিভল্যান্ড ক্লিনিকের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে যোগ দেওয়ার মাধ্যমে তার পেশাগত জীবনের সূচনা। দীর্ঘ এক দশক সেখানে স্পাইন রিসার্চ এবং বায়ো এমএস ল্যাবে কাজ করার পর 2008 সাল থেকে তিনি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের জৈব চিকিৎসা এবং থেরাপিউটিক বিজ্ঞান বিভাগে অধ্যাপক হিসেবে নিজের মেধার স্বাক্ষর রাখেন। চিকিৎসা বিজ্ঞান এবং আধুনিক প্রযুক্তির এই অপূর্ব সমন্বয়ে ডক্টর শুভ রায়ের অসামান্য কাজ শুধু বাংলাদেশের জন্যই নয়, পুরো বিশ্বের জন্য এক বিশাল আশীর্বাদ। এমআইটি, নাসা থেকে শুরু করে বিশ্বমঞ্চে তার এই অসামান্য অর্জনের গল্প সকলকে বলার মতো এবং গর্ব করার মতো। তাই মহাত্মা গান্ধীর সেই উক্তি মনে পড়ে যায়, সবার আগে চট্টগ্রাম, মাস্টারদা সূর্য সেনের চট্টগ্রাম, স্বাধীনতার চট্টগ্রাম।

এই গরমে ঘামে ভিজে একাকার, কিন্তু এবার আর চিন্তা নেই। সোনি নিয়ে এলো এমন একটা গ্যাজেট যেটা সরাসরি আপনার গলায় পরে নিতে পারবেন। হ্যাঁ, অবাক হচ্ছেন? হ্যাঁ, এটাই সত্যি। আমাদের এখন যা পরিস্থিতি, প্রত্যেকের ঘরে ঘরে ওই যেমন আগেকার দিনে প্রত্যেকের ঘরে ফ্রিজ থাকতো না, কিন্তু তার পরবর্তী সময় প্রত্যেকের ঘরে ফ্রিজ এলো, আর এখন প্রত্যেকের ঘরে ঘরে এসি। শুধু অফিসে নয়, প্রত্যেকটি মানুষের ঘরে এখন এসি যেন অনিবার্য হয়ে উঠছে, যেভাবে বিশ্ব উষ্ণায়ন বাড়ছে। তো কিন্তু আমরা যখন রাস্তায় বেরোচ্ছি, তখন সেই গরম অনেকের কাছেই শয্যাতীত হয়ে দাঁড়ায়। সেজন্য সোনি এবার নিয়ে এসছে একটি অভিনব উদ্যোগ এবং একটি মেশিন, একটি পোর্টেবল মেশিন, যেটা আপনার শরীরের সাথেই থাকবে, আপনি মানে পকেটে করেই আপনি সেটিকে হ্যান্ডেল করতে পারবেন এবং সারাদিনই ঠান্ডা অনুভব করবেন। নাম হলো সোনি রিয়ন পকেট প্রো প্লাস, একটা পরিধানযোগ্য মিনি এসি, যেটা আপনার জামার কলারের পিছনে রেখে দিলে কাজ শুরু করে দেয়। এর স্টেনলেস স্টিল কুলিং প্যানেল সরাসরি ঘাড়ের পিছনে লেগে থাকে, আর একটা ফ্লেক্সিবল নেক ব্যান্ডের সাহায্যে এটা ঘাড়ে আটকে থাকে। চলতে ফিরতে, অফিসে যেতে, বাজার করতে, সবখানে আপনার সঙ্গে থাকবে এই ছোট্ট ঠান্ডা যন্ত্রটি। আগের মডেলের তুলনায় এই নতুন ভার্সনে 20% উন্নত কুলিং পাওয়া যাবে, অর্থাৎ আগের চেয়ে 2 ডিগ্রি সেলসিয়াস বেশি ঠান্ডা অনুভব করবে শরীর। ব্যাটারি নিয়েও কোনো চিন্তা নেই, সেকেন্ড হায়েস্ট সেটিংসে টানা 10 ঘন্টা পর্যন্ত চলতে পারে এই ডিভাইস, অর্থাৎ চার্জের পর 10 ঘন্টা। সারাটা দিনের কাজের জন্য একেবারে একবার চার্জ করলেই যথেষ্ট। স্মার্ট সেন্সর প্রযুক্তি রয়েছে এতে, যেটা সবসময় আপনার ত্বকের তাপমাত্রা মনিটর করতে থাকে। বেশি ঠান্ডা বা বেশি গরম হয়ে গেলে নিজে নিজেই অ্যাডজাস্ট করে নেবে। অটোমেটিক শট অফ সিস্টেমও আছে, যাতে ডিভাইস নিজেই অতিরিক্ত গরম না হয়ে যায়। সঙ্গে দেওয়া হচ্ছে একটা সেকেন্ড জেনারেশন পকেট ট্যাগ, যেটা প্যান্টের বেল্টের বা ব্যাগে লাগিয়ে রাখতে পারবেন। এই ট্যাগ বাইরের তাপমাত্রা আর আর্দ্রতার ডেটা ওয়্যারলেসভাবে মূল ডিভাইসে পাঠায়, যাতে জামার নিচে থাকলেও ডিভাইসটি বাইরের আবহাওয়া বুঝতে পারে।

শীঘ্রই ভারতেও আসবে এই দুর্দান্ত গ্যাজেট। যদিও ভারতীয় আবহাওয়ার পক্ষে এটা যথেষ্ট জরুরি একটি বিষয়, তবে একটি সতর্কতা রয়েছে অবশ্যই, যারা চিত হয়ে ঘুমান তাই ঘুমের সময় কিন্তু এটা তাদের পক্ষে কখনোই ব্যবহৃত হওয়া মানে ব্যবহার করা যাবে না। এই গরমে আপনার ঘরেই থাকুক তাহলে আপনার ছোট্ট এসি, এইরকম প্রযুক্তি আমাদের প্রতিনিয়ত বিভিন্ন নতুন নতুন উদ্ভব হচ্ছে চারপাশে। আসলে প্রকৃতির থেকে আমরা বোধহয় কিছুটা সরে যাচ্ছি, কারণ প্রকৃতির কাছাকাছি থাকতে গেলে প্রকৃতির গ্রীষ্ম বর্ষা শীত সব কিছুকেই তো উপভোগ করতে হয়। তবে সব কিছুরই একটি ভালো মন্দ দিক আছে, কারণ বিজ্ঞানেরও ভালো মন্দ দিক আছে। তো আমরা ভালো দিকটিকে খারাপ দিকগুলোকে সরিয়ে ভালো দিকটির দিকেই আমরা অগ্রসর হব এবং নিজেদেরকে এবং নিজেদের চারপাশটিকে ভালো রাখার চেষ্টা করবো।

শেয়ার করার জন্য অচেনা কোনো ব্যবহারকারীর কাছ থেকে অনুরোধ এলে সে অনুরোধ গ্রহণ করবেন না। ডিজিটাল সুরক্ষা আজকের সুরক্ষা। কোনো অ্যাপ ইনস্টল করবার আগে সেই অ্যাপ কি কি অনুমতি চাইছে আপনার মোবাইল বা কম্পিউটারে তা পড়ে বুঝে নিন। এই অনুমতির পরিণতি অনিশ্চিত মনে হলে আরও একবার ভেবে নিন। সুরক্ষিত থাকুন ডিজিটালি। নিজের ফোনের 15 সংখ্যার IMEI নম্বরটি

একটা নিরাপদ জায়গায় লিখে রাখুন। সেলফোন কোনো কারণে হারিয়ে গেলে অভিযোগ জানানোর সময় কাজে লাগবে এই 15 সংখ্যার IMEI নম্বর। সুরক্ষিত থাকুন ডিজিটালি।

হ্যাঁ, আজ তবে এইটুকুই থাক, আজকের আজ সন্ধ্যায় এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। সঙ্গে ছিলাম মৈত্রীবন্ধু রঞ্জনা মুখোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

নমস্কার শ্রোতা বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই খুব সুস্থ আছেন, ভালো আছেন। মৈত্রী ক্রাঙ্গনের আরও একটি নতুন পর্বে দুই বাংলার শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত। আজকের পর্বে আমি সপ্তর্ষি রয়েছি আপনাদের সঙ্গে। আগামী বেশ কিছুক্ষণ

0: আড্ডা হবে খেলার দুনিয়ার নানান বিষয় নিয়ে। একই সঙ্গে আজকের পর্বে আপনাদের জন্য রয়েছে একটি বিশেষ বেতার প্রতিবেদন। তাহলে চলুন আর সময় নষ্ট না করে শুরুতেই এক নজরে শুনে নিই খেলার দুনিয়ার কিছু বিশেষ বিশেষ খবর।
1: এক নজরে

শুরুতেই যে খবরটা শুনে নেব শ্রোতা বন্ধুরা, হ্যামস্ট্রিংয়ের চোট এবং সে কারণে আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন একদিনের সিরিজ থেকে ছিটকে গেলেন বিরাট কোহলি। ভারতীয় দলের তরফে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো না হলেও বোর্ডের এক কর্তা তিনি কিন্তু সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে বিরাট চোট পেয়েছেন, অর্থাৎ এই চোটের ফলে আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজে তো অবশ্যই বিরাট কোহলিকে দেখা যাবে না। এমনকি জুলাই মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে যে সিরিজ রয়েছে ভারতের, সেই সিরিজেও বিরাট কোহলিকে পাওয়া যাবে কিনা তা নিয়ে কিন্তু সংশয় দেখা যাচ্ছে। আর এই মুহূর্তে আফগানিস্তান সিরিজে বিরাট কোহলির পরবর্তী হিসাবে কে খেলবেন তা কিন্তু এখনো পর্যন্ত জানায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড।

চলে আসবো পরের খবর। শ্রোতা বন্ধুরা, এক সপ্তাহে দুবার বিশ্বের এক নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে দিয়েছেন ভারতীয় গ্র্যান্ডমাস্টার রমেশবাবু প্রজ্ঞানন্দ। এই জয়ের ফলে রমেশবাবু 12 পয়েন্ট নিয়ে অসলোয় আয়োজিত নরওয়ে দাবা প্রতিযোগিতার তৃতীয় স্থানে রয়েছেন। এবার একটু চলে আসবো ক্রিকেটের খবরে। আজ থেকে লর্ডসে শুরু হলো ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড প্রথম টেস্ট ম্যাচ। এই ম্যাচে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছেন কিউই অধিনায়ক টম ল্যাথম, এবং ব্যাটে নেমে কিন্তু শুরুটা খুব একটা ভালো হয়নি ইংল্যান্ডের। এই মুহূর্তে খেলার ফলাফল বলছে 10 ওভার খেলা হয়েছে এবং ইংল্যান্ড বোর্ডে তুলেছে 24 রান। তারা একটি উইকেট হারিয়েছে, আউট হয়েছেন এমিলিও গে, তিনি 14 বলে 8 রান করে ফিরে গিয়েছেন ক্যালি জেমিসনের বলে। এই মুহূর্তে ক্রিজে রয়েছেন বেন ডাকেট, তিনি 31 বল খেলে 12 রান করেছেন, এবং তার সঙ্গে রয়েছেন জেকব বেথেল, তিনি এই মুহূর্তে 15 বলে 4 রান করেছেন। ক্রিকেটের খবরই থাকবো শ্রোতা বন্ধুরা। আজকে সিরিজের নির্ণায়ক ম্যাচে মুখোমুখি হয়েছে পাকিস্তান এবং অস্ট্রেলিয়া, এবং পাকিস্তান এবং এই অস্ট্রেলিয়ার ম্যাচটি হচ্ছে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। সেখানে অস্ট্রেলিয়া প্রথমে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। আর এই মুহূর্তে খেলার ফলাফল সেটা আপনাদেরকে জানিয়ে দিই। এই মুহূর্তে 8.4 ওভার খেলা হয়েছে, অস্ট্রেলিয়া ব্যাট করছে, তারা বোর্ডে তুলেছে 36 রান এবং একটি উইকেট অস্ট্রেলিয়া হারিয়েছে। এবং খেলার শুরুতে একদম দ্বিতীয় বলে পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি, তিনি কিন্তু ফিরিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনার ম্যাট শর্টকে, অর্থাৎ শর্ট 0 রানে আউট হয়েছেন। এবং এই মুহূর্তে ক্রিজে রয়েছেন জশ ইংলিশ, তিনি ব্যাট করছেন 21 বলে 22 রানে, এবং তার সঙ্গে রয়েছেন লাবুসেন, তিনি ব্যাট করছেন 30 বলে 13 রান। অর্থাৎ 8.5 ওভার খেলা হলো এই মুহূর্তে শ্রোতা বন্ধুরা, এবং অস্ট্রেলিয়া 36 রান করেছে একটি উইকেট হারিয়ে।

ক্রিকেট থেকে এবার একটু সরাসরি চলে আসবো ফুটবলের খবরে। আর সেখানে সাফ চ্যাম্পিয়নশিপ চলছে এই মুহূর্তে, এবং সাফ চ্যাম্পিয়নশিপের ওমেন্স যে লিগ, সেখানের সেমিফাইনালে ভারত ভুটানকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। ভারতের হয়ে একমাত্র গোলটি করেছেন সানফিদা নগ্রাম, তিনি 58 মিনিটের মাথায় গোলটি দিয়েছেন, এবং এই জয়ের ফলে ভারত উঠে গিয়েছে ফাইনালে। এবং আরও একটি দল শ্রোতা বন্ধুরা, যে দলটি ফাইনালে উঠেছে সেটা হলো বাংলাদেশ। বাংলাদেশ এবং নেপাল, তারা কিন্তু তৃতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল, এবং সেই ম্যাচে বাংলাদেশ 2-1 গোলে হারিয়ে দিয়েছে নেপালকে। বাংলাদেশের মেয়েদের হয়ে গোল করেছেন ঋতুপর্ণা চাকমা, তিনি 45.45 মিনিট প্লাস 1 মিনিট অর্থাৎ অতিরিক্ত সময় গোলটি দিয়েছেন।

এবং দ্বিতীয় যে গোলটি বাংলাদেশের হয়েছে সেটা কিন্তু আত্মঘাতী গোল হয়েছে, যদিও সেক্ষেত্রে সাগরিকা বাংলাদেশের তার কিন্তু কিছুটা হলেও ভূমিকা ছিল, এবং সেই গোলটি এসছে একেবারে ম্যাচের শেষ লগ্নে 90+3 মিনিটের মাথায়। অন্যদিকে নেপালের হয়ে একমাত্র গোলটি করেছেন রানা জি। অর্থাৎ শনিবার সাফ চ্যাম্পিয়নশিপ ওমেন্সে মুখোমুখি তো চলেছে ভারত এবং বাংলাদেশ। ফুটবল থেকে এবার একটু সরাসরি চলে আসবো হকির খবরে, সেখানে অনূর্ধ্ব-18 এশিয়া কাপ হকি টুর্নামেন্টের পুল এ পর্যায়ে ভারতীয় ছেলেরা চাইনিজ তেইপেইকে হারিয়ে দিয়েছে 13-1 গোলে, এবং এই জয়ের ফলে ভারতীয় দল সরাসরি প্রবেশ করেছে সেমিফাইনালে। ছেলেদের মতোই কিন্তু অনূর্ধ্ব-18 এশিয়া কাপ হকিতে পিছিয়ে নেই মেয়েদের দলও। ভারতীয় মেয়েরা 25-0 গোলে হারিয়ে দিয়েছে সিঙ্গাপুরকে সেই একই পুল এ স্তরের ম্যাচে।

আবার একটু ফিরবো ক্রিকেটের খবরে। সেখানে একদিনের সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা 41 রানে হারিয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় এবং সেক্ষেত্রে শ্রীলঙ্কা বোর্ডে 50 ওভার খেলে রান তুলে 303, 7 উইকেট হারিয়ে তারা এই রান তোলে। শ্রীলঙ্কার হয়ে পাথুম নিসাঙ্কা, তিনি 79 রান করেন 103 বল খেলে। অন্যদিকে কুশল মেন্ডিস, তিনি 72 রান করেন 62 বল খেলে। এবার যদি ওয়েস্ট ইন্ডিজের কথা বলতে হয় তাহলে কিন্তু 303 রানের বিরাট লক্ষ্যমাত্রা তারা করতে নেমে টিম ওয়েস্ট ইন্ডিজ 49.2 বল খেলে 262 রানেই অল আউট হয়ে যায় এবং ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ রান করেন সাই হোপ, তিনি করেন 66 বলে 56 রান। অন্যদিকে জাস্টিন গ্রেভস, তিনি 38 বলে 45 রান করলেও ক্যারিবিয়ানদের কিন্তু শেষ রক্ষা হয়নি। শ্রীলঙ্কার হয়ে দুষ্মন্ত চামিরা, তিনি 4 উইকেট নিয়েছেন 67 রান নিয়ে। অন্যদিকে মহেশ থিক্সানা, তিনি 26 রান নিয়ে 2 উইকেট নিয়েছেন। অন্যদিকে এই ম্যাচের সেরা হয়েছেন 62 বলে 72 রান করে কুশল মেন্ডিস।

এক নজরে আজকের যে শেষ খবরটা শুনে নেব সেটা হলো আশুতোষ কলেজ টেন্টে আজ IIFF এর তরফে খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস এর চ্যাম্পিয়ন বাংলা ফুটবল দলকে সম্বর্ধনা জানানো হবে। একই সঙ্গে এভারেস্ট জয়ী পর্বতারোহী দেবদাস নন্দী এবং দেবাশিস বিশ্বাস এবং তাদের সঙ্গে কৃতি সাঁতারু সায়নী দাসকে সম্বর্ধনা জানাবেন IIFF প্রেসিডেন্ট এবং ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সচিব কল্যাণ চৌবে।

0: এতক্ষণ এক নজরে শুনলাম খেলার দুনিয়ার কিছু বিশেষ বিশেষ খবর, আর এবার শুনব আতশ কাচের তলায়।
1: আতশ কাচের তলায়।

শ্রোতা বন্ধুরা, আতশ গাছের তলায় যে ম্যাচটি নিয়ে আমরা আজকে আলোচনা করব সেটা কিন্তু এক নজরে সামান্য আমরা শুনলাম, সেটা হলো সাফ চ্যাম্পিয়নশিপ। এই মুহূর্তে সাফ চ্যাম্পিয়নশিপে 10 বছর পর আবারও সাফের ফাইনালে ভারত এবং বাংলাদেশ, ভারত বাংলাদেশ মুখোমুখি হতে চলেছে সাফের ফাইনালে। হ্যাঁ, এটা মনে রাখবেন, এটা মেয়েদের ম্যাচ, অর্থাৎ ভারতীয় এবং বাংলাদেশের মেয়েরা কিন্তু ফাইনালে জায়গা করে নিয়েছে। এবং প্রথম সেমিফাইনালে ভারত 1-0 হারিয়ে দেয় ভুটানকে, এবং দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ 2-1 হারিয়ে দেয় নেপালকে। এর ফলে কিন্তু আবারও ভারত এবং বাংলাদেশ এই ম্যাচ আমরা দেখতে চলেছি 10 বছর পরে সাফের ফাইনালে। ভারত যদি সাফ কাপের মেয়েদের ইতিহাসে বলা হয়, তাহলে ভারত এখনও পর্যন্ত রেকর্ড টাইম চ্যাম্পিয়ন, অর্থাৎ 5 ভারত কিন্তু ভারতীয় মেয়েরা সাফ চ্যাম্পিয়নশিপ হয়েছে। তবে ভারতের ক্ষেত্রে যেটা বিশেষ এইবারে ফাইনাল ওঠাটা

কেন এতটা গুরুত্বপূর্ণ এবং কেন এতটা আনন্দদায়ক, তার কারণ হচ্ছে 6 বছর পরে ভারত আবারও ফাইনালে জায়গা করে নিল। অর্থাৎ ভারত এবং বাংলাদেশ সেই ম্যাচটা কিন্তু শনিবার রয়েছে এবং সেই ম্যাচের দিকে এই মুহূর্তে নজর রয়েছে প্রত্যেকের। গ্রুপ ম্যাচের কথা যদি বলি, গ্রুপ ম্যাচে কিন্তু ভারত বাংলাদেশকে 3-0 হারিয়ে দিয়েছিল, ফলে ভারতীয় দল কিছুটা হলেও কিন্তু ফাইনালে আত্মবিশ্বাসী এবং আগামী 6 জুন জওহরলাল নেহরু স্টেডিয়ামে শিরোপা দখলের মঞ্চে মুখোমুখি হবে ভারত এবং বাংলাদেশ। এই যদি বাংলাদেশের ক্ষেত্রে যদি বলি, সেমিফাইনালে কিন্তু প্রাথমিকভাবে নেপালের বিরুদ্ধে কিছুটা হলেও পিছিয়ে গিয়েছিল বাংলাদেশের মেয়েরা, কিন্তু শেষ পর্যন্ত 2-1 বাংলাদেশ দল জয় পেয়ে যায় এবং সেক্ষেত্রে ঋতুপর্ণা চাকমা, যিনি কিন্তু একটি অনবদ্য গোল দিয়েছেন বলা যেতে পারে বাংলাদেশের হয়ে, তার গোলটি নিয়ে গোটা ফুটবল মহলে এই মুহূর্তে চর্চা হচ্ছে এবং দ্বিতীয় গোলটি কিন্তু কোথাও গিয়ে বাংলাদেশের চাপের মুখে একটি আত্মঘাতী গোল হজম করে নেয় নেপাল। যদিও ভারতীয় দল আত্মবিশ্বাসী হলেও ভারতীয় কোচ কিন্তু বাংলাদেশকে যথেষ্টই সমীহ করছেন। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, মানে গতকাল রাতে ম্যাচ জেতার পরে ভারতীয় মেয়েদের দলের যিনি কোচ অর্থাৎ ক্রিসপিন ছেত্রী, তিনি কিন্তু বাংলাদেশকে পুরোপুরি ফুল মার্কস দিয়েছেন বলা যেতে পারে এবং বাংলাদেশের মেয়েদেরকে তিনি কিন্তু ফুল মার্কস দিয়েছেন এবং তিনি বলেছেন যে বাংলাদেশ দল কিন্তু ফাইনালে নিজেদের সর্বশক্তি নিয়ে ভারতের বিরুদ্ধে নামবে এবং নিজেরা জয় পেলেও ভারতীয় কোচ তিনি কিন্তু ভারতীয় দলের কিছুটা সমালোচনাও করেছেন। তিনি বলেছেন যে আমরা আমাদের সেরা খেলাটা খেলতে পারিনি, আমরা 1-0 অবশ্যই জিতেছি, তবে আমাদের আরও ভালো খেলার কথা ছিল। একই সঙ্গে ভুটানের মেয়েদেরকে কিন্তু তিনি যথেষ্ট সম্মান জানিয়েছেন এবং ভুটানের মেয়েরা যে ভারতের বিরুদ্ধে অসাধারণ পারফরমেন্স করেছে সেটাও কিন্তু তিনি মনে করছেন। এবং ভারতীয় কোচ তিনি কিন্তু আরও একটা কথা বাংলাদেশের উদ্দেশ্যে বলেছেন যে বাংলাদেশ ফাইনালে পুরোপুরি শক্তি নিয়ে আসবে এবং আমাদের জন্য ফাইনাল মোটেই সহজ হবে না, তবে বাংলাদেশের বিপক্ষে খেলতে আমাদের আলাদা কোনো উজ্জীবনী শক্তির দরকার নেই, সেটা এমনিতেই চলে আসবে। অর্থাৎ ভারতীয় মেয়েরা কিন্তু যথেষ্ট উজ্জীবিত এই মুহূর্তে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে এবং বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে একটা টান টান ম্যাচ হতে চলেছে সাব ফাইনালে, সেটা কিন্তু পরিষ্কার করে দিয়েছেন ভারতীয় কোচ ক্রিসপিন ছেত্রী।

আতুশকাচের তলায় শুনলাম সাফ চ্যাম্পিয়নশিপে ভারত বনাম বাংলাদেশ ম্যাচের কথা। আর এবার একটু কথা বলবো ফুটবল বিশ্বকাপ নিয়ে।

আর মাত্র 7 দিনের অপেক্ষা, তারপরেই শুরু হয়ে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ 2026। যে কারণে গোটা বিশ্বের নজর এই মুহূর্তে রয়েছে আমেরিকার দিকে। শ্রোতা বন্ধুরা, বিশ্বকাপ নিয়ে তো আপনারা গ্রুপ ভিত্তিক আলোচনা শুনছেন মৈত্রী ক্রীড়াঙ্গনে নিয়মিত, এবং গত পর্বে আপনারা শুনেছেন গ্রুপ জে কে নিয়ে বিস্তারিত আলোচনা। এবং সেই গ্রুপ জে এর কথা যদি বলতে হয়, তাহলে সেই গ্রুপে আছে অবশ্যই টিম আর্জেন্টিনা, এবং আর্জেন্টিনার হয়ে এইবার হয়তো জীবনের শেষ বিশ্বকাপ খেলতে চলেছেন লিওনেল মেসি। এবং লিওনেল মেসি কিন্তু এখনও বিশ্বকাপের অন্যতম আকর্ষণ, এবং লিওনেল মেসি এবং টিম আর্জেন্টিনা তারা কিন্তু প্র্যাকটিস শুরু করে দিয়েছে। এবং আপনাদেরকে সেটাই জানিয়ে রাখি যে আমেরিকাতে স্পোর্টিং কানসাস সিটির মাঠ, সেটাকে কিন্তু নিজেদের বেস বানিয়েছে আর্জেন্টিনা, এবং সেখানে অনুশীলন করছেন লিওনেল মেসি সহ আর্জেন্টিনা দলের বাকি তারকা খেলোয়াড়রা। এবং বুধবার অর্থাৎ গতকাল সেখানে কিন্তু দর্শকদের জন্য আর্জেন্টিনার প্র্যাকটিস দেখার ব্যবস্থা করা হয়েছিল, এবং সেখানেই দেখা গেল ভিড় একেবারে উপচে পড়ল মেসিকে দেখতে। অর্থাৎ এই যে বুড়ো হারে ভেলকি, সেটা যে মেসি আবারও দেখাতে চলেছেন বিশ্বকাপে, তা নিয়ে কিন্তু দর্শক মহলে ইতিমধ্যেই উত্তেজনা চড়ছে। এবং আর্জেন্টিনা এবং মেসির প্র্যাকটিস দেখতে বুধবার সেরকমই দৃশ্য দেখা গেল কানসাস সিটির মাঠে। বিশ্বকাপ সম্পর্কে আরো কয়েকটা মজার তথ্য দিই শ্রোতা বন্ধুরা, যে ফুটবল বলুন, ক্রিকেট বলুন, বা যে কোনো খেলা, সেটা তো

অবশ্যই পরিসংখ্যানের একটা বিষয় অবশ্যই, এবং ফুটবল যে খেলা সেখানে কিন্তু বয়স একটা অন্যতম ব্যাপার। এবং যে পরিসংখ্যান বলছে শ্রোতা বন্ধুরা, যে বিশ্বকাপে যদি বলি সবচেয়ে, এইবারের বিশ্বকাপে সবচেয়ে কম বয়সী দল কারা, সেটা হলো আইভরি কোস্ট। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আইভরি কোস্টের গড় যে দলের বয়স সেটা হলো 25 বছর 310 দিন। দ্বিতীয় স্থানে রয়েছে ইকুয়েডর, যাদের দলের গড় বয়স 26 বছর 28 দিন। অন্যদিকে মরক্কো, বসনিয়া, তিউনিশিয়া, স্পেন, নরওয়ে, দক্ষিণ আফ্রিকা, এদের প্রত্যেকের কিন্তু দলের মানে গড় বয়স সেটা কিন্তু 27 বছরের নিচে। অর্থাৎ এই যে তরুণ যে দল যাদেরকে নামা হচ্ছে বিশ্বকাপে, সেখানে কিন্তু আইভরি কোস্ট যারা আছে একেবারে উপরে, যাদের দলের গড় বয়স 25 বছর 310 দিন।

এবার যদি একটু ক্লাবের কথা বলি শ্রোতা বন্ধুরা, তাহলে একটা জিনিস আরও একটা পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরতে চাই, সেটা হলো প্রিমিয়ার লিগ, ইংল্যান্ডের প্রিমিয়ার লিগ। সেখানের মধ্যে কিন্তু সবচেয়ে বেশি খেলোয়াড় যারা সুযোগ পেয়েছেন ম্যানচেস্টার সিটির থেকে। ম্যানচেস্টার সিটির মোট 19 জন খেলোয়াড়কে এবার বিশ্বকাপের বিভিন্ন দলে দেখা যাবে। অন্যদিকে ইউরোপের শীর্ষ 5 লিগের খেলোয়াড় কোন দলে যদি কতজন দেখা যায়, তাহলে যে স্পেনের টুর্নামেন্ট লা লিগা, সেখান থেকে 26 জন খেলোয়াড়কে আমরা বিশ্বকাপে দেখতে পারবো। ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে 19 জন যেরকম শুধু ম্যানচেস্টার সিটি থেকে দেখা যাবে, সেরকম গোটা ইংলিশ প্রিমিয়ার লিগের কথা বললে 25 জন খেলোয়াড়কে আমরা ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে বিশ্বকাপের বিভিন্ন দলে খেলতে দেখব। জার্মানির বুন্দেসলিগা, সেখানের 25 জন খেলোয়াড়কে আমরা দেখতে পারবো। ফ্রান্স এবং সুইজারল্যান্ডের ক্ষেত্রে 24 এবং 23 জন করে খেলোয়াড় ফ্রান্স এবং সুইজারল্যান্ডের যে লিগগুলো হয় সেখান থেকে কিন্তু বিভিন্ন দলে আমরা খেলতে দেখবো।

বয়সের বিষয়টি নিয়ে যে কথা বলছিলাম সেখানে আরও কয়েকটি কথা বলার ছিল যে বিশ্বকাপে এবারে সবচেয়ে কম বয়সী ফুটবলার হলেন মেক্সিকোর গিলবার্তো মোরা। বিশ্বকাপ শুরুর দিন তার বয়স হবে 17 বছর 240 দিন। দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রিয়ার হুগো সুখুরেক। টুর্নামেন্ট শুরুর প্রথম ম্যাচের দিন তার বয়স হবে 18 বছর 4 দিন। অন্যদিকে এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সী ফুটবলার হলেন ক্রেগ গর্ডন। স্কটল্যান্ড দলের এই গোলরক্ষকের বয়স 43 বছর 162 দিন। আর এর পরেই রয়েছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বিশ্বকাপ শুরুর দিন তার বয়স হবে 41 বছর 126 দিন।

0: ফুটবলের মহারণে শুনলেন কিছু টুকরো টুকরো খবর, আর এবার অ্যাডভেঞ্চার স্পোর্টসে শুনব একটি বিশেষ বেতার প্রতিবেদন। সেখানে সাক্ষাৎকার গ্রহণ এবং সম্পাদনায় ছিলেন সঞ্জয় হাজরা।
1: শ্রোতা বন্ধুরা, আজ বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানেই তো আকাশবাণীর ক্রীড়াঙ্গনের অ্যাডভেঞ্চার স্পোর্টসে থাকে নানান ধরনের রোমাঞ্চকর খেলায় বিশিষ্ট অভিযাত্রীদের অভিজ্ঞতার গল্প। আজ আমাদের সঙ্গে রয়েছেন এমনই একজন মানুষ, যিনি পেশায় ইঞ্জিনিয়ার কিন্তু তাঁর নেশা অ্যাডভেঞ্চারের নানান দিকে। যেমন কখনো তিনি মাউন্ট এভারেস্টের শীর্ষে আরোহণ করেছেন, আবার কখনো বা তার দৌড়ের নেশা তাকে টেনে নিয়ে গেছে ভারতবর্ষের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন এমনই এক ক্রীড়াবিদ, সৌমেন সরকার। সৌমেনবাবু, আকাশবাণীর ক্রীড়াঙ্গনে আপনাকে স্বাগত।
2: ধন্যবাদ।
1: সবার প্রথমে জানতে চাইছি, এই যে একটা সুনির্দিষ্ট পেশা ইঞ্জিনিয়ারিং, এই পেশার পাশাপাশি আপনি কিভাবে সময় বের করে এই ধরনের রোমাঞ্চকর নেশায় মাতলেন?
2: আমি যখন প্রথম চাকরিতে জয়েন করি বর্ডার রোস অর্গানাইজেশন সেন্ট্রাল গভর্নমেন্টের, সেই চাকরিতে থাকাকালীন আমার পোস্টিং হয় কাশ্মীরে। সেই কাশ্মীরে থাকাকালীন আমার প্রথম পাহাড়কে চেনা এবং পাহাড়ের সঙ্গে পরিচিত হওয়া, পাহাড়ে দৌড়ে ওঠা নামা এই সবগুলো তখন ইয়াং ছিলাম, তো সেই সব থেকেই আমার একটা পাহাড়ের প্রতি আকৃষ্ট জন্মে। এবং পরবর্তীকালে যখন আমি পূর্ত দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের ইঞ্জিনিয়ারিং দপ্তরে

0: যুক্ত হলাম, তখন আমার এই নেশাটা আরও বেশি করে উজ্জীবিত হলো এবং সেই ধারাটাকে এখনও চেষ্টা করি আমি বয়ে নিয়ে যাওয়া। প্রায় 2005 থেকে আমি এই লাইনে আছি, এই প্যাশনটাকে নিয়ে মাউন্টেনিয়ারিং। তারপরে ভারতের বিভিন্ন শৃঙ্গ জয় করেছি, তার সাথে সাথে এই ম্যারাথন রান যেটা বলছেন সেই রানটাকেও আমি বজায় রেখেছি।
1: যে কথা আপনি বলছিলেন যে বর্ডার রোড অর্গানাইজেশন থেকে আপনার এই পাহাড়ে যাওয়ার প্রথম অনুপ্রেরণা পাওয়া, তার পরবর্তী পর্যায়ে আপনি ভারতবর্ষের বিভিন্ন শৃঙ্গ আরোহণ করেছেন, তবে আজ আমরা আপনার মুখ থেকে শুনতে চাইছি সম্প্রতিতম আপনার এক রোমহর্ষক অভিযানের গল্প, মাউন্ট ফ্রেন্ডশিপ। হয়তো খুব বেশি উচ্চতার নয়, কিন্তু খুব বেশি চ্যালেঞ্জিং একটা পিক মাউন্ট ফ্রেন্ডশিপ, হিমাচল প্রদেশের পীর পাঞ্জাল রেঞ্জের মধ্যে পড়ছে, সেই গল্পই আজ আমরা শুনতে চাইছি।
0: অনেকে ধারণা আছে যে ফ্রেন্ডশিপ পিক এর হাইট 5,289 মিটার, খুব একটা বড় নয়, কিন্তু আমাদের যে শিক্ষা মাউন্টেনিংয়ের ওপরে সেই শিক্ষাটাকে অনেক সময় ধার দেওয়ার প্রয়োজন পড়ে। আমি মাউন্ট এভারেস্ট করে এসেছি তার মানে এই নয় যে আমি ফ্রেন্ডশিপ পিকটাও আমি মানে সঠিকভাবে আরোহণ করতে পারবো। যেমন আমি যে সময় গেছিলাম অক্টোবরের দুর্গাপুজোর জাস্ট পরে পরে, তো সেই সময় ওয়েদারটা খুব একটা অনুকূল থাকে না, প্রতিকূল অবস্থাতেই থাকে, প্রচুর স্নোফল হয়, বৃষ্টি হয়, রাস্তাঘাট প্রায় ভেঙেই যায়। তো সেই অবস্থায় আমি মানালি পৌঁছে একটা লোকাল সংস্থার মারফতেই আমি গেছিলাম, তারা আমাকে বলেছিলেন সৌমেনদা আপ আ যাইয়ে আমরা এস এক চ্যালেঞ্জিং করকে হাম লোগে সাবমিট করেঙ্গে। তো এই কথা যখন বললো আমি ঠিক আছে চলো ভাই দেখা যাক একটু চ্যালেঞ্জিং করে। সাধারণত প্রি মনসুন এবং পোস্ট মনসুন এই
1: অভিযানগুলো
0: হয়ে থাকে, আমরা গেছিলাম জাস্ট দুর্গাপুজোর পরে, লাস্ট সিজন লাস্ট, তো সেই সময়
1: পোস্ট মনসুনের একেবারে
0: শেষের দিকে যাতে একটু চ্যালেঞ্জিং হয়, তো সেইটা করতে গিয়ে আমরা অনেকটা চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল। প্রথমেই মানালি পৌঁছে ওয়েদারটা খারাপ হয়ে গেছিল, তারপরে যখন আমরা মানালি থেকে যাত্রা শুরু করে বেস ক্যাম্প অবধি গেছিলাম, তো বেস ক্যাম্পে যাওয়ার সময় থেকেই আমাদের ওয়েদারটা খারাপ হতে শুরু করে। পৌঁছালাম সন্ধেবেলা, তো দেখলাম হালকা হালকা স্নোফল হচ্ছে, তো আমরা খুব একটা গুরুত্ব দিইনি, ওয়েদার ফোরকাস্ট ভালো ছিল কিন্তু পাহাড়ি ওয়েদার মানে আনপ্রেডিক্টেবল, তো সেই জন্য আমরা কি করলাম ওয়েট করলাম যে নেক্সট ডে ঠিক আছে আমরা মুভ করব অ্যাডভান্স বেস ক্যাম্পের দিকে। তো সারা রাতই প্রায় বরফ পড়েছে, পরের দিনও একই রকমভাবে বরফ পড়ে গেছে, তো আমরা কি করলাম সেই দিন মুভ না করে ওখানেই রেস্ট করলাম, দেখতে থাকলাম ওয়েদারটা যাতে আরও ক্লিয়ার হয়। তো কিছুক্ষণ থামার পর সন্ধেবেলা থেকে আবার পরের দিন স্নোফল এবং সারা রাত কন্টিনিউয়াস স্নোফল হয়। আর একটা সংস্থা ছিল তারা সন্ধেবেলাতেই মুভ করে নিচে চলে যায় কিন্তু আমরা থেকে যাই যদি আমরা ওয়েদারটা পরের দিন ক্লিয়ার পাই। পরের দিন সকালে উঠে দেখি আমাদের টেন্টটা প্রায় বরফেই ঢেকে গেছে, প্রায় 2.5 ফুট এক রাতের মধ্যে বরফ পড়েছে। তারপরে যা হয় ওপরে যাওয়ার রুট তো বন্ধই, এমনকি নিচে যাওয়ার রুটটাও বন্ধ হয়ে গেছিলো। আর একটা ব্যাপার হলো রেশনটা লিমিটেড থাকে, 3 দিন ধরে পড়ে আছে ওখানে, সেটা একটা টাপ ছিল। পরের দিন যখন নিচে নামতে থাকি রুট ওপেন করতে করতে নামতে হয়েছে, কোনো রুট ছিল না এবং আমি পায়ে একটা বড় রকম চোট পাই। আমার ভাগ্য ভালো যে আমার বড় রকম কিছু হয়নি কিন্তু আঘাতটা ভালো রকমই ছিল, এই ছিল জার্নি। তো খুব কষ্ট হয়েছিল, সারা দিন আমরা ক্লাইম ডাউন করি ওই বরফের মধ্যে, এটা একটা বড় অভিজ্ঞতা হয়ে থাকবে জীবনে।
1: মানে প্রায় 48 ঘন্টা আটকেছিলেন ওই রকম একটা বিপর্যয়ের মুখে।
0: একদম একদম।
1: মাউন্ট এভারেস্ট যখন সফলতার সাথে আরোহণ করেছিলেন, আমরা শুনেছি বিশ্বের এই সর্বোচ্চ শৃঙ্গ কাউকে আপন করে নিয়েছে, অনুমতি দিয়েছে তার শীর্ষবিন্দুতে পৌঁছানোর, আবার কাউকে বা চিরতরে একেবারে কাছে টেনে নিয়েছে, ফিরতে দেয়নি আমাদের জনজীবনে, এ বিষয়ে আপনার অভিজ্ঞতা কি?
0: আমার অভিজ্ঞতা যদি বলেন, আমার ক্ষেত্রে হয়তো এই পরিস্থিতির সামনে হতে হয়নি, কিন্তু আমি যেটা দেখেছি মাউন্ট এভারেস্ট আরোহণ করার সময় প্রচুর ডেড বডি পড়ে রয়েছে, সেটা যখন আমরা পর্বতারোহীরা আরোহণ করি আমাদের উপরে এফেক্ট পড়ে যে তারাও এক একজন বড় বড় পর্বতারোহী কিন্তু তারা সফল হয়নি, তারা হয়তো সেই পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারেনি বা তাদের শরীর দেয়নি, এটা মানে ওই সময় বোঝা ওঠা সম্ভব নয়। কেননা দেখুন, প্রথম হলো যে একটা হিউজ অঙ্কের টাকা ইনভেস্ট করতে হয় এর জন্য, তো সেইটা একটা কাজ করে যে আমি এত টাকা পে করে আমি এমন জায়গায় এসেছি, আমি যদি অসফল হয়ে ফিরে যাই সেই টাকাটা আমার চলে যাবে আর কি, তো সেই একটা চাপ থাকে। আরেকটা

0: চাপ থাকে সেটা যে আমি অসফল হয়ে যাব, আমি তো এতদিন পাহাড়কে চিনি, পাহাড়কে জানি, পাহাড়ের সঙ্গে ওটা বসা আমার, সেই পাহাড়ে আমি অসফল হয়ে যাব এইটা ভাবতে পারি না। এরকম ব্যাপারও হয়তো কারো কারোর কাজ করে। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, ও যত উপরে উঠেছি উঠেই গেছি, এভারেস্ট ব্যালকনির আগে একটা আমার মনে হয়েছিল যেন খুব কষ্ট হচ্ছে, কিন্তু যেই এভারেস্ট ব্যালকনিতে পৌঁছে গেলাম, অক্সিজেন সিলিন্ডার চেঞ্জ হলো, জল খেলাম, তারপরে কিন্তু আমার একদমই মনে হয়নি আর আমি এগোতে পারবো। ট্রাফিক জ্যাম ছিল, এগিয়ে গেছি, হিলারি স্টেপ পার হয়েছি, ডেড বডি একটা দুটো পড়ে রয়েছে, সেগুলো পেরিয়ে গিয়ে সামিট হলো। তারপরে ভিতরে আনন্দ ছিল, কিন্তু ভয়ও ছিল যে আমাদের নিচে নেমে যেতে হবে, কারণ যত অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু নিচে নেমে নামার সময় ম্যাক্সিমাম।
1: এই যে ফাইনাল স্টেজে যখন আপনারা আছেন ব্যালকনি ছাড়িয়ে হিলারি স্টেপ হয়ে একদম সামিটের পথে, তো এরকম একটা জায়গায় পৃথিবীর হাই অল্টিটিউড ট্রাফিক জ্যাম বলা হয়, সেই জায়গাতে দাঁড়িয়েও অনেকে তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করে দিয়েছেন, এরকমও ঘটনা ঘটেছে যখন ওই দীর্ঘ লাইনে অপেক্ষা করতে পারেননি, তো এই বিষয়টাকে কেমনভাবে নেবেন? বাণিজ্যিকরণ কতটা এভারেস্টকে গ্রাস করছে?
0: আমার ক্ষেত্রে হয়েছিল অভিজ্ঞতা, সেটা হয়েছিল যখন হিলারি স্টেপ পেরোচ্ছি, আমার আগে একজন বিদেশিনী ছিলেন এবং তার গাইড, আমার গাইড, আমার যে শেরপা, সে আমার পিছনে ছিল, সে আমাকে টোপকে আগে গেলেন। যে মৃতদেহটা মাঝখানে পড়েছিল তার দেহকে টোপকে আমাদের ওই হিলারি স্টেপটাকে ক্লাইম করতে হচ্ছে, একটা পাথরের অংশ যেটাকে ক্লাইম করে ওপরে, হিলারি স্টেপ বলা হয়। তো সেই ভদ্রমহিলাকে ক্রস করে তার গাইড এবং আমার গাইড ওপরে চলে যায়, আমি ভদ্রমহিলার পিছনে, ট্রাফিক জ্যাম ছিলই। তো সেই ভদ্রমহিলা সেই ডেড বডিটা দেখে কখনোই এগোতে পারছিলেন না, যতবার তিনি এগিয়েছেন ঠিক ততবারই পিছিয়ে এসছেন। ওইদিকে আমার গাইড বা তার গাইড একটু অ্যাংরি হচ্ছিলেন, রেগে যাচ্ছিলেন যে আমরা কেন আসছি না। ওই সময় থামার কোনো প্রশ্নই আসে না, ওই সব জায়গায় এগিয়ে যেতে হবে, আপনার লিমিটেড অক্সিজেন, শরীরের ক্ষমতাও লিমিটেড, সুতরাং ওই টাইমের মধ্যে আপনাকে সামিট করে আবার ফিরে আসতে হবে। তো ভদ্রমহিলাকে একরকম জোর করে ঠেলে আমি তুলে দিয়েছিলাম, নাহলে তিনি এগোতে পারছিলেন না, সেটা করে আমরা এগিয়ে যাই। এইবার ধরুন ওই সময় সেই ভদ্রমহিলা না পারতেন উঠতে, না পারতেন নামতে, অ্যাক্সিডেন্ট হওয়ার সুযোগ থাকে, আমি হয়তো ভালো ছিলাম, এগিয়ে গেলাম, টপকে গেলাম, চলে যেতে পারতাম, কিন্তু কিছু কিছু মানুষ আছে যাদের ক্ষমতা সম্বন্ধে তাদের ধারণাই নেই, ওই অ্যাক্সিডেন্ট তাদের ক্ষেত্রেই হয়।
2: এতক্ষণ শুনলাম অ্যাডভেঞ্চার স্পোর্টস, সাক্ষাৎকার গ্রহণ এবং সম্পাদনায় ছিলেন সঞ্জয় হাজরা, প্রযোজনায় আকাশবাণী কলকাতা ক্রীড়া বিভাগ। ঘড়ির কাঁটা বলছে মৈত্রী ক্রীড়াঙ্গন থেকে আমাকে এখনই বিদায় নিতে হবে, কিন্তু যাওয়ার আগে যে কথাটা বলে যাই, আজ 4 জুন, এবং 4 জুন আজকের দিনের কথা যদি বলি তাহলে আজ বেন স্টোকসের জন্মদিন। বেন স্টোকস, যার পুরো নাম বেঞ্জামিন অ্যান্ড্রিউ স্টোকস, তিনি কিন্তু আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন ক্রিস চার্চ নিউজিল্যান্ডে, যদিও পরবর্তী ক্ষেত্রে ছোটবেলায় তিনি চলে আসেন ইংল্যান্ডে এবং ইংল্যান্ড দলের তিনি এই মুহূর্তে টেস্ট দলের ক্যাপ্টেন। বেন স্টোকসকে আজকে মৈত্রী ক্রীড়াঙ্গনের তরফ থেকে জন্মদিনে জানাই অসংখ্য শুভেচ্ছা। শ্রোতা বন্ধুরা, আজকের মতো বিদায় জানানোর পালা, কিন্তু কেমন লাগছে আপনাদের ক্রীড়াঙ্গন সেটা জানান আমাদের, জানাতে মেল করুন aircolkatasports@gmail.com। ততক্ষণ পর্যন্ত অবশ্যই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিয়মিত শুনতে থাকুন আকাশবাণী মৈত্রী। নমস্কার।

0: মৈত্রী ক্রীড়াঙ্গন এখানেই শেষ হল। উপস্থাপনায় ছিলেন সপ্তর্ষি রায়চৌধুরী। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন অনুষ্ঠান ক্ষেত খামারের কথা।
1: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি।

0: আমাদের অনুষ্ঠান। বন্ধুরা, মাছে ভাতে বাঙালি কথাটা বহুল প্রচলিত, আপনারা বিভিন্ন অনুষ্ঠানে আমাদেরই অনুষ্ঠানে আপনারা শুনেছেন। কিন্তু যে সমস্ত গ্রাম বাংলার বুকে, বিশেষ করে আমাদের যারা মৎস্য চাষী বন্ধু রয়েছেন, চাষ করতে গিয়ে অনেকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। সমস্যাটা বলছি এই কারণে যে আপনারা যারা চাষ করেন সেখানে কখনো কখনো সঠিক মাছের চারাপোনা নির্বাচন করতে পারেন না, আবার যদিও বা নির্বাচন করেন তাদের প্রতিপালনের যে বিষয়টি বা হ্যাচারিতে প্রতিপালন করার বিষয়টি আপনারা ঠিকভাবে জেনে ওঠেন না। আপনাদের মধ্যে সেই জানার অজ্ঞতা হতে পারে বা আপনাদের সেই আগ্রহটা কম থাকার জন্য যেভাবে মাছ চাষ করলে আপনারা লাভবান হতে পারবেন সেটা ঠিক আপনাদের হয়ে ওঠে না। সে কারণেই একটা স্বপ্ন নিয়ে আপনারা শুরু করেন। হয়তো কিছু কিছু মানুষ বাড়িতে খাবার জন্য মাছটাকে পুকুরে আছে তাই ছেড়ে দেন দু চারটে, তাই কিন্তু যারা ব্যবসায়িক ভিত্তিতে মাছ চাষ করতে চান তাদের জন্য কিন্তু এই প্রজনন এবং ব্যবস্থাপনা, বিশেষ করে হ্যাচারিতে পালন করার যে ব্যবস্থাপনা সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর তাই আজকের আমরা এই বিষয়ের উপরে একটু আলোকপাত করব, দেশি মাছের আধুনিক প্রজনন ও হ্যাচারি ব্যবস্থাপনা। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নিমপিট রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্রের মৎস্য বিশেষজ্ঞ ডক্টর দেবী প্রসাদ কাঁটাল। ডক্টর দেবী প্রসাদ কাঁটালকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই, নমস্কার।
1: নমস্কার।
0: আর সঙ্গে রয়েছে আপনাদের বেতার কৃষি মিত্র সুব্রত। আমি শুরুতেই যে কথা আপনার থেকে জানতে চাইব যে আমাদের যে সমস্ত মৎস্য চাষী বন্ধু রয়েছেন, আমি যে কথা বললাম আর কি, যে অনেকে চাষ করেন কোন রকমে, পুকুর আছে দুটো মাছ ফেলে দিলাম খাবার জন্য, কিন্তু যারা ব্যবসায়িক ভিত্তিতে চাষ করছেন তাদের ক্ষেত্রে তো এই যে প্রজনন ব্যাপারটা বা হ্যাচারিতে প্রতিপালন করার বিষয়টি, এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।
1: অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবং আমরা যদি দেখি ভারতের ইতিহাস, দেখি ভারত অতীত কাল থেকে একটি নদীমাত্রিক দেশ, এবং অতীত কাল থেকেই আমরা যদি দেখি, আজ থেকে 100 বছর আগে যদি দেখি, তখন কিন্তু এই ব্রিডিং পদ্ধতি এতটা প্রচলিত ছিল না বা আবিষ্কার হয়নি। তখন কিন্তু সাধারণ মানুষ যারা মাছ চাষ করত তারা কিন্তু নদীর উপরে, নদীতে যে পোনা পাওয়া যায় তার উপরেই নির্ভরশীল ছিল। তো নদী থেকে তখন তারা কি করতো, যে মাছের ডিম পোনা যেটি সেটি সংগ্রহ করতো এবং নিজের পুকুরে প্রতিপালন করতো। কিন্তু বর্তমানে জনসংখ্যা বৃদ্ধি, পরিবেশ দূষণ, আমাদের নগরায়ন, এই সমস্ত কারণে কিন্তু মাছের প্রজনন ক্ষেত্র আর আগের মতো পাওয়া যায় না। ফলে নদীতে কিন্তু মাছের বাচ্চা যেটা বা ডিম পোনা
0: সেই অর্থে পাওয়া যাচ্ছে না আগে যেভাবে পাওয়া যেত,
1: যেভাবে পাওয়া যেত।
0: আচ্ছা, এই যে ব্রিডিং, আধুনিক যে ব্রিডিং আর কি, সেটা ঠিক কনসেপ্টটা কবে থেকে এলো বা কে এটা নিয়ে এলেন?
1: হ্যাঁ, আমাদের অন্যতম একজন বাঙালি বিজ্ঞানী ডক্টর হিরাল চৌধুরী এবং তার সহকর্মীরা মিলে ঠিক 1957 সালে এই ব্রিডিং পদ্ধতিটি প্রথম আবিষ্কার করেন। তো তারা যখন এটা পদ্ধতিটি নিয়ে কাজ করছিলেন তখন তারা কি করলেন না, প্রথমে মাছের যে বায়োলজি, ব্রিডিং বায়োলজি, সেটা নিয়ে পর্যবেক্ষণ করলেন। তো আমরা যদি দেশি পোনা গোত্রীয় যে মাছ অর্থাৎ রুই, কাতলা, মৃগেল, এই সমস্ত মাছগুলিকে দেখি, তাহলে এরা কিন্তু পুকুরের মধ্যে এদের পেটে ডিম চলে আসে, কিন্তু এরা কোনোভাবে প্রজনন করতে পারে না। তার প্রধান এবং অন্যতম কারণ এরা প্রাকৃতিক পরিবেশটা পায় না। তো আমরা যদি দেখি যে এদের প্রাকৃতিক পরিবেশটা, তাহলে কি এদের প্রাকৃতিক পরিবেশ হলো ঠিক বন্যা পরিস্থিতি নদীতে। তো তার জন্য আমাদের কি লাগবে, সেটা হচ্ছে এক কোমর মতো বন্যা পরিস্থিতির জল, জলের মধ্যে হালকা স্রোত, ঠান্ডা দুপুর বা বিকেল এবং বৃষ্টির আবহাওয়া, এই পরিবেশ যদি পায় তখনই কিন্তু মাছ প্রাকৃতিক ভাবে ব্রিডিং করতে সক্ষম।
0: আচ্ছা,
1: কিন্তু যেহেতু পুকুরের মধ্যে এই পরিবেশগুলি পায় না, ফলে মাছের পেটে ডিম আসলেও মাছ কিন্তু কোনোভাবেই ডিমগুলি ছাড়ে না, অর্থাৎ ব্রিডিং সম্পন্ন হয় না।
0: তাহলে এই যে প্রজনন বা ব্রিডিং এর কথাটা যেটা আপনি বলছেন, সেক্ষেত্রে মা মাছ তো একান্ত গুরুত্বপূর্ণ একটা অংশ, বা ব্রুড স্টক ম্যানেজমেন্ট, এই ব্যাপারটা ঠিক কি?
1: ব্রুড স্টক অর্থাৎ মা মাছ বা বাবা মাছ দুজনকে আমরা ব্রুড স্টক বলি। তো আমরা যেমন একটি কারখানা চালাতে গেলে অবশ্যই তার কাঁচামাল প্রয়োজন, একইভাবে যদি আমরা হ্যাচারি চালাতে যাই তার কাঁচামাল বা উৎস হচ্ছে ব্রুড ফিস। অর্থাৎ ব্রুড ফিস যদি ভালো না হয় তার বাচ্চা যেটা উৎপন্ন হবে সেটা কিন্তু কোনোভাবেই ভালো হবে না, এবং এই বাচ্চা যদি নিয়ে চাষিরা চাষ করে তখন কিন্তু চাষিরা লাভবান হবে না। তাহলে অবশ্যই ব্রুড ফিস অর্থাৎ মা মাছ বাবা মাছকে ভালোভাবে প্রস্তুত করা প্রয়োজন, এবং এই প্রস্তুতের জন্য আমাদের প্রধান যেটা করণীয়, ঠিক ব্রিডিং সিজনের আগে অর্থাৎ বর্ষার আগে যখন সবেমাত্র শীতকালটা কেটে যাচ্ছে তখন থেকে এদের যথেষ্ট পরিমাণে খাবার খাওয়াতে হবে, এবং এই খাবারের মধ্যে প্রায় 30-35% প্রোটিন, ভিটামিন ই, ভিটামিন সি এবং কিছু ভিটামিন মিনারেল মিক্সার থাকা উচিত। তো চাষিদের পক্ষে বা সাধারণ যারা হ্যাচারি ম্যানেজমেন্ট করেন তাদের পক্ষে হয়তো সবসময় এই সমস্ত খাবার নির্ণয় করে খাওয়ানো সম্ভব হয় না,
0: স্বাভাবিক।
1: তো এই কারণেই অনেক কেন্দ্র সরকারের অনেক ইনস্টিটিউট আছেন যারা এই বিষয়ে কাজ করে ঠিক একটি সুষম খাদ্য চাষিদের জন্য উপলব্ধ করিয়েছেন, সেটিকে আমরা বলি সিফা ব্রুড। এটা একটা আইসিআরএ ইনস্টিটিউট, এটি ভুবনেশ্বরে অবস্থিত। তো তারা এই কার্পের উপরে গত প্রায় 50-60 বছর ধরে কাজ করছে, এবং তারা এই সিফা ব্রুড যে ফিড অর্থাৎ কৃত্রিম খাবার সেটা বানিয়েছে।

0: এবং এই খাবারের মধ্যে একটি কার্পের ডিম আসার জন্য যে যে খাদ্য উপাদানগুলি প্রয়োজন, সুষমভাবে যতটা প্রয়োজন, তো ঠিক ততটাই তারা বানিয়ে চাষিদের কাছে উপলব্ধ করিয়েছেন। এর ফলে যদি চাষিরা এই খাবারটা খাওয়ায় অতি সহজে এবং প্রাকৃতিকভাবে মাছে যখন ডিম আসে তার থেকে বরং এক মাস মতো আগেও ডিম চলে আসতে পারে এই খাবার খাওয়ানোর মাধ্যমে।
1: আচ্ছা, এই যে সিফা ব্রুট ফিডের কথা বললেন আপনি, এগুলো আপনার উড়িষ্যার ভুবনেশ্বরে একটা সংস্থা দ্বারা করেছেন, আবিষ্কার করেছেন কৃষকদের কথা মাথায় রেখে, কিন্তু আমাদের এতুদ অঞ্চলে যে সমস্ত কৃষক বন্ধু রয়েছেন, মৎস্য চাষী যারা রয়েছেন, তারা এই খাবারটা পাবেন কোথা থেকে?
0: তারা এই খাবারটা পাওয়ার জন্য তাদের নিকটবর্তী যে ব্লক অফিস অর্থাৎ ফিশারি এক্সটেনশন অফিসার বা এফইউ যারা রয়েছেন ব্লকে, তাছাড়া বিভিন্ন প্রত্যেক জেলাতে যে একটি করে কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে সেখানে যে মৎস্য বিভাগ তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং সেই লোকাল এলাকায় কোথায় সেই ধরনের খাবারটি পাওয়া যেতে পারে তারাই সেটা যোগাযোগ দিয়ে দেবেন।
1: বেশ বেশ, এটা তো গেল একটা ব্রুট স্টক ম্যানেজমেন্টের কথা বললেন। এবারে এই যে মা মাছ বা বাবা মাছ এটা নির্ণয় করা, যারা সাধারণ মৎস্য চাষী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে তো একটা নির্বাচন করার ব্যাপারটা একটা থেকে থাকে যে সে বুঝবেন কিভাবে বা কোন মা মাছটা একটা স্বাস্থ্যসম্মত বা বাবা মাছটা স্বাস্থ্যসম্মত রয়েছে, সেই ব্যাপারটা তাদের একটা সম্যক ধারণা থাকা তো দরকার।
0: অবশ্যই ব্রিডিং যখন করবেন অবশ্যই তার একটা সম্যক ধারণা থাকা উচিত, কারণ ব্রুড আগে যেটা আলোচনা করলাম, ব্রুড যদি ভালো না হয় বাচ্চা কিন্তু ভালো হবে না। তাহলে ব্রুড যদি আমাকে সিলেক্ট করতে হয় প্রথমেই দেখতে হবে সেই মাছটি পরিণত কিনা অর্থাৎ অ্যাডাল্ট স্টেজ পৌঁছেছে কিনা। তো সেটা করা সাধারণত আমরা যেটা চাষিদেরকে বলি যে দু বছর বা তার থেকে বয়স্ক যে সমস্ত মাছ সেগুলো নিয়ে ব্রিড যদি ব্রিডিং করাই তাহলে অবশ্যই ভালো ফল পাওয়া যাবে।
1: কিন্তু সব বছর প্লাস
0: কিন্তু সেটা হয়তো চাষিদের পক্ষে সবসময় জানা সম্ভব হয় না। তাহলে তার জন্য আমরা কি বলি, 2 কেজি বা 3 কেজি মাছ এই ধরনের এর থেকে বেশি ওজনে যদি মাছ আমরা নিই, রুই কাতলা মৃগেল তাদেরকে নিয়ে যদি আমরা ব্রিডিং করি তাহলে অবশ্যই আমরা ভালো ফল পাবো। এবং এবারে যদি আপনি বলেন যে আমরা স্ত্রী মাছ এবং পুরুষ মাছ কিভাবে চিনবো, আমরা যদি দেখি এই কার্পগোত্রীয় মাছ অন্যান্য সময় এদের শারীরবৃত্তের কোনো পার্থক্য নেই, বাইরে থেকে দেখলে স্ত্রী মাছ বোঝা যায় না, কিন্তু বোঝা যায় একমাত্র ঠিক ব্রিডিং সিজনের আগে এদের মধ্যে কিছু সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ হয়। তো তার মধ্যে একটি অন্যতম যেটা সবাই জানেন যে স্ত্রী মাছের পেটে অবশ্যই ডিম আসবে এবং পেটটি ফুলে আসবে, পেটটি নরম হয়ে আসবে এবং তার সাথে তার জয়ের জনন ছিদ্র পায়ু ছিদ্রের কাছে সেটা কিন্তু লাল হয়ে ফুলে উঠবে, সেটা দেখে আমরা অতি সহজে স্ত্রী মাছ চিনতে পারবো। এবং পুরুষ মাছের ক্ষেত্রে যে পেক্টোরাল ফিন অর্থাৎ বক্ষ পাখনা যেটা কানকোর পাশে থাকে যে পাখনাটা, তার গোড়াটা যদি আমরা হাত দিয়ে ঘষি তাহলে অবশ্যই সেখানে একটি খসখসে ভাব পাওয়া যাবে এবং স্ত্রীর ক্ষেত্রে সেটা কিন্তু খুব স্মুথ বা তেলতেলে থাকবে। তো এখান থেকে আমরা স্ত্রী পুরুষ মাছ অতি সহজেই চিনে ফেলতে পারি।
1: বাহ, এটা খুব আমাদের শ্রোতা বন্ধু যারা শুনছেন খুব সুন্দর একটা নিদর্শন তিনি রাখলেন যে কিভাবে অতি সহজে আপনারা মাছগুলোকে চিনবেন, যেটা পুরুষ বা স্ত্রী মাছ এটা চেনা আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কেননা না চিনলে বা সঠিক, যেমন দেবীপ্রসাদ বাবু বললেন যে 2.5 থেকে 3 কেজি ওজনের মাছ বা 2 বছর প্লাস হয়ে গেছে এমন কোন মাছ নিয়ে যদি ব্রিডিং করেন সেক্ষেত্রে ভালো পোনা পেতে পারবেন। আচ্ছা, এখন তো বিভিন্ন প্রযুক্তি এসেছে, আধুনিক প্রযুক্তি এসেছে বা আপনার হরমোনের ব্যাপার প্রয়োগ করা হয়ে থাকে, সেক্ষেত্রে কিভাবে কি করবেন?
0: দেখুন, প্রথম যখন ব্রিডিংটা শুরু হয় তখন কিন্তু আমাদের মার্কেটে কিন্তু এত সিনথেটিক হরমোন ছিল না। তো আগে প্রাথমিকভাবে যখন ব্রিডিং করানো শুরু হয় তখন কিন্তু পিটুইটারি এক্সট্রাক্ট তৈরির মাধ্যমে কিন্তু করা হতো। তো পিটুইটারি আমরা সবাই যারা বিজ্ঞানের ছাত্র তা সবাই জানি, পিটুইটারি একটি হরমোন নিষ্কাশী একটি গ্রন্থি যেটা ব্রেনে থাকে এবং এখান থেকেই মাছের ব্রিডিং এর যে প্রাথমিক হরমোনগুলি সেটি নিঃসারিত হয়। তো আমরা যখন মাছকে কৃত্রিমভাবে ব্রিডিং করাতে চাই বা প্রণীত প্রজনন করাতে চাই তখন এই অন্যান্য যেগুলো মাছগুলো আমরা খাচ্ছি বাজারে যেগুলো কেটে বিক্রি হয় সেখান থেকে অনেকে এই পিটুইটারি গ্রন্থিটা কালেক্ট করে নেয়।
1: আচ্ছা, সেই মাথা থেকে
0: কেটে যারা স্কিলড পেয়েছে, যারা স্কিল ট্রেনিং নিয়েছে তারা কিন্তু অতি সহজেই মাছের মাথা থেকে এই পিটুইটারি গ্রন্থিটা কালেক্ট করে এবং তারা অ্যাসিডের মধ্যে প্রিজার্ভ করে এবং যারা হ্যাচারি বা খামারি যারা চাষ করছে তাদের কিন্তু পাঠিয়ে দেয় এবং যিনি হ্যাচারি যারা ব্রিডিং করান তারা কিন্তু এই পিটুইটারি গ্রন্থি নেন। গ্রন্থিটা নিয়ে ম্যাসারেট করা হয় অর্থাৎ গুঁড়ো করে স্যালাইনের মধ্যে মিশিয়ে নেওয়া হয় এবং সেখান থেকে সেন্ট্রিফিউজের মাধ্যমে সেটাকে পরিশোধিত করা হয় এবং সেটাকে ইঞ্জেকশন হিসেবে মাছকে দেওয়া হয়।
1: আচ্ছা, ইঞ্জেকশনের সাহায্য দিতে হবে,
0: ইঞ্জেকশনের সাহায্যে মাছকে দেওয়া।
1: এবারে এই যে ইঞ্জেকশনের কথা এলো যখন, তাহলে ইঞ্জেকশন ব্যবহার করার তো একটা ডোজ বা সিরিঞ্জ যেগুলো ব্যবহার করে তাদের কি কোনো বিশেষত্ব রয়েছে বা হিসেব রয়েছে?
0: হিসেব তো অবশ্যই আছে। যেমন আমরা যদি পিটুইটারি গ্রন্থি ব্যবহার করি, যেহেতু এটি প্রাকৃতিক উৎস এবং এর মধ্যে এফিসিয়েন্সি তুলনামূলক কৃত্রিমের থেকে কম, তো এর জন্য কি করতে হয়, যদি আমি পিটুইটারি ইঞ্জেকশন দিই স্ত্রী মাছকে 2 বার ইঞ্জেকশন দিতে হয় এবং পুরুষ মাছকে 1 বার ইঞ্জেকশন দিতে হয়। তো স্ত্রী মাছকে যখন ইঞ্জেকশন দেবো আমরা সাধারণত ইঞ্জেকশন দিই বিকেল বেলায়, ঠিক যখন পড়ন্ত বিকেল 5টা 6টা বাজছে ওই সময় আমরা স্ত্রী মাছকে প্রথম ইঞ্জেকশনটা দিই এবং এর ডোজ মোটামুটি থাকে প্রায় 3 থেকে 5 mg প্রতি কেজি হিসাবে, অর্থাৎ যদি আমার 2 কেজির মাছ হয় তাহলে আমি সেই হিসাবে
1: 3 থেকে 5 মিলিগ্রাম
0: মিলিগ্রাম

0: অর্থাৎ 6-10 mg দিতে পারবো ইনজেকশন। আচ্ছা, সেটাকে গুলে স্যালাইন ওয়াটার মধ্যে ম্যাসারেট করে তার দ্রবণ বানিয়ে সেখান থেকে আমি ইনজেকশন দিতে পারি। এবং ঠিক এর 5-6 ঘন্টা পর, অর্থাৎ আমি যদি বিকেল 5টা ইনজেকশন দিই প্রথম ইনজেকশন, তাহলে দ্বিতীয় ইনজেকশন আমার হবে 11টার দিকে। ওই সময় আমি স্ত্রীকে প্রথম যে ডোজ দিয়েছিলাম তার ঠিক দ্বিগুণ পরিমাণে ডোজ দেবো, এবং সেই ইনজেকশনটা মাছের যে পাশে দেওয়া হয়েছিল তার ঠিক বিপরীত পাশে দেবো, যাতে মাছের স্ট্রেসটা কম হয়। এবং ঠিক এই সময় আমি পুরুষ মাছকে প্রথম ইনজেকশনটা দেবো। তো এর ডোজ পুরুষ মাছের ক্ষেত্রে যেটা হবে সেটা স্ত্রী মাছের প্রথম ডোজ, অর্থাৎ 3-5 mg প্রতি কেজি দেওয়া হবে, এবং স্ত্রীর ক্ষেত্রে সেই ডোজটি প্রায় 6-10 mg প্রতি কেজি হিসাবে দিতে হবে।
1: আচ্ছা, প্রতি কেজি বলতে ধরুন মাছটার যে ওজন, বডি ওয়েট 2.5 কেজি মাছ হলে সেই অনুযায়ী 3-5 গ্রাম 5 মিলিগ্রাম সেটা দিতে হবে। আচ্ছা আচ্ছা, বেশ। আর যেটা আপনি যে সুঁচটা বা সিরিঞ্জের কথা যেটা বলছিলাম, সেটা কেমন হওয়া উচিত?
0: সিরিঞ্জ অবশ্যই যদি ছোট মাছ হয়, আমরা কিছু দেশি মাছ আছে যেগুলো ছোট 1-1.5 কেজি যে সমস্ত মাছ, তাদের ক্ষেত্রে আমরা তুলনামূলক সরু সুঁচটা ব্যবহার করব, অর্থাৎ প্রায় 22 গেজের যে সুঁচগুলি হয় সেগুলি ব্যবহার করতে পারি। কিন্তু যদি আমরা বড় মাছ, অর্থাৎ 2 কেজি বা তার বেশি বড় মাছ যেগুলি, সেগুলো যদি ইনজেকশন দিতে চাই, অবশ্যই একটু পাতলা গেজের সুঁচ, যেটি প্রায় 19-20 গেজ যেটা আমরা মার্কেট থেকে পেতে পারি, ওই সুঁচগুলি আমরা ব্যবহার করব।
1: আচ্ছা, আর এই সময় যারা এই ইনজেকশন দেবেন বা সিরিঞ্জ নির্বাচন করছেন, ডোজ ব্যবহার করছেন, তাদের কি কোনো বিশেষ প্রশিক্ষণ বা কোনো সতর্কতা অবলম্বন করা প্রয়োজন?
0: অবশ্যই, ইনজেকশন দেওয়ার সময় অবশ্যই সতর্কতা ব্যবহার করা উচিত, কারণ যখন আমরা ইনজেকশন দেব তখন আমরা অবশ্যই চেষ্টা করব যেন তার কোনো ভাইটাল অর্গ্যান, তার হৃৎপিণ্ড আছে, তার কিডনি আছে, এই সমস্ত অর্গ্যানে যেন কোনোভাবে ইনজেকশনটা না পড়ে যায়। তো আমরা বৈজ্ঞানিকভাবে যখন আমরা আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্র বা অন্য কোথাও ট্রেনিং দিই, তখন আমরা চাষিদেরকে শেখাই যে মূলত মাছকে 3টি জায়গায় ইনজেকশন দেওয়া যায়। একটি হচ্ছে ঠিক পিঠে বরাবর, অর্থাৎ মাছের আমরা গাদার যে পিসটি খাই সেখানে যে মাংসল অংশ, সেই মাংসল অংশে আমরা ইনজেকশন দিতে পারি। তো এটা দেওয়ার নিয়ম হচ্ছে আমাদের যে পার্শ্বরেখা, মাছের সাইডে যে দাগটি থাকে পার্শ্বরেখা, তার ঠিক ওপরে, এবং যে ডর্সাল ফিনটি থাকে, অর্থাৎ পিষ্ঠ যে পাখনা, তার নিচে যে কোনো জায়গায় আঁশের গোড়াতে আমরা ইনজেকশনটা দিই। এবং এটা দেওয়ার নিয়ম হচ্ছে আমরা সুঁচটাকে ঠিক 45 ডিগ্রি অ্যাঙ্গেলে মাছের মধ্যে বিদ্ধ করব, এবং যে পরিমাণ ডোজ দেওয়ার সেটি দেব। তাছাড়া আরো 2টি জায়গায় মাছের ইনজেকশন দেওয়া যায়, তার মধ্যে অন্যতম হচ্ছে যেটা পেক্টোরাল ফিন, অর্থাৎ বক্ষ পাখনা, বক্ষ পাখনার গোড়ায় ইনজেকশন দেওয়া যায়, এবং এটি খুবই কার্যকরী ওখানে ইনজেকশন যদি দেওয়া হয়। কিন্তু এর সঙ্গে একটি রিস্কও আছে যে ওর বক্ষ পাখনার ঠিক নিচে আমাদের হৃৎপিণ্ড থাকে মাছের ক্ষেত্রে, তো আমরা যদি একটু বেশি গেঁথে ফেলি মাছের হৃৎপিণ্ড পাংচার হয়ে মাছটি কিন্তু মারা যেতে পারে। তাই জন্য আমরা সবসময় যদি প্রাথমিকভাবে কোনো চাষি চাষ করছেন বা ব্রিডিং করাতে চাইছেন, তাহলে আমরা অবশ্যই বলবো তারা যেন ঠিক পৃষ্ঠ পাখনার নিচে এবং পার্শ্বরেখার উপরে যেন ইনজেকশনটা দেয়।
1: মানে এটা একটা নিরাপদ
0: নিরাপদ জায়গা, যেহেতু ওখানে কোনো ভাইটাল অর্গ্যান নেই, মাংসল অংশ, কোনো ভয়ের কোনো জায়গা নেই।
1: বেশ, মানে এতক্ষণ আমরা ব্রিডিং এর কিছু সতর্কতা, খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনি বললেন, এবং আমাদের কৃষক বন্ধুরা, মৎস্য চাষীরা আর কি, তারা খুবই উপকৃত হবেন। এবারে এই যে ব্রিডিং বা হ্যাচারি যে সিস্টেমটা, হ্যাচারি ব্যবস্থাপনার ব্যাপার, এই ব্যাপারটা আমরা আসি একটু। হ্যাচিং বা পুল, মানে হ্যাচারি সিস্টেম করতে গেলে হ্যাচারিটা একটা নির্মাণের একটা তো ব্যাপার থেকে থাকে, সেটা শুরু থেকে যদি আমরা একটু শুরু করি, হ্যাচারিটা করতে গেলে কিভাবে তার প্রস্তুতি নেবেন বা কেমন হওয়া প্রয়োজন সেটা যদি একটু বলেন।
0: যেমন আমরা একটু আগে যেটা আলোচনা করলাম যে আমাদের দেশি যে পোনা মাছ, তারা কিন্তু প্রাকৃতিকভাবে পুকুরের ডিম হলে প্রাকৃতিকভাবে ডিম ছাড়তে পারে না, তাহলে আমরা যেটা আলোচনা করলাম তার প্রাকৃতিক যে কুইগুলো দরকার, তার যে পরিস্থিতি দরকার, সেটা কিন্তু তাকে দিতে হবে। তো আমরা যে চাইনিজ সার্কুলার হ্যাচারি যেটা ব্যবহার করি, সেটার মধ্যে কিন্তু এই প্রাকৃতিক পরিবেশটাই তৈরি করার চেষ্টা করি। অর্থাৎ আমাদের যে চাইনিজ হ্যাচারি বা ইকো হ্যাচারি আমরা বলি, এই হ্যাচারি 3টে কম্পোনেন্ট থাকে, 3টে অংশ থাকে। একটি হচ্ছে ব্রিডিং পুল, যেখানে মা মাছ বা মাছকে ইনজেকশন দিয়ে ছাড়া হয়, যেখানে তারা ডিমগুলি রিলিজ করে, ডিম এবং স্পার্ম রিলিজ করে সেখানে, এবং ফার্টিলাইজেশনটা সংগঠিত হয়। এরপরে একটি আছে হ্যাচিং পুল, যেখানে এই সমস্ত যে ডিমগুলি ছাড়া হলো, নিষিক্ত ডিম, সেগুলো সেখানে ঘুরতে থাকে এবং সেখানে ডিমগুলি ফুটে বাচ্চা বেরোয়। এবং স্পন কালেকশন ইউনিট, যে হ্যাচিং এর পর যে ডিমের খোসা থেকে যে বাচ্চাগুলি বেরোবে ডিম ফাটিয়ে, সেই বাচ্চাগুলি একটি জায়গায় কালেক্ট করা হয়, যেখান থেকে তারা সরাসরি বিক্রি করে দেওয়া যেতে পারে। তো এই 3টি ইউনিট, তার সঙ্গে একটি যে প্রধান ইউনিট সেটি হচ্ছে ওয়াটার ট্যাঙ্ক। অবশ্যই আমি যখন মাছের ব্রিডিং করবো তার অবশ্যই
1: সাফিসিয়েন্ট ওয়াটার সাপ্লাই থাকতে
0: হবে। এবং আমরা যদি কোনোভাবে গ্রাউন্ড ওয়াটার, অর্থাৎ মাটির নিচের জল ব্যবহার করি, তাহলে আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে গ্রাউন্ড ওয়াটার, মাটির নিচের জলে অক্সিজেন থাকে না, এবং মাছের বেঁচে থাকার জন্য বা মাছের বাচ্চার বেঁচে থাকার জন্য অক্সিজেন অবশ্যম্ভাবী। তারা যদিও খাবার খায় না, কিন্তু অক্সিজেন খুবই দরকার, তাই জলটি রেখে কিছুদিন বাতাস চালিয়ে নিলে সেই জলটি আমরা অতি সহজে ব্যবহার করতে পারি।
1: আচ্ছা, এক্ষেত্রে ব্রিডিং পুলে যে সমস্ত বা হ্যাচিং পুলের কথা যদি বলি, সেক্ষেত্রে তার ওই যে জলের আপনি সাইক্লিং এর ব্যাপারটা বলছেন, যে অক্সিজেন সাপ্লাই দেওয়া বা কন্টিনিউ জলে, সেটা কেমন ভাবে করবেন?
0: আমরা প্রথমেই যে কাজটি করবো, প্রথমেই মাটি থেকে যদি পুকুরের জল হয় তাহলে জলটিকে প্রথমে ছেঁকে নিতে হবে, কারণ তার মধ্যে অনেক প্ল্যাঙ্কটন বা অনেক ক্ষতিকর পোকা থাকে।

0: থাকতে পারে যেটা মাছের ক্ষতি করতে পারে, তাহলে প্রথমেই চেষ্টা করবো জলটা যাতে আমরা কোনো
1: পরিশ্রিত
0: করে নেওয়া, বা আমরা যদি মাটির নিচে জল ব্যবহার করি যেখানে লবণাক্ততার কোনো সমস্যা নেই বা হার্ডনেসের খুব একটা সমস্যা নেই, অর্থাৎ জলের ক্ষরভাবের কোনো সমস্যা নেই, সেখানকার জল আমরা অতি সহজে তার মধ্যে জলটাকে যদি আমরা একটু বাতাস চালিয়ে নিই, আমরা অনেকে অ্যাকোয়ারিয়াম ব্যবহার করেছি, এরিয়েটার সম্পর্কে কমবেশি সবাই জানি, তো এরকম যদি এরিয়েটার দিয়ে একটু বাতাস চালিয়ে নিই তার মধ্যে কিন্তু অক্সিজেন মিশে যাবে এবং সেই জলটি আমরা অতি সহজেই ব্যবহার করতে পারি। তাছাড়াও আমরা যে ব্রিডিং পুলগুলি ব্যবহার করি এর মধ্যে জলটি একটি সবসময় সার্কুলার মুভমেন্টে থাকে, অর্থাৎ ঘুরতে থাকে এবং এই ঘোরার সময় কিন্তু সবসময় জল মিশতে থাকে।
1: আর এই ক্ষেত্রে কি কোনো জলের যে টেম্পারেচার এমন কিছু বিধিনিষেধ আছে নাকি যে এই পরিমাণ থাকবে?
0: অবশ্যই, যদি আমরা যখন ব্রিডিং করবো তখন আমরা সবসময় চেষ্টা করবো যাতে কোনো ঠান্ডা, তুলনামূলক ঠান্ডা দিনে আমরা ব্রিডিংটি করি এবং বিকেলের বেলায় অবশ্যই ইঞ্জেকশন দেবো এবং সেই সময় তাপমাত্রা যেন ঠিক 25-28 ডিগ্রি বা 28 ডিগ্রি কাছাকাছি যেন থাকে। তো এই পরিস্থিতিতে মাছের ডিমগুলি অতি সহজেই নিষিক্ত হয় এবং অতি সহজে ডিম ফুটে বাচ্চা বেরোতে পারে।
1: আচ্ছা, এই যে হ্যাচিং পুল বা আপনি ধরুন ব্রিডিং পুল স্পন কালেকশনের কথা বললেন, এক্ষেত্রে আমাদের যে উৎপাদন ক্ষমতা কেমন হতে পারে? সবকিছু আমাদের একজন মৎস্যচাষী বন্ধু, তিনি আপনি যেমনভাবে বলে এলেন সেইভাবে তিনি তৈরি করেছেন, সবকিছু মেনটেন করলেন, সেক্ষেত্রে মাছের উৎপাদন ক্ষমতা কেমন হতে পারে বা তাদের লংজিভিটি কেমন হবে?
0: আমরা যদি উৎপাদন ক্ষমতাটা দেখি তাহলে মাছের, আমরা যদি পোনা মাছের কথা বলি, অর্থাৎ প্রধান যে পোনা মাছ রুই, কাতলা, মৃগেল, এই সমস্ত মাছের উৎপাদনশীলতা যথেষ্ট বেশি এবং এদের প্রায় প্রত্যেক কেজি মাছ 1.5 লক্ষ থেকে 2 লক্ষ পর্যন্ত ডিম দিতে পারে।
1: বাবা, এত
0: এত সংখ্যায় ডিম দিতে পারে এবং এই কারণে এই মাছগুলি আমাদের দেশের প্রধান মাছ, কারণ এই মাছগুলো অতি সহজে ব্রিডিং করানো যায় এবং অতি সহজে পোনাগুলো বাঁচানো যায় এবং প্রাকৃতিক খাদ্য খেয়ে এরা বড় হতে পারে এবং এদের স্বাদ যথেষ্ট বেশি এবং মার্কেটের ডিমান্ডও বেশি। এই সমস্ত কারণের কারণেই কিন্তু আমরা এই মাছগুলো প্রধানত ব্রিডিং করাই।
1: এই যে এত পরিমাণে তারা ডিম দিল, সেক্ষেত্রে কি সবটাই বেঁচে থাকছে বা এরকম কিছু নাকি এখান থেকে মৃত্যুর হার কেমন?
0: অবশ্যই, এটা একটি অন্যতম জানার বিষয় যে এত পরিমাণ যে মাছ ডিম দেয়, অর্থাৎ একটি মাছ যদি প্রায় 1.5 থেকে 2 লক্ষ ডিম দেয় তাহলে চারপাশে আমরা নদীতে শুধু মাছই দেখতে পেতাম, কিন্তু সেটা তো আমরা দেখতে পাই না। তার একমাত্র কারণ প্রাকৃতিক পরিবেশে তারা কিন্তু এত বেঁচে থাকতে পারে না, অর্থাৎ সার্ভাইভাল রেট অনেক কম। কিন্তু আমরা যখন কৃত্রিমভাবে হ্যাচারিতে করি সেখানে কিন্তু যদি ভালোভাবে ম্যানেজ করা যায়, তার তাপমাত্রা, তার জলের পরিস্থিতি, তার হার্ডনেস, জলের সার্কুলেশন, সমস্ত কিছু সিস্টেম যদি ঠিকঠাক থাকে তাহলে 70-90% যে ডিম ফুটে বাচ্চা বেরিয়ে যেতে পারে এবং তা থেকে আমরা প্রায় 60-70% অতি সহজেই বাঁচিয়ে ফেলতে পারি।
1: আচ্ছা, এই যে সমস্ত মাছগুলি আপনি হ্যাচারি বা ব্রিডিং পুলে তৈরি করলেন এবং তারা একটা পরিবেশে বেড়ে উঠলো, ছোট থেকে বড় হলো, এরপরেই তো গিয়ে তারা প্রাকৃতিক পরিবেশে মিশছে, একটা বড় জলাশয়ে গিয়ে পড়লো, সেক্ষেত্রে তাদের কোনো সমস্যা হবে না?
0: না, অবশ্যই যখন একটি পরিবেশ থেকে অন্য পরিবেশে যাবে তাদের একটু সমস্যা আসতে পারে, তার জন্য আমরা যখন মাছ চাষি যখন কোনো পুকুরে মাছটি ছাড়তে যাবে, হ্যাচারি থেকে যখন পুকুরে যাবে, কারণ হ্যাচারিটি যথেষ্ট একটি প্রোটেক্টেড এরিয়া, সেখানে একটি নার্সারির মতো প্রোটেক্টেড এরিয়ার মধ্যে সে বাচ্চাটি ছিল, সে যখন এরপরে প্রাকৃতিক যে কাঠিনাত্যের সম্মুখীন হবে তখন কিন্তু অনেক মাছ মারা যেতে পারে। তো তার জন্য আমরা চাষিদেরকে কি বলি যে বাচ্চাগুলি যখন আপনার পুকুরে ছাড়বেন তার আগে অবশ্যই পরীক্ষা করে দেখে নেবেন যে বাচ্চাগুলি ভালো প্রজাতির আছে কিনা বা তার বাঁচার হার কেমন,
1: শরীর স্বাস্থ্য
0: ঠিকঠাক আছে কিনা।
1: অবশ্যই, সেক্ষেত্রে তাহলে তারা কিভাবে বুঝবেন যে আমার এই যে বাচ্চাটা আমি ছাড়ছি, পোনাটা যেটা ছাড়ছি পুকুরে, সেটা একদম সতেজ বা সুস্থ?
0: সতেজ জানার খুবই সোজা উপায় আছে যে আমরা একটি ট্রে বা অ্যানিমাল ট্রে নিতে পারি, তার মধ্যে পোনার বাচ্চাগুলিকে ছাড়বো এবং তার মধ্যে ঘুরিয়ে দেবো জলটাকে, যদি থালার মধ্যেও নিই থালার মধ্যে জলটাকে ঘুরিয়ে দেবো, ঘোরালেই ঠিক দেখবো যে মাছের স্বভাব হচ্ছে স্রোতের বিপরীতে সাঁতার কাটা এবং সেটা ছোটবেলা থেকেই থাকে, তার জন্মগত প্রতিক্রিয়া ওটা। তো আমরা ঘুরিয়ে দেওয়ার পরেই যদি দেখি মাছ ঠিকঠাক ভাবে বিপরীতে, স্রোতের বিপরীতে সাঁতার কাটছে, তাহলে বুঝবো যে মাছের মধ্যে অ্যাক্টিভিটি আছে এবং তার মধ্যে আমরা অবশ্যই দেখবো কোনো বিকলাঙ্গ মাছ আছে কিনা, শরীরটা আঁকা বাঁকা আছে কিনা। সেই ধরনের মাছের পরিমাণ যদি বেশি থাকে তাহলে অবশ্যই আমরা সেই হ্যাচারি থেকে সেই মাছগুলি নেব না। এবং তার সঙ্গে আরেকটি যেটা আলোচনা করছিলাম যে এক জায়গা থেকে অন্য পুকুরে যখন স্থানান্তরিত করা হবে তখন কিন্তু মাছগুলিকে যদি বাঁচানোর হার বাড়াতে হয় তখন অবশ্যই তাকে সেই নতুন পরিবেশে খাপ খাইয়ে নিতে হবে। অর্থাৎ আমরা যদি কোনো একটি শীতল এসি রুমে আছি, হঠাৎ করে গরম জায়গায় গেলাম বা গরম থেকে হঠাৎ করে শীতে এলাম, তাহলে কিন্তু আমাদের একটা অসুবিধা তৈরি হয়। একই জিনিস কিন্তু মাছের ক্ষেত্রেও হয়, যখন সেই একটি পরিবেশে ছিল সেখান থেকে যখন সম্পূর্ণ নতুন পরিবেশে যাচ্ছে তখন কিন্তু তাকে একটু খাপ খাইয়ে নিতে হয়। তো আমরা তার জন্য বলি যে পাত্রে, সেটা হতে পারে হাঁড়ি বা এখনকার নতুন যে প্লাস্টিক পদ্ধতি যেখানে বলের মাধ্যমে, যেটা চাষিরা বলেন যে মাছ ট্রান্সপোর্ট করা হয়, সেই বলগুলি অর্থাৎ প্লাস্টিকের যে প্যাকেটগুলি, বায়ুপূর্ণ যে প্যাকেট, সেগুলো কিন্তু 10 মিনিট থেকে আধ ঘন্টা পর্যন্ত যে পুকুরে ছাড়া হবে সেই পুকুরে ভাসিয়ে রাখতে হয়। ভাসিয়ে রাখার ফলে কি হয়, পুকুরের প্যাকেটের ভেতরে যে জল এবং বাইরের যে পুকুরের জল, সেই জলের তাপমাত্রা কিন্তু সমতা চলে আসে এবং এরপরে কি করতে হয়, যে পুকুরে আমি ছাড়বো সেই পুকুরে জল অল্প অল্প করে মিশাতে হয় যাতে সে এবং এরপরে অতি সহজে আমরা পুকুরে ছেড়ে দেবো।
1: এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং আমাদের যে সমস্ত মৎস্যচাষী বন্ধু রয়েছেন তারা বোধহয় খুব সহজে বুঝতে পেরেছেন যে একটা সুস্থ সতেজ মাছ কিভাবে আইডেন্টিফাই

0: কুসুমথলি লেগে থাকার কারণে ওরা 3 দিন পর্যন্ত কোনো খাবার খায় না। তো এই 3 দিন পরে যে বাচ্চাটা আমরা পাই, যখন ডিমের কুসুমথলিটা সম্পূর্ণরূপে শরীরে শোষিত হয়ে গেছে এবং এটা খাবার খাওয়া শুরু করবে, সেই স্টেজটিকে বলা হয় স্পন। এবং এর পরে আসে যেটা ফ্রাই, অর্থাৎ নার্সারি রিয়ারিং। নার্সারি পুকুরে যে আমরা এই ছোট্ট মশা লার্ভার মতো যে মাছের পোনাটি ছাড়লাম এবং ঠিক 1 মাসের মধ্যে যে ঠিক 1 ইঞ্চি যে মাছটা পাবো, সে 20 দিন থেকে 1 মাসের মধ্যে যে 1 ইঞ্চি সাইজের মাছটি পাবো সেটিকে বলা হয় ফ্রাই। এবং এই ফ্রাইটিকে যদি আমরা আরো বড় পুকুরে চাষ করি, যখন তার সাইজ ঠিক 1 আঙুলের মতো হবে,
1: 2-3 ইঞ্চি মতো,
0: 3 ইঞ্চির কাছাকাছি, 2.5-3 ইঞ্চির মতো যখন হয়ে যাবে, তখন কিন্তু এটাকে বলা হয় ফিঙ্গারলিং।
1: আচ্ছা, বাহ, এই জিনিসটা যারা মাছ চাষী রয়েছেন তারা হয়তো কেউ কেউ জানেন, আবার অনেকেই জানা ছিল না, এটা যেমন আমারও ঠিক জানা ছিল না, এটাও আপনার থেকে জানলাম। আচ্ছা, এবারে আমাদের সময় প্রায় শেষ হয়ে আসছে, আমরা একটু প্যাকেজিং, যারা হয়তো এখান থেকে নিয়ে হ্যাচারি থেকে নিয়ে গিয়ে দূরে কোথাও পুকুরে ছাড়বেন বা যারা চাষ করছেন, এই যে মাছটা নিয়ে যাওয়ার যে একটা ব্যাপার রয়েছে, সেক্ষেত্রে কতটা সতর্কতা অবলম্বন করা প্রয়োজন বা কিভাবে করবেন নিয়ে যাবেন স্থানান্তরিতের ক্ষেত্রে?
0: অবশ্যই, একটা যখন পরিবেশ, আমরা একটু আগে যেটা আলোচনা করলাম যে মাছ যখন এক পরিবেশ থেকে অন্য পরিবেশে যায় তার মধ্যে কিন্তু স্ট্রেস আছে এবং স্ট্রেসের জন্য কিন্তু অনেক মাছ মারা যেতে পারে। তো আমাকে যদি মাছের বাঁচিয়ে রাখতে হয়, বেশি পরিমাণে মাছ পেতে হয় আমাকে বাঁচিয়ে রাখতে হয়, তাহলে অবশ্যই আমাকে খাপ খাইয়ে নিতে হবে। এবং যখন খাপ খাইয়ে নেওয়ার আগে যে মাছগুলি আমি যেখান থেকে কিনবো বা হ্যাচারি থেকে কিনবো তাদেরকে কিন্তু অ্যাক্লিমেটাইজ করিয়ে নিতে হবে, অর্থাৎ একদিন আগে, যেদিন আমি মাছের ডেলিভারিটি নেব, সেই যে খামারি অর্থাৎ যে হ্যাচারি ওনার, সে কিন্তু তার একদিন আগে থেকে মাছকে খাবার খাওয়ানো বন্ধ করবে এবং একটি জায়গায় রেখে, একটি ঘন জায়গায় জালের মধ্যে আটকে রাখবে, ছোট জায়গায়, যাতে মাছটি খুব ঘন পরিস্থিতিতে অর্থাৎ খুব ক্রাউডেড পরিস্থিতিতে যেন থাকতে অভ্যস্ত হয়ে যায় এবং তার উপরে কন্টিনিউয়াসলি জল ছেড়ে রাখা হবে। এতে কি হয়, মাছের পেটের ভেতরে যে সমস্ত খাবার বা মলমূত্রগুলি রয়ে গেছে সেগুলো তার শরীর থেকে বেরিয়ে যাবে এবং বেরিয়ে যাওয়ার কারণে ট্রান্সপোর্টের সময় যে জল, যে সে তো একটি বদ্ধ পরিবেশে থাকে, সেখানে যদি তার মলমূত্র পড়তে থাকে সেখানে কিন্তু জলটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এবং মাছগুলি সেখানেই মারা যেতে পারে। সেই পরিস্থিতিকে আটকানোর জন্য আমরা অ্যাক্লিমেটাইজ করে নিই এখানে এইভাবে, এবং অ্যাক্লিমেটাইজ করার পরে যে মাছটা পেলাম তাকে আমরা প্লাস্টিক বলের মাধ্যমে কিন্তু ট্রান্সপোর্ট করতে পারি। তো এই প্লাস্টিকের বলে যদি আমরা ট্রান্সপোর্ট করি, সাধারণত 18 লিটারের যে প্লাস্টিকের ব্যাগ, মোটা যে প্লাস্টিকের ব্যাগ, সেগুলি আমরা ব্যবহার করে থাকতে পারি এবং এর মধ্যে 1/3 আমরা জল দেবো, পরিষ্কার জল, এবং এর মধ্যে পোনাগুলি দিই। দেওয়ার পর এর মধ্যে আমরা যে অক্সিজেন ট্যাঙ্ক, আমরা যে নিঃশ্বাস নেওয়ার জন্য যে অক্সিজেন ব্যবহার করি, মেডিকেল অক্সিজেন, সেই অক্সিজেনের পাইপ ডুবিয়ে এটাকে আমরা প্লাস্টিকটাকে ভর্তি করি, অর্থাৎ 2/3 যে প্লাস্টিক ব্যাগ তার মধ্যে অক্সিজেন বাতাস থাকবে এবং 1/3 তার মধ্যে জল থাকবে এবং এর মাধ্যমে আমরা যে মাছের পোনা সেগুলি বহু দূর দূর পর্যন্ত ট্রান্সপোর্ট করতে পারি।
1: এভাবে কোনো সমস্যা নেই,
0: কোনো সমস্যা হয় না।
1: বাহ, আচ্ছা, মোটামুটি আমরা অনেক কিছুই তো আলোচনা করলাম এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো মাছ চাষের ক্ষেত্রে অতি গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আপনি তুলে ধরলেন এবং খুব সহজ এবং সুস্পষ্ট ভাষায়। একেবারে আমাদের সময় শেষে একটুখানি যদি এই যে করতে গেলে ব্রিডিং এর ক্ষেত্রে, সব তো সুবিধার কথা বললাম, কিছু তো চাষের ক্ষেত্রে তো সবসময় অসুবিধার কিছু থেকে থাকে, এক্ষেত্রে সমস্যা ঠিক কি কি হতে পারে আর সেক্ষেত্রে আসল সমাধান কি হবে?
0: সমস্যার মধ্যে অন্যতম যে সমস্যাটা হতে পারে সেটা হচ্ছে ইনব্রিডিং। ইনব্রিডিং মানে আমি যখন হ্যাচারি রাখছি, আমার কাছে কিছু বাবা মা মাছ অর্থাৎ ব্রুড মাছ কিছু আছে এবং তাদের মধ্যে বারবার ব্রিডিং এর জন্য তাদের মধ্যে কিন্তু বিকলাঙ্গতা আসতে পারে মাছের মধ্যে, যেটা আমরা একই ফ্যামিলির মধ্যে বিয়ে করার ক্ষেত্রে যে জিনিসটি ঘটে। এবং এই ক্ষেত্রে যারা হ্যাচারি ওনার তাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে কিছুদিন ছাড়া ছাড়া তাদেরকে কিন্তু বাইরে থেকে ভালো মাছের স্টক অর্থাৎ ব্রুড ফিশ স্টক তাদেরকে নিয়ে আসতে হবে, নাহলে কিন্তু একই মাছে বারবার ব্রিডিং এর ফলে আন্তঃপ্রজননের জন্য তাদের মধ্যে অনেক জেনেটিক ত্রুটিগুলি প্রকাশ পেতে থাকে এবং মাছের বৃদ্ধিটি ব্যাহত হয়।
1: ঠিক,
0: অবশ্যই তারা যেন এটা খেয়াল রাখেন,
1: গ্রোথ কমে যেতে পারে, ডিফর্মিটি যেগুলো বাড়তে পারে, এইসব জিনিসগুলো কিছু কিছু সমস্যা হতে পারে। বেশ, মানে আমাদের শ্রোতা বন্ধুরা যারা আজকে শুনছেন, নিশ্চয়ই আপনারা একটা বিষয়ে রিলেট করতে পারবেন, আমাদের যদি মানুষের জীবনযাত্রাটা খেয়াল করেন এবং বা আমাদের যে সমস্ত পশুপালন যারা করেন তারাও যদি একটু খেয়াল করেন, আমরা এই ইনব্রিডিং এর প্রবলেমটা আমাদের মধ্যেও দেখতে পাই, পশুদের মধ্যেও দেখতে পাই, আবার ঠিক তেমনিভাবে মাছের কথা আপনি বলেন তাদের মধ্যেও দেখা দিতে পারে। তা এগুলো থেকে আপনারা কিভাবে এড়িয়ে চলবেন, কিভাবে মাছের চারাপোনা উৎপাদন করতে গিয়ে কি কি সমস্যা হতে পারে তা থেকে কিভাবে বের হবেন, আর সর্বোপরি মাছের ব্রিডিংটা কেমনভাবে করা উচিত সে বিষয়ে এতক্ষণ বিস্তারিতভাবে আপনাদেরকে জানালেন নিমপিট রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্রের মৎস্য বিজ্ঞানী ডক্টর দেবীপ্রসাদ কাঁঠাল। ডক্টর দেবীপ্রসাদ কাঁঠাল, আপনাকে অশেষ ধন্যবাদ এত সুন্দরভাবে আমাদের শ্রোতা বন্ধুদেরকে বুঝিয়ে বলার জন্য এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়। আজকের আমাদের এখানেই থামতে হচ্ছে, আজকের মতো আপনাকে নমস্কার জানাই।
0: নমস্কার,
1: আর এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। সবাই ভালো থাকুন, আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো অনুষ্ঠানে। আজকের মতো সবাইকে নমস্কার।

0: শুনছিলেন ক্ষেত খামারের কথা, প্রযোজনায় আকাশবাণী কলকাতার কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।
1: জুন মাসের বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় আমাদের এই বসুন্ধরা। নীলগিরি পাহাড়ের পাদদেশে ছোট্ট সবুজ গ্রাম শান্তিপুর। গ্রামের একপাশে ঘন জঙ্গল, অন্য পাশে বয়ে গেছে কলকল শব্দে এক পাহাড়ি নদী। গত কয়েক বছরে গ্রামের রূপ বদলে যাচ্ছিল। শহরের ব্যবসায়ীরা এসে জঙ্গল কেটে রিসর্ট বানাচ্ছিল, আর পর্যটকদের ফেলে যাওয়া প্লাস্টিকের বোতল ও চিপসের প্যাকেটে নদীটার দম বন্ধ হয়ে আসছিল। গ্রামের বয়স্ক মোড়ল গ্রামবাসীদের সঙ্গে নিয়ে নদী পরিষ্কার করে ভূমি সংস্কারের মাধ্যমে গ্রামের রূপ পরিবর্তন করল। পৃথিবীর আর একদিকে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতাদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে এক দল কিশোর কিশোরী। সুস্থ পরিবেশ রক্ষা আমাদের আশু কর্তব্য। পৃথিবীর রক্ষণাবেক্ষণের ভাবনা নিয়ে লেখা গল্প, কবিতা বা সত্য ঘটনা দিয়ে সাজানো আপনাদের চিঠি আমাদের এই বসুন্ধরা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালে দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রীকথা mitrwkatha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।

0: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন অনুষ্ঠান আপনার স্বাস্থ্য। শুরু হচ্ছে অনুষ্ঠান আপনার স্বাস্থ্য। আজকের বিষয় অতিরিক্ত ঘাম বা হঠাৎ জ্বর। কথিকাটি বলছেন ডাক্তার অর্পিতা সরকার।
1: রাতে ঘাম মানে আপনি হঠাৎ ঘুম ভেঙে দেখছেন যে ঘামে কাপড় চোপড় পুরো ভিজে গেছে, এতটা পরিমাণে ঘাম হওয়া এবং তার সাথে জ্বর জ্বর ভাব আসা, বা থার্মোমিটারে আপনি মেপে দেখছেন যদি সেটা 98.6 ফারেনহাইটের ওপরে আসে, তাহলেই কিন্তু এই ঘামের সাথে জ্বর আসা ব্যাপারটা একটু অস্বাভাবিক। এটা কি হতে পারে কোনো খারাপ লক্ষণ? আসুন আমরা দেখি কি কি হতে পারে। এরম হলে অবশ্যই একদিন হলে এটা কোনো ভয়ের ব্যাপার না, কিন্তু যদি দিনের পর দিন এরকম হতে লেগেছে এবং সাথে ওজন কমতে লেগেছে, এগুলো কিন্তু একটু খারাপ দিকে যেতে পারে। সাধারণত কি কি কারণে এরকম হতে পারে মাথায় রাখতে হবে। থাইরয়েড বা হরমোনাল প্রবলেমের জন্য রাতে ঘাম আসতে পারে। আমাদের ভারতবর্ষে টিবি বা টিউবারকিউলোসিস ইনফেকশনের থেকে এরকম রাতে ঘাম এবং জ্বর হতে পারে। যে মহিলাদের, প্রাপ্তবয়স্ক মহিলা যারা মাসিকের আগে বা পরে পেরিমেনোপজাল এজ গ্রুপে আছেন, তাদের হতে পারে 40 ঊর্ধ্বে হঠাৎ করে ঘেমে যাওয়া, কান মাথা দিয়ে আগুনের মতো গরম অনুভূতি করা বা মাথার ভেতর যন্ত্রণা, মাথা ঘোরা, শরীরে অস্বস্তি এবং খুব সহজেই রেগে যাচ্ছেন এবং সাথে জ্বরও আসছে। এগুলো কিন্তু খুব একটা অস্বাভাবিক না, এগুলো পেরিমেনোপজাল সিন্ড্রোমের মধ্যে আসে, এগুলো হরমোনাল চেঞ্জেসের জন্য প্রাপ্তবয়স্ক মহিলাদের খুব হয়ে থাকে। এছাড়া আর্থারাইটিস বা বাতের ব্যামো যাদের, সেরকম কিন্তু এরকম ঘামের সাথে জ্বর রাতে আসতেই পারে। এছাড়া ইনফেকশন যে কোনো ভাইরাল বা ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস অথবা ম্যালেরিয়া অথবা হতে পারে যেরকম আমাদের ভারতবর্ষে আরেকবার বলছি টিবির মতো রোগ, এগুলো কিন্তু খুব ইজি

0: প্রথম দিকের লক্ষণ কিন্তু এরকমই হতে পারে। টিবি মানে যে সবসময় বুকের কাশি হবে এবং খুকখুক করে কাশির সাথে রক্ত আসবে তা না। টিবি কিন্তু মাথার চুল থেকে পায়ের নখ অব্দি যে কোনো অর্গানে হতে পারে এবং টিবির লক্ষণগুলো সাধারণত এরকম ঘুষঘুষে জ্বর বা এরকম রাতে ঘাম আসা অকারণে দিনের পর দিন এবং ওজন ঝরে যাওয়া, এগুলোই কিন্তু প্রথম লক্ষণ। অটোইমিউন ডিজিজ বা প্রদাহ জড়িত রোগের ক্ষেত্রে এরকম রাতে ঘাম ও জ্বর দেখা যায়। এছাড়া অতিরিক্ত স্ট্রেস অথবা অ্যালার্জি থেকে হতে পারে। আর কিছু খারাপ রোগ যেগুলো নিয়ে আলোচনা এবং মাথায় রাখা দরকার খুবই বিশেষ করে, যেটা হচ্ছে লিম্ফোমা বা ব্লাড ক্যান্সারে এরকমটা দেখা যায়। এই রাতে জ্বর আসা, অতিরিক্ত গা ভিজে যাওয়া, ঘামে চুপে একদম একাকার হয়ে যাওয়া, এগুলো কিন্তু বি সিমটমস বলে চিহ্নিত। এগুলো কিন্তু ক্যান্সার লিম্ফোমা এর সাথে খুব ইজিলি আসে। হঠাৎ করে একবার ঘেমে গেলেন এবং পরের দিন থেকে আর ঘাম আসছে না বা জ্বর হচ্ছে না, এগুলো নিয়ে বেশি ভয় পাবেন না। আমি আরেকবার বলছি, দীর্ঘদিন রাতে ঘাম এবং তার সাথে জ্বর আসা অস্বাভাবিক। অতি অবশ্যই একজন ডক্টরকে তাড়াতাড়ি কনসাল্ট করুন। যদি আপনার মনের ভয় বেশি থাকে, একজন ক্যান্সার বিশেষজ্ঞের সাথেও পরামর্শ করতে পারেন। কিছু কিছু ছোটখাটো পদক্ষেপ আমরা নিতে পারি নিত্য দৈনন্দিন জীবনে, যেখান থেকে রাতে ঘাম বা জ্বরটা কম আসতে পারে। লুজ কটন জামা পরুন, অতিরিক্ত লেপ কম্বল চাপা দেবেন না, জানলা খুলে ফ্যান চালিয়ে ঘর ঠান্ডা রাখুন। খাওয়া দাওয়ার পর অন্তত 15-20 মিনিট হালকা পায়চারি করুন, সোজা হয়ে বসে খাওয়া নেমে যায় যাতে এবং গ্যাস ঢেকুর এগুলো বেরিয়ে যায়, সেরমভাবে তারপরে ঘুমাতে যাবেন। টেনশন কমানোর জন্য রাতে শোয়ার আগে স্ট্রেচিং, প্রাণায়াম, যোগা, রিল্যাক্সিং মিউজিক, গান শুনতে পারেন ইত্যাদি, এগুলো করে দেখতে পারেন। ঘর অন্ধকার রাখুন, উত্তেজক জিনিসপত্র থেকে বিরত থাকুন, টেলিভিশন বা অতিরিক্ত ফোনের ব্যবহার থেকে দূরে থাকাই রাতের দিকে ভালো।
1: এতক্ষণ আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে শুনলেন একটি কথিকা, অতিরিক্ত ঘাম বা হঠাৎ জ্বর। কথিকাটি বললেন ডাক্তার অর্পিতা সরকার। আপনার স্বাস্থ্য আজ এ পর্যন্তই।

আকাশবাণী মৈত্রী এখন শুনবেন আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। সন্ধ্যে সাতটায় শুনবেন যুববাণী থেকে লোকগাথা, উপস্থাপনায় শুভাশিস বন্দ্যোপাধ্যায়। রাত 8:15 বাংলা ব্যান্ডের গান, 9:00 কথায় গানে, উপস্থাপনায় শ্রীরূপা মুখোপাধ্যায়। 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 ছায়াছবির গান, 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন শিরিন সেনগুপ্ত, রাগ তিলক কামোদ ও নায়িকা নাড়া। তবলায় সহযোগিতা করবেন কৌশিক বন্দ্যোপাধ্যায়, হারমোনিয়ামে দেবাশিস অধিকারী। 10:45 উপমহাদেশের খবর, 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় শ্রীরূপা মুখোপাধ্যায়। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি হবে ঠিক রাত।

পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন AIR অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী। কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী।

প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে, স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribandhu23@gmail.com, maitribandhu, maitribandhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরো একবার বলি, maitribandhu23@gmail.com, maitribandhu23@gmail.com।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন যুববাণী থেকে অনুষ্ঠান, উপস্থাপনায় শুভাশিস বন্দ্যোপাধ্যায়।

গল্পেরও একটা দেশ থাকে। কোনো গল্প জন্ম নেয় নদীর তীরে, কোনো গল্প পাহাড়ের কোলে, কোনো গল্প আবার অরণ্যের গভীর ছায়ায়। তারপর সময়ের স্রোত বয়ে যায়, মানুষ বদলে যায়, সভ্যতা বদলে যায়, কিন্তু গল্পগুলো থেকে যায়। প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা মানুষের কণ্ঠে ভেসে বেড়ায়, কখনো গান হয়ে, কখনো উপকথা হয়ে, কখনো বা লোককাহিনীর রূপ ধরে। ভারতবর্ষ এমন হাজারো গল্পের দেশ। এই দেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে রয়েছে মানুষের জীবন, বিশ্বাস, সংস্কৃতি ও ইতিহাসের অমূল্য দলিল। কোথাও প্রেমের গল্প তো কোথাও ত্যাগের, কোথাও সংগ্রামের, আবার কোথাও এমন কিছু প্রশ্নের যার উত্তর খুঁজতে খুঁজতেই মানুষ আরও মানুষ হয়ে ওঠে আর কি। কেরালার লোক ঐতিহ্যে এমনই এক বিস্ময়কর কাহিনী হল পারাইপেট্টা পান্থিরিকুলম। প্রথমে নামটি শুনলেই যেন রহস্যে মোড়া মনে হয়। এ কি কোনো পরিবারের গল্প, কোনো রাজবংশের ইতিহাস, নাকি কোনো বিস্মৃত কিংবদন্তির স্মৃতি? উত্তর খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে বহু শতাব্দী আগে, এমন এক সময়ে যখন মানুষের পরিচয় তার ব্যক্তিত্বের চেয়ে অনেক বেশি নির্ধারিত হতো তার জন্ম দিয়ে। সমাজের অদৃশ্য দেয়ালগুলো ছিল উঁচু, আর সেই দেয়ালের এপারে ওপারে দাঁড়িয়ে মানুষ একে অপরকে বিচার করত বংশ, জাতি ও পরিচয়ের মাপকাঠিতে। কিন্তু লোককথার সৌন্দর্য কিন্তু এখানেই, সে প্রায়শই সেই সব প্রশ্ন তোলে যেগুলো সমাজ এড়িয়ে যেতে চায়। সে এমন এক আয়না।

তুলে ধরে যেখানে মানুষ নিজের মুখ দেখতে বাধ্য হয়। পারাইপেট্টা পান্থেরুকুলাম তেমনই একটি আয়না। এটি শুধু কিছু মানুষের জীবন কাহিনী নয়, এটি এক সমাজের আত্মজিজ্ঞাসা। আমার তো তাই মনে হয়। তাই আজ যুববাণী থেকে লোকগাথা অনুষ্ঠানে আমি শুভাশিস, তোমার যুববাণীর বন্ধু, তোমায় শোনাব পারাইপেট্টা পান্থেরুকুলামের সেই লোককাহিনী, কেরালার লোককাহিনী। লোককথা অনুসারে এই কাহিনীর কেন্দ্রে রয়েছেন বড়রুচি। জ্ঞান, পাণ্ডিত্য ও প্রজ্ঞার জন্য যার নাম আজও কেরালার লোকস্মৃতিতে উজ্জ্বল। আর তাঁর জীবনসঙ্গিনী পঞ্চমী, যার নাম উচ্চারণ করলেই এই কাহিনী এক নতুন মাত্রা পায়। কেন বলছি, তাদের জীবনযাত্রা, তাদের সিদ্ধান্ত এবং তাদের পথ চলার মধ্য দিয়েই জন্ম নিয়েছিল এমন এক কিংবদন্তি যা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষকে ভাবিয়ে তুলেছে। চলুন সেই গল্প শুরু করা যাক। নাকি সে পথের ধুলো, মানে যে পথের ধুলোয় অশ্রুতে, বিশ্বাসে এবং বিস্ময়ে রচিত হয়েছে কেরালার অন্যতম শ্রেষ্ঠ লোককাহিনী, সে গল্প বলি। বলছিলাম কি বড়রুচির কথা। লোককথার জগতে বড়রুচি শুধু একজন মানুষ নন, তিনি এক কিংবদন্তি। কেরালার লোকস্মৃতিতে তার নাম উচ্চারিত হয় গভীর শ্রদ্ধার সঙ্গে। কোথাও তিনি মহাপণ্ডিত, কোথাও জ্যোতিষী, কোথাও ভাষাবিদ, আবার কোথাও আধ্যাত্মিক জ্ঞানের অধিকারী এক অসাধারণ ব্যক্তি। বহু কিংবদন্তি তাঁকে সম্রাট বিক্রমাদিত্যের সভার নবরত্নদের অন্যতম বলে উল্লেখ করেন। ইতিহাস ও লোকবিশ্বাসের সীমারেখা এখানে এতটাই মিশে গেছে যে সত্য আর কল্পনাকে আলাদা করা বেশ কঠিন। তবে লোককাহিনীর সৌন্দর্য কিন্তু সেখানেই, সেখানে তথ্যের চেয়ে বড় হয়ে ওঠে মানুষের বিশ্বাস। বড়রুচির জীবন ছিল জ্ঞান ও সাধনায় পরিপূর্ণ। তার কাছে বিদ্যা ছিল কেবল পুঁথিগত জ্ঞান নয়, ছিল জীবনকে বোঝার এক উপায়। সমাজের বহু মানুষ তার পরামর্শ চাইত, তার কথাকে গুরুত্ব দিত, কিন্তু ভাগ্য কখনো কখনো এমন কিছু সিদ্ধান্ত মানুষের সামনে এনে দাঁড় করায় যা সমস্ত সামাজিক নিয়মকে প্রশ্নের মুখে ফেলে দেয়। বড়রুচির জীবনেও তেমনই এক মুহূর্ত এসেছিল, সেই মুহূর্তের নাম পঞ্চমী। পঞ্চমী ছিলেন পরায় সম্প্রদায়ের এক তরুণী। সমাজের প্রচলিত বর্ণ ব্যবস্থায় তাঁর অবস্থান ছিল নিচের দিকে। সেই সময়ে মানুষের জন্মই অনেকাংশে তাঁর ভবিষ্যৎ নির্ধারণ করত। যেমনটা শুরুর দিকে বললাম, কে কোথায় বসবে, কি কাজ করবে, কতটা সম্মান পাবে, সব কিছুর ওপর ছায়া ফেলে রাখত তার সেই জাতিগত পরিচয়। এমন এক সমাজে বড়রুচি ও পঞ্চমীর এই যে প্রেম বা মিলনের সিদ্ধান্ত ছিল একটা সাহসী সিদ্ধান্ত আর কি। কারণ লোককাহিনী অনুসারে নানা ঘটনার পর বড়রুচি উপলব্ধি করেছিলেন যে মানুষের মর্যাদা তার জন্মে নয়, তার অস্তিত্বে। আর সেই উপলব্ধিই কিন্তু তাঁকে পঞ্চমীর কাছে নিয়ে যায়। তখন সেই জাত পাত কে, নিচু জাত কে, বড় জাত কে, ব্রাহ্মণ, এই বিষয় তাকে ভাবায়নি। সে অনেক বেশি অস্তিত্বকে সম্মান করেছিলেন। আর সেই উপলব্ধি যখন তাকে পঞ্চমীর কাছে নিয়ে গেল, তখন তাদের কাহিনী অন্যদিকে মোড় নিল। তাদের বিবাহকে স্বাভাবিকভাবেই সবাই স্বাগত জানায়নি, সমাজের একাংশ বরং বিস্মিত হয়েছিল, কেউ কেউ বিরক্ত হয়েছিল, অনেকেই প্রশ্ন তুলেছিল। আর এই কথা বলতে বলতে আমার খুব মনে পড়ছে চণ্ডীদাস আর রজকিনীর কথা। তাদের যে প্রেম, সে অমর প্রেম কাহিনী বারবার বহু গানে বহু কথায় উঠে এসেছে। আর আজ এ প্রসঙ্গে আমার চণ্ডীদাসের কথাই খুব মনে পড়ছে। তাই আমার খুব খুব খুব পছন্দের একটা গান থাকলো তোমাদের জন্য, শিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় ও শিল্পী দেবজিৎ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে এই গান। ফিরে আসছি গানের পর, সঙ্গে থেকো।

ফিরে এলাম গানের পর। আর আজ যুববাণী থেকে লোকগাথা অনুষ্ঠানে তোমাদের সঙ্গে রয়েছে আমি শুভাশিস, তোমার যুববাণীর বন্ধু। শোনাচ্ছি কেরালার লোকগল্প পারাই পেট্টা পান্থেরুকুলাম। গানে যাওয়ার আগে বড় রুচি আর পঞ্চমীর কথা বলছিলাম, আর সে কথা বলতে গিয়ে আমার চণ্ডীদাসের কথা মনে পড়ছিল ভীষণভাবেই, আর তাই জন্যই এই গান তোমাদের শোনালাম। যেমনটা বলছিলাম যে সমাজের একাংশ বিস্মিত হয়েছিল, কেউ কেউ বিরক্ত হয়েছিল এবং কেউ কেউ প্রশ্নও তুলেছিল তাদের এই বিবাহের সিদ্ধান্ত নিয়ে। কিন্তু জীবনের কিছু পথ তো এমন থাকেই যা অন্যের অনুমতি নিয়ে তৈরি হয় না। বড়রুচি ও পঞ্চমী সেই পথেই হাঁটতে শুরু করেছিলেন। বিবাহের পর তাদের জীবন ছিল খুব সাধারণ, কিন্তু সাধারণ জীবনের মধ্যেও কখনো কখনো অসাধারণ গল্প জন্ম নেয়। একদিন তারা সিদ্ধান্ত নিলেন যে দীর্ঘ তীর্থযাত্রায় বের হবেন। সেই যুগে তীর্থযাত্রা মানে কিন্তু আজকের মতো সহজ ভ্রমণ নয়। পায়ে হেঁটে চলতে হতো, ঘন অরণ্য পেরোতে হতো, নদী অতিক্রম করতে হতো, পাহাড়ি পথ ধরে এগিয়ে যেতে হতো। দিনের পর দিন অজানা পথ, অনিশ্চিত ভবিষ্যৎ আর ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস, মানে এসবকে সম্বল করেই আর কি এগিয়ে যেতে হতো। আর বড়রুচি ও পঞ্চমীও সেই বিশ্বাস নিয়েই যাত্রা শুরু করেছিলেন। ভোরের আলোয় তারা পথ চলতেন, কখনো কোনো গ্রামের মন্দিরে আশ্রয় নিতেন, কখনো বিশাল বটগাছের ছায়ায় বিশ্রাম করতেন, কখনো নদীর জলে মুখ ধুয়ে আবার নতুন

পথের দিকে এগিয়ে যেতেন, পথ যেন শেষই হতে চাইত না। কিন্তু তাদের মন ছিল স্থির, তারা জানতেন না এই দীর্ঘ যাত্রাপথই একদিন লোককাহিনীর অংশ হয়ে উঠবে। তারা জানতেন না নিয়তি নিঃশব্দে তাদের জন্য এক আশ্চর্য অধ্যায় রচনা করছে। একদিন যাত্রাপথের মাঝেই পঞ্চমী অনুভব করলেন মাতৃত্বের প্রথম স্পর্শ, এক নতুন প্রাণ পৃথিবীতে আসতে চলেছে। আনন্দের সেই মুহূর্তে হয়তো তিনি স্বপ্ন দেখেছিলেন একটি ছোট্ট পরিবারকে ঘিরে, হয়তো কল্পনা করেছিলেন প্রিয় সন্তানের মুখ, হয়তো ভেবেছিলেন তার ভবিষ্যতের কথা। কিন্তু ভাগ্য তখনও তার সমস্ত রহস্য উন্মোচন করেনি, কারণ প্রথম সন্তানের জন্মের সঙ্গেই শুরু হতে চলেছিল এমন এক ঘটনা যা শুধু পঞ্চমীর জীবনকেই নয়, কেরালার লোকস্মৃতিকেও চিরদিনের জন্য বদলে দিয়েছিল। সেই নবজাতককে কোলে নিয়ে পঞ্চমী যখন মাতৃত্বের আনন্দে ভরে উঠেছিল, তখন বড়রুচি হঠাৎ একটি প্রশ্ন করলেন, একটি অদ্ভুত প্রশ্ন, একটি রহস্যময় প্রশ্ন, এমন একটি প্রশ্ন যার উত্তর থেকেই শুরু হবে এই পারাই পেট্টা পান্থেরুকোলামের প্রকৃত কাহিনী। তিনি ধীরে ধীরে জিজ্ঞেস করলেন, শিশুটির কি মুখ আছে? যে প্রশ্নের উত্তর বদলে দিল পরবর্তী ১২টি জীবনের ভাগ্য। শিশুটির কি মুখ আছে? প্রশ্নটি শুনে পঞ্চমী প্রথমে কিছুটা বিস্মিত হয়েছিলেন, একজন নবজাতক শিশুর মুখ থাকবে না কেন? তবুও তিনি শিশুটির দিকে তাকিয়ে শান্ত গলায় উত্তর দিলেন, হ্যাঁ আছে। বড়রুচি কিছুক্ষণ নীরব রইলেন, তারপর এমন একটি কথা বললেন যা শুনে পঞ্চমীর বুকের ভেতর কেঁপে উঠল। তিনি বললেন, যার মুখ আছে তার আহারের ব্যবস্থা ঈশ্বর করবেন। কথাটি শুনতে সহজ, কিন্তু তার অর্থ ছিল ভয়াবহ। বড়রুচি নবজাতক শিশুটিকে সেখানেই রেখে এগিয়ে যেতে বললেন। এক মুহূর্তের জন্য সময় যেন থমকে দাঁড়াল। পঞ্চমী বিশ্বাসই করতে পারছিলেন না তিনি যা শুনছেন তা সত্যি। এই তো কিছুক্ষণ আগেই সন্তান জন্ম নিয়েছে, এই ছোট্ট প্রাণটিকে বুকে আগলে রাখার আগেই তাকে ছেড়ে যেতে হবে? একজন মায়ের কাছে এর চেয়ে কঠিন পরীক্ষার কি হতে পারে? মাতৃত্বের ভাষা শব্দে প্রকাশ করা যায় না। একজন মা যখন প্রথমবার সন্তানের মুখ দেখে, তখন তার ভেতরে যে অনুভূতির জন্ম হয় তা পৃথিবীর সমস্ত ভাষার সীমা ছাড়িয়ে যায়। আর সেই সন্তানকেই পথের ধারে রেখে চলে যাওয়া, কল্পনা করলেও বুক ভারী হয়ে আসে। কিন্তু পঞ্চমী শেষ পর্যন্ত স্বামীর কথার বিরোধিতা করলেন না। তিনি বিশ্বাস করলেন বড়রুচির সিদ্ধান্তের পিছনে এমন কোনো কারণ আছে যা তিনি এখনও বুঝতে পারেননি। চোখে জল নিয়ে তিনি শিশুটির কপালে শেষবারের মতো চুম্বন করলেন, তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ালেন আর একবার ফিরে তাকালেন। তারপর পথ চলা শুরু হলো আবারও, পথ চলা আর সঙ্গে এক মায়ের কান্না। দিন কেটে গেল, যাত্রা চলতে থাকলো, পাহাড়ের পর পাহাড় পেরিয়ে নদীর পর নদী অতিক্রম করে তারা এগিয়ে যেতে লাগলেন। কিন্তু জীবনের বিস্ময় যেন শেষ হওয়ার ছিল না। কিছুদিন পর আবার একটি সন্তানের জন্ম হলো। পঞ্চমীর হৃদয়ে হয়তো এবার নতুন একটি আশা জেগেছিল, হয়তো তিনি ভেবেছিলেন এবার সব কিছু অন্যরকম হবে। কিন্তু সন্তানের জন্মের পর বড়রুচি আবারও সেই একই প্রশ্ন করলেন, শিশুটির কি মুখ আছে? পঞ্চমী উত্তর দিলেন, হ্যাঁ। আর বড়রুচি আবারও বললেন, যার মুখ আছে তার জন্য ঈশ্বরই ব্যবস্থা করবেন আহার। আবারও একটু শিশু রয়ে গেল পথের ধারে, আবারও শুরু হলো পথ চলা। এই ঘটনা একবার নয়, দুবার নয়, বারবার ঘটতে লাগলো। যখনই সন্তান জন্ম নিত, প্রতিবারই বড়রুচি একই প্রশ্ন করতেন, প্রতিবারই উত্তর আসত, হ্যাঁ তার মুখ আছে। আর প্রতিবারই সেই শিশুকে রেখে এগিয়ে চলতেন তারা। বছরের পর বছর কাটছে এভাবেই। লোককথা এখানেই এক গভীর প্রতীকের জন্ম দিয়েছিল। কেমন করে বলছি, বড়রুচি যেন অদৃশ্যভাবে ঘোষণা করছিলেন, জীবন শুধু মানুষের পরিকল্পনায় চলে না, তারও ঊর্ধ্বে কোনো এক মহাশক্তির ইচ্ছা কাজ করে। আর অন্যদিকে পঞ্চমী হয়ে উঠেছিলেন সহ্যের এক ওই বিরল প্রতিমূর্তি, যে আর পারছিলেন না। তিনি প্রতিবাদ করেননি, তার মানে এমন নয় যে তার কষ্ট হচ্ছিল না, বরং তার প্রতিটি পদক্ষেপে জমা হচ্ছিল অজস্র না বলা বেদনা। প্রতিটি সন্তানকে পিছনে ফেলে আসার সময় তার বুকের ভেতর যেন ভেঙে যাচ্ছিল কষ্টে। তবু তিনি চলেছেন, কারণ তিনি বিশ্বাস করতেন, কারণ তিনি ভালোবাসতেন। আর লোকমুখে শোনা যায়, কেরালার যে লোকস্মৃতি গবেষক তারা বলেন যে হয়তো শুধুমাত্র ভালোবাসার উপর ভর করেই সেই অজানার উপর ভরসা করেছিল। এভাবে একে একে ১১টি সন্তান জন্ম নিল, ১১টি নবজাতক, ১১টি বিচ্ছেদ, ১১ বার বিদায় জানানো। আর প্রতিবারই বড়রুচির একই কথা, যার মুখ আছে তার জন্য ঈশ্বরই ব্যবস্থা করবেন।
11 বারের সেই অস

অভিজ্ঞতার পর যখন আবার তিনি মাতৃত্বের দোরগোড়ায় এসে দাঁড়ালেন, তখন তাঁর ভিতরে এক নতুন সংকল্প জন্ম নিল। তিনি ভাবলেন, না, এবার অন্তত একটি সন্তানকে তিনি নিজের কাছে রাখবেন, বলবো তারপরে কি হলো। কিন্তু এখন সময় একটি গানের। শিল্পী সৌরভ মণ্ডলের কণ্ঠে থাকলো এই গানটি। তোমাদের জন্য ফিরে আসছি গানের পর।

ফিরে এলাম গানের পর। আর আজ যুববাণী থেকে লোকগাথা অনুষ্ঠানে তোমার সঙ্গে রয়েছে আমি শুভাশিস, তোমার যুববাণীর বন্ধু। আর আজ শোনাচ্ছি কেরালার লোকগাথা পারাইপেট্টা পান্থেরকুলম। তো যেখানে শেষ করেছিলাম যে পঞ্চমী ভাবলেন যে না, এবার অন্তত একটি সন্তানকে তিনি নিজের কাছে রাখবেনই, এবার আর তিনি সন্তানকে হারাতে চান না, এবার তিনি মাতৃত্বকে পূর্ণভাবে অনুভব করতে চান। কিন্তু নিয়তি তখনও তার শেষ বিষয়টি প্রকাশ করেনি। সেই মুহূর্ত এসে গেল, দ্বাদশ সন্তানের জন্ম হল। বড়লুচি আবারও শিশুটির দিকে তাকিয়ে একই প্রশ্ন করলেন, শিশুটির কি মুখ আছে? আর পঞ্চমী প্রথমবারের মতো থমকে গেলেন। দীর্ঘ যাত্রাপথের ক্লান্তি, 11টি বিচ্ছেদের বেদনা আর এক মায়ের অগণিত না বলা কান্না যেন সেই মুহূর্তে এসে জমা হলো পঞ্চমীর হৃদয়ে। প্রশ্নটি শুনেই পঞ্চমীর বুক কেঁপে উঠল। তিনি জানতেন এই প্রশ্নের উত্তরই নির্ধারণ করবে তার সন্তানের ভাগ্য। 11 বার তিনি সত্য বলেছেন, 11 বার সন্তানকে হারিয়েছেন। আজ তিনি মা, শুধুই মা। আজ তিনি কোনো যুক্তি শুনতে চান না, কোনো দর্শন বুঝতে চান না, তিনি শুধু তার

সন্তানকে নিজের কাছে রাখতে চান? তিনি উত্তর দিলেন, না। কথাটি মুখ থেকে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গেই যেন বাতাস ভারী হয়ে উঠল। সেই মুহূর্তেই এক অলৌকিক ঘটনা ঘটেছিল। পঞ্চমী যখন শিশুটির দিকে তাকালেন, তখন বিস্ময়ে তার চোখ স্থির হয়ে গেল। সত্যি শিশুটির মুখ নেই। যে শিশুকে তিনি বাঁচিয়ে রাখতে একটি মিথ্যে বলেছিলেন, সেই মিথ্যাই যেন বাস্তবে রূপ নিল। পঞ্চমী হতবাক হয়ে গেলেন, বড়রুচি ও গভীর নীরবতায় ডুব দিলেন। এটি কোনো সাধারণ ঘটনা নয়, এটি এমন এক রহস্য, লোককথার রহস্য বা কল্পনা যাই বলি না আমরা, যার ব্যাখ্যা আর কি আমাদের বুদ্ধির সীমারেখার বাইরে। লোককাহিনী আমাদের বলে, সেই মুহূর্তে বড়রুচি উপলব্ধি করেছিলেন, এই শিশুর ভাগ্য বোধহয় অন্যদের মতো নয়। তার জন্য পৃথিবী অন্য কোনো এক পথ নির্ধারণ করে রেখেছে। এই শিশু মানুষের ভিড়ে বড় হবে না, কোনো পরিবারের পরিচয়ে পরিচিত হবে না। সে হয়তো হয়ে উঠবে বিশ্বাসের প্রতীক, ভাগ্যের প্রতীক, অথবা ঈশ্বরের অদ্ভুত লীলার প্রতীক। বড়রুচি শিশুটিকে নিয়ে একটি পাহাড় চূড়ায় গেলেন। চারদিকে শুধুই নীরব সুন্দর প্রকৃতি, দূরে সবুজ পাহাড়, আকাশ জুড়ে মেঘের ভেলা। সেই নির্জন স্থানে তিনি শিশুটিকে প্রতিষ্ঠা করলেন দেবতা হিসেবে। পরবর্তীকালে সেই দেবতা পরিচিত হলেন ভাইলক্কুন্নিলাপ্পান নামে। মালায়ালাম ভাষায় যার অর্থ মুখহীন পর্বতের অধিপতি। আজও কেরালার মানুষের বিশ্বাসে তিনি জীবন্ত। আজও এই কিংবদন্তি প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলেছে। কিন্তু আশ্চর্যের বিষয়, এই গল্পের প্রকৃত বিস্ময় কিন্তু এখানে নয়। প্রকৃত বিস্ময় লুকিয়ে আছে সেই ১১টি শিশুর মধ্যে, যাদের একদিন পথের ধারে রেখে চলে যেতে হয়েছিল। সাধারণভাবে ভাবলে তাদের হারিয়ে যাওয়ার কথা, বিস্মৃত হয়ে যাওয়ার কথা, কালির স্রোতে মুছে যাওয়ার কথা, কিন্তু লোককাহিনী অন্য কথা বলে। সে বলে, কেউ হারিয়ে যায়নি, বরং নিয়তি তাদের প্রত্যেকের জন্য আলাদা আলাদা গল্প লিখে রেখেছিল। এক একটি শিশু আশ্রয় পেয়েছিল এক একটি পরিবারে। নিয়তি তাদের জন্য আলাদা আলাদা আশ্রয়ের ব্যবস্থা করে রেখেছিল। কেউ পৌঁছল ব্রাহ্মণ পরিবারের কোলে, কেউ কৃষকের ঘরে, কেউ শ্রমজীবী মানুষের সংসারে, কেউ শিল্পীর পরিবারে, কেউ সঙ্গীত শিল্পীর কাছে, তো কেউ যোদ্ধার আশ্রয়ে। আর এভাবেই শুরু হলো এক আশ্চর্য যাত্রা। একই মায়ের সন্তান, একই রক্তের উত্তরাধিকার, কিন্তু সম্পূর্ণ ভিন্ন জীবন। সময়ের সঙ্গে সঙ্গে সেই শিশুদের পরিচয় বদলাতে লাগলো, তারা বড় হতে লাগলো নিজেদের পরিবেশে। তাদের শিক্ষা আলাদা, তাদের অভ্যাস আলাদা, তাদের ভাষা আলাদা, তাদের স্বপ্নও আলাদা। তবু অদৃশ্য কোনো সূত্র যেন তাদের একসঙ্গে বেঁধে রেখেছিল। প্রথম সন্তান মেঝাতল অগ্নিহোত্রী হিসেবে পরিচিত হলেন। জ্ঞানচর্চা ও শাস্ত্রবিদ্যায় তিনি হয়ে উঠলেন অসাধারণ পণ্ডিত। তাঁর প্রজ্ঞা দূর দূরান্তে ছড়িয়ে পড়ল। অন্যদিকে পাক্কানার বড় হলেন সমাজের এক সাধারণ পরিবারে। কিন্তু তাঁর জীবনের সবচেয়ে বড় পরিচয় ছিল না তার জন্ম কিংবা পেশা, ছিল তার প্রজ্ঞা। লোককথায় পাক্কানারকে এমন একজন মানুষ হিসেবে দেখা হয় যিনি সাধারণ জীবনের মধ্যেও অসাধারণ সত্য আবিষ্কার করতেন। মানুষ যখন অহংকারে নিজেদের বড় বলে ভাবত, পাক্কানার তখন তাদের মনে করিয়ে দিতেন মানুষের প্রকৃত মূল্য কিন্তু তার মানবিকতায়। এদিকে নারানাথ ভ্রান্তন ছিল সম্পূর্ণ ভিন্ন চরিত্র। তিনি যেন লোককাহিনীর সবচেয়ে রহস্যময় সন্তান, কারণ সমাজ তাকে পাগল বলত, কিন্তু সেই পাগলের মধ্যেই লুকিয়ে ছিল গভীর দর্শন। প্রতিদিন তিনি একটি বিশাল পাথর পাহাড়ের মাথায় তুলতেন, তারপর সেটিকে আবার নিচে গড়িয়ে দিতেন। মানুষ হাসত, বিদ্রুপ করত, কিন্তু নারানাথ ভ্রান্তন যেন পৃথিবীকে একটি শিক্ষা দিতে চাইতেন যে মানুষ যে অহংকার নিয়ে বাঁচে, সময় একদিন তাকে ঠিক তত সহজেই নিচে নামিয়ে আনে। আবার পেরুমাথাচান হয়ে উঠলেন অসাধারণ কারিগর। লোকবিশ্বাসে তিনি কেরালার শ্রেষ্ঠ স্থপতিদের মধ্যে অন্যতম। কাঠের মধ্যেও তিনি শিল্প দেখতেন সবসময়। সাধারণ মানুষ যেখানে একটি গাছ দেখতেন, তিনি দেখতেন ভবিষ্যৎ নির্মাণের স্বপ্ন। তার হাতের কাজ মানুষকে বিস্মিত করত। তার সৃষ্টির মধ্যে মানুষ খুঁজে পেত সৌন্দর্য আর দক্ষতার এক অপূর্ব সমন্বয়। এইভাবে এক একটি সন্তান নিজস্ব পরিচয় গড়ে তুলল। কেউ জ্ঞানের প্রতিনিধি, কেউ শ্রমের, কেউ শিল্পের, কেউ সঙ্গীতের, কেউ দর্শনের, কেউ সাহসের, কেউ সমাজ সেবার। তাদের পথ আলাদা ছিল, কিন্তু তাদের অস্তিত্ব একসঙ্গে মিলিয়ে দিয়ে যেন একটা বৃহত্তর সত্যের দিকে ইঙ্গিত করছিল। একটি সমাজ কখনো একজন মানুষ দিয়ে গড়ে ওঠে না, একটি সমাজ তো গড়ে ওঠে বহু মানুষের অবদানে। পণ্ডিত যেমন প্রয়োজন, কৃষকও তেমন প্রয়োজন, শিল্পী যেমন প্রয়োজন, শ্রমিকও তেমন প্রয়োজন, সৈনিক যেমন গুরুত্বপূর্ণ, সঙ্গীতজ্ঞও তেমন গুরুত্বপূর্ণ। সমাজের সৌন্দর্য কিন্তু এই বৈচিত্র্যে, আর সেই বৈচিত্র্যের মধ্যেই তো লুকিয়ে রয়েছে ঐক্যের প্রকৃত অর্থ। সম্ভবত এই কারণে পারাইপেট্টা পান্থেরুকুলাম কেবল একটি পরিবারের গল্প হয়ে থেকে যায়নি, এটি ধীরে ধীরে পরিণত হয়েছে একটা সমাজ দর্শনে, একটা লোককাহিনীতে। যেন আমাদের এই বার্তাই দেওয়া হচ্ছে যে মানুষকে তার জন্ম দিয়ে বিচার করো না, কর্মকে দেখো। আর

মানবিকতাকে দেখো, তার ভেতরের আলোকে দেখো। যাই হোক, এ কথা বলতে বলতে ঘড়ি তো যথারীতি চোখ রাঙাচ্ছে, খুব বেশি সময় হাতে নেই, তাই আমায় বিদায় জানাতেই হবে। এতক্ষণ তোমার সঙ্গে ছিলাম আমি শুভাশিস, তোমার যুববাণীর বন্ধু। ভালো থেকো, সুস্থ থেকো, আর কানে রেখো যুববাণী। ফলো করতে ভুলো না আমাদের যুববাণী কলকাতার অফিসিয়াল ফেসবুক পেজ, কারণ সেখানেই তোমরা পাবে আমাদের সব অনুষ্ঠানের আপডেটস। আর যেতে যেতে আমার খুব পছন্দের একটা গান রিমাইন্ডার হিসেবে থাকলো আমার জন্য আর তোমাদের জন্য। ভালো থেকো।

0: শুনছিলেন যুববাণী থেকে, উপস্থাপনায় ছিলেন শুভাশিস বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
1: জুন মাসের বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় আমাদের এই বসুন্ধরা। নীলগিরি পাহাড়ের পাদদেশে ছোট্ট সবুজ গ্রাম শান্তিপুর। গ্রামের একপাশে ঘন জঙ্গল, অন্য পাশে বয়ে গেছে কলকল শব্দে এক পাহাড়ি নদী। গত কয়েক বছরে গ্রামের রূপ বদলে যাচ্ছিল। শহরের ব্যবসায়ীরা এসে জঙ্গল কেটে রিসর্ট বানাচ্ছিল, আর পর্যটকদের ফেলে যাওয়া প্লাস্টিকের বোতল ও চিপসের প্যাকেটে নদীটার দম বন্ধ হয়ে আসছিল। গ্রামের বয়স্ক মোড়ল গ্রামবাসীদের সঙ্গে নিয়ে নদী পরিষ্কার করে ভূমি সংস্কারের মাধ্যমে গ্রামের রূপ পরিবর্তন করল। পৃথিবীর আর একদিকে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতাদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে এক দল কিশোর কিশোরী। সুস্থ পরিবেশ রক্ষা আমাদের আশু কর্তব্য। পৃথিবীর রক্ষণাবেক্ষণের ভাবনা নিয়ে লেখা গল্প, কবিতা বা সত্য ঘটনা দিয়ে সাজানো আপনাদের চিঠি আমাদের এই বসুন্ধরা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালে দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-এর মধ্যে। ডাকযোগে চিঠি

0: পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী ভবন ইডেন গার্ডেন্স কলকাতা 700001 পশ্চিমবঙ্গ ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রীকথা mitrwkathaatha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
1: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribondhu23@gmail.com maitrwebandhu maitribondhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরো একবার বলি, maitribondhu23@gmail.com maitrwebandhu maitribondhu23@gmail.com।

পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আহমেদাবাদে বিশ্ব যোগাসন ক্রীড়া চ্যাম্পিয়নশিপের সূচনা করেছেন। বলেছেন, যোগব্যায়াম মানব জাতির প্রতি ভারতের এক চিরন্তন উপহার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যে নরেন্দ্র মোদী সরকার উত্তর পূর্ব ভারতের হিংসা ও অশান্তির যুগের অবসান ঘটিয়েছে। সেনাবাহিনীর কাজের গতি ও দক্ষতা বাড়াতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সেনা কমান্ডার এবং ফিল্ড কমান্ডারদের আর্থিক খরচের ঊর্ধ্বসীমা দ্বিগুণ করার প্রস্তাবে অনুমোদন দিয়েছেন। পশ্চিমবঙ্গ বিধানসভায় ন্যাশনাল ই বিধান অ্যাপ্লিকেশন বা নেভা চালু করার লক্ষ্যে আজ একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। কেন্দ্রীয় সরকারের সাগরমালা প্রকল্পে দ্বিতীয় পর্যায়ে যুক্ত হচ্ছে পশ্চিমবঙ্গ। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আজ কেরলমে প্রবেশ করেছে। অনূর্ধ্ব 18 পুরুষ এশিয়া কাপ হকি প্রতিযোগিতার সেমিফাইনালে আগামীকাল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ভারত। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন, যোগব্যায়াম বা যোগ হল মানব জাতির প্রতি ভারতের এক চিরন্তন উপহার। আহমেদাবাদের একা আরেনায় আয়োজিত প্রথম ওয়ার্ল্ড যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, যোগ মানুষের মন শরীর ও আত্মাকে এক সূত্রে বেঁধে সুস্থ আরও শান্তিপূর্ণ পৃথিবী গড়ে তুলতে অনুপ্রাণিত করে।
1: इस चैंपियनशिप के माध्यम से योगासन को एक कॉम्पिटिटिव स्पोर्ट्स के रूप में नई पहचान मिलेगी। मुझे विश्वास है कि भविष्य में योगासन भी अंतर्राष्ट्रीय खेलकूद में अपनी जगह बनाएगा, चाहे ओलंपिक्स हो या मल्टी स्पोर्ट्स इवेंट्स हो। और निश्चित तौर से इसमें अहमदाबाद में होने जा रही इस पहली वर्ल्ड योगासन चैंपियनशिप की बहुत

0: বড়ি ভূমিকা হোগি।
1: বিশ্বজুড়ে যোগপ্রেমী এবং ক্রীড়াবিদরা এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। পাঁচ দিনের এই প্রতিযোগিতায় মার্কিন যুক্তরাষ্ট্র সহ 60টি দেশ থেকে 400 বেশি অংশগ্রহণকারী অংশ নেবেন। বিশ্ব যোগাসনের এই অনুষ্ঠানের লক্ষ্য সারা বিশ্বে যোগ ও সুস্থতা সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি বিশ্বব্যাপী বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় যোগকে অন্তর্ভুক্ত করার পথ প্রশস্ত করা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ আজ নতুন দিল্লিতে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। বৈঠকে দুই নেতা ভারত ও ভেনেজুয়েলার দ্বিপাক্ষিক সম্পর্কের সব দিক খতিয়ে দেখেন। জ্বালানি বাণিজ্য, বিনিয়োগ, স্বাস্থ্য পরিষেবা এবং গাড়ি শিল্প সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকের পর সাংবাদিকদের কাছে বিদেশ মন্ত্রকের সচিব পূর্ব রুদ্রেন্দ্র ট্যান্ডেন জানান, বিশ্বের অন্যতম বৃহত্তম খনিজ তেলের ভাণ্ডার রয়েছে ভেনেজুয়েলাতে। বর্তমানে দেশটির জ্বালানি ক্ষেত্রে বড়সড় বদল আসছে, তাই আজকের আলোচনায় দুই দেশের মধ্যে মজবুত জ্বালানি চুক্তির ওপর সব থেকে বেশি জোর দেওয়া হয়েছে।
2: Venezuela is possesses one of the largest oil reserves in the world. The Indian economy is a large and growing consumer of oil. Thus, in the energy sector, we see a perfect complementarity. In fact, in our spot purchases, Venezuela has already emerged as the third largest supplier this month. So quite naturally, today's discussions focused on forging an energy partnership.
1: পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সচিব যুগ্ম সচিব সুজাতা শর্মা জানিয়েছেন যে দেশে পেট্রোল, ডিজেল, এলপিজি এবং প্রাকৃতিক গ্যাসের পর্যাপ্ত মজুত রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, দেশের কোথাও কোনো এলপিজি ডিস্ট্রিবিউটর বা এজেন্সিতে গ্যাসের ঘাটতির খবর পাওয়া যায়নি।
3: Despite the ongoing situation in West Asia, supplies of crude oil, LPG, natural gas remain stable and adequate stocks of petrol, diesel, LPG are available in the country. Our refineries are operating at optimum level. As far as domestic cooking LPG gas is concerned, no dry out has been reported on the LPG distributorships. Around 99% of the bookings are now online.
1: স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বলেছেন, নরেন্দ্র মোদী সরকার উত্তর পূর্ব ভারতের হিংসা ও অশান্তি যুগের অবসান ঘটিয়েছে। উত্তর পূর্বাঞ্চলীয় পরিষদ NEC-র 73তম পূর্ণাঙ্গ অধিবেশনে যোগ দেওয়ার পর এক্সান্ডেলে এক পোস্টে শ্রী শাহ একথা বলেন। তিনি বলেন, এই কাউন্সিল এখন উত্তর পূর্ব অঞ্চলের কৌশলগত উন্নয়নের পাশাপাশি মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ ও সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন, শক্তিশালী এবং আরও সমৃদ্ধ উত্তর পূর্ব ভারত গড়ে তোলার লক্ষ্যে সমস্ত নেতাই আজ একজোট হয়েছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে ব্রিটেনের বিদেশমন্ত্রী ইভেট কুভারের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। তিনি বলেন, ভারত ও ব্রিটেন ভবিষ্যৎমুখী এবং পারস্পরিক লাভজনক এক নতুন অংশীদারিত্ব গড়ে তোলার জন্য সম্পূর্ণ প্রস্তুত। ডক্টর জয়শঙ্কর জানান, এই বৈঠকটি মূলত ভারত ব্রিটেন ভিশন 2035 এর পাঁচটি মূল স্তম্ভ নিয়ে আলোচনা করার বড় সুযোগ। তিনি আরও বলেন, দুই দেশের এই বৈঠকে ভারত ও ব্রিটেনের সর্বাত্মক অগ্রগতি খতিয়ে দেখা হয়েছে। সেনাবাহিনীর কাজের গতি ও দক্ষতা বাড়াতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সেনা কমান্ডার ও ফিল্ড কমান্ডারদের আর্থিক খরচের ঊর্ধ্বসীমা দ্বিগুণ করার প্রস্তাবে অনুমোদন দিয়েছেন। এর পাশাপাশি চিকিৎসা এবং অন্যান্য প্রকল্প সহ প্রতিরক্ষা পরিষেবাগুলি সংশোধিত আর্থিক ক্ষমতা হস্তান্তরের নির্দেশিকাও প্রকাশ করেছেন তিনি। নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, অজীবাশ্ম জ্বালানি বা পরিবেশ বান্ধব বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে ভারত অসাধারণ সাফল্য পেয়েছে। বিশ্বের অন্যতম শীর্ষ উৎপাদক দেশ হিসেবেও আত্মপ্রকাশ করেছে ভারত। PM সূর্যঘর মুক্ত বিজলি যোজনা দুবছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
4: The 2.65 gigawatt was the total installed capacity in India. Now it is 150 plus gigawatt as far as solar alone I am speaking. If at all I can speak about the non-fossil sources, it is 288 gigawatt, including wind, of course hydro, hydro, pump storage, all put together.
1: স্পটলাইট অনুষ্ঠানে এবারের আলোচনা সুস্থায়ী উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ। বিশিষ্ট প্রাণী চিকিৎসক ও পরিবেশবিদ ডাক্তার শিবাজী ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি দ্বিতীয় তথা শেষ পর্ব শুনবেন আজ রাত 8:30 সঞ্চয়িতা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গ বিধানসভায় ন্যাশনাল ই বিধান অ্যাপ্লিকেশন বা নেভা চালু করার লক্ষ্যে আজ একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। নতুন দিল্লির সংসদ ভবনে সংসদ বিষয়ক মন্ত্রক এবং পশ্চিমবঙ্গ

0: নবান্নে আজ এক সাংবাদিক বৈঠকে একথা ঘোষণা করে মুখ্যমন্ত্রী জানান, এই প্রকল্পের প্রথম পর্যায়ে রাজ্য অংশ না নেওয়ার ফলে একাধিক উন্নয়ন প্রকল্পের সুযোগ হাতছাড়া হয়েছে। দ্বিতীয় পর্যায়ে যুক্ত হয়ে প্রায় 22,700 কোটি টাকার প্রকল্প প্রস্তাব তৈরি করা হবে।
1: মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির অনুমোদনে সাগরমালা 2 আমাদের অনুমোদিত হয়েছে দেশে, সেখানে আমরা যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং মুখ্যমন্ত্রীর নেতৃত্বে 22,700 কোটি টাকা প্রপোজাল আমাদের 5 বছরের জন্য আমরা রেডি করব।
0: সংঘ লোকসেবা আয়োগ UPSC পরীক্ষায় স্বচ্ছতা বাড়াতে এবং ভুয়ো পরীক্ষার্থী বা জালিয়াতি রুখতে একটি ফেস অথেন্টিকেশন প্রোটোকল তৈরি করেছে। কমিশন সম্প্রতি সিভিল সার্ভিসেস এবং ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষায় সফলভাবে এই ফেস অথেন্টিকেশন ব্যবস্থার প্রয়োগ করেছে। এই উদ্যোগ প্রসঙ্গে UPSC চেয়ারম্যান ডক্টর অজয় কুমার বলেন, জালিয়াতি মুক্ত পরীক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এটি কমিশনের নেওয়া একটি নতুন পদক্ষেপ। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আজ কেরালায় পৌঁছেছে বলে ভারতীয় আবহাওয়া দপ্তর IMD জানিয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মৌসুমী বায়ু 1 জুন কেরালায় পৌঁছানোর কথা ছিল, কিন্তু 3 দিন বিলম্বে ওই রাজ্যে আজ থেকেই মৌসুমি বৃষ্টিপাত শুরু হয়েছে। অনূর্ধ্ব 18 পুরুষ এশিয়া কাপ হকি প্রতিযোগিতার সেমিফাইনালে আগামীকাল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ভারত। জাপানের কাকামিগাহারা হকি স্টেডিয়ামে এই খেলা হবে। পুল এতে 9 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে শেষ করে শেষ সারি জায়গা করে নিয়েছে ভারত। জাকার্তা ইন্দোনেশিয়া ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতের এমআর অর্জুন এবং হরিহরন করুণন পুরুষদের ডাবলসের কোয়ার্টার ফাইনালে উঠেছেন। আজ এক হাড্ডাহাড্ডি ম্যাচেই ভারতীয় জুটি মালয়েশিয়ার অ্যারন তাই এবং কাংখাই সিংকে পরাজিত করেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আমেদাবাদে বিশ্ব যোগাসন ক্রীড়া চ্যাম্পিয়নশিপের সূচনা করেছেন। বলেছেন, যোগব্যায়াম মানবজাতির প্রতি ভারতের এক চিরন্তন উপহার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বলেছেন যে নরেন্দ্র মোদী সরকার উত্তর পূর্ব ভারতের হিংসা ও অশান্তির যুগের অবসান ঘটিয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আজ কেরলামে প্রবেশ করেছে। খবর শেষ হল।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন আধুনিক গানের অনুষ্ঠান। আধুনিক গানের অনুষ্ঠানে প্রথমেই শিল্পী সোমলতা আচার্য চৌধুরী।

শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান। এবারে দুটো পরপর গান শোনাব, দুটি ব্যাক টু ব্যাক। প্রথমে শোনাব রাঘব চট্টোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি, এবং পরবর্তী গানে ইন্দ্রাণী সেন। ব্যাক টু ব্যাক দুটো গান আপনার জন্য।

শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান, পরপর দুটি গান শুনলেন। এবারে সুজয় ভট্টাচার্যের কণ্ঠে এই গানটি।

শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান। আধুনিক গানের অনুষ্ঠানে আবারও পরপর দুটি গান শুনবেন শাকুতা লক্ষ্মী দাশগুপ্ত এবং পরের গানটি শ্রীকান্ত আচার্যের কণ্ঠে।

পরপর দুটো গান শুনলেন আধুনিক গানের অনুষ্ঠানে স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত এবং শ্রীকান্ত আচার্যের কণ্ঠে। এই দুটি গান দিয়ে আজকের আধুনিক গানের অনুষ্ঠান এ পর্যন্তই।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রীতে এখন শুনবেন বাংলা ব্যান্ডের গান। বাংলা ব্যান্ডের গানে প্রথমেই বাংলা ব্যান্ড ক্যাকটাসের এই গানটি।

বাংলা ব্যান্ডের গান শুনছেন এবং এবারে পরপর দুটি বাংলা ব্যান্ডের গান শুনিয়ে নেব। প্রথমে বাংলা ব্যান্ড ভূমি এবং পরবর্তীতে মোহিনীর ঘোড়াগুলি থেকে শুনবেন ব্যাক টু ব্যাক দুটো গান।

শুনছিলেন বাংলা ব্যান্ডের গান। আর এবারের বাংলা ব্যান্ড পরপর দুটো গান শোনাবো, দ্য ইস্টার্ন ব্লুজ এবং তার পরবর্তী গানে মাদল, ব্যাক টু ব্যাক দুটি গান।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টজে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রীতে কিছুক্ষণের মধ্যেই শুনবেন সংবাদ।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন কথায় গানে, উপস্থাপনায় শ্রীরূপা মুখোপাধ্যায়। আমার আমি ভীষণ দামি, আমার যা কিছু আছে তার মধ্যে আমার এই নিজের সত্তা সবচেয়ে বেশি, সবচেয়ে প্রিয়। আজকে এই যে আমার আমার যা কিছু সেই সমস্তটুকু নিয়ে অনুষ্ঠান। তবে এই আমার আপনাদের মধ্যেও জারিত, আমার নিয়ে আজকের বিষয় থাক কথায় গানে, এবং সেই নিয়ে আমার নিয়ে থাকুক গানও। প্রথম গানটি উৎপলেন্দ্র চৌধুরীর কণ্ঠে, এই আমাদের জন্য।

আমার যখন দুঃখ লাগে আর এই আমার যখন এই আমিত্ব ছাড়িয়ে সবার মধ্যে ছড়িয়ে পড়ে, তখন সেই প্রতিটি আমি অপার হয়ে বসে থাকি। আমাদের দুঃখের মালা গাঁথতে গাঁথতেও আমরা স্মরণ করি সেই মহাবিশ্বে মহাকাশে যিনি রয়েছেন, তার সঙ্গে মিলিত হতে চাই, তার সঙ্গে মিশে যেতে চাই, প্রণাম করি তাকে। আমার যা কিছু আছে সমস্ত দুঃখ ভয় উজাড় করে দি এবং কোথাও গিয়ে একটা অনন্ত অপেক্ষা থাকে, সেই আমার অনেকটা ব্যাপ্ত সময় জুড়ে আসে এই গানের মধ্যে দিয়ে। স্বাগতা মাইতির কণ্ঠে এবারের গানটি।

0: আকাশবাণী মৈত্রী সংবাদ, দেশ বিদেশের খবর নিয়ে এখন শুনবেন বিশ্ব পরিক্রমা। উপস্থাপনায় আমি অর্ক সেন, সঙ্গে রয়েছেন দিব্য দে। আজকের শিরোনামে রয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন দক্ষিণী বিশ্বের কাছে ভেনেজুয়েলার সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
1: বিশ্বব্যাপী যোগাসনের প্রসার ক্রীড়াবিদদের সামনে নতুন সম্ভাবনা এবং পেশার পথ তৈরি করবে বলেছেন প্রধানমন্ত্রী।
0: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন মোদী সরকার উত্তর পূর্বাঞ্চলে হিংসার অবসান ঘটিয়ে এই অঞ্চলকে বিবাদের কেন্দ্রস্থল থেকে সুযোগ সম্ভাবনার ক্ষেত্রে রূপান্তরিত করেছে।
1: ভারতের ইথানল এবং পেট্রোলের মিশ্রণে চলা প্রথম ফ্লেক্স ফুয়েল যাত্রীবাহী গাড়ির সূচনা নতুন দিল্লিতে।
0: পশ্চিমবঙ্গ বিধানসভা জাতীয় ই বিধান অ্যাপ্লিকেশন বা নেভা প্রকল্পে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হয়েছে।
1: পূর্ব মেদিনীপুরের দাদন পাত্রবাড়ে নতুন সমুদ্র বন্দর গড়ে তোলা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। কেন্দ্রীয় সরকারের সাগরমালা প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে পশ্চিমবঙ্গ যোগ দিচ্ছে।
0: দার্জিলিং পাহাড়, তরাই ও ডুয়ার্সের দীর্ঘদিনের রাজনৈতিক সমস্যার সমাধানের লক্ষ্যে নবান্নে পশ্চিমবঙ্গ সরকার ও কেন্দ্রের মধ্যস্থতাকারীদের মধ্যে প্রথম বৈঠক।
1: দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কেরালামে প্রবেশ করেছে। আগামী সাত দিন কেরালাম এবং কর্ণাটকে ভারী থেকে অতিভারী এবং তামিলনাড়ুতে ভারী বৃষ্টির পূর্বাভাস।
0: দক্ষিণ কোরিয়ার ক্ষমতাশীল ডেমোক্রেটিক পার্টি সেদেশের স্থানীয় স্তরে নির্বাচন এবং সংসদীয় উপনির্বাচনে জয়লাভ করেছে।
1: শ্রীলঙ্কার আদালত সেদেশের রাষ্ট্রপতি গোটাবায় রাজাপাকসের বিদেশ ভ্রমণের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
0: বিশ্ব বক্সিং র্যাঙ্কিং এ মহিলাদের 57 কেজি বিভাগে শীর্ষস্থানে ভারতের জেসমিন ল্যাম্বোরিয়া। আসছি বিস্তারিত খবরে, এখন দেশের খবর। ভেনেজুয়েলার সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সহযোগিতা দক্ষিণী বিশ্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজের সঙ্গে বৈঠক করেন। উভয় নেতাই দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক পর্যালোচনা করেন এবং জ্বালানি, বাণিজ্য, বিনিয়োগ, স্বাস্থ্যসেবা ও অটোমোবাইল সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র নিয়ে আলোচনা করেন। বৈঠক শেষে সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের পূর্ব বিষয়ক সচিব রুদ্রেন্দ্র ট্যান্ডন বলেন ভেনেজুয়েলার কাছে বিশ্বের অন্যতম বৃহত্তম তেলের ভাণ্ডার রয়েছে। তিনি জানান দুই দেশের জ্বালানি খাতে যে পরিবর্তন ঘটছে তার পরিপ্রেক্ষিতে উভয় পক্ষের মূল লক্ষ্য ছিল দুদেশের মধ্যে একটি জ্বালানি অংশীদারিত্ব গড়ে তোলা। ভেনেজুয়েলা ভারতকে আগামী বেশ কয়েক বছরের জন্য জ্বালানির এক স্থিতিশীল ক্রেতা হিসেবে বিবেচনা করবে বলে তিনি জানান। শ্রী ট্যান্ডন জানান জ্বালানি অংশীদারিত্ব ছাড়াও আজকের আলোচনায় খনিশিল্প, পশুপালন, পরিবহন, কৃষি সরঞ্জাম, অটোমোবাইল এবং ওষুধ শিল্পের মতো অন্যান্য ক্ষেত্রেও অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদার করার বিষয়ে কথা হয়।
2: The discussions also went into broadening the economic partnership to other areas, not just in the energy sector, but also

0: in areas like mining, animal husbandry, transportation, agriculture equipment, automotive sector, and pharmaceuticals, to try and work out ways in which Indian commercial entities can enter the Venezuelan market successfully.
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, যোগ হল মানবতার প্রতি ভারতের এক কালজয়ী উপহার। গুজরাটের আহমেদাবাদের একা এরেনাতে আয়োজিত প্রথম বিশ্ব যোগাসন ক্রীড়া চ্যাম্পিয়নশিপের উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, যোগ মন, শরীর এবং আত্মাকে একসূত্রে গেঁথে সুস্থ ও সম্প্রীতিপূর্ণ বিশ্ব গঠন অনুপ্রাণিত করে। তিনি অংশগ্রহণকারী প্রতিযোগিতার ভারতে স্বাগত জানান এবং 21 জন আন্তর্জাতিক যোগ দিবসের কথাও স্মরণ করেন।
2: अहमदाबाद की धरती से विश्व की स्पोर्ट्स लेगेसी में एक और नया अध्याय जुड़ा है। आज पहली वर्ल्ड योगासना चैंपियनशिप शुरू हो रही है। मैं इस चैंपियनशिप में हिस्सा लेने आए सभी देशों के एथलीट्स का भारत में स्वागत करता हूं। अब से कुछ दिन बाद 21 जून को वर्ल्ड योगा डे भी मनाया जाएगा।
1: এই প্রতিযোগিতা যোগাসনকে একটি আন্তর্জাতিক ক্রীড়া হিসেবে স্বতন্ত্র পরিচিতি এনে দেবে এবং তরুণ প্রজন্মের জন্য বহুমুখী সুযোগ উন্মোচন করে দেবে বলে আশা প্রকাশ করেন শ্রী মোদী। তিনি বলেন, যোগাসন যখন বিশ্বজুড়ে প্রসার লাভ করে, ক্রীড়াবিদদের জন্য তখন নতুন সম্ভাবনা এবং পেশাগত জীবনে নানা পথ তৈরি হয়।
2: ইস চ্যাম্পিয়নশিপ কে মাধ্যম সে যোগাসন কো এক কম্পিটিটিভ স্পোর্টস কে রূপ মে নই পহচান মিলেগি। মুঝে বিশ্বাস হ্যায় কি ভবিষ্য মে যোগাসন ভি अंतर्राष्ट्रीय खेलकूद में अपनी जगह बनाएगा, चाहे ओलंपिक्स हो या मल्टी स्पोर्ट्स इवेंट्स हो। हम जितनी मेहनत करेंगे सुखद परिणाम आ भी सकता है।
1: বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপের এই ঐতিহাসিক উদ্বোধনী আসরটি কেন্দ্রীয় যুব বিষয়ক এবং ক্রীড়া মন্ত্রক, আয়ুষ মন্ত্রক এবং স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া সাইয়ের সহায়তায় অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য, আহমেদাবাদের একা এরেনায় আজ 60টিরও বেশি দেশের 400 অধিক প্রতিযোগী অংশগ্রহণ করেছেন।
3: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, নরেন্দ্র মোদী সরকার উত্তর পূর্বাঞ্চলে হিংসার যুগের অবসান ঘটিয়েছে এবং এই অঞ্চলটিকে বিবাদের কেন্দ্রস্থল থেকে সুযোগ সম্ভাবনার এক ক্ষেত্রে রূপান্তরিত করেছে। উত্তর পূর্ব পরিষদ নর্থ ইস্টার্ন কাউন্সিলের 73তম পূর্ণাঙ্গ অধিবেশনে যোগ দেওয়ার পর শ্রী শাহ সমাজ মাধ্যমের এক বার্তায় উল্লেখ করেন, জনগণের আকাঙ্ক্ষা পূরণ এবং সংস্কৃতির প্রসারে ভূমিকা রাখার পাশাপাশি এনইসি বর্তমানে এই অঞ্চলের উন্নয়নের লক্ষ্যে কৌশলগত পরিকল্পনার কাজও করছে। উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন সংক্রান্ত কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াও এই অধিবেশনে উপস্থিত ছিলেন। তিনি বলেন, একটি শক্তিশালী ও সমৃদ্ধ উত্তর পূর্বাঞ্চল গড়ে তোলার সংকল্পে সকল নেতাই ঐক্যবদ্ধ। এনইসির এই পূর্ণাঙ্গ অধিবেশনে উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্য থেকে আসা রাজ্যপাল, মুখ্যমন্ত্রী এবং নীতি নির্ধারকেরা একত্রিত হয়েছিলেন।
1: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত এবং ব্রিটেন একটি নতুন ভবিষ্যৎমুখী এবং পারস্পরিকভাবে লাভজনক অংশীদারিত্ব গড়ে তোলার ক্ষেত্রে সুবিধাজনক অবস্থানে আছে। নতুন দিল্লিতে আজ সন্ধ্যায় ব্রিটেনের বিদেশ সচিব ইভেন্ট কুপারের সঙ্গে বৈঠকের পর শ্রী জয়শঙ্কর বলেন, এই বৈঠকে ভারত ব্রিটেন ভিশন 2035-এর আওতায় বৃদ্ধি, প্রযুক্তি এবং উদ্ভাবন, প্রতিরক্ষা ও নিরাপত্তা, জলবায়ু এবং পরিবেশ বান্ধব শক্তি এবং শিক্ষা, এই 5টি বিষয় নিয়ে আলোচনা হয়। তিনি আরও বলেন, ভারত এবং ব্রিটেনের মধ্যে বিস্তৃত কৌশলগত অংশীদারিত্বের অগ্রগতির পর্যালোচনা করার একটি সুযোগ তৈরি হয়েছে। ভারত এবং ব্রিটেনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ঐতিহাসিক এবং সাংস্কৃতিক সংযোগের গণ্ডি পেরিয়ে এখন অভিন্ন অর্থনৈতিক আকাঙ্ক্ষা এবং উচ্চ প্রযুক্তির এক ভবিষ্যৎমুখী মহাসড়কে রূপান্তরিত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
3: পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী এবং সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরি আজ নতুন দিল্লিতে মারুতি সুজুকির তৈরি ভারতের প্রথম ফ্লেক্স ফুয়েল যাত্রীবাহী গাড়ির উদ্বোধন করেন। ফ্লেক্স ফুয়েল চালিত যানবাহনগুলি ইথানল ও পেট্রোলের বিভিন্ন মিশ্রণে E20 থেকে শুরু করে E100 পর্যন্ত চালানো যেতে পারে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে হরদীপ সিং পুরী বলেন, যাত্রীবাহী গাড়ির ক্ষেত্রে ফ্লেক্স ফুয়েল প্রযুক্তির এই আগমন কেবল একটি নতুন পণ্যের সূচনা নয়, বরং দেশের জ্বালানি রূপান্তরের ক্ষেত্রেও এক নতুন অধ্যায়।
4: ইন্ডিয়াস ফ্লেক্স ফুয়েল জার্নি এক্সপ্যান্ডস ফ্রম টু হুইলার্স টু ফোর হুইলার্স এন্ড দিস ট্রানজিশন ইজ সিগনিফিকেন্ট। টুডে ইন্ডিয়া হ্যাজ ওভার 30 ক্রোর টু হুইলার্স অন দ্য রোড, বাট উই অলসো হ্যাভ 37 ল্যাক প্যাসেঞ্জার ভেহিকলস রিপ্রেজেন্টিং ফ্যামিলি মোবিলিটি এন্ড দ্য ফিউচার অফ পার্সোনাল ট্রান্সপোর্টেশন। ওয়েন ফ্লেক্স ফুয়েল টেকনোলজি এন্টার্স দিস সেগমেন্ট এট স্কেল, দি ইম্প্যাক্ট মাল্টিপ্লাইজ ড্রামাটিক্যালি। দিস ইজ দ্য বিগিনিং অফ আ নিউ চ্যাপ্টার ইন ইন্ডিয়াস এনার্জি ট্রানজিশন।
1: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ নতুন দিল্লিতে সেনাবাহিনীর ফিল্ড কমান্ডারদের কার্যকারিতা বাড়ানোর লক্ষ্যে আর্থিক ক্ষমতার সর্বোচ্চ সীমা দ্বিগুণ করার অনুমোদন দিয়েছেন। তিনি প্রতিরক্ষা বাহিনীগুলির আর্থিক ক্ষমতা অর্পণের সংশোধিত নির্দেশিকাও প্রকাশ করেছেন, যার আওতায় চিকিৎসা ও নির্মাণ সংক্রান্ত প্রকল্পগুলিও আছে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, আর্থিক ক্ষমতা অর্পণের এই সংশোধিত

0: সংস্থাটি রাজস্ব খাত থেকে 1,25,000 কোটি টাকারও বেশি মূল্যের সামগ্রিক সংগ্রহের সুযোগ করে দেবে। মন্ত্রক এও জানিয়েছে, আর্থিক ক্ষমতার এই বৃদ্ধি 100% পর্যন্ত করা হয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে দ্বিগুণেরও বেশি বাড়ানো হয়েছে। মন্ত্রক জানিয়েছে, সেনাবাহিনী, বিমানবাহিনী এবং নৌবাহিনীর জরুরি অভিযানভিত্তিক চাহিদা মেটানোর জন্য নির্ধারিত মোট আর্থিক সীমার ক্ষেত্রেও 100% বৃদ্ধি করা হয়েছে।
1: জাতীয় ই বিধান অ্যাপ্লিকেশন বা নেভা প্রকল্পে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হল পশ্চিমবঙ্গ বিধানসভা। সংসদ ভবনে আজ কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রকের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে নেভা সংক্রান্ত ত্রিপাক্ষিক সমঝোতা স্মারকপত্রে স্বাক্ষর করা হয়। এর ফলে দেশের 33তম আইনসভা হিসেবে এই ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত হল পশ্চিমবঙ্গ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু, কেন্দ্রীয় আইন ও বিচার প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘাওয়াল, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এল মুরুগান, পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসু এবং ভার্চুয়ালি যুক্ত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এই ঘটনাকে ঐতিহাসিক বলে অভিহিত করেছেন। তিনি বলেন, দেশের সমস্ত বিধানসভা এবং সংসদ এখন একটি অভিন্ন মঞ্চে এসে দাঁড়িয়েছে। শ্রী রিজিজু জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক জাতি এক অ্যাপ্লিকেশন এই রূপকল্প বাস্তবায়নের লক্ষ্যেই এই অ্যাপটি চালু করা হয়েছে।
2: वेस्ट बंगाल असेंबली के स्पीकर और उसके टीम को मैं आश्वासन करना चाहता हूं कि आपको भविष्य में भी वेस्ट बंगाल असेंबली को एक चुरुस्त दुरुस्त रोबस्ट असेंबली बनाने में हम पूरा सहयोग करेंगे। प्राइम मिनिस्टर मोदी जी का सपना है डिजिटल इंडिया, पूरा देश डिजिटली कनेक्टेड हो रहा है और वन नेशन वन एप्लीकेशन नेशनल ई विधान उसी सपना को पूरा करने के लिए तो वेस्ट बंगाल असेंबली भी टोटली डिजिटल असेंबली हो जाएगा।
1: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, সংসদীয় গণতন্ত্রের প্রাণকেন্দ্র হল সংসদ ও বিধানসভা। সেই প্রতিষ্ঠানগুলিকে আধুনিক প্রযুক্তির সঙ্গে যুক্ত করার সময়ের দাবি। তিনি জানান, ডিজিটাল ও কাগজবিহীন বিধানসভা গড়ে তোলার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবে পশ্চিমবঙ্গ।
0: আদানি গোষ্ঠী সরে যাওয়ার পর তাজপুরের গভীর সমুদ্রবন্দর নির্মাণের প্রকল্প পাকাপাকিভাবে পরিত্যক্ত হয়েছে। এর পরিবর্তে পূর্ব মেদিনীপুরের দাদন পাত্রবাড়ে নতুন সমুদ্রবন্দর গড়ার পরিকল্পনার কথা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে আজ কেন্দ্রীয় জাহাজমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান, তাজপুর প্রকল্পের বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় জমি, রেল এবং জাতীয় সড়ক সংযোগ কোনোটাই প্রস্তুত ছিল না। সরকারের মূল্যায়নে স্পষ্ট হয়েছে, বর্তমান অবস্থায় তাজপুরে বন্দর নির্মাণ বাস্তবসম্মত নয়। এর পরিবর্তে তাজপুর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে দাদন পাত্রবাড় এলাকায় রাজ্য সরকারের হাতে থাকা প্রায় 1700 একর জমিকে কেন্দ্র করে নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে। কেন্দ্র রাজ্য যৌথভাবে প্রকল্পে এগিয়ে যাবে বলে সিদ্ধান্ত হয়েছে। মুখ্যমন্ত্রীর দাবি, পূর্বতন সরকার বাস্তবতা যাচাই না করেই তাজপুর বন্দর নিয়ে প্রচার করেছে। নতুন সরকার জমির যোগান, সংযোগ ব্যবস্থা এবং আর্থিক সম্ভাব্যতা বিবেচনা করেই প্রকল্প পুনর্গঠন করেছে। অন্যদিকে কেন্দ্রীয় সরকারের সাগরমালা প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে যুক্ত হচ্ছে পশ্চিমবঙ্গ। নবান্নে আজ এক সাংবাদিক বৈঠকে কথা ঘোষণা করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, সাগরমালা প্রকল্পের প্রথম পর্যায়ে রাজ্য অংশ না নেওয়ার ফলে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের সুযোগ হাতছাড়া হয়েছে। দ্বিতীয় পর্যায়ে যুক্ত হয়ে প্রায় 22,700 কোটি টাকার প্রকল্পের প্রস্তাব তৈরি করা হবে। এর আওতায় বন্দর সংযোগ, উপকূলীয় পরিবহন, অন্তর্দেশীয় জলপথ, মৎস্যজীবীদের পরিকাঠামো, দ্বীপাঞ্চল উন্নয়ন এবং উপকূলীয় এলাকার অর্থনৈতিক বিকাশের পরিকল্পনা রয়েছে। সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ, গোসাবা, বাসন্তী, বকখালি, নামখানা, সাগর, খেজুরি সহ উপকূলবর্তী বিস্তীর্ণ অঞ্চলে বিশেষ জোর দেওয়া হবে বলে জানিয়েছে সরকার। একই সঙ্গে কলকাতা বন্দরে জমি দখল, সিন্ডিকেট রাজ, তোলাবাজ এবং চোরাচালান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। তার অভিযোগ, অতীতের সমন্বয়ের অভাবের সুযোগ নিয়ে বন্দরে নানা ধরনের অবৈধ কার্যকলাপ চলেছে। এই পরিস্থিতিতে কলকাতা পুলিশ, সিআইএসএফ, কাস্টমস, কলকাতা পুরসভা, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পোর্ট কর্তৃপক্ষ এবং কেন্দ্র রাজ্যের গোয়েন্দা সংস্থাগুলিকে নিয়ে প্রতি মাসের সমন্বয় বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজস্ব ফাঁকি, মাদক পাচার এবং অবৈধ বাণিজ্য রুখতেই এই পদক্ষেপ। এছাড়া 44টি নতুন জেটি নির্মাণের মধ্যে 41টির প্রয়োজনীয় ছাড়পত্র মিলেছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। সাগরদ্বীপের কপিলমুনি আশ্রম সংলগ্ন সমুদ্র তট সংরক্ষণ, গঙ্গাসাগর মেলাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা, বলাগড়ে নদী ভাঙন রোধ এবং 45 কিলোমিটার ব্রিজিং এর মতো প্রকল্প বৈঠকে অনুমোদন পেয়েছে।
1: দেশের 18তম শহর হিসেবে ওয়াটার মেট্রো পরিষেবার সঙ্গে যুক্ত হতে চলেছে কলকাতা। কেন্দ্রীয় জাহাজ মন্ত্রকের সঙ্গে বৈঠকের পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, কেরালামের পর এবার কলকাতায় ওয়াটার মেট্রো চালু করার ব্যাপারে কেন্দ্রের নীতিগত সম্মতি মিলেছে। হুগলি নদীকে কেন্দ্র করে আধুনিক জলপথ পরিবহন ব্যবস্থার উন্নয়নই এই প্রকল্পের মূল লক্ষ্য। কলকাতা ও হাওড়ার মধ্যে দ্রুত পরিবেশ বান্ধব এবং বিকল্প গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে ওয়াটার মেট্রো চালু করা হবে। এর পাশাপাশি গঙ্গার ঘাট সংস্কার ও সৌন্দর্যায়নের কাজও জোর কদমে এগোবে। বাগবাজার, আহিরিটোলা, শোভাবাজার, মল্লিকঘাট, বাবুঘাট, রামকৃষ্ণপুর এবং বাঁধাঘাটকে আধুনিক রূপ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।
3: কলকাতা ওয়াটার মেট্রোতে যুক্ত হয়েছে, আমাদের আজকের মিটিং এ মাননীয় মন্ত্রী এটা কনসেন্ট দিয়ে দিয়েছেন। এবং

0: এবং আমরা এই শহর হিসেবে আমরা 18তম শহর হিসেবে যুক্ত হচ্ছি ওয়াটার মেট্রো, শিপিং ডিপার্টমেন্টের একটি ইনিশিয়েটিভ এবং গুড প্রজেক্ট।
1: দার্জিলিং পাহাড়, তরাই এবং ডুয়ার্সের দীর্ঘদিনের রাজনৈতিক সমস্যা স্থায়ী সাংবিধানিক সমাধানের লক্ষ্যে আজ কলকাতার নবান্নে পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্রের মধ্যস্থতাকারীর মধ্যে প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে অনুষ্ঠিত এই বৈঠকে যোগ দেন কেন্দ্র নিযুক্ত মধ্যস্থতাকারী পঙ্কজ কুমার সিং, দার্জিলিংয়ের বিজেপির সাংসদ রাজু বিস্তা, মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল, মুখ্যমন্ত্রীর উপদেষ্টা সুব্রত গুপ্ত, স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের শীর্ষ আধিকারিক এবং রাজ্যের ডিজিপি। বৈঠকের পর রাজু বিস্তা জানান, কেন্দ্র বহু আগে পাহাড় সমস্যার সমাধানে আলোচনার জন্য মধ্যস্থতাকারী নিয়োগ করলেও তৎকালীন তৃণমূল সরকার সেই প্রক্রিয়ার বিরোধিতা করেছিল এবং বারবার আলোচনার পথ এড়িয়ে গিয়েছিল। এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়েছেন যে বিজেপি সরকার পাহাড় সমস্যার সাংবিধানিক সমাধান খুঁজতে কেন্দ্রের সঙ্গে পূর্ণ সহযোগিতা করবে, ফলে দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা আলোচনা প্রক্রিয়া এবার দ্রুত এগোবে বলে তাঁর আশা।
2: কেন্দ্রীয় রেল, তথ্য ও সম্প্রচার এবং বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একদিনের সফরে আগামী শনিবার পশ্চিমবঙ্গে আসছেন। দিল্লি থেকে বিমানে তিনি কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন, সেখান থেকে তিনি নবান্নে যাবেন। ওই দিন সকাল 11টায় নবান্ন সভাগৃহে রেলমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে রাজ্যের রেলের বিভিন্ন প্রকল্পগুলি নিয়ে এক পর্যালোচনামূলক বৈঠক করবেন। পূর্ব রেল, দক্ষিণ পূর্ব রেল, উত্তর পূর্ব সীমান্ত রেল ও মেট্রো রেলের জেনারেল ম্যানেজারদেরও ওই বৈঠকে উপস্থিত থাকার কথা। নবানের বৈঠক সেরে রেলমন্ত্রী বিকেল 3টায় কলকাতার আকাশবাণী ভবনে আসবেন। এরপর কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে পরিদর্শনের উদ্দেশ্যে রওনা দেবেন। ওই কেন্দ্র পরিদর্শনের পরই তিনি দিল্লি ফিরে যাবেন বলে জানা গেছে।
1: পদ্মশ্রী এবং সাহিত্য একাডেমি পুরস্কারপ্রাপ্ত সাঁওতালি সাহিত্যিক রবিলাল টুটু প্রয়াত, বয়স হয়েছিল 77 বছর। বার্ধক্যজনিত অসুস্থতা নিয়ে তিনি পশ্চিমবঙ্গের বারাসাতের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি ছিলেন। আজ সকাল 6টা নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানা গিয়েছে। পূর্ব বর্ধমানের কালনা 2 নম্বর ব্লকের বাদলা গ্রাম পঞ্চায়েতের নোয়ারা গ্রামের বাসিন্দা রবিলাল ছাত্রজীবন থেকে সাঁওতালি ভাষার চর্চাসহ সাহিত্য ও সংস্কৃতি নিয়ে কাজ করেছেন। সাঁওতালি সাহিত্য অবদানের স্বীকৃতি হিসেবে 2015 সালে তাকে সাহিত্য একাডেমি পুরস্কারে পুরস্কৃত করা হয়। পশ্চিমবঙ্গ সরকার তাকে 2022 সালে বঙ্গভূষণ উপাধিতে ভূষিত করে। চলতি বছরে তিনি পদ্মশ্রী সম্মানে ভূষিত হন। আজই তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
2: বিহারের মুজফ্ফরপুরে অবস্থিত একটি বেসরকারি হাসপাতালে আজ ভোররাতে অগ্নিকাণ্ডের ঘটনায় 5 জন রোগীর মৃত্যু হয়েছে এবং 20 জনেরও বেশি মানুষ আহত। হাসপাতালের ICU আগুনের সূত্রপাত হয় এবং তা দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়ে। জেলাশাসক সুব্রত কুমার সেন জানিয়েছেন, এই ঘটনার তদন্তে একটি 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এদিকে মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং নিহতদের নিকটাত্মীয়দের প্রত্যেকে 4 লক্ষ টাকা করে আর্থিক সহায়তার কথাও ঘোষণা করেছেন।
1: জাতীয় মানবাধিকার কমিশন NHRC নতুন দিল্লিতে শহরাঞ্চলে তাপপ্রবাহ এবং তা কমানো শীর্ষক বিষয়ের উপর ভিত্তি করে তাদের পরিবেশ এবং জলবায়ু বিষয়ক কোর গ্রুপের একটি সভার আয়োজন করে। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে NHRC চেয়ারপারসন বিচারপতি ভি রামা সুব্রমণ্যন প্রাকৃতিক বাস্তুতন্ত্রের অধিকতর সুরক্ষার প্রয়োজনীয়তা, জলাশয়গুলির আশপাশে নির্মাণ কাজের উপর কঠোর নিয়ন্ত্রণ এবং স্থিতিশীল নগর উন্নয়নের লক্ষ্যে সুনির্দিষ্ট এবং বাস্তবায়নযোগ্য সুপারিশ প্রণয়নের উপর জোর দেন।
2: কেরালামে আজ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করেছে। ভারতের আবহাওয়া দফতর IMD আগামী 7 দিন কেরালাম ও কর্ণাটকে ভারী থেকে অতিভারী এবং তামিলনাড়ুতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। আগামীকাল মাহে পুদুচেরি এবং কারাইকালেও ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর আগামী 2 দিনের মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অন্ধ্রপ্রদেশ, কোঙ্কন, গোয়া, লাক্ষাদ্বীপ, মধ্য মহারাষ্ট্র, উপহিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম, তেলেঙ্গানা, উত্তরাখণ্ড এবং উত্তর পূর্বের রাজ্যগুলোতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে।
1: এদিকে অসহ্য ঘর্মাক্ত গরম থেকে স্বস্তি পেল জাতীয় রাজধানী দিল্লিও। বৃহস্পতিবার দুপুরে দিল্লি এবং জাতীয় রাজধানী অঞ্চলে মুষলধারে বৃষ্টি হয়। ভারী বৃষ্টিতে স্বস্তি পেয়েছেন দিল্লির বাসিন্দারা। দিল্লির মালব্যনগর সহ বিভিন্ন স্থানে তুমুল বৃষ্টি হয়। উত্তরপ্রদেশের নয়ডাতেও ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি হয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে দিল্লি, নয়ডা সহ জাতীয় রাজধানী অঞ্চলে আগামী 6 জুন পর্যন্ত বৃষ্টি এবং দমকা হাওয়া চলবে। এবার বিদেশের খবর।
2: দক্ষিণ কোরিয়ায় ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টি স্থানীয় স্তরের নির্বাচন এবং সংসদীয় উপনির্বাচনে জয়লাভ করেছে। কনজারভেটিভদের দীর্ঘদিনের শক্ত ঘাঁটি বুসানের গুরুত্বপূর্ণ পৌরসভা আসনে জয় পেয়েছে তারা। অন্যদিকে প্রধান বিরোধী দল সোলের পৌরসভা আসন নিজেদের দখলে রেখেছে। চূড়ান্ত ভোট গণনা শেষে ডেমোক্রেটিক পার্টি বুসান সহ 16টি গুরুত্বপূর্ণ পৌর ও প্রাদেশিক আসনের মধ্যে 12টিতে জয়লাভ করেছে। বুসানে জন জেসু মেয়র নির্বাচিত হয়েছেন। অন্যদিকে প্রধান বিরোধী দল পিপল পাওয়ার পার্টি সোল সহ 4টি আসন পেয়েছে। সোলে বর্তমান মেয়র ও সে হুন 5ম বারের জন্য নির্বাচিত হয়েছেন। গত 4 জুন সেদেশে লি প্রশাসন ক্ষমতা গ্রহণের ঠিক 1 বছর পর গতকালের নির্বাচন অনুষ্ঠিত হল।
1: শ্রীলঙ্কায় ২০১৯ সালের ইস্টার সানডে বোমা হামলা

0: তদন্তের প্রেক্ষিতে সেদেশের একটি আদালত প্রাক্তন রাষ্ট্রপতি গোটাবায় রাজাপাকসে এবং দুজন প্রাক্তন সেনা আধিকারিককে বিদেশ ভ্রমণের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইস্টার সানডে হামলা সংক্রান্ত মামলাটি আদালতে উঠলে গতকাল কলম্বো ফোর্ট ম্যাজিস্ট্রেট এই নির্দেশ দেন। এই দুজন সেনা আধিকারিক হলেন প্রাক্তন সামরিক গোয়েন্দা প্রধান মেজর জেনারেল চুলা কোদি তোয়াক্কু এবং রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার প্রাক্তন অধিকর্তা মেজর জেনারেল রুয়ান কুলাতুঙ্গা। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সুরেশ সাপ্পেকেও এই তদন্তে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে। মামলার পরবর্তী শুনানি শেষ না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। উল্লেখ্য, শ্রীলঙ্কার ইতিহাসে অন্যতম ভয়াবহ জঙ্গি হামলা ইস্টার সানডে 2019 সালের 21 এপ্রিল দেশজুড়ে গির্জা এবং বিলাসবহুল হোটেলগুলিকে নিশানা করে এই হামলা চালানো হয়। এই হামলায় বহু বিদেশি নাগরিক সহ 260 জনেরও বেশি মানুষ প্রাণ হারান এবং শতাধিক আহত হন। আত্মঘাতী বোমা হামলাগুলির দায় ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠী স্বীকার করে।
1: শ্রীলঙ্কায় কলম্বোর কাছে হোরানায় একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 11, তিনজন এখনও নিখোঁজ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। এই ঘটনায় আহত 7 জনকে চিকিৎসার জন্য হোরানা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুন লাগার সময় ওই বৃদ্ধাশ্রমে 72 জন বাসিন্দা ছিলেন বলে জানা গেছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ আধিকারিক, দমকলকর্মী, জরুরি সেবাকর্মী এবং স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে 44 জন বাসিন্দাকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
0: বাংলাদেশে হাম সংক্রমণ তীব্র আকার ধারণ করেছে। গতকাল সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টা আরও 7 জন শিশুর মৃত্যুর খবর মিলেছে। এর ফলে মৃতের সংখ্যা বেড়ে 601 দাঁড়িয়েছে। হাম সন্দেহে মৃতের সংখ্যা 511 পৌঁছেছে। অন্যদিকে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা 90। বাংলাদেশের স্বাস্থ্য মহানির্দেশনালয় DGHS জানিয়েছে, একই সময় 1210 জন নতুন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। 55 জনের দেহে সংক্রমণ নিশ্চিত হয়েছে। মার্চের মাঝামাঝি সময় প্রাদুর্ভাব তীব্র হওয়ার পর থেকে বাংলাদেশের 74,572 জন সন্দেহভাজন রোগী এবং 9,191 জন নিশ্চিত হাম আক্রান্ত শনাক্ত হয়েছে।
1: মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও আইন প্রণেতাদের বলেছেন, আর মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে বহু প্রতীক্ষিত বাণিজ্য চুক্তি সম্পন্ন হতে চলেছে। গতরাতে হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির শুনানিতে তাঁর সাম্প্রতিক ভারত সফর সম্পর্কে এক প্রশ্নের জবাবে রুবিও বলেন, ওয়াশিংটন ও নতুন দিল্লি চুক্তিটি চূড়ান্ত করার কাছাকাছি পৌঁছেছেন। তিনি বলেন, তাঁর ভারত সফরে কোয়াড গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা হয়েছে।
0: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর যেন ইরানের সামরিক পদক্ষেপ নিতে না পারেন সেই লক্ষ্যে মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভস একটি প্রস্তাব অনুমোদন করেছে। ফেব্রুয়ারিতে শুরু হয় যুদ্ধের প্রতি প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেন 4 জন রিপাবলিকান সদস্য। তারা ডেমোক্র্যাটদের সঙ্গে যোগ দেওয়ায় 215-208 ভোটে এই প্রস্তাবটি অনুমোদন লাভ করে। হাউস অব রিপ্রেজেন্টেটিভসের রিপাবলিকান সদস্য টমাস ম্যাসি, ব্রায়ান ফিটস প্যাট্রিক, টম ব্যারেট এবং ওয়ারেন ডেভিডসন গতকালের প্রস্তাবটি অনুমোদনের জন্য ডেমোক্র্যাটদের সঙ্গে একজোট হয়েছেন। ডেমোক্র্যাট জ্যারেড গোল্ডেন আগে এই প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিলেও এবার পক্ষে সমর্থন জানিয়েছেন।
1: ইসরায়েল ও লেবানন যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এর পাশাপাশি লেবাননের অভ্যন্তরে বেশ কয়েকটি নিরাপত্তা অঞ্চল তৈরি করতে সম্মত হয়েছে, যেখানে হিজবুল্লার জঙ্গিরা আর ঢুকতে পারবে না। এক যৌথ বিবৃতিতে ইসরায়েল ও লেবানন বলেছে, যুদ্ধবিরতির শর্ত হিসেবে হিজবুল্লাহকে তাদের গোলাবর্ষণ সম্পূর্ণ বন্ধ করতে হবে এবং লিটানি নদীর দক্ষিণের এলাকাগুলি থেকে তাদের সদস্যদের পুরোপুরি সরে যেতে হবে।
0: অস্ট্রিয়া, কিরগিস্তান, পর্তুগাল, ত্রিনিদাদ এবং টোবাকো এবং জিম্বাবুয়ে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছে। তাদের মেয়াদ আগামী বছরের 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর 2028 পর্যন্ত। ডেনমার্ক, গ্রিস, পাকিস্তান, পানামা এবং সোমালিয়ার অস্থায়ী সদস্য পদের মেয়াদ শেষ হচ্ছে শীঘ্রই। সেই স্থানে নতুন 5টি দেশের অন্তর্ভুক্তি। নিরাপত্তা পরিষদ একটি অস্থায়ী আসন নিশ্চিত করার জন্য কোন প্রার্থী দেশকে সাধারণ পরিষদের অধিবেশনে উপস্থিত এবং ভোটদানকারী রাষ্ট্রসংঘের সদস্য দেশগুলির 2/3 সমর্থন পেতে হয়। যদি 193টি সদস্য রাষ্ট্রের উপস্থিত থেকে ভোট দেয় তবে একটি আসন জেতার জন্য ন্যূনতম 129টি সমর্থন সূচক ভোটের প্রয়োজন হয়। যে সদস্য দেশগুলি ভোটদানে বিরত থাকে তাদের ভোটদানকারী হিসেবে গণ্য করা হয় না।
1: গণপ্রজাতন্ত্রী কঙ্গোতে ইবোলা সংক্রমণ ক্রমশ বাড়ছে। নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টা চললেও তা এখনও যথেষ্ট নয় বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছে। জেনেভায় এক সাংবাদিক সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহানির্দেশক টেড্রোস আধানম ঘেব্রিসাস বলেন, ভাইরাসটি মারাত্মকভাবে ছড়াচ্ছে। মে মাসের মাঝামাঝি সময় প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে কঙ্গোতে এখনও পর্যন্ত 60 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
0: মঙ্গল গ্রহকে প্রদক্ষিণকারী নাসার ম্যাভিন মহাকাশযানটিকে ডেড ঘোষণা করা হয়েছে। 6 মাস ধরে মহাকাশযানটি থেকে কোনো সংকেত মেলেনি। এর ফলে 1 দশকেরও বেশি সময় ধরে পর্যবেক্ষণের পরই অভিযানের সমাপ্তি ঘটেছে বলে জানাল নাসা। মঙ্গল গ্রহে বায়ুমণ্ডল পরীক্ষার লক্ষ্যে 2013 সালে উৎক্ষেপিত ম্যাভিন প্রদক্ষিণকালে মঙ্গল গ্রহের পেছনে চলে যাওয়ার পর ডিসেম্বরের শুরু থেকে রহস্যজনকভাবে আর তার কোনো খোঁজ পাওয়া যায়নি। এবার খেলার খবর।
1: বিশ্ব বক্সিংয়ের সাম্প্রতিকতম র্যাঙ্কিংয়ে নিজেদের শক্তিশালী অবস্থান ধরে রেখেছে ভারত। মেয়েদের 57 কেজি বিভাগে বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে উঠে এসেছেন জেসমিন ল্যাম্বোরিয়া। অন্যদিকে এশিয়া চ্যাম্পিয়ন প্রিয়া ভাঙ্গাস 60 কেজি বিভাগে এবং বিশ্বনাথ সুরেশ 50 কেজি বিভাগে নিজ নিজ ক্যাটাগরির সেরা তিনের মধ্যে জায়গা করে নিয়েছেন। 48 কেজি বিভাগে বিশ্বে 1 নম্বর হিসেবে নিজের শীর্ষস্থান ধরে রেখেছেন মীনাক্ষী। অন্যদিকে পুরুষদের বিভাগে আন্তর্জাতিক স্তরে টানা সাফল্যের হাত ধরে সচিন সিওয়াচ এবং নরেন্দর বেরওয়াল বিশ্বের সেরা 5 বক্সারের তালিকায় জায়গা করে নিয়েছেন।
0: জাকার্তা, ইন্দোনেশিয়া।

0: ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতের ইমার অর্জুন এবং হরিহরন আমস করুণন জুটি পুরুষের ডাবলসের কোয়ার্টার ফাইনালে উঠেছেন। আজ এক হাড্ডাহাড্ডি ম্যাচে ভারতীয় জুটি 16-21, 21-15 এবং 21-19 ব্যবধানে মালয়েশিয়ার অ্যারন তাই এবং কাং খাই সিং জুটিকে পরাজিত করে। তবে সিঙ্গলস বিভাগে পিভি সিন্ধু এবং আয়ুষ শেট্টি উভয়ই প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন।
1: এখন দৃষ্টিকোণ চলচ্চিত্রের নেত্রী নূতনের জন্মদিনে আকাশবাণী মৈত্রী সংবাদের শ্রদ্ধার্ঘ্য।

তার হাসি, সারল্য আর স্টাইলের মধ্যে দিয়ে চলচ্চিত্র মোদীদের মনে তিনি বিশেষ জায়গা করে নিয়েছিলেন। ১৯৩৬ সালের চৌঠা জুন এক মারাঠি পরিবারে জন্ম। বাবা মা দুজনেই যুক্ত ছিলেন সিনেমা জগতের সঙ্গে। তিনি নূতন।

পঞ্চাশের দশকে শুরুতে মাত্র ১৩ বছর বয়সে হামারি বেটি সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে প্রবেশ। সফলতা আসে ১৯৫৫ সালে সীমা ছবিতে। এই সিনেমায় তার অনবদ্য অভিনয় তাকে এনে দেয় সেরা অভিনেত্রী হিসেবে প্রথম ফিল্মফেয়ার পুরস্কার।

পঞ্চাশের দশকের একেবারে শেষ দিকে নূতন অভিনীত আনাড়ি ও সুজাতা ছবি দুটিও ব্যাপক জনপ্রিয়তা পায়। তার অভিনীত উল্লেখযোগ্য অন্য ছবিগুলির মধ্যে রয়েছে মিলান, মে তুলসি তেরে অঙ্গন কি, সোনি কি চিড়িয়া, সরস্বতী চন্দ্র ইত্যাদি।

0: 1963 সালে বন্দিনী সিনেমায় তার অভিনয়কে জীবনের সেরা কাজ বলে মনে করেন অনেকেই। তরুণী কারাগার বন্দিনীর অভিনয় মুগ্ধ করেছে চলচ্চিত্র প্রেমীদের।
1: বুখার তো কম হয়নি, কাল এক্সিডেন্ট নিয়ে সদর হাসপাতালে যাওয়া পড়ে। আপ সুবহ সে তৈয়ার রাখিয়ে।
2: ডাক্তার সাহেব, মরিজ কে লিয়ে এক খাট তো থি হি, আপনি দূসরি কিউ ভিজওয়াই?
3: আপকে লিয়ে
2: নহিঁ, মুঝে খাট কি জরুরত নহিঁ, মে জমিন পর হি সোয়া করুঙ্গি।
3: দেখিয়ে, জেল কা কানুন হ্যায় জিসকা জো হক হ্যায় উসে জরুর মিলে, ও চাহে ইয়া না চাহে।
2: মে এক সাধারণ কয়েদি হুঁ, আপনে অপরাধ কি সজা ভুগতনে ইয়াহা আই হুঁ, তিন কম্বল আর এক দরি হি মেরা হক হ্যায়।
0: 1968 সালে ব্লকবাস্টার কর্মাতে দিলীপ কুমারের বিপরীতে অভিনয় করেন নূতন।

0: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের সাগরমালা প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে পশ্চিমবঙ্গ যোগ দিচ্ছে।
1: দার্জিলিং পাহাড়, তরাই এবং ডুয়ার্সে দীর্ঘদিনের রাজনৈতিক সমস্যার সমাধানের লক্ষ্যে নবান্নে পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্রের মধ্যস্থতাকারীদের মধ্যে প্রথম বৈঠক।
0: দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু কেরালামে প্রবেশ করেছে। আগামী সাত দিন কেরালাম এবং কর্ণাটকে ভারী থেকে অতি ভারী এবং তামিলনাড়ুতে ভারী বৃষ্টির পূর্বাভাস।
1: দক্ষিণ কোরিয়ার ক্ষমতাশীল ডেমোক্রেটিক পার্টি সেদেশের স্থানীয় স্তরে নির্বাচন এবং সংসদীয় উপনির্বাচনে জয়লাভ করেছে।
0: শ্রীলঙ্কার আদালত সেদেশের রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্সের বিদেশ ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
1: বিশ্ব বক্সিং র্যাঙ্কিং এ মহিলাদের 57 কেজি বিভাগে শীর্ষস্থানে ভারতের জেসমিন লেম্বোরিয়া। বিশ্ব পরিক্রমা আজ এই পর্যন্তই। নমস্কার।
0: নমস্কার।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটার, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন ছায়াছবির গান। ছায়াছবির গানে প্রথমে খাদান সিনেমা থেকে ব্যাক টু ব্যাক দুটো গান, প্রথমে অর্কদীপ মিশ্রার গলায় এই গানটি এবং তারপরে রথিজিৎ ভট্টাচার্য এবং অন্তরা মিশ্রের দ্বৈত কণ্ঠে কিশোরী গান।

খাদান সিনেমা থেকে পরপর দুটো গান শুনলাম। এই মুহূর্তে যে গানটি শুনলাম সেটি অন্তরা মিত্র এবং রথিজিৎ ভট্টাচার্যের দ্বৈত কণ্ঠে, এবং তার আগে যে গানটি শুনেছি রাধারানী সেটা অর্কদীপ মিশ্রের কণ্ঠে। এবারে বহুরূপী সিনেমা থেকে শিলাজিৎ মজুমদার এবং সুকন্যা চট্টোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে একটি বিখ্যাত গান আপনার জন্য।

বহুরূপী সিনেমা থেকে এই গানটি শুনতে শুনতে আমাদের এমন একটা সময় আমরা এসে পৌঁছেছি যে ছায়াছবির গান শেষ করার সময়। তবে যাবার আগে ফাটাফাটি সিনেমা থেকে খেদা ভট্টাচার্য এবং সুচিস্মিতা চক্রবর্তীর দ্বৈত কণ্ঠে এই গানটি আপনার জন্য।

0: আকাশবাণী খবর পড়ছি নিবেদিতা লাহিড়ি। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভেনিজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রদ্রিগেজ আজ নতুন দিল্লিতে এক গুরুত্বপূর্ণ বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কে সমস্ত দিক খতিয়ে দেখেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যে নরেন্দ্র মোদী সরকার উত্তর পূর্ব ভারতের হিংসা ও অশান্তির যুগের অবসান ঘটিয়েছে। সেনাবাহিনীর কাজের গতি ও দক্ষতা বাড়াতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সেনা কমান্ডার বা ফিল্ড কমান্ডারদের আর্থিক খরচের ঊর্ধ্বসীমা দ্বিগুণ করার প্রস্তাবে অনুমোদন দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের আহমেদাবাদে বিশ্ব যোগাসন ক্রীড়া প্রতিযোগিতার সূচনা করেছেন। পশ্চিমবঙ্গ বিধানসভায় ন্যাশনাল ই বিধান অ্যাপ্লিকেশন বা নেভা চালু করার লক্ষ্যে আজ সংসদ বিষয়ক মন্ত্রক ও পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আজ কেরালামে প্রবেশ করেছে। বিশ্ব বক্সিংয়ের সাম্প্রতিকতম র্যাঙ্কিংয়ে মেয়েদের 57 কেজি বিভাগে বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে উঠে এসেছেন জেসমিন ল্যাম্বোরিয়া। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভেনিজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রদ্রিগেজ আজ নতুন দিল্লিতে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন। বৈঠকে দুই নেতা ভারত ও ভেনিজুয়েলা দ্বিপাক্ষিক সম্পর্কে সব দিক খতিয়ে দেখেন। জ্বালানি, বাণিজ্য, বিনিয়োগ, স্বাস্থ্য পরিষেবা এবং গাড়ির শিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকের পর সাংবাদিকদের কাছে বিদেশ মন্ত্রকের সচিব রুদেন্দ্র ট্যান্ডন জানান, বিশ্বের অন্যতম বৃহত্তম খনিজ তেলের ভাণ্ডার রয়েছে ভেনিজুয়েলাতে। বর্তমানে দেশটি জ্বালানি ক্ষেত্রে বড়সড় বদল আসছে, তাই আজকের আলোচনায় দুই দেশের মধ্যে মজবুত জ্বালানি চুক্তির উপর সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে। শ্রী ট্যান্ডন আরও জানান, শুধু জ্বালানি ক্ষেত্রটিই নয়, দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও মজবুত করতে পশুপালন, পরিবহন, কৃষিকাজের যন্ত্রপাতি, খনিশিল্প, গাড়ি উৎপাদন এবং ওষুধ শিল্পের মতো ক্ষেত্রগুলো নিয়েও বিস্তারিত কথা হয়েছে।
1: Venezuela possesses one of the largest oil reserves in the world. The Indian economy is a large and growing consumer of oil. Thus, in the energy sector, we see a perfect complementarity. In fact, in our spot purchases, Venezuela has already emerged as the third largest supplier this month. So quite naturally, today's discussions focused on forging an energy partnership.
0: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে ব্রিটেনের বিদেশমন্ত্রী ইভেট কুপারের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। তিনি বলেন, ভারত ও ব্রিটেন ভবিষ্যৎমুখী এবং পারস্পরিক লাভজনক এক নতুন অংশীদারিত্ব গড়ে তোলার সম্পূর্ণ প্রস্তুত। ডক্টর জয়শঙ্কর জানান, এই বৈঠকটি মূলত ভারত ব্রিটেন ভিশন 2035-এর 5টি মূল স্তম্ভ নিয়ে আলোচনা করার বড় সুযোগ। এই 5টি স্তম্ভ হল উন্নতি, প্রযুক্তি, উদ্ভাবন, প্রতিরক্ষা ও নিরাপত্তা, জলবায়ু ও পরিবেশ বান্ধব শক্তি এবং শিক্ষা। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বলেছেন যে নরেন্দ্র মোদী সরকার উত্তর পূর্ব ভারতের হিংসা ও অশান্তির যুগের অবসান ঘটিয়েছে। উত্তর পূর্বাঞ্চলীয় পরিষদের 73তম পূর্ণাঙ্গ অধিবেশনে যোগ দেওয়ার পর এক স্যান্ডেলে এক পোস্টে শ্রী শাহ একথা বলেন। তিনি বলেন, এই কাউন্সিল এখন উত্তর পূর্ব অঞ্চলের কৌশলগত উন্নয়নের পাশাপাশি মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ ও সংস্কৃতির বিকাশে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। উত্তর পূর্বাঞ্চল উন্নয়নমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন, শক্তিশালী ও আরও সমৃদ্ধ উত্তর পূর্ব ভারত গড়ে তোলার লক্ষ্যে সমস্ত নেতায় আজ একজোট হয়েছেন। সেনাবাহিনী কাজের গতি ও দক্ষতা বাড়াতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সেনা কমান্ডার বা ফিল্ড কমান্ডারদের আর্থিক খরচের ঊর্ধ্বসীমা দ্বিগুণ করার প্রস্তাব অনুমোদন দিয়েছেন। এর পাশাপাশি চিকিৎসা এবং অন্যান্য প্রকল্প সহ প্রতিরক্ষা পরিষেবাগুলোর সংশোধিত আর্থিক ক্ষমতা হস্তান্তরের নির্দেশিকাও প্রকাশ করেছেন মন্ত্রী। প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, আর্থিক ক্ষমতার এই সংশোধিত নিয়মের

0: ১ লক্ষ কোটি টাকারও বেশি মূল্যের প্রয়োজনীয় সামগ্রী কেনা অনেক সহজ ও দ্রুত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে যোগব্যায়াম বা যোগ হল মানব জাতির প্রতি ভারতের এক চিরন্তন উপহার। আহমেদাবাদের এক অ্যারেনায় আয়োজিত প্রথম ওয়ার্ল্ড যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, যোগ মানুষের মন, শরীর ও আত্মাকে এক সূত্রে বেঁধে সুস্থ ও আরও শান্তিপূর্ণ পৃথিবী গড়ে তুলতে অনুপ্রাণিত করে।
1: जैसे जैसे योगासना स्पोर्ट्स का विस्तार होगा, वैसे वैसे इससे जुड़ी नई संभावनाएं भी बढ़ेगी। ये खिलाड़ियों के लिए नई कैरियर अपॉर्चुनिटीज लेकर आएगा। यह ट्रेनर्स, स्पोर्ट्स साइंटिस्ट, रिसर्चर्स और इवेंट मैनेजर्स के लिए भी नए अवसर बनाएगा।
0: প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন যে প্রথমবার আয়োজিত এই বিশ্বযোগ চ্যাম্পিয়নশিপ যোগাসনকে একটি আন্তর্জাতিক ক্রীড়া হিসেবে স্বীকৃতি দেবে। এটি তরুণ প্রজন্মের জন্য সুযোগের এক নতুন দিগন্ত খুলে দেবে। আহমেদাবাদের একা আরেনায় আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নিতে আমেরিকা, ঘানা, কেনিয়া এবং মালয়েশিয়া সহ বিশ্বের 60টিরও বেশি দেশ থেকে 400রও বেশি প্রতিযোগী উপস্থিত হয়েছেন। আয়োজক দেশ হিসেবে ভারতও এই প্রতিযোগিতায় শক্তিশালী দল নামিয়েছে। সাব জুনিয়র থেকে সিনিয়র মাস্টার্স পর্যন্ত মোট 6টি বয়সভিত্তিক বিভাগে ভারতের 122 জন প্রতিযোগী অংশ নিচ্ছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গ বিধানসভায় ই বিধান অ্যাপ্লিকেশন বা নেভা চালু করার লক্ষ্যে আজ একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। নতুন দিল্লির সংসদ ভবনে আজ সংসদ বিষয়ক মন্ত্রক আয়োজিত এক অনুষ্ঠানে সংসদ বিষয়ক মন্ত্রক ও পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হয়। সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু পশ্চিমবঙ্গ বিধানসভার এই অন্তর্ভুক্তিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে বর্ণনা করেন। তিনি বলেন, এর ফলে দেশের সব রাজ্যের বিধানসভা এবং সংসদ এখন একটি একক প্ল্যাটফর্মে চলে এলো। শ্রী রিজিজু জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক দেশ এক অ্যাপ্লিকেশন ভাবনাকে বাস্তবায়িত করতেই এই বিশেষ অ্যাপটি চালু করা হয়েছে।
2: প্রাইম মিনিস্টার মোদীজি কা সপনা হ্যায় ডিজিটাল ইন্ডিয়া, পুরা দেশ ডিজিটালি কানেক্টেড হো রাহা হ্যায় অর ওয়ান নেশন ওয়ান অ্যাপ্লিকেশন ন্যাশনাল ই বিধান, উসি সপনা কো পুরা করনে কে লিয়ে তো ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি ভি টোটালি ডিজিটাল অ্যাসেম্বলি হো জায়েগা।
0: অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু, কেন্দ্রীয় আইন ও বিচার প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এল মুরুগান, পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসু এবং ভার্চুয়াল যুক্ত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অর্জুন রাম মেঘওয়ালও পশ্চিমবঙ্গ সরকারের ভূয়সী প্রশংসা করে বলেন, সরকার পরিবর্তনের পর দ্রুত নেভা প্রকল্পে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে কাগজের ব্যবহার কমবে, পরিবেশ সংরক্ষণ হবে এবং বিধানসভার কাজ আরও গতিশীল হবে। আদালতের কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের বিষয়ে খসড়া নির্দেশিকা প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। শুধুমাত্র কোন এআই বিশ্লেষণ বা অ্যালগোরিদমের সিদ্ধান্তের উপর ভিত্তি করে কোনো মামলার রায় দেওয়া যাবে না বলে এতে স্পষ্ট করে দেওয়া হয়েছে। এই খসড়া প্রস্তাবের উপর আগামী 20 জুন পর্যন্ত জনসাধারণের মতামত চাওয়া হয়েছে। নতুন এই নির্দেশিকায় মামলার ফাইল সাজানো, শুনানির সময়সূচি ঠিক করা, কজলিস্ট তৈরি, আইনি গবেষণা নথিপত্র সারসংক্ষেপ তৈরি, অনুবাদ এবং ট্রান্সক্রিপশনের মতো কাজে এআই ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। বিজেপি রাজ্যসভা নির্বাচন এবং উপনির্বাচনের জন্য 11 জন প্রার্থীর নাম আজ ঘোষণা করেছে। দলের জাতীয় সাধারণ সম্পাদক তরুণ চুক এবং রজনী সাগরওয়াল মধ্যপ্রদেশ থেকে প্রার্থী হচ্ছেন। দলের আরেক সাধারণ সম্পাদক ডক্টর আলকা গর্জার ও সতীশ পুনিয়া রাজস্থান থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। গুজরাট থেকে রাজুভাই শুক্লা, মুকেশভাই রাঠিয়া, মানসিক পারমার ও জিতেন্দ্র মেঘজিভাই কাঞ্জরিয়াকে প্রার্থী করা হয়েছে। অরুণাচল প্রদেশ থেকে তাই তাগাক এবং মণিপুর থেকে সারদা দেবী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এদিকে ওড়িশার রাজ্যসভার উপনির্বাচনের জন্য দেবাশীষ সামন্ত রায়কে প্রার্থী করেছে দল। সম্প্রতি তিনি বিজেডি ছেড়ে বিজেপিতে যোগ করেছেন। বিহারের মুজফ্ফরপুরের একটি বেসরকারি হাসপাতালে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 5। জেলাশাসক সুব্রত কুমার সেন জানিয়েছেন, ময়নাতদন্তের পর দেহগুলি পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। তিনি আরও জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী শোকার্ত পরিবারগুলোকে 4 লক্ষ টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। শ্রী সেন বলেন, দুর্ঘটনা তদন্তের জন্য একটি 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানিয়েছেন যে দেশে পেট্রোল, ডিজেল, এলপিজি এবং প্রাকৃতিক গ্যাসের মজুদ পর্যাপ্ত রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, দেশের কোথাও কোনো এলপিজি ডিস্ট্রিবিউটর বা এজেন্সিতে গ্যাসের ঘাটতির খবর পাওয়া যায়নি। নতুন ও

0: পুনর্নবীকরণযোগ্য। শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, অজীবাশ্ম জ্বালানি বা পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে ভারত অসাধারণ সাফল্য অর্জন করেছে। বিশ্বের অন্যতম শীর্ষ উৎপাদক দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে ভারত। পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কেরালামে প্রবেশ করেছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আগামী সাত দিনে কেরল, কর্ণাটক ও তামিলনাড়ুর বিভিন্ন এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, উপহিমালয়, পশ্চিমবঙ্গ, সিকিম, তেলেঙ্গানা, উত্তরাখণ্ড এবং উত্তর ভারতের রাজ্যগুলিতেও আগামী দুদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশ্ব বক্সিং এ সাম্প্রতিকতম র্যাঙ্কিংয়ে নিজেদের শক্তিশালী অবস্থান ধরে রেখেছে ভারত। মেয়েদের 57 কেজি বিভাগে বিশ্ব র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে উঠে এসেছেন জেসমিন লম্বরিয়া। অন্যদিকে এশিয়া চ্যাম্পিয়ন প্রিয়া ঘাংঘাক 60 কেজি বিভাগে এবং বিশ্বনাথ সুরেত 50 কেজি বিভাগে নিজ নিজ ক্যাটাগরির সেরা তিনের মধ্যে জায়গা করে নিয়েছেন। খবর শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার পড়ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভেনেজুয়েলার রাষ্ট্রপতি ডেলসি রদ্রিগেজ আর নতুন দিল্লিতে এক গুরুত্বপূর্ণ বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের সমস্ত দিক খতিয়ে দেখেছেন। পশ্চিমবঙ্গ বিধানসভায় ন্যাশনাল ই বিধান অ্যাপ্লিকেশন বা নেভা চালু করার লক্ষ্যে আজ সংসদ বিষয়ক মন্ত্রক ও পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। খবর এখনকার মতো এখানেই শেষ হল। পরবর্তী সংবাদ শুনতে পাবেন আগামীকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। আকাশবাণী মৈত্রীতে এখন অনুষ্ঠান পরিস্থিতি একটু বলে দিই। কালকে 5/6/2026 শুক্রবার আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সূচনা ভারতীয় সময় সকাল 5:56। সকাল 6:05 সুচিন্তন অবনীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ। ভারতীয় সময়ে সকাল 6:10 প্রথম আলোয় সুবদ্ধ সঙ্গীত শরৎ পরিবেশন করবেন পণ্ডিত সুররঞ্জন, রাগ গুর্জারি টোরি এবং পরবর্তীতে নাট মুখারি। সকাল 6:30 এই মহাজীবন বিনোদ বিহারী মুখোপাধ্যায়ের জীবনকথা, 6:35 বাংলাদেশ প্রেস রিভিউ, সকাল 6:40 রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংগীতা সেন, 6:55 কৃষক বন্ধুদের জন্য সাথী ফসল হিসেবে গোলমরিচের চাষ বলবেন ডক্টর অনুপম পারিয়ারি, 7:05 লোকগীতির অনুষ্ঠান, 7:15 আসুন বেরিয়ে যান ভারতে কালকে স্থান চিত্রে পশ্চিমবঙ্গ উপস্থাপনায় শ্রীরূপা মুখোপাধ্যায়, 7:35 সকালের আড্ডা উপস্থাপনায় শ্রীরূপা মুখোপাধ্যায়, 8:30 কলকাতার ডায়েরি মহিলা ক্রিকেট কোচ মিঠু মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়েছেন ডক্টর মানস প্রতিম দাস, সম্পাদনা শিরোপা রায়। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে ভূপাল টোডি রাগে সন্তুর পরিবেশন করবেন সন্দীপ চট্টোপাধ্যায়, তাকে তবলায় সহযোগিতা করবে সমীর নন্দী। 9:30 মনের মতো গান উপস্থাপনায় পঙ্কজ চক্রবর্তী। 10:30 রামধনু, প্রথমে নজরুল গীতি সুসীমা দাস মজুমদার এবং পরবর্তীকালে শুনবেন আধুনিক উদয় বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। 11:00 শুনবেন নানা রঙের গান। 11:15 রবীন্দ্রসঙ্গীত শিল্পী সৌমেন রায়চৌধুরী। 11:30 রম্যগীতি। 12:12 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা উপস্থাপনায় স্বাগতা মুখোপাধ্যায়। 12:30 সাঁওতালি গান। 1:00 নাটক ঘড়ি রচনা এবং প্রযোজনা রাম জীবন মিত্র। 1:40 বাংলা ব্যান্ডের গান। 2:30 আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান অনুরোধের আসর। 3:00 মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে ভারতীয় সময় বিকেল 5:00। ভারতীয় সময় 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় তন্ময়ী ভট্টাচার্য। 5:50 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় সপ্তর্ষি রায়চৌধুরী। 6:20 ক্ষেতখামারের কথা শুনবেন পরিবেশ সুরক্ষা বিষয়ে সাক্ষাৎকার ডক্টর হাসনাহারা খাতুনের সঙ্গে আলাপচারিতায় রামরঞ্জন দাস রায়। 6:50 আপনার স্বাস্থ্য বিষয়ে দূষণজনিত অসুখ বিসুখ বলবেন ডক্টর তপব্রত গুহরায়। 7:00 ঘড়ি নাটকটি পুনঃপ্রচারিত হবে রচনা এবং প্রযোজনা রাম জীবন মিত্র। 7:45 হাউসফুল চিত্র পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায় সাক্ষাৎকার নিয়েছেন অর্পিতা পোদ্দার। 8:15 মহিলাদের আসর বিশ্ব পরিবেশ উপলক্ষে অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সঙ্গীতা দত্ত। 9:00 কথায়।

গানে। উপস্থাপনায় সৃজিতা রায়, 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 সঙ্গীত শিক্ষার আসর, রবীন্দ্রসঙ্গীত শেখাবেন প্রতিমা মল্লিক, 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে কিরবানি রাগে শান্তুর পরিবেশন করবেন সন্দীপ চট্টোপাধ্যায়, তাকে তবলায় সহযোগিতা করবেন তিমির রায়চৌধুরী। 10:45 উপমহাদেশের খবর, রাত 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় সৃজিতা রায়, রাত 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। শুনলেন মৈত্রীতে কালকে অর্থাৎ শুক্রবারের অনুষ্ঠান পরিচিতি। তবে সময়টা এখন শাস্ত্রীয় সঙ্গীতের। শাস্ত্রীয় সঙ্গীতে এখন শুনবেন খেয়াল, শিল্পী শিরিন সেনগুপ্ত, রাগ তিলক কামত এবং নায়াকি কানাডা। তবলায় শিল্পীকে সহযোগিতা করবেন কৌশিক বন্দ্যোপাধ্যায়, হারমোনিয়ামে দেবাশিস অধিকারী। খেয়ালে শুনবেন রাগ তিলক কামত এবং নায়াকি কানাডা।

0: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন উপমহাদেশের খবর। উপস্থাপনায় আমি দিব্য দে, সঙ্গে রয়েছেন অর্ক সেন। আজকে শিরোনামে রয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন দক্ষিণী বিশ্বের কাছে ভেনেজুয়েলার সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
1: বিশ্বব্যাপী যোগাসনের প্রসার ক্রীড়াবিদদের সামনে নতুন সম্ভাবনা এবং পেশার পথ তৈরি করবে বলেছেন প্রধানমন্ত্রী।
0: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন মোদী সরকার উত্তর পূর্বাঞ্চলে হিংসার অবসান ঘটিয়ে এই অঞ্চলকে বিবাদের কেন্দ্রস্থল থেকে সুযোগ সম্ভাবনার ক্ষেত্রে রূপান্তরিত করেছে।
1: ইথানল এবং পেট্রোলের মিশ্রণে চলা ভারতের প্রথম ফ্লেক্স ফুয়েল যাত্রীবাহী গাড়ির সূচনা নতুন দিল্লিতে।
0: পশ্চিমবঙ্গ বিধানসভা জাতীয় ই বিধান অ্যাপ্লিকেশন বা নেভা প্রকল্পে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হয়েছে।
1: পূর্ব মেদিনীপুরের দাদন পাত্রবারে নতুন সমুদ্র বন্দর গড়ে তোলা হবে বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। কেন্দ্রীয় সরকারের সাগরমালা প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে পশ্চিমবঙ্গ যোগ দিচ্ছে।
0: শ্রীলঙ্কার আদালত সেদেশের রাষ্ট্রপতি গোটাবায় রাজাপাকসের বিদেশ ভ্রমণের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
1: সাফ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে শনিবার বাংলাদেশের মুখোমুখি হবে পাঁচবারের চ্যাম্পিয়ন ভারত। ভেনেজুয়েলার সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সহযোগিতা দক্ষিণী বিশ্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আজ নতুন দিল্লিতে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজের সঙ্গে বৈঠক করেছেন। উভয় নেতাই দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক পর্যালোচনা করেন এবং জ্বালানি বাণিজ্য বিনিয়োগ, স্বাস্থ্যসেবা ও অটোমোবাইল সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র নিয়ে আলোচনা করেন। বৈঠক শেষে সাংবাদিক বৈঠকের বিদেশ মন্ত্রকের পূর্ব বিষয়ক সচিব রুদ্রেন্দ্র ট্যান্ডন বলেন, ভেনেজুয়েলার কাছে বিশ্বের অন্যতম বৃহত্তম তেলের ভাণ্ডার রয়েছে। তিনি জানান, দুই দেশের জ্বালানি খাতে যে পরিবর্তন ঘটছে তার পরিপ্রেক্ষিতে উভয় পক্ষের মূল লক্ষ্য ছিল দুই দেশের মধ্যে একটি জ্বালানি অংশীদারিত্ব গড়ে তোলা। শ্রী ট্যান্ডন জানান, জ্বালানি অংশীদারিত্ব ছাড়াও আজকের আলোচনায় খনি শিল্প, পশুপালন, পরিবহন, কৃষি সরঞ্জাম, অটোমোবাইল এবং ওষুধ শিল্পের মতো অন্যান্য ক্ষেত্রেও অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদার করার বিষয়ে কথা হয়।
2: The discussions also went into broadening the economic partnership to other areas, not just in the energy sector, but also in areas like mining, animal husbandry, transportation, agriculture equipment, automotive sector and pharmaceuticals, to try and work out ways in which Indian commercial entities can enter the Venezuelan market successfully.
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যোগ হল মানবতার প্রতি ভারতের এক কালজয়ী উপহার। গুজরাটের আহমেদাবাদের একা এরেনাতে আয়োজিত প্রথম বিশ্ব যোগাসন ক্রীড়া চ্যাম্পিয়নশিপের উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, যোগ মন, শরীর এবং আত্মাকে একসূত্রে গেঁথে সুস্থ ও সম্প্রীতিপূর্ণ বিশ্ব গঠনে অনুপ্রাণিত করে। তিনি অংশগ্রহণকারী প্রতিযোগীদের ভারতে স্বাগত জানান এবং 21 জুন আন্তর্জাতিক যোগ দিবসের কথাও স্মরণ করেন।
3: अहमदाबाद की धरती से विश्व की स्पोर्ट्स लेगेसी में एक और नया अध्याय जुड़ा है। आज पहली वर्ल्ड योगासना चैंपियनशिप शुरू हो रही है। मैं इस चैंपियनशिप में हिस्सा लेने आए सभी देशों के एथलीट्स का भारत में स्वागत करता हूं। अब से कुछ दिन बाद 21 जून को वर्ल्ड योगा डे भी मनाया जाएगा।
0: এই প্রতিযোগিতা যোগাসনকে একটি আন্তর্জাতিক ক্রীড়া হিসেবে স্বতন্ত্র পরিচিতি এনে দেবে এবং তরুণ প্রজন্মের জন্য বহুমুখী সুযোগ উন্মোচন করে দেবে বলে আশা প্রকাশ করেন শ্রী মোদী। তিনি বলেন, যোগাসন বিশ্বজুড়ে প্রসার লাভ করলে ক্রীড়াবিদদের জন্য নতুন সম্ভাবনা এবং পেশাগত জীবনে নানা পথ তৈরি হবে। বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপের এই ঐতিহাসিক উদ্বোধনী আসরটি কেন্দ্রীয় যুব বিষয়ক এবং ক্রীড়া মন্ত্রক, আয়ুষ মন্ত্রক এবং স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া সাইয়ের সহায়তায় অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য, আহমেদাবাদের একা এরেনায় আজ 60টিরও বেশি দেশের 400 অধিক প্রতিযোগী অংশ নিয়েছেন।
1: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, নরেন্দ্র মোদী সরকার উত্তর পূর্বাঞ্চলে হিংসার যুগের অবসান ঘটিয়েছে এবং এই অঞ্চলটিকে বিবাদের কেন্দ্রস্থল থেকে সুযোগ সম্ভাবনার এক ক্ষেত্রে রূপান্তরিত করেছে। উত্তর পূর্ব পরিষদ বা নর্থ ইস্টার্ন কাউন্সিলের 73তম পূর্ণাঙ্গ অধিবেশনে যোগ দেওয়ার পর শ্রী শাহ সমাজ মাধ্যমের এক বার্তায় উল্লেখ করেন, জনগণের আকাঙ্ক্ষা পূরণ এবং সংস্কৃতির প্রসারে ভূমিকা রাখার পাশাপাশি এনইসি বর্তমানে এই অঞ্চলের উন্নয়নের লক্ষ্যে কৌশলগত পরিকল্পনার কাজও করছে। উত্তর পূর্বাঞ্চল

0: উন্নয়ন সংক্রান্ত কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াও এই অধিবেশনে উপস্থিত ছিলেন। তিনি বলেন, একটি শক্তিশালী ও সমৃদ্ধ উত্তর পূর্বাঞ্চল গড়ে তোলার সংকল্পে সকল নেতাই ঐক্যবদ্ধ।
1: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত এবং ব্রিটেন একটি নতুন ভবিষ্যৎমুখী এবং পারস্পরিকভাবে লাভজনক অংশীদারিত্ব গড়ে তোলার ক্ষেত্রে সুবিধাজনক অবস্থায় আছে। নতুন দিল্লিতে আজ সন্ধ্যায় ব্রিটেনের বিদেশ সচিব ইভেট কুপারের সঙ্গে বৈঠকের পর শ্রী জয়শঙ্কর বলেন, এই বৈঠকে ভারত ব্রিটেন ভিশন 2035 আওতায় বৃদ্ধি, প্রযুক্তি এবং উদ্ভাবন, প্রতিরক্ষা ও নিরাপত্তা, জলবায়ু এবং পরিবেশ বান্ধব শক্তি এবং শিক্ষা, এই পাঁচটি বিষয় নিয়ে আলোচনা হয়। তিনি আরও বলেন, ভারত এবং ব্রিটেনের মধ্যে ব্যাপক কৌশলগত অংশীদারিত্বের অগ্রগতির পর্যায়ে আলোচনা করারও একটি সুযোগ তৈরি হয়েছে। ভারত এবং ব্রিটেনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক, ঐতিহাসিক এবং সাংস্কৃতিক সংযোগের গণ্ডি পেরিয়ে এখন অভিন্ন অর্থনৈতিক আকাঙ্ক্ষা এবং উচ্চ প্রযুক্তির এক ভবিষ্যৎমুখী মহাসড়কে রূপান্তরিত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
2: Our relationship has moved from being a historical and perhaps cultural connection today to being a forward-looking highway of shared economic ambitions and high technology. Today's meeting will be an opportunity to discuss the India-UK Vision 2035 and all the five pillars of growth, technology and innovation, defense and security, climate and clean energy, as well as education.
0: কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী এবং সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি আজ নতুন দিল্লিতে মারুতি সুজুকির তৈরি ভারতের প্রথম ফ্লেক্স ফুয়েল যাত্রীবাহী গাড়ির উদ্বোধন করেন। ফ্লেক্স ফুয়েল চালিত যানবাহনগুলি ইথানল ও পেট্রোলের বিভিন্ন মিশ্রণে E20 থেকে শুরু করে E100 পর্যন্ত চালানো যেতে পারে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে হরদীপ সিং পুরী বলেন, যাত্রীবাহী গাড়ির ক্ষেত্রে ফ্লেক্স ফুয়েল প্রযুক্তির আগমন কেবল একটি নতুন পণ্যের সূচনা নয়, বরং দেশের জ্বালানি রূপান্তরের ক্ষেত্রেও এক নতুন অধ্যায়।
3: India's flex fuel journey expands from two-wheelers to four-wheelers, and this transition is significant. Today, India has over 30 crore two-wheelers on the road, but we also have 37 lakh passenger vehicles representing family mobility and the future of personal transportation. When flex fuel technology enters this segment at scale, the impact multiplies dramatically. This is the beginning of a new chapter in India's energy transition.
1: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ নতুন দিল্লিতে সেনাবাহিনীর ফিল্ড কমান্ডারদের কার্যকারিতা বাড়ানোর লক্ষ্যে আর্থিক ক্ষমতার সর্বোচ্চ সীমা দ্বিগুণ করার অনুমোদন দিয়েছেন। তিনি প্রতিরক্ষা বাহিনীগুলির আর্থিক ক্ষমতা অর্পণের সংশোধিত নির্দেশিকা প্রকাশ করেন। এর আওতায় চিকিৎসা ও নির্মাণ সংক্রান্ত প্রকল্পগুলিও আছে। প্রতিরক্ষা মন্ত্র জানিয়েছে, আর্থিক ক্ষমতা অর্পণের এই সংশোধিত ব্যবস্থাটি রাজস্ব খাত থেকে 1,25,000 কোটি টাকারও বেশি মূল্যের সামগ্রী সংগ্রহের সুযোগ করে দেবে। মন্ত্রক এও জানিয়েছে, আর্থিক ক্ষমতার এই বৃদ্ধি 100% পর্যন্ত করা হয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে দ্বিগুণেরও বেশি বাড়ানো হয়েছে। শুনছেন উপমহাদেশের খবর।

0: জাতীয় ই বিধান অ্যাপ্লিকেশন বা নেভা প্রকল্পে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হল পশ্চিমবঙ্গ বিধানসভা। সংসদ ভবনে আজ কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রকের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে নেভা সংক্রান্ত ত্রিপাক্ষিক সমঝোতা স্মারকপত্রে স্বাক্ষর করা হয়। এর ফলে দেশের 33তম আইনসভা হিসেবে এই ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত হল পশ্চিমবঙ্গ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু, কেন্দ্রীয় আইন ও বিচার প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘাওয়াল, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এল মুরুগান, পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসু এবং ভার্চুয়ালি যুক্ত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এই ঘটনাকে ঐতিহাসিক বলে অভিহিত করেছেন। তিনি বলেন, দেশের সমস্ত বিধানসভা এবং সংসদ এখন এক অভিন্ন মঞ্চে এসে দাঁড়িয়েছে। শ্রী রিজিজু জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক জাতি এক অ্যাপ্লিকেশন এই রূপকল্প বাস্তবায়নের লক্ষ্যেই এই অ্যাপটি চালু করা হয়েছে।
1: ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি কে স্পিকার ও উসকে টিম কো মাই আশ্বাসন করনা চাহতা হুঁ কি আপকো ভবিষ্য মে ভি ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি কো এক চুরুস্ত দুরুস্ত রোবাস্ট অ্যাসেম্বলি বনানে মে হাম পুরা সহযোগ করেঙ্গে। প্রাইম মিনিস্টার মোদী জি কা সপনা হ্যায় ডিজিটাল ইন্ডিয়া, পুরা দেশ ডিজিটালি কানেক্টেড হো রাহা হ্যায় और वन नेशन वन एप्लीकेशन नेशनल ई विधान उसी सपना को पूरा करने के लिए तो वेस्ट बेंगल असेंबली भी टोटली डिजिटल असेंबली हो जाएगा।
0: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, সংসদীয় গণতন্ত্রের প্রাণ কেন্দ্র হল সংসদ ও বিধানসভা। তিনি জানান, ডিজিটাল ও কাগজবিহীন বিধানসভা গড়ে তোলার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবে পশ্চিমবঙ্গ।
2: আদানি গোষ্ঠী সরে যাওয়ার পর তাজপুরের গভীর সমুদ্রবন্দর নির্মাণের প্রকল্প পাকাপাকি হয়ে পরিত্যক্ত হয়েছে। এর পরিবর্তে পূর্ব মেদিনীপুরের দাদন পাত্রবাড়ি নতুন সমুদ্রবন্দর গড়ার পরিকল্পনার কথা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে আজ কেন্দ্রীয় জাহাজমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী বলেন, তাজপুর প্রকল্পের বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় জমি, রেল এবং জাতীয় সড়ক সংযোগ কোনোটাই প্রস্তুত ছিল না। সরকারের মূল্যায়ন

0: স্পষ্ট হয়েছে, বর্তমান অবস্থায় তাজপুরে বন্দর নির্মাণ বাস্তবসম্মত নয়। এর পরিবর্তে তাজপুর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে দাদন পাত্রবাড়ি এলাকায় রাজ্য সরকারের হাতে থাকা প্রায় 17 একর জমিকে কেন্দ্র করে নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে। কেন্দ্র রাজ্য যৌথভাবে প্রকল্প এগিয়ে নিয়ে যাবে বলে সিদ্ধান্ত হয়েছে। অন্যদিকে কেন্দ্রীয় সরকারের সাগরমালা প্রকল্পে দ্বিতীয় পর্যায়ে যুক্ত হচ্ছে পশ্চিমবঙ্গ। নবান্নে এক সাংবাদিক বৈঠকে একথা ঘোষণা করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, সাগরমালা প্রকল্পের প্রথম পর্যায়ে রাজ্য অংশ না নেওয়ার ফলে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের সুযোগ হাতছাড়া হয়েছে। দ্বিতীয় পর্যায়ে যুক্ত হয়ে প্রায় 22,700 কোটি টাকার প্রকল্প প্রস্তাব তৈরি করা হবে। এর আওতায় বন্দর সংযোগ, উপকূলীয় পরিবহন, অন্তর্দেশীয় জলপথ, মৎস্যজীবীদের পরিকাঠামো, দ্বীপাঞ্চল উন্নয়ন এবং উপকূলীয় এলাকার অর্থনৈতিক বিকাশের পরিকল্পনা রয়েছে।
1: দেশের 18তম শহর হিসেবে ওয়াটার মেট্রো পরিষেবার সঙ্গে যুক্ত হতে চলেছে কলকাতা। কেন্দ্রীয় জাহাজ মন্ত্রকের সঙ্গে বৈঠকের পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, কেরালামের পর এবার কলকাতায় ওয়াটার মেট্রো চালু করার ব্যাপারে কেন্দ্রের নীতিগত সম্মতি মিলেছে। হুগলি নদীকে কেন্দ্র করে আধুনিক জলপথ পরিবহন ব্যবস্থার উন্নয়নই এই প্রকল্পের মূল লক্ষ্য। কলকাতা ও হাওড়ার মধ্যে দ্রুত, পরিবেশ বান্ধব এবং বিকল্প গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে ওয়াটার মেট্রো চালু করা হবে।
0: শ্রীলঙ্কায় 2019 সালের ইস্টার সানডে বোমা হামলার তদন্তের প্রেক্ষিতে সেদেশের একটি আদালত প্রাক্তন রাষ্ট্রপতি গোটাবায় রাজাপাকসে এবং দুজন প্রাক্তন সেনা আধিকারিককে বিদেশ ভ্রমণের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইস্টার সানডে হামলা সংক্রান্ত মামলাটি আদালতে উঠলে গতকাল কলম্বো ফোর্ট ম্যাজিস্ট্রেট এই নির্দেশ দেন। এই দুজন সেনা আধিকারিক হলেন প্রাক্তন সামরিক গোয়েন্দা প্রধান মেজর জেনারেল চুলা কোদি তোয়াক্কু এবং রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার প্রাক্তন অধিকর্তা মেজর জেনারেল রুয়ান কুলাতুঙ্গা। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সুরেশ সাপ্পেকেও তদন্তের সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে। মামলার পরবর্তী শুনানি শেষ না হওয়া পর্যন্ত
1: শ্রীলঙ্কায় কলম্বোর কাছে হোরানায় একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 11, তিনজন এখনও নিখোঁজ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। এই ঘটনায় আহত 7 জনকে চিকিৎসার জন্য হোরানা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুন লাগার সময় ওই বৃদ্ধাশ্রমে 72 জন বাসিন্দা ছিলেন বলে জানা গেছে।
0: নতুন এবং পুনর্নবীকরণযোগ্য শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষেত্রে ভারত অসাধারণ অগ্রগতি সাধন করেছে এবং জীবাশ্মবিহীন জ্বালানি সক্ষমতার বিচারে বিশ্বের শীর্ষস্থানে উৎপাদকদের অন্যতম হিসেবে উঠে এসেছে। নতুন দিল্লিতে পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনার 2 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী এই মন্তব্য করেন।
1: এর পাশাপাশি সরকারি দপ্তরের ছাদে সৌরশক্তি যন্ত্র বসানোর বিষয়ে তিনি আজ একাধিক মন্ত্রী ও সংস্থার সঙ্গে বৈঠক করেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী যোশী জানান, তিনি বিভিন্ন সরকারি মন্ত্রক ও দপ্তরের কাজ পর্যালোচনা করেছেন। মন্ত্রী উল্লেখ করেন, লক্ষ্যমাত্রার প্রায় 80% কাজ হয়েছে। তিনি জানান, 53,000-এরও বেশি সরকারি ভবনে সৌরশক্তি ব্যবস্থা স্থাপন করা হয়েছে।
0: কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত 12 বছরে শক্তিশালী আর্থিক ব্যবস্থাপনার ফলে দেশে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রেখেও কৃষক, এমএসএমই, বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং সমাজের প্রান্তিক স্তরের মানুষের সহায়তা করতে সরকার সক্ষম হয়েছে। মুম্বাইতে অনুষ্ঠিত সিটি ইন্ডিয়া কনফারেন্স 2026-এ ভার্চুয়াল মাধ্যমে শ্রী গোয়েল বলেন, জ্বালানি উৎসে বৈচিত্র্য থাকে। উপসাগরীয় অঞ্চল থেকে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটা সত্ত্বেও ভারত আন্তর্জাতিক জ্বালানি সংকট সফলভাবে মোকাবিলা করতে পেরেছে।
1: ইস্পাত মন্ত্রক জানিয়েছে, ভারতের ইস্পাত শিল্প দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে এবং চলতি বছরের মে সেই হার বজায় আছে। দেশের কাঁচা ইস্পাত উৎপাদন 2.9% বেড়ে গত মাসে 1,42,10,000 টন হয়েছে। প্রক্রিয়াজাত ইস্পাতের বিক্রি দেশে 9% বেড়ে 1,43,30,000 টনে পৌঁছেছে।
0: সাফ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে শনিবার বাংলাদেশের মুখোমুখি হবে 5 বারের চ্যাম্পিয়ন ভারত। গোয়ার মারগাঁওয়ে গতকাল সেমিফাইনালে ভুটানকে 1-0 গোলে হারিয়ে দেয় ভারতের মেয়েরা। ম্যাচের 58 মিনিটে জয়সূচক গোলটি করেন সানফিদা নাংরুম। তার একমাত্র গোলেই 6 বছর পর প্রথমবার সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছায় ভারত।
1: বিশ্ব বক্সিং এর সাম্প্রতিকতম র্যাঙ্কিং এ নিজেদের শক্তিশালী অবস্থান ধরে রেখেছে ভারত। মেয়েদের 57 কেজি বিভাগে বিশ্ব র্যাঙ্কিং এর শীর্ষস্থানে উঠে এসেছেন জেসমিন ল্যাম্বোরিয়া। অন্যদিকে এশিয়া চ্যাম্পিয়ন প্রিয়া ঘাঙ্গাস 60 কেজি বিভাগে এবং বিশ্বনাথ সুরেশ 50 কেজি বিভাগে নিজ নিজ ক্যাটাগরির সেরা তিনের মধ্যে জায়গা করে নিয়েছেন। 48 কেজি বিভাগে বিশ্বে 1 নম্বর হিসেবে নিজের শীর্ষস্থান ধরে রেখেছেন মীনাক্ষী।
0: জাকার্তা ইন্দোনেশিয়া ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতা, ভারতের এমা অর্জুন এবং হরিহরন আমস্করুণন জুটি পুরুষের ডাবলসের কোয়ার্টার ফাইনালে উঠেছেন। আজ এক হাড্ডাহাড্ডি ম্যাচে ভারতের জুটি 16-21, 21-15 এবং 21-19 ব্যবধানে মালয়েশিয়ার অ্যারন তাই এবং কাংখাই সিং জুটিকে পরাজিত করেন। তবে সিঙ্গলস বিভাগে পিভি সিন্ধু এবং আয়ুষ সেট উভয়ই প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন।
1: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দক্ষিণী বিশ্বের কাছে ভেনেজুয়েলার সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
0: বিশ্বব্যাপী যোগাসনের প্রসার ক্রীড়াবিদদের সামনে নতুন সম্ভাবনা এবং পেশার পথ তৈরি করবে বলেছেন প্রধানমন্ত্রী।
1: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, মোদী সরকার উত্তর পূর্বাঞ্চলে হিংসার অবসান ঘটিয়ে এই অঞ্চলকে বিবাদের কেন্দ্রস্থল থেকে সুযোগ সম্ভাবনার ক্ষেত্রে রূপান্তরিত করেছে।
0: ইথানল এবং পেট্রোলের মিশ্রণে চলা ভারতের প্রথম ফ্লেক্স ফুয়েল যাত্রীবাহী গাড়ির সূচনা নতুন দিল্লিতে।
1: পশ্চিমবঙ্গ বিধানসভা জাতীয় ই বিধান অ্যাপ্লিকেশন বা নেভা প্রকল্পে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হয়েছে।
0: পূর্ব মেদিনীপুরে দাদন পাত্রবাড়ি নতুন সমুদ্র বন্দর গড়ে তোলা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। কেন্দ্রীয় সরকারের সাগরমালা প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে পশ্চিমবঙ্গ যোগ দিচ্ছে।
1: সাফ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে শনিবার বাংলাদেশের মুখোমুখি ভারত।

0: আজকের উপমহাদেশের খবর এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।
1: শুভরাত্রি।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন হারানো দিনের গান, উপস্থাপনায় শ্রীরূপা মুখোপাধ্যায়।
3: আজকে সাদা কালকে কালো, পরশু আধার তরশু আলো, টোকা কুকুর মনের মতো আমার নানা রং। আমি চিরকালের খুশির মেলায় বহু রূপী সং। আমি খড় খড় খড় খড় খড়।

এই আমার মতো বয়স যাদের বাতের খেলায় তারা, আর উহু উহু উহু করে কোকিয়ে হলো সারা, আমি তুড়ি লাফে ধরি গিয়ে হিমালয়ের চূড়া, তাই খড়খড়ি দাঁত খুঁড়ো, তাই হাল ফ্যাশনের বুড়ো, আমি কে আমি খড়খড়।

গানে কম শোনে আর মুখে হরি হরি হরি বল বলে প্যান্ট কষে কেউ মনে আমি নেচে গিয়ে ছড়িয়ে বেড়াই হালকা হাসির গুড়ো তাই খড়খড়ি দাস খুড়ো তাই হালকা শানের বুড়ো আমি আমি খড় খড় খড় খড়।

0: কেসে, আর গোমরা মুখে তোমরা গালে অবকাপা বেশেষে, আমার মাটি ছেড়ে সঙ্গে যাবার নেই কোতারা হুড়ো, তাই খড়খড়ি তার খুড়ো, তাই হাল ফ্যাশনের বুড়ো, আমি আমি খড় খড় খড় খড় খড়।
1: দাদা হেমেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের কাছেই শুনছিলেন সেই ঘটনা। আরে আপনারা তো এসে গেছেন, আমিও মনে মনে কথা বলছিলাম, ওই যে গান গল্প, গান গানের অন্তরালে থাকা অনেক গল্প, সেগুলো নিজের মনেই বলতে বলতে চট করে সময়টা হয়ে গেল আপনাদের সঙ্গে কথা বলার, আপনাদের সঙ্গে আড্ডা দেওয়ার। আর আড্ডায় অনেক অনেক গান, মজার গান, অল্পশ্রুত গান, যেগুলো একদম খুব শোনা যায় না, সেরকম গান নিয়ে, একদম না শোনা গান কি করে থাকবে বলুন। আমাদের বাঙালিরা মানে আড্ডাবাজ, বাঙালিরা মানে ভীষণ পরিমাণে জ্ঞানের সীমা পরিসীমানে মাপা যায় না, সেই বাঙালিরা একেবারে অশ্রুত গান বা প্রথম গান আমি শোনাবো সেই রকম তো হয় না। হারানো দিনের গানে আমরা আসি কম অল্পশ্রুত গান নিয়ে, অল্পশ্রুত গল্প নিয়ে, সেই সমস্ত গল্প কারুর জানা কারুর অজানা, এবং সেই নিয়ে আজকের আড্ডা। সেইভাবেই প্রথমে যে গানটি শুনলাম এই হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, আজকে সাদা কালকে কালো, দেখুন হেমন্ত মুখোপাধ্যায়ের কত গান আমরা শুনি, কিন্তু এইটি অল্পশ্রুত গান, এর কণ্ঠ

হেমন্ত মুখোপাধ্যায়, গীতিকার শ্যামল গুপ্ত এবং শ্যামল গুপ্ত এবং সুরকার নচিকেতা ঘোষ। আর ওই যে গুনগুন করছিলাম, শ্যামল গুপ্তের কথাই বলবো, কারণ পরপর দু তিনটে তার গান শোনাবো। রামচন্দ্র পালের ছবিতে প্রথম ছায়াছবি গানের জন্য কথা লেখেন শ্যামল গুপ্ত। গুপ্ত পরিবারে ছিল রাসায়নিক ব্যবসা। আপনারা অনেকেই জানেন শ্যামল গুপ্ত ছিলেন একজন কেমিস্ট, তার পাশাপাশি লেখালেখির শখ তখন তার মাথায় চাপছে। তখনও শ্যামল এবং সন্ধ্যা মুখোপাধ্যায়ের মুখোমুখি কিন্তু আলাপ হয়নি, আলাপ হয়েছিল সতীনাথ মুখোপাধ্যায়ের হাত ধরে। এই যে সমস্ত মানুষরা অনুঘটকের কাজ করে তাদেরকে কি করে ভুলি, জুটি তো তৈরি হয়ে যায়, কিন্তু জুটির অন্তরালে থাকা যে সমস্ত মানুষ, তাদের লেখা এবং তাদের প্রতিভা কোথাও গিয়ে এই যে সঙ্গীত জগতের বন্ধুত্ব, তার আড্ডা, সেগুলো কি মিস করা যায় বলুন? সেগুলো থেকে আমরা শুনি, শিখি এবং গল্পেতে মাতি। তেমন গল্পের ছোট ছোট সম্ভার নিয়ে আজকে সাজানো হারানো দিনের গান। পরের গানে দ্বিজেন মুখোপাধ্যায় এবং দীপালী সিংহ রায় ও অন্যান্য শিল্পীবৃন্দ, এটিও কম শ্রুত, একদম অশ্রুত নয় তা বলে।

0: যেমন ছন্দ তেমন তার গমক, আর এই গমক, এই চলন যারা বাঁধে গীতিকার শ্যামল গুপ্ত এবং সুরকার মানবেন্দ্র মুখোপাধ্যায়ের মতো মানুষেরা, আর কণ্ঠে দ্বিজেন মুখোপাধ্যায় এবং দীপালী সিংহ রায় এবং অন্যান্য শিল্পীবৃন্দ। কথায় আছি, গানে আছি, গল্পে আছি এবং গানের অন্তরালের গল্পে আছি। আচ্ছা, এই যে আমাদের বন্ধুত্বের কথা বলি, তেমন গীতিকার সুরকারদের বন্ধুত্বের কথা বলি, সন্ধ্যা মুখোপাধ্যায় এবং শ্যামল গুপ্তের খুব কাছের মানুষ ছিলেন রবীন সরকার। রবীন সরকারের কথা যখন এলোই, তখন রবীনবাবু সন্ধ্যা মুখোপাধ্যায়ের বিয়ের একটি অদ্ভুত ঘটনা বলেছেন। সেদিন সন্ধ্যায়, সন্ধ্যা এবং শ্যামলের বিয়ের দিন স্থির হয়, আর সেদিনই হঠাৎ রাজ্য জুড়ে ধর্মঘট ডাকে একটি রাজনৈতিক দল। অচল হয়ে পড়ে শহর কলকাতা, আটকে পড়ে বরের গাড়ি, চিন্তায় পড়েন দুই বাড়ির লোকজন, মুশকিল আসান হয়ে উপায় বের করেন স্বয়ং পাত্র। অ্যাম্বুলেন্সে চেপেই গুটি কতক বরযাত্রীকে সঙ্গে নিয়ে সন্ধ্যা মুখোপাধ্যায়কে বিয়ে করতে আসেন গীতিকার শ্যামল গুপ্ত। ভি বালসারার সহায়ক রবীন সরকার সন্ধ্যা মুখোপাধ্যায়ের মেজদাদা হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের কাছে শুনেছিলেন সেই ঘটনার বিবরণ। সত্যি কি অদ্ভুত, না কি অদ্ভুত ভালোবাসার টান! আর এইরকম ভালোবাসা যখন পেশা নেশা সমস্ত কিছুর সাথে মিশে যায়, তখনই তো উঠে আসে এইরকম অপূর্ব গান, যেখানে স্ত্রীর কণ্ঠে জনপ্রিয় গান, আর সেই গান লিখছেন স্বয়ং তার স্বামী। শ্যামল গুপ্তের লেখা, কণ্ঠে সন্ধ্যা মুখোপাধ্যায় এবং সুর তাদের বন্ধু মানবেন্দ্র মুখোপাধ্যায়ের। এরমভাবে যদি বন্ধুত্বের জুটি হয়, তাহলে এই বিখ্যাত গানটি তো রচনা হবেই এবং গাইবেনও সন্ধ্যা মুখোপাধ্যায় ফাটাফাটি। ভীষণ জনপ্রিয় গান, আপনারা প্রিলিউড শুনলেই বুঝে যাবেন, মিউজিক শুনলেই বুঝে যাবেন কোন সিনেমা থেকে এই গানটি, কি গানটি বলার দরকারই নেই একদম।
1: বাহ, ছড়াটা তো বেশ, তারপরে কি টুকুতে মন ভরে কি, না মন ভরে না, কি হলো কি হলো কারো যে মুখে।

প্রান্তে। এবার আমার ছড়াটা কেমন? কি হলো কারো যে মুখে কথা সারে না, চোখের পলক আর কেন পড়ে না?

ফেলেছে তুলে এত কি সহজ সে হার মানে রে তোড়লে উঠতে হবে সে জানে রে এত কি সহজ সে হার মানে রে তোড়লে উঠতে হবে সে জানে রে কষ্টটা যতই হোক হাজার পিছল ভাগ্যের সিঁড়ি বেয়ে চল উঠে ওরে আন্টি রে ধর গলা।

আর যিনি গলা ছেড়ে গানটি ধরেছিলেন তিনি আমাদের সকলের প্রিয় সন্ধ্যা মুখোপাধ্যায় এবং গীতিকার শ্যামল গুপ্ত, আর সুরকার মানবেন্দ্র মুখোপাধ্যায়। আরেকজনের নাম হচ্ছিল, যার মুখে ঘটনাটা আমরা শুনছিলাম, রবীন সরকার। তাহলে রবীন সরকারের নাম এলো, মানবেন্দ্র মুখোপাধ্যায় যখন নাম আসছে, তাহলে একটা গান শোনানোর লোভ মানে কন্ট্রোল করতে পারছি না। মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে এবং তার সঙ্গে শিপ্রা দেবী, এখানে গীতিকারকে অতটা বলা যাচ্ছে না, গীতিকারকে খুঁজে পাওয়া যায়নি, সুরকার রবীন সরকার। আপনারা যদি জানেন এই গানটির গীতিকারকে তাহলে অবশ্যই জানাবেন, তো শুনে নি সেই গান।

মানবেন্দ্র মুখোপাধ্যায় এবং শিপ্রা দেবীর দ্বৈত কণ্ঠে এই গান শুনছিলাম আমরা। সুরকার ছিলেন রবীন সরকার এবং গীতিকার জানা যায়নি এই গানটির। কেউ যদি জানেন অবশ্যই কিন্তু আমাদের জানাবেন। আচ্ছা, এই যে গীতিকারদের কথা বলছি, তাহলে

একটা গানের নাম বলি, মনের দুয়ার খুলে কে গো তুমি এলে বলো না, বা মধুমালতি ডাকে আয়, নাইবা পড়ালে আজ মালা চন্দন, কিংবা কতদিন দেখিনি তোমায়। আচ্ছা, এই গানগুলো যদি ছেড়ে আমি সিনেমার নাম বলি, সাগরিকা নায়িকার ভূমিকায়, মেঘ কালো গড়মিল পরিচয়, পিতাপুত্র পৃথিবী আমারে চায়, অ্যান্টনি ফিরিঙ্গি শেষ উত্তর, দ্বীপের নাম টিয়ারং, এই সমস্ত কিছুর মধ্যে একজন ভীষণভাবে কমন, তিনি হলেন প্রণব রায়। এই প্রণব রায় তার লেখনী শক্তি এমনই যে স্বয়ং কাজী নজরুল ইসলাম তার লেখনীতে মুগ্ধ হয়েছিল, আর আমরা তো কোন ছাড়, আমরা শুধু বসে থাকি আকুল হয়ে তার গান শোনার জন্য। তার লেখা গান শ্যামল মিত্র এবং মানবেন্দ্র মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে, অনেকগুলো মানবেন্দ্র মুখোপাধ্যায় আজকে শুনছি তাই না, এবং একটু অন্যরকম, একটু অল্পশ্রুত, যেটি হারানো দিনের গানের আমাদের কাজ। আপনার জন্য এই সুন্দর গানটি

0: বড় মন্দ স্বভাব তোর,
1: রাধাকে কথা দিয়ে রাখলি না তুই নীলাজ মনোজ,
0: তোর মনের কালি লাগলো মুখে,
2: তোর মনের কালি লাগলো মুখে।

যে বাঙালিদের মনের মধ্যে মিথটা যে হেমন্ত মান্নার আগে কেউ যেতে পারবে না বা হেমন্ত মান্নার মতো কেউ হতে পারবে না, সেই সময় যে ব্যাপারটা চলছিল সেটা ভেঙে দিল শ্যামল মিত্র। শ্যামল মিত্র এমন একটি হই হইয়ে গায়ক বলা যেতে পারে, তিনি কিন্তু একদম সহজে বাঙালি ঘরানাকে পাশ্চাত্য ঘরানার সঙ্গে মিশিয়ে দিয়েছিলেন। কালোয়াদি মিশেলে তিনি অনায়াসে রোমান্টিক গান গেয়ে ফেলতে পারতেন এবং একটা নতুন ভালো লাগার ভাটিয়ালি স্রোত মনের মধ্যে সবার বয়ে যেতে লাগলো শ্যামল মিত্রের গান শুনে। আসলে কলকাতা থেকে বহু দূরে, মানে অন্তত সেই সময় নৈহাটির মতো মফস্বলে শিল্পে গ্রামগঞ্জে তিনি জন্মেছিলেন, এটা আমার কথা নয়, এটা শ্যামল মিত্রকে নিয়ে বহু লেখালেখি হয়েছে সেখান থেকে। এখানিকটা বাবা ছিলেন বিধানচন্দ্র রায়ের ছাত্র তথা নৈহাটির বিখ্যাত ডাক্তার, ইচ্ছা ছিল ছেলের ডাক্তার হবে, কিন্তু ততদিনে শ্যামল মিত্রের হাতে আঙুলের অপারেশন থিয়েটারের ছুরিকাচির বদলে চলে এসেছে হারমোনিয়ামের রিড। বাবা কিন্তু প্রথমে মানতে চাননি, তিনি গান করার জন্য গৃহত্যাগ করেন। দেয়ানিয়া সিনেমাটার কথা বলছেন, মনে পড়ছে তো, একদম বাস্তবের সেই গল্প নিয়ে এইরকম শ্যামল মিত্রের সাথে জীবনের সাথে ভয়ঙ্কর মিলে গেছে এই চলচ্চিত্র। এবং তিনি উপহার দিয়েছেন আমাদের প্রচণ্ড সুন্দর সুন্দর দারুণ দারুণ গান। এই গানটা একটু শুনলাম একটু আগে, হই হইয়ে গান, আবার সম্পূর্ণ অন্য ভঙ্গিতে, অন্য একটা যাকে বলে খাওয়ার ক্ষেত্রে যদি আমরা বলি একদম অন্য ফ্লেভার, সেরকম খানিকটা গান শ্যামল মিত্র এবং অন্যান্য শিল্পীবৃন্দের কণ্ঠে, সুরকার অনিল বাগচি। ও, তিনিও জম্পের সুরকার যাকে বলা চলে। শুনে নি এই গান, একদম অন্য রকমের, এই গানও হই হইয়ের কিন্তু অন্য রকমের, স্বল্পশ্রুত গান চেষ্টা করছি, তার মধ্যে জনপ্রিয় বহুশ্রুত গানও থাকবে, সব কিছু মিলিয়ে চলবে হারানো দিনের গান।

এই যে একটা হই হই করা গান এবং রই রই করা ব্যাপার, এটা সহজে কিন্তু হয়নি। সালটা 1949। দীর্ঘ দিনের পরিশ্রমের পর একটি মাত্র সুযোগ পেলেন শ্যামল মিত্র। সুনন্দার বিয়ে এই সিনেমায় প্রথম তিনি প্লেব্যাক করেন। রিহার্সাল ঠিকঠাকই হল। রেকর্ডিংয়ের দিন শ্যামল মিত্র খানিক নাক কোঁচকালেন, শ্যামল মিত্রকে দেখে খানিক নাক কোঁচকালেন।

সুপ্রীতি ঘোষ, এবং পরবর্তীকালে এই সুপ্রীতি ঘোষ শ্যামল মিত্রের সঙ্গে জুটি বেঁধে কত কাজই করেছেন। শ্যামল মিত্র এবং আলপনা বন্দ্যোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে এবারে যে গানটি শোনাবো এটিও একটু কম শোনা যায়। শুনে নি এই গান এবং সুরে নচিকেতা ঘোষ, আর একজন মাইলস্টোন যাকে বলে, আর একজন মাস্টার মাইন্ড, অপূর্ব সেই গান শুনে নিই।

নচিকেতা ঘোষের সুরে শ্যামল মিত্র এবং আলপনা বন্দ্যোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে শুনছিলাম এই গান। সময়টা এমন জায়গায় এসে পৌঁছেছে যে কালকের হারানো দিনের গানে কি আছে শুনে নেব। অকিঞ্চিৎকর জীবনযাপন, ছিঁড়ে সুর ধরে জীবনের নোঙর, বাংলা গান জুড়ে গলা মেলায় চকর পাখি, ভাজ ফুল জীবনানন্দের কবিতা, তার শিরায় শিরায় কত কিসমের কথা, প্রস্তুতিহীন অনর্গল দিন রাত্রে মরি।

মাখা গরম ভাত, ইষ্টি কুটুম, পাখির ডাক, লোনা হাওয়া বাতাস, বাংলার চেনা জানা প্রকৃতির গহন দেয়ানিয়া, ফিরে দেখা বিশ্ব পরিবেশ দিবসে, রিমিঝিমি মায়া এবং গান বুনতে বুনতে সৃজিতা রায়। শুনলেন কালকের হারানো দিনের গান।

পরপর দুটো গান শুনছি, এবং প্রথম গানটি মানে আলপনা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে যে গান শুনছিলাম সেটির ছবি আমার বউ। আমার বউ সিনেমা থেকে আলপনা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে শুনছিলাম প্রথম গানটি, সুরকার ছিল বিনোদ চট্টোপাধ্যায়। এবং পরবর্তী গানে গাইজে পাপিয়া, শচীন দেব বর্মণ ও মীরা দেব বর্মণের দ্বৈত কণ্ঠে, সুরকার এস টি বর্মণ ও গীতিকার মোহিনী চৌধুরী। হ্যাঁ, এমন একজন গীতিকারের নাম আমরা বললাম বা আমি বললাম মোহিনী চৌধুরী, তার নাম এলেই, যাদের নাম পরপর চলে আসবে, গীতিকার হিসেবে দেখতে গেলে তিনি অনেক অনেক অনেক মানুষের সঙ্গে কাজ করেছেন। অন্যান্য গীতিকাররা তাকে বলতেন যে মোহিনী ভাগ্য তার। তিনি কাজ করেছেন শচীন দেব বর্মণের সাথে, সত্য চৌধুরী, জগন্ময় মিত্র, যুথিকা রায়, কৃষ্ণচন্দ্র দে, গৌরী কেদার ভট্টাচার্য, সন্তোষ সেনগুপ্ত, রামকুমার চট্টোপাধ্যায়, হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, কিশোর কুমার, ধনঞ্জয় ভট্টাচার্য, তরুণ বন্দ্যোপাধ্যায়, তালাত মাহমুদ, শ্যামল মিত্র, সন্ধ্যা মুখোপাধ্যায়, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, গীতা দত্ত, গায়ত্রী বসু, ফিরোজা বেগম, জপমালা ঘোষ, নির্মলা মিশ্র, আরও কতজন, গীতা দত্ত, উৎপলা সেন, রামকুমার চট্টোপাধ্যায়, বাপরে বাপ। হ্যাঁ, তার মতো গীতিকার হওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। শুধু ভাগ্যের ওপর আমরা ছেড়ে দেব না, তার মতো গুণী শিল্পী কজন আছে, তার লেখনী শক্তিতে তিনি আমাদের জয় করে নিয়েছেন। পরবর্তী গানে সুপ্রীতি ঘোষ, শুনে নি এই গান।

0: গীতিকার মোহিনী চৌধুরীর লেখা এই গান, কণ্ঠে সুপ্রীতি ঘোষ এবং সুরকার সুবল দাশগুপ্ত। মোহিনী চৌধুরী যেমন একজন ভার্সেটাইল গীতিকার, ঠিক তেমনই শিবদাস বন্দ্যোপাধ্যায়ের কথা এলেও এই ভার্সেটাইলিটিটা চলে, কারণ শিবদাস বন্দ্যোপাধ্যায়ের আবার প্রচুর পড়াশোনা ছিল, বিভিন্ন দেশের গান নিয়ে তিনি পড়াশোনা করেছেন এবং সেই দেশ থেকে সেই গানের যে ভাব, সেই ভাব নিয়ে আমাদের এই বাংলা গানের মধ্যে তিনি ফুটিয়ে তুলেছেন বাংলা গানের মতো করে। পরপর দুটি গান শুনব তার লেখা, শিবদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা। প্রথমের গানটি অনুপ ঘোষালের কণ্ঠে এবং পরবর্তী গানে অংশুমান রায়।
1: বাগান ইস্ট বেঙ্গলে খেলা।

0: 哎，阿达哈蒂，
1: 爷爷，
0: 苦手苦心，叫他就地过地，莫混把干一起变个哩。

অংশুমান রায়ের মতো শিল্পীরা কিছু গান গান এবং অদ্ভুত রকমের তার কণ্ঠের একটা জাদু বিস্তৃত করে যান আমাদের মাধ্যমে। গীতিকার শিবদাস বন্দ্যোপাধ্যায় তার কথা হচ্ছিল এবং তারই লেখা এই গান, সুরকার অজয় দাস। এবং এর আগে মোহনবাগান ইস্ট বেঙ্গলের খেলা জমেছে, সেখানেও শিবদাস বন্দ্যোপাধ্যায় লিখেছেন, কণ্ঠে অনুপ ঘোষাল, সুরকার হেমন্ত মুখোপাধ্যায়। শিবদাস বন্দ্যোপাধ্যায়কে দিয়েই আজকের অনুষ্ঠান শেষ করব, তার লেখা গান দিয়েই। ওই যে বলছিলাম তার বিস্তৃত জ্ঞান, শাস্ত্রীয় সঙ্গীত থেকে লোকসঙ্গীত তিনি অসম্ভব ভালো পড়াশোনা জানতেন। মানে অনেক গীতিকার আছেন তারা অনুভবে লিখেছেন, অনেক গীতিকার আছেন পড়াশোনা করেছেন। তাদের মধ্যে যদি আমরা বলি যে গবেষক গীতিকারকে, তবে অবশ্যই শিবদাস বন্দ্যোপাধ্যায়ের নাম অনেকের মধ্যে থেকে কিন্তু উঠে আসে। শিবদাস বন্দ্যোপাধ্যায় অনেক ভাষা জানতেন এবং বিভিন্ন দেশের লোকসংস্কৃতি নিয়ে তার পড়াশোনা ছিল। কোথাও গিয়ে তাই জন্য এক একটা গান, পরপর দুটো গান শোনালাম, একদম অন্য রকম, একটা গান থেকে অন্য গানে যেন কোনো মিল নেই, ঠিক তেমনই একটি গান দিয়ে আজকে অনুষ্ঠান শেষ করব। গানের অন্তরালে থাকা গল্প নিয়ে আজকে আড্ডা দিচ্ছিলাম, আবার অন্য কোনো দিন অবশ্যই আসবো গান, গল্প, গান, গানের অন্তরালে থাকা অনেক গল্প নিয়ে, কারণ এই গল্প শেষ হওয়ার নয়, বিভিন্নভাবে ঘুরে ফিরে আসে অনেক অজানা, যা আপনার কাছে জানা, আমার কাছে হয়তো অজানা, বা আমার কাছে জানা, আপনার কাছে অজানা। কম শ্রুত, অল্প শ্রুত গল্প এবং বহু শ্রুত গান গল্প নিয়ে আবার আড্ডা হবে, আবার কথা হবে। আসলে এই অনুষ্ঠানটা কথা হওয়া, বন্ধুত্বের একটা যাপন। আবার হারানো দিনে ফিরে আসব। আমি এতক্ষণ ছিলাম আপনার সঙ্গে শ্রীরূপা মুখোপাধ্যায়। যাবার আগে শিবদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা, আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে গান দিয়ে অনুষ্ঠান শেষ করব। শুভরাত্রি বন্ধু, ভীষণ ভালো কাটুক আপনার সারা রাত।

আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শেষ হল। আগামীকাল আমাদের প্রথম অধিবেশনের শুরু ভারতীয় সময় সকাল 5:56 এবং বাংলাদেশ সময় সকাল 6:28। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় রাত 11:58 হয়ে 22 সেকেন্ড এবং বাংলাদেশ সময় রাত 12:28 হয়ে 27 সেকেন্ড। কিছুক্ষণের মধ্যে শুনবেন ডিটিএইচ বাংলা পরিষেবার অনুষ্ঠান একযোগে।

29 সেকেন্ড, সময় এখন আধুনিক বাংলা গানের। আজ ডিটিএইচ বাংলা পরিষেবায় 12টা থেকে 2টো পর্যন্ত শুনবেন আধুনিক বাংলা গান, 2টো থেকে 3টে পর্যন্ত শুনবেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, 3টে থেকে 4টে পর্যন্ত শুনবেন নানা রঙের গানের অনুষ্ঠান। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় ওএফএম প্রচার তরঙ্গে একযোগে 107 মেগাহার্টজে। আধুনিক বাংলা গানের আজ প্রথম শিল্পী সুমন কল্যাণপুর।

আকাশবাণী কলকাতা, আধুনিক বাংলা গান শুনলেন সুমন কল্যাণপুরের কণ্ঠে। ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন আধুনিক বাংলা গানের অনুষ্ঠান। পরবর্তী শিল্পী জগন্ময় মিত্র।

বলেছিলে তাই চিঠি লিখে যাই, কথা আর সুরে সুরে, মন বলে তুমি রয়েছো যে কাছে।

যত লিখে যাই তবু না ফুরায়, চিঠি তো হয় না শেষ, স্মৃতির বিনায় আজও বাজে হায়।

শুনলেন আধুনিক বাংলা গান জগন্ময় মিত্রের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় ও এফএম প্রচার তরঙ্গে একযোগে 107 মেগাহার্জে। পরবর্তী আধুনিক বাংলা গান শুনবেন প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

আকাশবাণী কলকাতা, আধুনিক বাংলা গান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। পরবর্তী আধুনিক বাংলা গানগুলি শুনবেন মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে।

আকাশবাণী কলকাতা, ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন আধুনিক বাংলা গান। পরবর্তী গানগুলি শুনুন গীতা দত্তের কণ্ঠে।

0: মাঠে
1: মোরা শ্যামল করি
0: জলে ভেজে রোদে পড়ি
1: প্রভু থেকে মরি
0: সেই রক্ত মাটি কঠিন হাতে
1: মোরা শ্যামল করি
0: ও ধান রাখিতে ছুটে পাঠা ছেলে পাখি গাহে গা
1: কালিধান কালিধান আয় রে কালিধান কালিধান আয় রে

আকাশবাণী কলকাতা শুনলেন আধুনিক বাংলা গান গীতা দত্তের কণ্ঠে। ডিটিএস বাংলা পরিষেবায় শুনছেন আধুনিক বাংলা গানের অনুষ্ঠান, দুটো পর্যন্ত শুনবেন আধুনিক বাংলা গান আকাশবাণী কলকাতা। পরবর্তী আধুনিক বাংলা গান শুনুন কিশোর কুমারের কণ্ঠে।

আকাশবাণী কলকাতা শুনছিলেন আধুনিক বাংলা গান। অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় ওয়েফএম প্রচার তরঙ্গে একযোগে 107 মেগাহার্জে। স্টুডিও ঘরেতে এখন রাত দুটো, সময় এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানের। প্রথমেই শুনবেন মৌজাক ছায়াছবি থেকে মান্না দের কণ্ঠে গানটি।

কাল হলে কথা ওঠে মর্ত লোকে, যদি জগাই মাধাই ঠিক বলিনি, যদি জগাই মাধাই।

সমান সমান অনিচ্ছাতেও মানতে পারি লক্ষ ব্লেডেও কামালে যে উঠবে না তো গোপার দাড়ি বুঝলে নারী ওই লক্ষ ব্লেডেও কামালে যে উঠবে না তো গোপার দাড়ি

0: মান্না দে এবং আশা ভোসলের কণ্ঠে। পরবর্তী গানটিও শুনুন, একই বাংলা ছায়াছবি, গানটি গেয়েছেন মান্না দে।
1: এবার মোলে সুতো হবো

শুনলেন বাংলা ছায়াছবি মৌচাক থেকে আশা ভোজলের কণ্ঠে গানটি। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়, শুনছেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। পরবর্তী গানটি শুনুন বাঘবন্দির খেলা বাংলা ছায়াছবি থেকে, গানটি গেয়েছেন মান্না দে।

শুনলেন বাঘবন্দি খেলা থেকে গানটি। পরবর্তী গানগুলি শুনবেন দুই ভাই বাংলা ছায়াছবি থেকে। প্রথম গানটি গেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়।

মাগারে। কিরে কামলি কেন, বাজা গামাপা মাগারে।

দুই ভাই বাংলা ছায়াছবি থেকে শুনছেন গানগুলি। পরবর্তী গানটি গিয়েছেন হেমন্ত মুখোপাধ্যায় এবং ইলা বসু।

শুনলেন দুই ভাই বাংলা ছায়াছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে গানটি। আকাশবাণী কলকাতা শুনছেন ডিটিএস বাংলা পরিষেবায় বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। পরবর্তী গানগুলি শুনুন সাগরিকা ছায়াছবি থেকে। প্রথম গানটি গেয়েছেন শ্যামল মিত্র।

শুনলেন সাগরিকা ছায়াছবি থেকে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে গানটি। পরের গানটি শুনুন, একই ছায়াছবি, গানটি গেয়েছেন আলপনা বন্দ্যোপাধ্যায়।

সাগরিকা ছায়াছবিতে শুনলেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে গানগুলি। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। পরবর্তী বাংলা ছায়াছবি একান্তপন, প্রথম গানটি গেয়েছেন আশা ভোসলে।

আকাশবাণী কলকাতা শুনছিলেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। একান্তমন ছায়াছবি থেকে শুনলেন আশা ভোসলের কণ্ঠে গানগুলি। স্টুডিও ঘড়িতে এখন 3:26, সময় এখন নানা রঙের গানের অনুষ্ঠানের। প্রথমেই শুনবেন লোকগীতি, শিল্পী অমর পালের কণ্ঠে।

শুনছিলেন লোকগীতি শিল্পী অমর পালের কণ্ঠে, আকাশবাণী কলকাতা। শুনছেন নানা রঙের গানের অনুষ্ঠান। পরবর্তী গানটিও গেয়েছেন অমর পাল।

চণ্ডীদাস মালের কণ্ঠে শুনলেন পুরাতনী সঙ্গীত। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় ও এফএম প্রচার তরঙ্গে একযোগে 107 মেগাহার্জে। এখন শুনবেন নজরুল গীতি পণ্ডিত অজয় চক্রবর্তীর কণ্ঠে।

0: পরবর্তী অনুষ্ঠান একটু পরে।
1: তবলায় দেবাশিস সরকার, রাগ আহির ভৈরব।

এতক্ষণ খেয়াল শুনলেন রাগ আহির ভৈরব। শিল্পী ছিলেন পণ্ডিত জগদীশ প্রসাদ, তবলায় দেবাশিস সরকার। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেনবো প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের এই অনুষ্ঠানে। এখন শরৎবাদন, শিল্পী ত্রৈলী দত্ত, রাগ পরমেশ্বরী, তবলায় পিন্টু দাস।

এতক্ষণ শরদে শুনলেন রাগ পরমেশ্বরী, শিল্পী ছিলেন ত্রৈলী দত্ত, তবলায় পিন্টু দাস। প্রভাতী আজ এই পর্যন্তই। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেইনবোয়ে। ভোর ঠিক 5টায় আপনাদের প্রিয় অনুষ্ঠান চিরন্তনী।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী। শুনছেন 107 FM রেইনবোতে চিরন্তন কথায় সাজানো চিরন্তনী। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়, গোলকধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা, তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেনবোতে প্রতি শুক্র শনি রবি ভোর ঠিক 5টা থেকে। আজ 5ই জুন শুক্রবারের চিরন্তনী, সঙ্গে আমি উজ্জ্বল। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতো আমাদের জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903653992 এই নাম্বারে। আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশের সঙ্গে আমাদের সম্পর্ক, আমাদের ভারসাম্য, সেগুলো যদি ঠিকভাবে রক্ষিত না হয়, তাহলে আমরা কিন্তু আমাদের জীবন থেকে আস্তে আস্তে হারিয়ে যাব এক সময়। বারবার করে এই কথাটা উঠে আসে, কিন্তু আমরা এই কথাটার গুরুত্ব কতটা বুঝতে পারি। আজকে এই পরিবেশ দিবস উপলক্ষে একটি গল্প শোনাবো আপনাদেরকে, খুব পরিচিত একটি জানা গল্প, কিন্তু কেমন যেন মনে হলো আজকে পরিবেশ দিবসের উপলক্ষে এই গল্পটা মনে হয় খুব ভালো মিল খাবে, তাই এই গল্পটা আপনাদের জন্য বেছে এনেছি। কোন গল্প নিশ্চয়ই বলবো, তবে এই মুহূর্তে রবীন্দ্রনাথের একটি গান দিয়ে শুরু করছি আজকের এই চিরন্তনী, পীযূষকান্তি সরকারের কণ্ঠে। আসলে সব কাজ থাক না পড়ে, একটু পাশে বসা সেটাই তো ভালো লাগা, তাই নয়?

চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।

রবীন্দ্রনাথের গল্প শুভা। মেয়েটির নাম যখন শুভাসিনী রাখা হয়েছিল, তখন কে জানত সে বোবা হবে? তার দুটি বড় বোনকে সুকেশিনী এবং সুহাসিনী নাম দেওয়া হয়েছিল, তাই মিলের অনুরোধে তার বাপ ছোট মেয়েটির নাম রাখে শুভাসিনী। এখন সকলে তাকে সংক্ষেপে বলে শুভা। দোস্তের মতো অনুসন্ধান আর অর্থ ব্যয়ে বড় দুটো মেয়ের বিবাহ হয়ে গেছে। এখন ছোটটি পিতামাতার নীরব হৃদয়ভারের মতো বিরাজ করছে। যে কথা কয় না, সে যে অনুভব করে, এটা সকলের মনে হয় না। এই জন্যে তার সাক্ষাতেই সকলে তার ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিন্তা প্রকাশ করত। সে যে বিধাতার অভিশাপ স্বরূপে তার পিতৃগৃহে এসে জন্মগ্রহণ করেছে, এ কথা সে শিশুকাল থেকে বুঝে নিয়েছিল। তার ফলেই হয়েছিল সাধারণের দৃষ্টিপথ হতে সে নিজেকে গোপন করে রাখার চেষ্টা করত। মনে করত, আমাকে সবাই ভুললেই বাঁচি। কিন্তু বেদনা কি কেউ কখনো ভুলে? পিতামাতার মনে যে সর্বদাই তা জেগে থাকত। বিশেষত তার মা তাকে নিজের একটা ত্রুটি স্বরূপ দেখতেন, কেননা মা পুত্র অপেক্ষা কন্যাকে নিজের অংশরূপে দেখেন। কন্যার কোনো অসম্পূর্ণতা দেখলে সেটা যেন বিশেষ করে নিজের লজ্জার কারণ বলে মনে করেন। বরঞ্চ কন্যার পিতা বাণীকণ্ঠ শুভাকে তার অন্য মেয়েদের অপেক্ষা যেন একটু বেশি ভালোবাসতেন, কিন্তু মা তাকে নিজের গর্ভের কলঙ্ক জ্ঞান করে তার প্রতি বড় বিরক্ত ছিলেন। শুভার কথা ছিল না, কিন্তু তার সুদীর্ঘ পল্লব বিষ্টিত বড় বড় দুটি কালো চোখ ছিল এবং তার ওষ্ঠাধর ভাবের আভাস মাত্রে কচি কিশলয়ের মতো কেঁপে উঠত। কথায় আমরা যে ভাব প্রকাশ করি, সেটা আমাদেরকে অনেকটা নিজের চেষ্টায় গড়ে তুলতে হয়, কতকটা তর্জমা করার মতো। সকল সময় ঠিক হয় না, ক্ষমতার অভাবে অনেক সময় ভুলও হয়ে যায়, কিন্তু কালো চোখকে কিছু তর্জমা করতে হয় না। মন আপনি তার উপর ছায়া ফেলে, ভাব আপনি তাহার উপর কখনো প্রসারিত হয়, কখনো মুদিত হয়, কখনো উজ্জ্বলভাবে জ্বলে ওঠে, কখনো ম্লানভাবে নিবে আসে, কখনো অস্তমান চন্দ্রের মতো অনিমেষভাবে চেয়ে থাকে, কখনো দ্রুত চঞ্চল বিদ্যুতের মতো দিক বিদিকে ঠিকরিয়ে ওঠে। মুখের ভাব বই আজন্মকাল যাহার অন্য ভাষা নাই, তার চোখের ভাষা অসীম উদার এবং অতল স্পর্শ গভীর, অনেকটা স্বচ্ছ আকাশের মতো উদয়াস্ত এবং ছায়ালোকের নিস্তব্ধ রঙ্গভূমি। এই বাক্যহীন মানুষের মধ্যে বৃহৎ প্রকৃতির মতো একটা বিজন মহত্ব আছে। এই জন্যে সাধারণ বালক বালিকারা তাকে এক প্রকার ভয় করত, তার সাথে খেলা করত না। সে নির্জন দ্বীপ্রহরের মতো শব্দহীন এবং সঙ্গীহীন। এই হল শুভার পরিচয়। শুভা যেন প্রকৃতির মতো শব্দহীন সঙ্গীহীন। তার চোখের মধ্যে যে ভাব খেলা করে, সে ভাব যেন আকাশের মতো, যেখানে বৃহতের ছায়া পড়ে প্রতি মুহূর্তে। গ্রামের নাম চণ্ডীপুর। নদীটি বাংলাদেশের একটা ছোট নদী। গৃহস্থ ঘরের মেয়েটির মতো বহুদূর পর্যন্ত তার প্রসার নয়। নিরলসা তন্নি নদীটি আপন কুল রক্ষা করে কাজ করে যায়। দুধারের গ্রামের সকলেরই সঙ্গে তার যেন একটা না একটা সম্পর্ক আছে। আসলে এরকম নদী আমাদের চারপাশে

সে হয়তো অনেক গ্রামে রয়েছে, কিন্তু এই নদীগুলোকে আমরা নিজেরাই হয়তো কখনো কখনো নষ্ট করে ফেলি, আর সেই জন্যে এই নদীগুলো আমাদের যারা অনেক কিছু দিতে চায় কিন্তু কখনো কখনো সে দেওয়াটা তার সম্পূর্ণ হয় না। দুধারে লোকালয় এবং তরুচ্ছায়া ঘন উচ্চ তট, নিম্নতল দিয়ে গ্রামলক্ষ্মী স্রোতঃশিনী, আত্মবিস্মৃত দ্রুত পদক্ষেপে প্রফুল্ল হৃদয়ে নিজের অসংখ্য কাল কল্যাণ কার্য করে চলেছে। বাণীকণ্ঠের ঘর নদীর একেবারে উপরে, তার বাখারির বেড়া, আটচালা, গোয়ালঘর, ঢেঁকিশালা, খড়ের স্তূপ, তেঁতুলতলা, আম, কাঁঠাল এবং কলার বাগান নৌকাবাহী মাত্রেরই দৃষ্টি আকর্ষণ করে। এই গারস্থ স্বচ্ছলতার মধ্যে বোবা মেয়েটি কারো নজরে পড়ে কিনা জানি না, কিন্তু কাজকর্মে যখনই অবসর পায় তখনই সে ওই নদী তীরে এসে বসে। প্রকৃতি যেন তার ভাষার অভাব পূরণ করে দেয়, যেন তার সাথে কথা কয়। নদীর কলধ্বনি, লোকের কোলাহল, মাঝের গান, পাখির ডাক, তরুর মর্মর সমস্ত মিশে চারদিকের চলাফেরা আন্দোলন কম্পনের সঙ্গে এক হয়ে সমুদ্রের তরঙ্গ রাশির মতো বালিকার চির নিস্তব্ধ হৃদয় উপকূলের নিকটে এসে ভাঙে ভেঙে পড়ে। প্রকৃতির এই বিবিধ শব্দ এবং বিচিত্র গতি, এও বোবার ভাষা, বড় বড় চক্ষুপল্লব বিশিষ্ট সুভার যে ভাষা, তাহারই একটা বিশ্বব্যাপী বিস্তার। ঝিল্লির অবপূর্ণ তৃণভূমি হতে শব্দাতীত নক্ষত্র লোক পর্যন্ত কেবল ইঙ্গিত, ভঙ্গি, সঙ্গীত, ক্রন্দন এবং দীর্ঘ নিঃশ্বাস। এবং মধ্যাহ্নে যখন মাঝিরা জেলেরা খেতে যেত, গৃহস্থেরা ঘুমত, পাখিরা ডাকত না, খেয়ানৌক বন্ধ থাকত, স্বজন জগৎ যখন সমস্ত কাজকর্মের মাঝখানে সহসা থেমে গিয়ে ভয়ানক বিজন মূর্তি ধারণ করত, তখন রুদ্র মহাকাশের তলে কেবল একটি বোবা প্রকৃতি আর একটি বোবা মেয়ে মুখোমুখি চুপ করে বসে থাকত, একজন সুবিস্তীর্ণ রৌদ্রে আর একজন ক্ষুদ্র তরুচ্ছায়ায়। শোভার যে গুটিকতক অন্তরঙ্গ বন্ধুর দল ছিল না তা নয়, গোয়ালের দুটি গাভী, তাদের নাম সর্বশী আর গাঙ্গুলি। সে নাম বালিকার মুখে তারা কখনো শোনেনি, কিন্তু তার পদশব্দ তাহারা চিনত। তাহার কথাহীন একটা করুণ সুর ছিল, তার মর্ম তার ভাষার অপেক্ষা সহজে বুঝিত। শুভা কখন তাদের আদর করছে, কখন ভৎসনা করছে, কখন মিনতি করছে, তা তারা মানুষের অপেক্ষা ভালো বুঝতে পারত। শুভা গোয়ালে ঢুকে দুই বাহুর ধারা সর্ব শরীর গ্রীবাবেষ্টন করে তাহার কানের কাছে আপন গণ্ডদেশ ঘর্ষণ করত, এবং পাঙ্গুলি স্নিগ্ধ দৃষ্টিতে তার নিকট নিরীক্ষণ করে তার গা চাটত। বালিকা দিনের মধ্যে নিয়মিত তিনবার করে গোয়াল ঘরে যেত, তাছাড়া অনিয়মিত আগমনও ছিল। গৃহে যেদিন কোনো কঠিন কথা শুনত সেদিন সে অসময়ে তারই মুখ বন্ধু দুটোর কাছে আসত, তাহার সহিষ্ণুতা পরিপূর্ণ বিষাদ শান্ত দৃষ্টিপাত হতে, তারা কি একটা অন্ধ অনুমান শক্তির দ্বারা বালিকার মর্ম বেদনা যেন বুঝতে পারত, এবং শুভার গা ঘেঁষে এসে অল্পে অল্পে তাহার বাহুতে শিং ঘষে ঘষে তাকে নির্বাক ব্যাকুলতা

তার সঙ্গে সান্ত্বনা দিতে চেষ্টা করত। এছাড়া ছাগল বিড়াল শাবক, কিন্তু তাদের সাথে সুভার এরূপ সমকক্ষ ভাবের মৈত্রী ছিল না, তথাপি তাহার যথেষ্ট আনুগত্য প্রকাশ করত। বিড়াল শিশুটি দিনে এবং রাত্রে যখন তখন সুভার গরম কোলটির কাছে এসে বসত। এবং সুখ নিদ্রার আয়োজন করত। শোভা তার গ্রীবা এবং পৃষ্ঠে কোমল আঙ্গুলি বুলিয়ে তার নিদ্রাকর্ষণের বিশেষ সহায়তা হয়, এরকম অভিপ্রায় প্রকাশ করত। উন্নত শ্রেণীর জীবের মধ্যে সুভার আরও একটি সঙ্গী জুটেছিল, কিন্তু তার সাথে বালিকার ঠিক কিরূপ সম্পর্ক তা নির্ণয় করা কঠিন, কারণ যে ভাষা বিশিষ্ট জীব, সুতরাং উভয়ের মধ্যে সমভাষা ছিল না। গোসাইদের ছোট ছেলেটা, তার নাম প্রতাপ, লোকটি নিতান্ত অকর্মণ্য। সে যে কাজকর্ম করে সংসারের উন্নতি করতে চেষ্টা করবে, বহু চেষ্টার পর বাপ মা সে আশা ত্যাগ করেছেন। অকর্মণ্য লোকের একটা সুবিধেই যে আত্মীয় লোকেরা তার উপর বিরক্ত হয় বটে, কিন্তু প্রায় তাহারা নিঃসম্পর্ক লোকেদের প্রিয় পাত্র হয়, কারণ কোনো কার্যে আবদ্ধ না থাকাতে তারা সরকারি সম্পত্তি হয়ে দাঁড়ায়। শহরে যেমন একটা গৃহ সম্পর্কহীন সরকারি বাগান থাকা আবশ্যক, তেমনি গ্রামে দু চারটে অকর্মণ্য সরকারি লোক থাকা বিশেষ প্রয়োজন। কাজে কর্মে আমোদে অবসরে যেখানে একটা লোক কম পড়ে, সেখানে তাদেরকে হাতের কাছে পাওয়া যায়। প্রতাপের প্রধান শখ ছিপ ফেলে মাছ ধরা, এতে অনেকটা সময় সহজে কাটানো যায়। অপরাহ্নে সেই নদীর তীরে একে প্রায় সেই কাজে নিযুক্ত থেকে দেখা যেত, এবং এই উপলক্ষে সুভার সাথে তার প্রায় সাক্ষাৎ হতো। যে কোনো কাজেই নিযুক্ত থাক, একটা সঙ্গী পেলে প্রতাপ থাকে ভালো। মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গী সর্বাপেক্ষা শ্রেষ্ঠ, এই জন্যে প্রতাপ সুভার মর্যাদা বুঝত। এই জন্যে সকলেই সুভাকে শুভা বলত। প্রতাপ আরেকটু অতিরিক্ত আদর সংযোগ করে সুভাকে সু বলে ডাকত। সুভা তেঁতুলতলায় বসে থাকত, আর প্রতাপ অনতি দূরে মাটিতে ছিপ ফেলিয়া জালের দিকে চেয়ে থাকত। প্রতাপের একটি করে পান বরাদ্দ ছিল, সুভা তা নিজে সেজে আনত, এবং বোধ করি অনেকক্ষণ বসে বসে চেয়ে চেয়ে ইচ্ছে করত প্রতাপের কোনো একটা বিশেষ সাহায্য করতে, একটা কোনো কাজে লাগতে, কোনো মতে জানিয়ে দিতে যে এই পৃথিবীতে সেও একজন কম প্রয়োজনীয় লোক নয়। দেখুন, আমাদের জীবনের প্রত্যেকেই আমাদের মূল্যটা তখনই খুঁজে পাই যখন আমরা অন্যের কোনো রকম কাজে লাগি, আর সেটাই কিন্তু আমাদের একমাত্র আনন্দ। যখন অন্যের মুখে হাসি ফোটে আমার কোনো কাজের জন্য, সে যতই মনের মধ্যে তার দ্বন্দ্ব থাক, হিংসা থাক, কুটিলতা থাক, কিন্তু কোথাও দিনের শেষে মনটা একটা অদ্ভুত তৃপ্তিতে ভরে যায়। ঠিক তেমনিভাবে যে সুভাকে সবাই খানিকটা দুর্ছাই করত, সেও চাইত সারা পৃথিবীকে জানিয়ে দিতে যে সেও একজন কম প্রয়োজনীয় লোক নয়। কিন্তু কিছুই করবার ছিল না। তখন সে মনে মনে বিধাতার কাছে অলৌকিক কোনো ক্ষমতা প্রার্থনা করত, মন্ত্র বলে সহসা যেন একটা আশ্চর্য কাণ্ড ঘটাতে ইচ্ছে করত, যা দেখে প্রতাপ আশ্চর্য হয়ে যাবে, বলতো, তাই তো, আমাদের সুভীর হচ্ছে এত ক্ষমতা তা তো জানতাম না। মনে করো সুভা যদি জলকুমারী হতো, আস্তে আস্তে জল থেকে উঠে একটা সাপের মাথার মুনি ঘাটে

রেখে যেত। প্রতাপ তার তুচ্ছ মাছ ধরা রেখে সেই মানিক নিয়ে জলে ডুব দিত এবং পাতালে গিয়ে দেখত রূপার অট্টালিকার সোনার পালঙ্কে ওকে বসে আমাদের বাণীকন্ঠের ঘরের সেই বোবা মেয়ে সু, আমাদের সু সেই মনিদীপ্ত গভীরে নিস্তব্ধ পাতালপুরীর একমাত্র রাজকন্যা। তাহলে কি হতে পারত না? তা কি এতই অসম্ভব? আসলে আসলে কিছুই অসম্ভব নয়। কিন্তু তবুও সুপ্রজাশূন্য পাতালের রাজবংশে না জন্মে বাণীকণ্ঠের ঘরে এসে জন্মেছে এবং গোসাইয়ের ছেলে প্রতাপকে কিছুতেই আশ্চর্য করতে পারছে না। সবার বয়স ক্রমে বেড়ে উঠছে, ক্রমে সে যেন নিজেকে আপনি অনুভব করতে পারছে, যেন কোনো একটা পূর্ণিমা তিথিতে কোনো একটা সমুদ্র থেকে জোয়ারের স্রোত এসে তার অন্তরাত্মাকে এক নতুন অনির্বচনীয় চেতনা শক্তিতে পরিপূর্ণ করে তুলেছে। সে আপনাকে আপনি দেখছে, ভাবছে, প্রশ্ন করছে, কিন্তু বুঝতে পারছে না।

0: নতুন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছি রবীন্দ্রনাথের লেখা শুভা। আজকে বিশ্ব পরিবেশ দিবস নিয়ে সারাদিন বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান হবে, কিন্তু আমার কোথাও মনে হলো এই যে মেয়েটি শুভা, এ যেন প্রকৃতিরই আর এক রূপ। শুধু চোখ মেলে চেয়ে থাকে নীরবে আমাদের চারপাশে, আমরা এর মূল্য বুঝতে পারি না। আর সেই মূল্য বুঝতে পারি না বলেই ধীরে ধীরে আমরা এর সঙ্গে এমন কিছু ব্যবহার করি যেগুলো আমাদেরকেই ধীরে ধীরে হয়তো ক্ষয়ের পথে, লয়ের পথে নিয়ে যায়। গভীর পূর্ণিমা রাতে সে একদিন ধীরে শয়নগৃহের দ্বার খুলে ভয়ে ভয়ে মুখ বাড়িয়ে বাইরের দিকে চেয়ে দেখে, পূর্ণিমা প্রকৃতিও শুভার মতো একাকিনী সুপ্ত জগতের ওপর জেগে বসে আছে। কখনো কখনো তার মনে হয় কোনো একটা সমুদ্র থেকে জোয়ারের স্রোত এসে তার অন্তরাত্মাকে এক নতুন অনির্বচনীয় চেতনার শক্তিতে পরিপূর্ণ করে তুলছে। সে আপনাকে আপনি দেখছে, ভাবছে, প্রশ্ন করছে, কিন্তু বুঝতে পারছে না। যৌবনের রহস্যে, পুলকে, বিষাদে, অসীম নির্জনতার একেবারে শেষ সীমা পর্যন্ত, এমনকি তা অতিক্রম করেও থমথম করছে, একটা কথাও বলতে পারছে না। এই নিস্তব্ধ ব্যাকুল প্রকৃতির প্রান্তে একটা নিস্তব্ধ ব্যাকুল বালিকা দাঁড়িয়ে। এদিকে কন্যা ভারগ্রস্ত পিতামাতা চিন্তিত হয়ে উঠেছেন, লোকও নিন্দা আরম্ভ করেছে, এমনকি এক ঘরে করবে এমন যন্ত্রবর শোনা যাচ্ছে। বাণীকণ্ঠের সচ্ছল অবস্থা, দুবেলাই মাছ ভাত খায়, এজন্যে তাহার শত্রুও ছিল। দেখুন, আমাদের জীবনের এটাই বড্ড মানে গতিটাই এরকম, সামাজিক জীবনের, প্রাকৃতিক জীবনের নয়। আমাদের জীবনে দুটো পর্ব চলে পাশাপাশি হাত ধরাধরি করে, একটা সামাজিক জীবন, একটা প্রাকৃতিক জীবন। প্রাকৃতিক জীবন প্রকৃতি তৈরি করেছে, তার কিন্তু খুব বেশি সংশোধন সবসময় হয় না, হয়তো কখনো কখনো ইভলিউশন হয়, অভিযোজন। কিন্তু সামাজিক জীবনের যে পরিবর্তন কিংবা তার সংশোধন প্রতি মুহূর্তেই হয়ে চলে, যুগে যুগে, দেশে দেশে, কালে কালে, কারণ এটা মানুষ তৈরি করেছে। কার স্বার্থে সেটাই সব থেকে বড় প্রশ্ন। যারা তৈরি করেছে তারা নিজেদের স্বার্থে না সাধারণের স্বার্থে? যাই হোক, গল্পটা অনেকটা এরকম যে জীবনে যারা যারা ভালো আছে বাকিরা তাদেরকে হিংসা করে। সুতরাং বাণীকণ্ঠের সচ্ছল অবস্থা, দুবেলাই মাছ ভাত খায়, এজন্য তার শত্রু ছিল। স্ত্রী পুরুষ বিস্তর পরামর্শ হইল। কিছুদিনের মতো বাণী বিদেশে গেল, অবশেষে ফিরে এসে বলল, চলো কলকাতায় চলো। বিদেশ যাত্রার উজ্জ্বল হতে লাগলো, কুয়াশা ঢাকা প্রভাতের মতো শুভার সমস্ত হৃদয় অশ্রুবাষ্পে একবারে ভরে গেল। প্রকৃতি থেকে বিচ্ছেদ, এই বিচ্ছেদের করুণ কাহিনী হয়তো সবাই বুঝতে পারে না। যাই হোক, রবীন্দ্রনাথ কি লিখছেন দেখি। একটা অনির্দিষ্ট আশঙ্কা বসে সে কিছুদিন থেকে ক্রমাগত নির্বাক জন্তুর মতো তার বাপ মার সঙ্গে ফিরত, ডাগর চোখ মেলে তাদের মুখের দিকে চেয়ে কি একটা বুঝবার চেষ্টা করত, কিন্তু তাহারা কিছু বুঝিয়ে বলতেন না। ইতিমধ্যে একদিন অপরাহ্নে ছিপ ফেলে প্রতাপ হেসে বলল, কিরে